আকাশবাণী কলকাতা, আজ মঙ্গলবার, 6ই শ্রাবণ, 1948 শকাব্দ, 28ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 11ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 5:07 হয়ে 12 সেকেন্ড, সূর্যাস্ত 6:18 হয়ে 24 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো আবহাওয়ার সঙ্গে 35-45 কিলোমিটার বেগের দমকা হাওয়া বইবে, যার গতিবেগ 55 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেই জন্য মৎস্যজীবীদের আজ 28 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশবাণী কলকাতা। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুভাশিত। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্সে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্সে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্সে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্সে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত অনুষ্ঠানে শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ।
1: বাংলার গৌরব রেশমের কাজ। ইউরোপীয়রা চীনদেশ হইতে রেশমের পোকা আনিয়াছিলেন এবং অনেক শত বৎসর চেষ্টা করিয়া তাহারা রেশমের কারবার খুলিতে পারিয়াছেন। তাহাদের সংস্কার চীনই রেশমের জন্মস্থান, চীনেরাও তাহাই বলে। তাহারা বলে

0: খ্রিস্টের 2640 বছর পূর্বে চীনের রানী তুঁত গাছের চাষ আরম্ভ করেন। রেশমের ব্যবসা সম্বন্ধে অতি প্রাচীন কাল হইতেই চীন দেশে অনেক লেখাপড়া আছে। চীনেরা রেশমের চাষ কাহাকেও শিখিতে দিত না, ওইটি তাহাদের উপনিষদ বা গুপ্তবিদ্যা ছিল। জাপানিরা অনেক কষ্টে খ্রিস্টের 3rd শতকে কোরিয়ার নিকট রেশমের চাষ শিক্ষা করে। এহারি কিছুদিন পরে চীনের এক রাজকন্যা ভারতবর্ষে উহার চাষ আরম্ভ করেন। ইউরোপে খ্রিস্টের 1st ও 2nd শতকে স্থলপথে চীনের সহিত রেশমের ব্যবসা চলিত। অনেকে মনে করেন এই রেশমের ব্যবসার জন্যই পাঞ্জাবের শক রাজারা বেশি করিয়া সোনার টাকা চালান। ইউরোপে রেশমের চাষ ইহার অনেক পরে আরম্ভ হইয়াছে, কিন্তু আমরা চাণক্যের অর্থশাস্ত্রে দেখিতে পাই বাংলাদেশে খ্রিস্টের 3-4 বৎসর পূর্বে রেশমের চাষ খুব হইত। রেশমের খুব ভালো কাপড়ের নাম পত্রর্ণ, অর্থাৎ পাতার পশম। পোকাতে পাতা খাইয়া যে পশম বাহির করে সেই পশমের কাপড়ের নাম পত্রর্ণ। সেই পত্রর্ণ 3 জায়গায় হইত, মগধ, পৌণ্ড্রদেশে ও সুবর্ণকুড়ে। নাগবৃক্ষ, লিকুজ, বটগাছ আর বকুলে এই পোকা জন্মিত। নাগবৃক্ষের পোকা হইতে হলদে রঙের রেশম হইত, লিকুজের পোকা হইতে যে রেশম বাহির হইত তাহার রং গমের মতো। বকুলের রেশমের রং সাদা, বট ও আর গাছের রেশমের রং ননির মতো। এই সকলের মধ্যে সুবর্ণকুড়ের পত্রর্ণ সকলের চেয়ে ভালো। ইহা হইতেই কৌশেয় বস্ত্র ও চীনভূমিজাত চীনের পট্টবস্ত্রেরও ব্যাখ্যা হইল। অর্থশাস্ত্রের যে অধ্যায়ে কোন কোন ভালো জিনিস রাজকোষে রাখিয়া দিতে হইবে তাহার তালিকা আছে, সেই অধ্যায়ের শেষ অংশে ওই সকল কথা আছে। অধ্যায়ের নাম কোষ প্রবেশ্য রত্ন পরীক্ষা। এখানে রত্ন শব্দের অর্থ কেবল হীরাজহরত নয়, যে পদার্থের যাহা উৎকৃষ্ট সেইটিরই নাম রত্ন। এই রত্নের মধ্যে অগরু আছে, চন্দন আছে, চর্ম আছে, পাটের কাপড় আছে, রেশমের কাপড় আছে ও তুলার কাপড় আছে। ভারতবর্ষের অন্যত্র যে রেশমের চাষ ছিল এ কথা চাণক্য বলেন না, তিনি বলেন বাংলায় ও মগধেই রেশমের চাষ ছিল। চাণক্যের পরে কিন্তু ভারতবর্ষের নানা স্থানে রেশমের চাষ হইত, কারণ মান্দাসোরে খ্রিস্টীয় 476 অব্দে যে শিলালেখ পাওয়া যায় তাহাতে লেখা আছে যে সৌরাষ্ট্র হইতে একদল রেশম ব্যবসায়ী মান্দাসোরে আসিয়া রেশমের ব্যবসা আরম্ভ করে এবং তাহারাই চাঁদা করিয়া এক প্রকাণ্ড সূর্য মন্দির নির্মাণ করে। অর্থশাস্ত্র হইতে আমরা যে সংবাদ পাইলাম সেটি বাংলার বড়ই গৌরবের কথা। যদি বাঙালিরা সকলের আগে রেশমের চাষ আরম্ভ করিয়া থাকেন তাহা হইলে তো তাহাদের গৌরবের সীমাই নাই।
1: সুভাষিত অনুষ্ঠানে শুনলেন হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের প্রথম গানটি সমবেত কণ্ঠে।

0: শুনলেন সঙ্গীতাঞ্জলি।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেব গীতাঞ্জলি ও সঞ্চয়িতার আজকের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে 6:30 আজকে চাষবাস, কথিকা বারোমাসি কাঁঠালের চাষ বলবেন ডক্টর অনামিকা কর, 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব হেপাটাইটিস দিবস বলবেন ডাক্তার সুজয় রায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও রাজেন রায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস, 8:00 জানাওয়া জানা এই বর্ষের ব্যবস্থাপনা বলবেন অনির্বাণ দত্ত, 8:05 নজরুল গীতি শিল্পী অসীমা দুবে, 8:20 উত্তরণ, 8:30 খেয়াল শিল্পী অরুণ কুমার বসু, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান, 9:25 জেলার চিঠি মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়, 9:30 আকাশবাণী পডকাস্ট অ্যানিমেশনের অন্তরালে এ বিষয়ে সুব্রত রায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, 10:00 গানের ভেলা উপস্থাপনা দেবাদ্রিতা রায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও সৌরী ঘোষ, 12:00 গিটার শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়, 12:15 লোকগীতি শিল্পী মানস ভৌমিক, 12:33 উনজমির দুন ফসল, 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:45 মাননীয় সুপস্থাপনায় নীলিমা সাঁতরা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, বাইরে ঘুরে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন বাগনান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর চন্দ্র আদক সঙ্গে দুই শিক্ষার্থী, 5:00 সাঁওতালি, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর বিশ্ব প্রকৃতি।

সংরক্ষণ দিবস প্রসঙ্গে শুভ্র রায় চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সাতটা দশে তরজা গান পরিবেশনায় প্রভাস হালদার ও সহশিল্পীরা, সাতটা তিরিশে সমীক্ষা বলবেন দেবশ্রী ঘোষ, আটটায় আজকের প্রসঙ্গ, আটটা পনেরো মিনিটে শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, আটটা তিরিশে কথায় কাহিনী ভারতবর্ষের লেখক কাহিনী রবিশঙ্কর বল প্রযোজনা আশিস গিরি, আটটা পঁয়তাল্লিশে অর্থনীতির দুনিয়া আলোচনা ভিত্তিক অনুষ্ঠান অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায়, অধ্যাপিকা ডক্টর অপূর্ণা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শাহিনাজ আব্দুর রউফ। শুনবেন প্রথম পর্ব, নটায় সরোদ শিল্পী রাজীব চক্রবর্তী, নটা তিরিশে শ্রবণী স্বরচিত গল্প পাঠে বিনতা রায় চৌধুরী, স্বরচিত রম্য গদ্যে রজতেন্দ্র মুখোপাধ্যায়, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা তিরিশে নজরুলগীতি শিল্পী অসীমা দুবে, দশটা পঞ্চাশে লোকগীতি শিল্পী মানুষ ভৌমিক, এগারোটা দশে খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল ছটা পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস, ছটা পঁয়ত্রিশে রামচরিত মানস, ছটা পঁয়তাল্লিশে ভজন শিল্পী শম্পা রায়, সাতটা দশে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য, আটটা তিরিশে নজরুলগীতি শিল্পী অসীমা দুবে, আটটা পঞ্চাশে গিটার শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়, নটা দশের হাজারা উপস্থাপনায় পূজা মিশ্র, দশটা পনেরো মিনিটে অঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রাজ্ঞশ্রী ভৌমিক, বারোটায় সুরভি উপস্থাপনায় পূজা মিশ্র, বারোটা কুড়ি একটা দশ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটো তিরিশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, স্বরূপ শুনবেন শিল্পী রাজীব চক্রবর্তী। দ্বিতীয় অধিবেশন সঞ্চয়িতার পাঁচটা দশে গিটার শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়, পাঁচটা কুড়িতে উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, সন্ধ্যে ছটা দশে হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় প্রীতি মুরারকা, ছটা তিরিশে গুলগুলশান উপস্থাপনায় প্রীতি মুরারকা, সাতটা দশে নজরুলগীতি শিল্পী অসীমা দুবে, সাতটা তিরিশে দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো মিনিটে সংসদ পর্যালোচনা, আটটা তিরিশে স্পটলাইটের বাংলা রূপান্তর, নটা ষোলো মিনিটে স্পটলাইট, দশটা তিরিশে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন ম্যান্ডোলিন শিল্পী সরোজ বড়ুয়া, উপস্থাপনায় রাজীব বসাক, এগারোটা দশে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে 4 সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছে শীর্ষ আদালত। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফিতে আক্রমণের ফলে ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক এদেশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু, আহত কয়েকজন। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জন নিহত। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সভায় বিলটি পেশ করেন। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে

প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের কথাও বলা হয়েছে। এতে এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী দুমাস এবং চার্জশিট পেশ করার পর থেকে তিন মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার প্রস্তাবও রয়েছে এই বিলে। অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরূপের অভিযোগের তদন্তে লখনৌ রেঞ্জের পুলিশের ইন্সপেক্টর জেনারেল এস কিরণের নেতৃত্বে চার সদস্যের সিট গঠন করা হয়েছে বলে উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ রাজ্য সরকারকে সিটের পঞ্চম সদস্য হিসেবে একজন ফরেন্সিক অডিটরকে অন্তর্ভুক্ত করতে বলেছেন। দুই সপ্তাহের মধ্যে এই বিশেষ তদন্তকারী দলকে প্রথম স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। উত্তরপ্রদেশ সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা শীর্ষ আদালতে জানান, চলতি মাসের ২৫ তারিখে দেওয়া আদালতের পরামর্শ মেনেই এই সিট গঠন করা হয়েছে। দলে রয়েছেন ডিআইজি র্যাঙ্কের এক আধিকারিক, একজন সিনিয়র এবং অতিরিক্ত পুলিশ সুপার। অনুদান তছরূপের সিবিআই তদন্তের দাবিতে একগুচ্ছ আবেদনের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। কেন্দ্র আগামী মাসের ২৫ তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য পিআইবির পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত বা প্রকাশিত হলে অবিলম্বে 9187997112159 এই নম্বর অথবা factcheck@pib.gov.in এই ইমেলে যোগাযোগ করতেও বলা হয়েছে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত ২১ তারিখে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬শে জুলাই সন্ধে ৬টার আগে দাখিল করা সমস্ত এফআইআর, ফৌজদারি অভিযোগ ও শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং ২০৩২ সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর ডিপিআইআইটি আয়োজিত এক বৈঠকে একথা জানান। ২০৩২ সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত ৫% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। দেশের খেলনা শিল্পকে আন্তর্জাতিক শৃঙ্খলের সঙ্গে সুসমন্বিত করা, উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত ও সহজ করার মতো বিষয়গুলির ওপরেও আলোকপাত করবে এই টাস্কফোর্স। অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারতে খেলনা শিল্পের উন্নয়নে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতিকেই প্রতিফলিত করে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক গুণমান, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও প্রসারিত করার ওপর মন্ত্রী সংশ্লিষ্ট উদ্যোগপতিদের আহ্বান জানান। ভারতের খেলনার ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দানের লক্ষ্যে উদ্ভাবন, নকশা, গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরও জোর দেন তিনি। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং বলেছেন, ভারতের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন দিল্লিতে গতকাল আত্মনির্ভর পঞ্চায়েত কর্মসূচি এবং সমর্থ পঞ্চায়েত পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী সিং জানান, বিকশিত ভারত ২০৪৭ লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে শক্তিশালী, প্রযুক্তিচালিত ও স্বনির্ভর পঞ্চায়েত গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগগুলি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি আরও বলেন, ডিজিটাল সরঞ্জাম ও সুস্থায়ী আয়ের মাধ্যমে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করলে তা তৃণমূল স্তরে শাসন ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা,

0: এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাণিজ্যিক জাহাজ এমভি ওমরফিতে আক্রমণের ফলে এক ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায় বিদেশ মন্ত্রক ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ডক্টর আলেকজান্ড্রা পোলিশচুককে তলব করেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে এ ধরনের হামলার কড়া নিন্দা করেছে। যুদ্ধের প্রতিকূল প্রভাব, সামুদ্রিক যাতায়াত, স্বাধীনভাবে জাহাজ চলাচল এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর পড়ছে বলে উল্লেখ করা হয়েছে। এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের এই কড়া বার্তা ইউক্রেন প্রশাসনের কাছে পৌঁছে দিতে বলা হয়েছে রাষ্ট্রদূতকে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিং এ দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তারা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের কথা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এর আগে শ্রী মিস্ত্রি বেইজিং এ চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসির চতুর্দশ জাতীয় কমিটির উপমহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। পিপলস পার্টি পিপিপি জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলিচালনায় তাদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন, আহত আরও কমপক্ষে দুজন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। প্রাথমিকভাবে এই নির্বাচন এক দফায় হওয়ার কথা থাকলেও পরে তা তিন দফায় করার কথা ঘোষণা করা হয়। গতকাল ছিল প্রথম দফা, শেষ দফার ভোট নেওয়া হবে আগামী 10ই আগস্ট। পিপিপি ও পিএমএলএন একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপি ও হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ ব্যাহতও হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এই ভোট বয়কট করে। অন্যদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা ভোটে দাঁড়াতে পারেননি। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সিভিল সোসাইটি সংগঠন সাউদার্ন কাদুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, কাদুনার ন্যারিডন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো বিদেশি নেতার সে দেশ সফর। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক, 5টি রূপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রশ্নফাঁস কাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অব আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়ন এবং 2032 সালের মধ্যে আন্তর্জাতিক খেলনা বাজারে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, এর পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বারো মাসই কাঁঠালের চাষ। এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর অনামিকা কর।
1: কাঁঠাল একটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের সবচেয়ে বড় ভোজ্য ফল। আমরা যদি কাঁঠাল চাষ দেখি ভারতবর্ষের প্রায় রাজ্যে যেখানে খুব বেশি গরম এবং খুব বেশি ঠান্ডা আবহাওয়া নেই, সেই ধরনের প্রত্যেকটি রাজ্যে কাঁঠালের চাষ সম্ভব। পশ্চিমবঙ্গে তো বটেই, পশ্চিমবঙ্গ ছাড়াও আমরা যদি দেখি ভারতের কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, আসাম, ত্রিপুরা সমস্ত রাজ্যে কাঁঠাল কম বেশি কাঁঠালের চাষ সম্ভব। পশ্চিমবঙ্গের যে গাঙ্গেয় উপত্যকা অঞ্চল যেখানে পলি মাটি, দোআঁশ মাটি এবং বেলে মাটি, সেই সমস্ত জায়গাতে কাঁঠাল চাষ অত্যন্ত ভালোভাবে সম্ভব। এবং আমরা যদি দেখি যে বাঁকুড়া এবং পুরুলিয়ার যে

শুষ্ক অঞ্চল এবং শুষ্ক মাটি এবং জলবায়ুতে কাঁঠাল চাষ খুব ভালোভাবে হয় না। সেই ক্ষেত্রে চাষি ভাইরা যারা এই গাঙ্গেয় উপত্যকায় অঞ্চলে আছেন তারা কাঁঠাল চাষ করতে পারে। এবং কাঁঠাল চাষ করার জন্য যে চাষি ভাইরা প্রথমে যে জিনিসটা করবেন সেটা হলো জাত, উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু সেই ধরনের জাত হয় না। তিন ধরনের কাঁঠাল হয়, খাজা, গালা এবং আদ্রসা। এছাড়াও আমাদের যে আজকালকার বাণিজ্যিকভাবে আমরা চাষি ভাইদেরকে দেখতে পাচ্ছি যে যে ধরনের জাত খুব অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে এবং বাণিজ্যিকভাবে যার চাহিদা খুব বেশি সেটা হলো বারোমাসিক কাঁঠালের চাষ। সেই ক্ষেত্রে চাষি ভাইরা প্রথমে যে জাত নির্বাচন করবেন সেটা বারোমাসিক কোন জাতের চাষ করবেন, কারণ দু ধরনের জাত আমরা দেখতে পাচ্ছি, এক আমাদের দেশীয় জাত আর একটা হলো বিদেশ থেকে আগত, যেটা আমরা ভিয়েতনাম সুপার আর্লি চেক বলি সেটা। তো চাষি ভাইদেরকে আগে জাত নির্বাচন করতে হবে। আমাদের যদি দেশীয় জাতের চারা লাগাতে চান সেই ক্ষেত্রে আপনারা 6 মিটার বাই 6 মিটার এই দূরত্বে গাছের চারা রোপণ করবেন। কোনো চাষি ভাই যদি ভিয়েতনাম আর্লি জ্যাক ওইটার চাষ করতে চান সেই ক্ষেত্রে 2 মিটার বা 2.5 মিটার দূরত্বে গাছ লাগাতে পারেন। প্রথম বছরের যে ফল আসবে ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকের ক্ষেত্রে প্রথম বছরেই ফল দেখা যায়, সেই ক্ষেত্রে প্রথম বছর চাষি ভাইদেরকে বলবো যেন ফলটা না নেন, কারণ প্রথম বছর গাছ থেকে হারভেস্ট করলে বা তুলে নিলে সেই ক্ষেত্রে গাছ দুর্বল হয়ে পড়ে এবং পরবর্তীকালে গাছের যে ক্ষমতা সেটা হ্রাস পায়। এবার হলো যে কিভাবে সার দেওয়া হবে বা জল দেওয়া হবে। কাঁঠালের ক্ষেত্রে অন্যান্য যে কোনো ফলের মতো বছরে 2 বার সার দিতে হবে, প্রথম বর্ষার আগে এবং আরেকটা বর্ষার পর। গাছের চারপাশে 50 থেকে 60 সেন্টিমিটার দূরে একটা রিং করে তার মধ্যে জৈব সার, সাধারণত আমরা বলি খামার সার বা FYM যেটা গোবর সার, সেটাকে রিং করে দিতে হবে এবং একদিন বা দুদিন পর তাতে জলের সেচ দিতে হবে, তাতে ফলন তারা বেশি পাবেন। ভালো ফলনের জন্য আমরা আরও একটি জিনিস বলি, সেটা হলো ভাদ্র মাসে ফল তুলে নেওয়ার পর গাছের গোড়া পরিষ্কার করে দেওয়া, কারণ কাঁঠালের ক্ষেত্রে বেশিরভাগ ফলন গাছের গোড়া থেকে বা মোটা ডাল বা কাণ্ড থেকে আসে। সেই ক্ষেত্রে গাছের গোড়া বা কাণ্ড যদি ভালো পরিষ্কার থাকে সেই সমস্ত গাছে ফলন ভালো হয়, এবং শুধু ডাল ছাঁটাই করলেই হবে না, ডাল ছাঁটাই করার পর সেখানে ভালোভাবে কীটনাশক এবং রোগনাশক ঔষধ প্রয়োগ করতে হবে। কাঁঠালের আরও একটা জিনিস করতে হয়, যদি খুব বেশি শুকনো ডাল থাকে গাছে সেই বা শুকনো ডালও প্রয়োজন মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তাতে গাছে ভালো আলো বাতাস চলাচল করতে পারবে এবং গাছে রোগ পোকার আক্রমণ খুব কম হবে। এছাড়াও বাণিজ্যিকভাবে যারা চাষ করছেন তারা কাঁঠালের সেম জমিতেই ওনারা যে কোনো ধরনের সাথী ফসল, মানে যে কোনো ধরনের সবজি বা আদা, রসুন, ফুল বা ঔষধি গাছ সে সমস্ত রোপণ করতে পারেন, তা থেকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা দিগন্ত খুলে যায়। যদি আমরা সংরক্ষণের উপায় বলি, সে জাস্ট আমের মতো কাঁঠালেরও সংরক্ষণ সম্ভব। কাঁঠালের ক্ষেত্রে কাঁঠাল সত্য বানানো যায়, কাঁচা কাঁঠাল থেকে কাঁঠাল শুকিয়ে চিপস বানানো সম্ভব। এছাড়াও দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কাঁঠাল রস থেকে জ্যাম, জেলি এগুলো তৈরি করছেন এবং সারা বছর সংরক্ষণ করা সম্ভব। এছাড়াও কাঁঠালের যে বীজ বা সিড সেটা থেকে শুকিয়ে তা থেকে আটা তৈরি করে, সেই আটা সংরক্ষণ করে তার থেকে রুটি বা লুচি এই ধরনের কোনো কিছু বানানো সম্ভব এবং তার স্বাদ উপভোগ করতে পারেন। কাঁঠাল সাধারণত যে ডায়াবেটিক বা সুগার পেশেন্ট আমরা বলি, তারা হয়তো অনেক সময় কাঁঠালের স্বাদ উপভোগ করতে পারেন না, কিন্তু কাঁঠাল বীজের তৈরি সেই যে আটা, সেই আটার স্বাদ অবশ্যই ওনারা উপভোগ করতে পারবেন। আজকাল চাষি ভাইরা কাঁঠাল চাষ করে সারা বছরে মোটামুটি প্রত্যেকটা গাছ থেকে 40 থেকে 50টা কাঁঠাল ওনারা তুলতে পারছেন। তার মানে আমি যদি দেখি যে প্রত্যেকটা কাঁঠাল যদি 1 থেকে 2 কেজি হয় এবং সেটা এঁচড় হিসেবে বিক্রি হয়, সেই ক্ষেত্রে কিন্তু তার যে এঁচড়ের মূল্য বা দর সেটা অফ সিজনে কিন্তু খুব বেশি হয়, সেই ক্ষেত্রে আর্থিকভাবে অনেকটা ওনারা লাভবান হতে পারেন। আর চারা ওনারা কোথায় পাবেন? আমাদের দেশীয় যে প্রজাতিগুলো বা আমাদের যে পশ্চিমবঙ্গের যেগুলো ভালো প্রজাতির বারোমাসি প্রজাতির যে কাঁঠাল, সেই কাঁঠালের চারা যদি চাষি ভাইরা পেতে চান তাহলে ওনাদেরকে আসতে হবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীন যে ফল গবেষণা কেন্দ্র বা সর্বভারতীয় সমন্বিত যে ফল গবেষণা প্রকল্পের অফিস, সেখানে আসতে হবে এবং সেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে

0: সংরক্ষিত 12 মাসি প্রজাতির চারা সেগুলো পেতে পারেন।
1: শুনলেন 12 মাসি কাঁঠালের চাষ, এই বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বভারতীয় সমন্বিত ফল গবেষণা প্রকল্পের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর অনামিকা কর।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সিকিমের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ার দু একটি অঞ্চলে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলির দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, সেই সঙ্গেই শেষ হল আজকের চাষবাস।

0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে কথিকা, বলছেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।
2: আজ ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। ভাইরাল হেপাটাইটিসের প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এবং সাধারণ মানুষকে এই রোগের ব্যাপারে অবগত করতে প্রতি বছর 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। এই বছর 2026 সালে বিশ্ব হেপাটাইটিস দিবসের প্রতিপাদ্য বা থিম হল হেপাটাইটিস, আসুন এর মূলচ্ছেদ করি। এই প্রতিপাদ্য বা থিমটি আর্থসামাজিক এবং স্বাস্থ্য ব্যবস্থাগত প্রতিকূলতা এবং এই রোগ সম্বন্ধে প্রচলিত ভুল ধারণা দূর করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করা, যাতে আরও বেশি সংখ্যক মানুষ টিকাকরণ, শারীরিক পরীক্ষা এবং চিকিৎসার সুযোগ পায়, যা এই রোগের সংক্রমণ কমাতে, রোগাক্রান্ত ব্যক্তির রোগ প্রশমন করতে এবং নির্মূল করতে, এছাড়া লিভারের ক্যান্সার ও মৃত্যু প্রতিরোধ করতে সাহায্য করে এবং 2030 সালের মধ্যে একটি হেপাটাইটিস মুক্ত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। এখন জেনে রাখা জরুরি কেন এই 28শে জুলাইকে আমরা ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হিসেবে পালন করি। চিকিৎসক বিজ্ঞানী ডক্টর বারুক ব্লুমবার্গ 1965 সালে হেপাটাইটিস বি ভাইরাস আবিষ্কার করেন, যার জন্য পরে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তার কৃতিত্ব এবং অবদানকে স্মরণ করার জন্য তার জন্মদিন 28শে জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছে। এখানে হেপাটাইটিস রোগ সম্বন্ধে জেনে নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। ভাইরাল হেপাটাইটিস সাধারণত দু রকমের হয়, একটি অ্যাকিউট হেপাটাইটিস, একটি ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিস সাধারণত হেপাটাইটিস

0: এ এবং হেপাটাইটিস ই ভাইরাসের সংক্রমণে হয়। এই ভাইরাসগুলির প্রদাহ সাধারণত ক্ষণস্থায়ী হয় এবং সাধারণভাবে দেখা গেছে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে সংক্রমিত ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এবং এই রোগের উপসর্গগুলি হল হালকা জ্বর, ক্ষুধা মান্দ, বমিভাব, জন্ডিস। কিন্তু কখনও কখনও এই রোগ মারাত্মক লিভারের ক্ষতি সাধন করতে পারে এবং প্রাণঘাতীও হতে পারে, এমনকি এর জন্য লিভার প্রতিস্থাপনেরও প্রয়োজন হতে পারে। যেহেতু এই সকল ভাইরাসগুলো খাদ্যবাহিত বা জলবাহিত, সেক্ষেত্রে স্বাস্থ্যসম্মত বিধি মেনে চলে এবং নিরাপদ পানীয় জল সেবন করলে আমরা এই রোগের সংক্রমণ থেকে দূরে থাকতে পারি। তাছাড়া বর্তমানে এই ভাইরাসগুলির টিকাও পাওয়া যায়। অন্যদিকে হেপাটাইটিস ভাইরাস বি, সি এবং ডি দীর্ঘমেয়াদী লিভারের সংক্রমণ করে এবং অনেক সময় সংক্রমিত ব্যক্তির কোনো উপসর্গই থাকে না এবং দীর্ঘমেয়াদী লিভারের ক্ষতি সাধন হয়ে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে। এবং বিশ্বব্যাপী হেপাটাইটিসজনিত মৃত্যুর 70-95% বেশি এই 3টি দীর্ঘমেয়াদী হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণে হয়। যদিও এই ভাইরাসের সংক্রমণ হলে রোগ নির্ণয়, তার চিকিৎসা ব্যবস্থা এবং হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধের টিকা বর্তমান, কিন্তু এই পরিষেবাগুলি প্রায়শই সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে বা সচেতনতার অভাবে সাধারণ মানুষ এই পরিষেবা গ্রহণ থেকে বিরত থাকেন। সুতরাং আমাদের জেনে নেওয়া খুব জরুরি এই রোগ থেকে দূরে থাকার জন্য আমাদের কিভাবে পদক্ষেপ নিতে হবে। হেপাটাইটিস বি এর বিরুদ্ধে টিকা প্রদানকে উৎসাহিত করা এবং নবজাতক প্রত্যেকটি শিশুকে টিকা প্রদান করা, মা থেকে শিশুর মধ্যে সংক্রমণ রোধ করা এবং সকল গর্ভবতী মহিলার হেপাটাইটিস বি, এইচআইভি এবং সিফিলিসের পরীক্ষা করা এবং তার দরকার অনুযায়ী চিকিৎসা করা অত্যন্ত প্রয়োজন। এছাড়া মাদকসেবী, কারাবন্দী, অভিবাসী এবং অন্যান্য উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সকলেরই হেপাটাইটিস প্রতিরোধ পরীক্ষা ও চিকিৎসা পরিষেবার পাওয়ার সুযোগ করে দেওয়া অত্যন্ত জরুরি। সুতরাং আসুন একসাথে আমরা হেপাটাইটিস মুক্ত এক ভবিষ্যৎ গড়ে তুলি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে একটি কথিকা, বললেন লিভার বিশেষজ্ঞ চিকিৎসক সুজয় রায়।

0: একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকে

forgive is to set a prisoner free and discover that the prisoner was you. Louis B. Meadows. Louis B. Meadows. কি বলছেন? তিনি বলছেন, তুমি যখন কাউকে ক্ষমা করে দাও, তখন তুমি এক বন্দীর মুক্তি ঘটাও। ক্ষমা করে দেওয়ার মাধ্যমে এক বন্দীকে মুক্তি দাও তুমি, আর পরে আবিষ্কার করতে পারো যে সেই বন্দীটা কে ছিল বলো তো।

0: যে বন্দির মুক্তি দিলে সে ছেলে তুমি। ক্ষমা না করতে পারার মধ্যে মনের ভেতরের যে দম চাপা এক কষ্ট, যে পরিস্থিতি, তার থেকে মুক্তি ঘটানোই সেই বন্দি মুক্তি। তাই অন্যকে ক্ষমা করলে আদপে কিন্তু মুক্তি দেওয়া হয় নিজেকেই। এসো ক্ষমা করি। প্রতিটা দিন চেষ্টা করি আসুন না আরও একটু সুন্দর করে তোলার, ঠিক যেমন প্রতি সকালে সূর্যও সেই চেষ্টাই করে আরও একটু সুন্দর দিন নিয়ে আসতে। সুপ্রভাত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের, প্রাত্যহিক তরবারে জানাই স্বাগত।
1: সবাইকে শ্রাবণের বৃষ্টি ভেজা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিন। আজ 28শে জুলাই, ডাক্তার বিমল চন্দ্র ঘোষের জন্মদিন। ডাক্তার বিমল চন্দ্র ঘোষ প্রখ্যাত শিক্ষাবিদ ও বিশিষ্ট এই চিকিৎসকের জন্ম হুগলির চন্দননগরে। অঙ্কে স্নাতকোত্তর হয়ে অধ্যাপনার কাজে বিমল চন্দ্র যোগ দেন বেরিলি কলেজে। এরপর বিলেত থেকে অনার্স সহ অঙ্ক ও ন্যাচারাল সায়েন্সে ট্রাইপোজ লাভ করেন তিনি। দেশে ফিরে অধ্যাপনা শুরু করেন সিটি কলেজে। চিকিৎসা শাস্ত্রের প্রতি দুর্নিবার আকর্ষণের জন্য আবার তিনি যাত্রা করেন বিলেতে। সেখানে এলএসএ ডিপ্লোমা নিয়ে লন্ডনের বিভিন্ন হাসপাতালে কাজ করেন তিনি। এখান থেকে ডাক্তারি ডিগ্রি লাভ ছাড়াও ডিপিএইচ কোর্স ও ডাক্তারি পড়া ও গবেষণার জন্য এমএ পাস করেন। এবার দেশে ফিরে যোগ দেন বিদ্যাসাগর কলেজে। এখানকার সহ অধ্যক্ষ ও অধ্যক্ষ হন বিমল চন্দ্র। এই কলেজে নারী বিভাগটি প্রতিষ্ঠিত হয় তারই উদ্যোগে। এছাড়াও বালিগঞ্জ সায়েন্স কলেজ, পাঞ্জাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অ্যালবার্ট ভিক্টর হসপিটাল, কারমাইকেল মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের সঙ্গেও যুক্ত ছিলেন বিমল চন্দ্র। রাজনৈতিক ও সমাজসেবামূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। ছিলেন কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর ও অল্ডারম্যান, হেলথ কমিটির চেয়ারম্যান হিসেবে মেটারনিটি হোম, নার্সিং অ্যাসোসিয়েশন, লেডিস পার্ক প্রভৃতির প্রতিষ্ঠা ছাড়াও গণটিকাকরণের কর্মসূচির প্রবর্তন করেন ডাক্তার বিমল চন্দ্র ঘোষ। যৌনকর্মীদের কন্যাদের জন্য সরজু সদন প্রতিষ্ঠাও তার একটি অসামান্য সামাজিক উদ্যোগ। অসামান্য এই উদ্যোগী পুরুষ ডাক্তার বিমল চন্দ্র ঘোষের জন্ম হয় 1874 সালের এই 28শে জুলাই তারিখটিতে।
0: স্মরণ করব নাট্যকার, গীতিকার, কবি, আবৃত্তিকার, লেখক, পরিচালক সত্য বন্দ্যোপাধ্যায়কে। জন্ম 1926-এর 1 জানুয়ারি। অল্প বয়সে বাবা মাকে হারিয়ে জীবনযুদ্ধে সংগ্রাম করে নিজের জমি খুঁজে নিয়েছিলেন তিনি। জীবনের প্রথম চাকরি টিটাগড় পেপার মিলে। খেলাধুলায় খুবই উৎসাহী ছিলেন। ব্যাডমিন্টন, ক্যারম আর ফুটবল খেলতেন। গোলকিপার ছিলেন। জেলা স্তরে খেলেছেন মশার স্পোর্টিং অ্যাসোসিয়েশনের হয়ে। দ্বিতীয় ডিভিশনে ভবানীপুরেও খেলেছেন। কোহলি, স্বয়ং সিদ্ধা, নায়ক শেষ থেকে শুরু ছবিতে তার অভিনয় ভোলার নয়। বেতার ও পেশাদার মঞ্চে বহু নাটকে অভিনয় করেছেন সত্য বন্দ্যোপাধ্যায়। 1876টি রজনী অভিনীত হয়েছিল তার নাটক নহবত, যা একটি রেকর্ড। সত্য বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন 1997 সালের আজকের দিনে 28শে জুলাই।

0: স্মরণ করব ধর্মদাস সুরকে। মাত্র 14 বছর বয়সে অর্ধেন্দু শেখর মুস্তাফির আমন্ত্রণে বঙ্গরঙ্গমঞ্চে ধর্মদাস সুরের প্রবেশ। কিছু কিছু বুঝি নাটকে তার প্রথম মঞ্চাভিনয়। ক্রমে স্টেজ ম্যানেজারের দায়িত্ব পান ধর্মদাস। দৃশ্যপট রচনার অসাধারণত্বে অচিরেই বঙ্গরঙ্গমঞ্চের প্রথম সার্থক স্টেজ ম্যানেজার হয়ে ওঠেন তিনি। 1872 সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা পর্বেও মঞ্চ নির্মিতির ভার পড়ে ধর্মদাসের ওপর। সেই সময়ের সমস্ত রঙ্গালয়ের মঞ্চ নির্মিতির সঙ্গেই ছিল তার যোগ। এজন্য রসরাজ অমৃতলাল বসুও কম্বুলিটোলা স্কুলে বদলি শিক্ষক হয়ে মঞ্চ নির্মাণের কাজে আরও বেশি সময় করে দেন অসাধারণ এই মঞ্চ নির্মাণ শিল্পীকে। মঞ্চ নির্মাতা থেকে ক্রমে থিয়েটারের ম্যানেজার, অধ্যক্ষ হয়ে নাটকের দল নিয়ে ভারতবর্ষের বিভিন্ন শহরে বাংলা নাটকের অভিনয় করে বেড়ান তিনি। অভিনয় ও অভিনয় সংক্রান্ত এসব ঘটনায় স্থান পেয়েছে তার আত্মজীবনী গ্রন্থে। বঙ্গরঙ্গমঞ্চের এই পথিকৃত মঞ্চ নির্মাণ শিল্পী ধর্মদাস সুরের জীবনাবসান হয় 1910 এই 28 জুলাই তারিখে।
1: প্রণাম জানাই দেশমায়ের এমন গুণী সন্তানদের প্রতি। প্রণাম জানাই দেশমায়ের প্রতি প্রাত্যহিক দেশবন্দনায়। আজ সমবেত কণ্ঠে দেশবন্দনা।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: শুনছেন প্রাত্যহিকী, চলছে জুলাই মাসের দ্বিতীয় পক্ষ। আর কদিন বাদেই পা দেব আমরা আগস্টের প্রথম পক্ষে, বিষয় নিঃস্বার্থ লড়াই। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগে, আত্মবলিদানের কাহিনীতে। তাদের সেই নিঃস্বার্থ সংগ্রামে একমাত্র ধ্যান জ্ঞান ছিল দেশের মুক্তি, পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করা, বিদেশি শক্তির কবল থেকে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালের 15ই অগস্ট। লড়াইটা বলে শেষ হয়ে যায়নি। সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই জারি আছে আজও। শুধু নিজের আখের গোছানো নয়, বিদ্বেষ বিভাজন অন্ধবিশ্বাসের হাত থেকে মুক্তির জন্য আমাদের আশপাশের অনেক মানুষ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই। অতীত বর্তমান মিলিয়ে এমনই সব নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী উঠে আসুক আপনাদের চিঠিতে আগস্ট মাসের প্রথম পক্ষ জুড়ে। আমাদের ইমেল আইডি chithechapi.air@gmail.com, chithechairjhanpi.air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকে, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, এডেন গার্ডেন্স, কলকাতা 700001। আগস্ট মাসের প্রথম পক্ষের বিষয়, নিঃস্বার্থ লড়াই।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: চিঠি ঝাঁপি খুললাম। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন চামেলি চক্রবর্তীর চন্দননগর হুগলি থেকে। ওগো অপরূপ কি মায়া জানো, সত্যি কি অপরূপ চাঁদের মায়া। শুক্লা ত্রয়োদশীর এক আষাঢ় মাসের সন্ধ্যায় চাঁদের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল বিনা বাদিনী দেবী সরস্বতী যেন মেঘ মল্লার রাগে বীণা বাজাচ্ছেন ওই স্নিগ্ধ জোছনার আলোতে। আর সেই সুর বাতাসে ভাসতে ভাসতে একের পর এক স্তর পেরিয়ে পৌঁছে গিয়েছে আমার কানে। না না, এটা ঠিক কান দিয়ে শোনা নয়, সারা মন প্রাণ দিয়ে শোনা। সে সুর শুনতে শুনতে ওই অপার্থিব চাঁদের আলোতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম আমি। আষাঢ়ের চাঁদের মায়া সেদিন আমাকে না জানি কোন মন্ত্র বলে নিয়ে গিয়েছিল বিনাপানির সুরলোকের আসরে। সে কথা মনে হলে আজও শিহরণ জাগে আমার তনু মনে। আরেকবার ভরা গ্রীষ্মের কৃষ্ণ সপ্তমী রাতে রূপলী রঙের আধখানা চাঁদ যখন আকাশের কিনারায় ঝুলতে ঝুলতে মৃদু মধুর আলো ছড়াচ্ছিল আর ধরণীর বুকে ভেসে বেড়াচ্ছিল লেবু ফুলের সুগন্ধ, সেই সময় অপূর্ব মাদকতায় ভরা সেই রহস্যময়ী রাতের আঙিনায় দাঁড়িয়ে আমি খুঁজে বেড়াচ্ছিলাম আমার সুন্দরকে। তখন মনে হচ্ছিল রবি ঠাকুরের লেখা এই বিশেষ গানটির কলিটির কথা। আমার নয়ন ভোলানো এল, আমার নয়ন ভোলানো এলে আমি কি হেরিলাম নয়ন মেলে। চাঁদের মায়াবী আলো আজও আমায় কাজলা দিদির কথা স্মরণ করিয়ে দেয়। আমার হারিয়ে যাওয়া দাদামণিকেও এই চাঁদনি রাতেই দেখতে পাই আমি। এই চাঁদের মায়া যতই বুকের ভেতর আলো ছড়াতে থাকে ততই আমি শুনতে পাই দূর থেকে কে যেন আমার নাম ধরে ডাকতে ডাকতে বলছে, তুমি এসো এসো এসো। আমি জানি না সে জন কোথায়, সে কে, তুমি কি জানো? লিখেছেন চামেলী চক্রবর্তী, চন্দননগর, হুগলি থেকে।
1: সোনারপুর, কলকাতা 150 থেকে লিখছেন দেবযানী বন্দ্যোপাধ্যায়। আমাদের ছোটবেলা ছিল লোডশেডিং মুখর। সারাদিনের খেলাধুলো শেষে হ্যারিকেনের আলোয় ঢুলতে ঢুলতে চলত পাঠ গ্রহণ। চোখের পাতা ভারী হয়ে আসছে বুঝতে পারলেই উড়ে এসে পড়ত গাঁটটা। কিন্তু বেশ লাগত জানো যখন উঠোনে মাদুর হয়ে মাদুর বিছিয়ে পড়ত চাঁদের আলো, আর বৃহস্পতিবার করে ঠাকুর ঘর থেকে ভেসে আসত পাঁচালের চুসুর। গরমের ছুটিতে আকাশের নিচেই শুয়ে চলত নক্ষত্র চেনার ক্লাস। তখন তো আর ডিজিটাল ক্লাসরুম ছিল না, ছিল প্রকৃতির ক্লাসরুম। ছোটবেলা পেরিয়ে যখন একটু বড়, প্রথম ভালো লাগা, তখনও সেই পূর্ণ শশীর মায়া, মায়াবী আলোয় এক অদ্ভুত শিহরণ জাগত শরীর মন জুড়ে। মা হয়েছে, পরের প্রজন্মের কপালে চুমু খেয়েছে চাঁদ মামা। কোলের দোলায় আর প্রজন্মান্তরের শেখা ঘুম পারানি গানে ঘুমের মাসি পিসি আসন পেতেছে চোখের পাতায়। ক্রমে পরিণত হয় অনুভব, যত বড় হই ততই একা হতে থাকে, স্মৃতির ঝাঁপে ভারী হয়, ভারী হয় বুক। জায়গা খুঁজে চলি কোথায় হালকা করব, নির্জন রাতে চুপি চুপি এসে দাঁড়াই খোলা আকাশের নিচে, জ্যোৎস্না আর চোখের জল মেখে হালকা করি মন। কত গল্প করি, কত পুরনো কথা বলি যা কেউ জানে না, কেউ হয়তো জানবেও না কখনো। এভাবেই আমার একান্ত ব্যক্তিগত অনুভূতি জুড়ে থাকবে আমার চাঁদ। আমার জীবন থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছেটাকে এক নিমেষে উড়িয়ে দিয়ে ভরপুর প্রাণ শক্তি ফিরিয়ে দেওয়ার মন্ত্র বুঝে একমাত্র ওই জানে। 15 দিন ধরে ক্ষয় হতে হতে নিঃশেষ হয়ে গিয়েও কিভাবে আবার নিজেকে পুনঃ প্রতিষ্ঠা করতে হয় তার শিক্ষা দিয়ে যায় নিভৃতে। আমার প্রিয়জনের প্রতিচ্ছবি সে ধরে রাখে নিজের বুকে, তাই তো হারিয়েও হারায় না তারা। আরো আরো জড়াতে চাই আমি এই মায়ার জালে, এই বুঝে চাঁদের মায়া। দেবযানী বন্দ্যোপাধ্যায় লিখলেন

0: সুপ্রিয় প্রাত্যহিকী, অষ্টমীর চাঁদের ম্রিয়মান আভা মধ্যরাতে টিনের ছাউনির ফাঁক দিয়ে গায়ে এসে পড়েছিল আমার। মায়াবী আলোয় ভেসে গিয়েছিল সেদিন যৌবনের উচ্ছলতায় ভরপুর একটা মন। স্বপ্নেরা ইতিউতি উঁকি দিয়ে গিয়েছিল কুসুম কোমল হৃদয়ে। জীবনটা পরিপূর্ণতায় ভরানোর টুকরো টুকরো ইচ্ছে মায়ার বন্ধনে আবদ্ধ করেছিল আমাকে। ছেঁড়া ছেঁড়া স্বপ্নকে বুনুট সুদূর বাঁধনে বাঁধার ইচ্ছেটা চোখ থেকে ঘুমকে যে কোন অচিনপুরিতে নিয়ে গেছে। তখন কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষের ব্যবধান যেমন চন্দ্রমাকে ধীরে ধীরে পূর্ণতায় বিকশিত করে, সেই মায়ায় চড়ানো স্বপ্নানু কুহক পূর্ণতা প্রত্যাশায় ডুব দিয়েছিল মায়াতে, অবগাহন করতে চেয়েছিল। তারপর কাটল বেশ কয়েক বছর, চাঁদ তার কর্তব্যে অবিচল থেকে উদ্ভাসিত হল বারবার। মায়ায় চড়ানো বেলুনটা তখন উঠতে উঠতে আকাশ ছুঁয়ে দিতে আকুল। সে রাতটাও শুক্লা দাদুথির চাঁদের মায়াবী আলোয় আলোকিত। কৃষ্ণপক্ষ জুড়ে অন্তর্লীন থাকলেও শুক্লপক্ষে ফিরে আসার প্রতিশ্রুতির আলোয় দীপমান। শুধু আমার সব প্রচেষ্টা হোঁচট খেতে খেতে তখনও মায়ায় আচ্ছন্ন। আজ রাতে আর টিনের ছাউনি নয়, আমার পাকা ঘরের খোলা বাতায়ন থেকে পিছলে পড়ছে রূপলি মায়া। বাইরে তখন এক নাগারে জ্যোৎস্না ঝরছে মুষলধারে। মুখ বাড়ালাম জানালা থেকে, চাঁদটা দজি গল্প করে। আমি বললাম, ঝরছো কেন, আমাকে তুমি ভালোবাসো? সে বললে, শুনবে পরে, ভিজতে চাইলে বাইরে এসো। প্রাত্যহিকী পরিবারের সবাইকে হার্দিক শুভেচ্ছা সহ রাজা বাগচি গুপ্তিপাড়া হুগলি থেকে।
1: হুগলির পরে যাব এবারে পশ্চিম মেদিনীপুর। মাপ্রেল বাজার পশ্চিম মেদিনীপুর থেকে চিঠি লিখছেন কিয়া বসু। পূর্ণ চাঁদের মায়ায় আজে ভাবনা আমার পথ ভোলে, কাকচুছনায় কাকেরা মাঝে রাতে ভুল করে ডাক দেয়, ভাবে বুঝি সকাল হয়েছে। আর জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি শাড়ি। অফিসে চাঁদ নিয়ে কথা হচ্ছিল, একজন বললেন, চাঁদ দেখতে চাও তো পঞ্চতরণীতে যাও, দুটো পাহাড়ের মাঝে যখন চাঁদ উঠবে বাকরুদ্ধ হয়ে যাবে এমনই তার সৌন্দর্য। পরপর দুবার আমাদের অমরনাথ যাত্রায় বাধা পড়েছিল। তৃতীয়বার যাওয়া হল অমরনাথ। পিলুটপ, শেষনাগ, মহাগুনাস পাস পেরিয়ে আমরা পঞ্চতরণীতে পৌঁছলাম। মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, শ্রান্তি ক্লান্তি উপেক্ষা করে চাঁদ দেখার অপেক্ষায় রইলাম। চাঁদ উঠল না। তখন অনেক রাত। পাঞ্চালিদি ডাকলেন, এই চাঁদ উঠেছে। কোনো রকমে তৈরি হয়ে তাঁবুর বাইরে এসে দেখি প্রায় 100 জন তীর্থযাত্রী জড়ো হয়েছেন। বাঙালি, অবাঙালি, ভিনদেশি, নানা ভাষাভাষী, আনন্দে তারা গান গাইছেন, ছবি তুলছেন। মস্ত একটি রূপোর থালা এসে দাঁড়িয়েছে আমাদের সামনে। কত কাছে অথচ কত দূরে, ভাষাহীন কিন্তু বাংময়। বিশ্বকবির একটি ভাঙা গান তখন ক্লাসে শেখানো হচ্ছিল। কি যে কঠিন, কি যে কঠিন, কিছুতেই তোলা যায় না। প্রিন্সিপাল বাপিদা বলেছিলেন, আপনারা যখনই

পারবেন গানটি গুনগুন করে গাইবেন, দেখবেন ঠিক উঠে যাবে। ঘোড়ার পিঠে চেপে চড়াই উতরাই কর্দমাক্ত পিচ্ছিল বিপদ সংকুল পাহাড়ি পথে চলেছে আর মনে মনে গাইছে রবি ঠাকুরের সেই ভাঙা গানখানি। ফিরে গিয়েই ক্লাসে গাইতে হবে, সেই রূপোর থালার মতো চাঁদ আর খুশিতে উপচে পড়া মানুষজন আমাকে তারা যে কি মায়ায় জড়ালো। গিয়ে উঠলাম জাগুনাথ জোছনা রাতে।

গান শেষ হলো, সবাই যে যার তাঁবুতে ফিরে যাচ্ছেন, আমরাও ফিরলাম। পরদিন ভোরবেলায় আবার যখন রওনা হচ্ছে, কয়েকজন পাঞ্জাবি মহিলা গত রাতের গানের ভূয়সী প্রশংসা করলেন। পাঞ্চালি দি খুব খুশি, বললেন পহেলগাঁওতে ফিরে গিয়ে গানটা আবার একবার শুনব। কিয়া বসু, মাপট্রল বাজার, পশ্চিম মেদিনীপুর থেকে।

0: পরের চিঠিতে লিখেছেন পার্থসারদী গোস্বামী, গ্রাম ওঠাকঘর, ব্রজরাজপুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, ধূসর যান্ত্রিক ক্ষয়িষ্ণু মূল্যবোধের এই পৃথিবীতে মন যখন চেয়ে বসে একটু ভালোবাসা কিংবা স্নিগ্ধতা, তখন যেন নিজের অজান্তেই আমার চোখ চলে যায় আকাশের দিকে। দৃষ্টিপথে হাসি মুখে উদ্ভাসিত দৃষ্টি সুখ চাঁদি যেন তখন জানান দিয়ে যায় পৃথিবীতে এখনো বেঁচে আছে প্রেম, এখন হৃদয় সবুজ চিরন্তন রোমান্টিকতায়। শিশু মনের সেই চরকাবুরি চাঁদ কিংবা বিজ্ঞানের পরিভাষায় পৃথিবীর একমাত্র নিষ্প্রাণ উপগ্রহ, যেভাবেই চাঁদকে উপস্থাপনা করা হোক না কেন, আমার কাছে চাঁদ হল প্রেমের প্রতীক। চাঁদ মানেই বিরহী মনের সঙ্গী। যুগে যুগে চাঁদ আমাদের ভাবনারসিকদের কাছে প্রেমের রূপক, সৌন্দর্যের প্রতীক কিংবা ক্ষুধার্থের বাসনা। কেন জানি না মনে হয় আমার মতো হাজার হাজার কল্পনা প্রবণ মানুষের মনোভূমে ভাবনার ডানায় সবার হয়ে চাঁদ ওঠে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে। হ্যাঁ, আমার হৃদয় আকাশে আমার চাঁদেরও সেই চিরন্তনী রূপ। কি নিবিড় তার মায়া! আমার চাঁদ তার মায়ায় আমায় সম্মোহিত করে রোজ। কোনোদিন চাঁদ ওঠে শর্ট কুর্তি প্লাজো পরে, তো কোনোদিন জিন্স আর টপে, কোনোদিন আবার চাঁদের সেই চিরায়ত এলোকেশী রূপ। বাস্তব আর কল্পনা মিলে মিশে এক হয়ে যায়। আমি চেয়ে থাকি অপলক চাঁদ মুখপানে, অসহায় সমর্পণে কিংবা বেহায়ার মতো। চাঁদ তো চাঁদই, তার সঙ্গে তো রক্তমাংসের মানুষের দূরত্ব সেই 2,38,850 মাইল। তাকে কি আর ছোঁয়া যায়? তবুও কখনো কখনো চোখে চোখ রেখে চাঁদ আসে। কি নিদারুণ অপার্থিব সে মুহূর্ত! মুহূর্তেই চিরায়ত সত্য হয়ে হৃদয়ে উচ্চারিত হয় কবির বাণী। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পরে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। লিখেছেন পার্থসারথী গোস্বামী, গ্রাম ডাকঘর, ব্রজরাজপুর, জেলা বাঁকুড়া থেকে।
1: বর্ধমানের চিঠি। পদ্মা দে, মিঠাপুকুর, বর্ধমান থেকে লিখছেন এবারের চিঠি। মা, গাড়ি ডাকতে হবে। কেন রে, কি হয়েছে? বর্ণাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এখনই। হ্যাঁ মা, এখনই। ভরা জ্যোৎস্নায় আকাশের পানি চেয়ে মা কপালে হাত ঠেকালেন। শ্রাবণী পূর্ণিমা আজ, বর্ণার কোল আলো করে কেউ আসতে চলেছে। ডাক ডাক, গাড়ি ডাক আগে। রাত 12টা বাজে প্রায়। গাড়ি ডেকে বাবা মা আর জেঠুর সঙ্গে আসন্ন প্রসবা বর্ণা চলল হাসপাতালে। ঘোর শ্রাবণ, কিন্তু এই মধ্যরাতের আকাশ দেখে কে বলবে সারাদিন ঝরেছে অবিরাম। ফাঁকা রাস্তায় গাড়ি চলেছে, কপালে ভাঁজ সকলের, চাঁদের আলো চরাচর জুড়ে লুটোপুটি খাচ্ছে। দূরে গাছগাছালি থেকে রাত পাখির ডাক শোনা যায়। একটা ট্রেন হুইজল দিয়ে বেরিয়ে গেল রাতের নিস্তব্ধতাকে খান খান করে। শ্রাবণী চাঁদের আলোয় রোগিণী সহ সকলেই মহাবিষ্ট হয়ে পড়েছেন। বর্ণা মাকে বলল, মা, এই মুহূর্তে আমার একটা গান খুব মনে পড়ছে জানো। মা অবাক হয়ে বললেন, কোন গান রে? বর্ণা মৃদু স্বরে গুনগুনিয়ে গায়, ওগো কি আবেশ হেরি চাঁদের চোখে, ফিরে সে কোন স্বপ্ন লোকে, মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে, আসা যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল, ও তুই কি এনেছিস বল। যন্ত্রণা কাতর গলায় বর্ণার গান শুনতে শুনতে 4 কিলোমিটার দূরের মফস্বলের হাসপাতালে পৌঁছে যায় গাড়ি। সমস্ত প্রক্রিয়া সেরে খোলা আকাশের নিচে অপেক্ষা করছেন সকলেই, আর পূর্ণ চাঁদের মায়া প্লাবিত করছে দেখবে দেখ। ছেদ পড়ল আয়ার ডাকে, মেয়ে হয়েছে গো, তোমাদের নাতনি হয়েছে। আয়ার পিছু পিছু মা বাবা নাতনি দেখতে ছুটলেন। নার্স তোয়ালে মোড়া ছোট্ট পুতুলটিকে দেখিয়ে বললেন, দেখুন আপনাদের নাতনি একেবারে চাঁদের কণা। জেঠু বললেন, আরে এ যে আমাদের চন্দ্রমুখী, আমি বাপু নাতনির নাম দিলাম চন্দ্রমা। বর্ণার বাবা মা এক বাক্যে সায় দিয়ে বললেন, চন্দ্রমা নামই সার্থক। শেষ রাতে কোকিল ডেকে উঠল। পদ্মা দে মিঠাপুকুর বর্ধমান থেকে লিখলেন,
0: লিখেছেন শাশ্বতী গোস্বামী মারো মানকর পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, বাঁকা চাঁদের কিরণ হোক বা পূর্ণ শশীর বাঁধ ভাঙা উছলে পড়া আলো হোক, তার মায়া আমার গ্রামে থাকা জীবনকে আলাদাভাবেই মোহময় করে তোলে। গ্রামে যতই বৈদ্যুতিক আলো থাকুক, তা কিন্তু পূর্ণিমা তিথিতে নিষ্প্রভ হয়ে পড়ে। প্রাত্যহিকী, তুমি যদি কখনো নিম গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদ ও চাঁদের আলো দেখো, তা এক কথায় অনির্বচনীয়। আবার শরৎকালের পূর্ণিমা চাঁদের প্রতিবিম্ব যদি কখনো মাঠে ঘাটে জমা বর্ষার জলে দেখো, তারও এক অপূর্ব সৌন্দর্য আকাশে ও জলের মধ্যে ফুটে ওঠে। আবার যখন নিকোনো উঠোনে মায়ের দেওয়া আলপনার সঙ্গে চাঁদের আলোর লুকোচুরি খেলা দেখো, তখন তা তোমাকেও আমার মতো মোহিত করে তুলবে। সেই সময় আমার ভেতরের থাকা বোবা ভাষাগুলো তখন কবিদের ভাষা গান কথাগুলোকে আশ্রয় করে প্রাণ পেতে চায়, আর প্রাণ পাওয়া মাত্র ভাষাগুলো নতুন করে ভালোবাসাকে ছড়িয়ে দিতে চায় সবার মাঝে। সেই ভালোবাসার টানে ছুটে যায় চাঁদে, চাঁদের মোহময় আলোয় স্নাত হওয়ার জন্য দুহাত বাড়িয়ে দিই, আর দুচোখ ভরে দেখি গন্ধরাজ, কামিনী, বেলি বা মাধবী লতারা ফুলের অবগুণ্ঠন মাথায় নিয়ে চন্দ্রালোকের মায়ায় তারাও মায়াবিনী হয়ে উঠেছে। আর একটু দূরে দূরে তাকালে দেখা যায় এত নিস্তব্ধতার মাঝে চাঁদের আলো ঘরবাড়ি গাছপালা মাঠ ঘাটকে জড়িয়ে ধরে যেন তার না থাকার দিনের বাকি কথাগুলো নিঃশব্দে বলে যাচ্ছে। আবার এই আলোমাখা নিঃশব্দকে মাঝে মধ্যে ভেঙে দিয়ে যাচ্ছে কারো ঘরের বাসনের ঝনঝনানি বা গোয়ালে থাকা পশুদের থেকে বিচিত্র আওয়াজ, কখনো বাঁশগাছে থাকা বক ও ডাহুকের ডাক, অথবা কোনো ট্রেন হুইসেল দিয়ে যাওয়ার সময় যেন বলে যাচ্ছে আসছি। সব মিলে এক অদ্ভুত পরিবেশ তৈরি হয়, আর এই আশ্চর্য পরিবেশের স্রষ্টা হল ওই মায়া ভনা চাঁদ। লিখেছেন শাশ্বতী গোস্বামী মারো মানকর পূর্ব বর্ধমান থেকে।
1: জানিয়ে দিয়ে আকাশ বাতাসের কথা, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে কলকাতা এবং তার আশপাশের এলাকার আকাশ মূলত মেঘলাই থাকবে, দুয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 30 এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা, পশ্চিমবঙ্গের এবং ওড়িশার উপকূলীয় এলাকায় ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে সমুদ্র থাকবে উত্তাল। আজ উত্তর বঙ্গোপসাগরীয় উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। শেষ করব প্রাত্যহিকী আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
0: আমি রাজিন রায়,
1: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
0: নমস্কার।

আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুনিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত কয়েকজন। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের হামলায় অন্তত 30 জন নিহত। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাটে সোনা জিতেছেন, এই নিয়ে ভারতের পদক সংখ্যা হল 10। আজ সেই বিস্তারিত খবরে। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সভায় বিলটি পেশ করেন। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে এই বিলে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এই বিলে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়নে একটি টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর DPIIT আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2032 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। দেশের খেলনা শিল্পকে আন্তর্জাতিক শৃঙ্খলের সঙ্গে সুসমন্বিত করা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত ও সহজ করার মতো বিষয়গুলোর ওপরেও আলোকপাত করবে এই টাস্কফোর্স। অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারতে খেলনা শিল্পের উন্নয়নে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতিকেই প্রতিফলিত করে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক গুণমান, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও প্রসারিত করার ওপর মন্ত্রী সংশ্লিষ্ট শিল্পোদ্যোগীদের আহ্বান জানান। ভারতের খেলনার ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দানের লক্ষ্যে উদ্ভাবন, নকশা, গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরেও জোর দেন তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য PIB পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এয়ারোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভারত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বিক্রম-1 রকেটের সাফল্য নিয়ে তাঁদের কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন তারা। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দানের ওপর জোর দেন তিনি।
আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানী বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানী বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তাঁরা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এর আগে শ্রী মিশ্রি বেইজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ ফরেন্স সিপিপিসিসির চতুর্দশ জাতীয় কমিটির উপমহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। পিপলস পার্টি পিপিপি জানিয়েছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলি চালনায় তাঁদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন, আহত আরও কমপক্ষে দুজন। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে এই নির্বাচন এক দফায় হওয়ার কথা থাকলেও পরে তা তিন দফায় করার কথা ঘোষণা করা হয়। গতকাল ছিল প্রথম দফা, শেষ দফার ভোট নেওয়া হবে আগামী 10ই আগস্ট। পিপিপি ও পিএমএলএন একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপি ও হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ ব্যাহতও হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক এ ইনসাফ পিটিআই এই ভোট বয়কট করে। অন্যদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা ভোটে দাঁড়াতে পারেননি। পিটিআই দাবি করেছে গত মাসে জেএএসির বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান, এর ফলে প্রায় 50 দিন পাক অধিকৃত জম্মু কাশ্মীরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। উল্লেখ্য, জেএএসি শরণার্থীদের 12টি আসন তুলে দেওয়ার পক্ষে দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ অবশ্য সেই দাবি অস্বীকার করেছে। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সিভিল সোসাইটি সংগঠন সাউদার্ন কাদুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান

ডেরেক ক্রিস্টোফার জানান, কাদুনার ন্যারিটন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে, দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্টি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো বিদেশি নেতার সেদেশ সফর। বৈঠকের পর ফোর্টস মাউথে যাওয়ার পথে এক বিমান যাত্রায় প্রধানমন্ত্রী বার্নহাম ইউক্রেনের সম্পূর্ণ সমর্থনের কথা জানান। উভয় নেতা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানা প্রতিরোধে গৃহীত বিভিন্ন ব্যবস্থা এবং যৌথ প্রতিরক্ষা উৎপাদন আরও প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপিত হচ্ছে। মানবজাতির কল্যাণের কথা মাথায় রেখে জল, জলাশয়, বনভূমি, মাটি, খনিজ সম্পদ ও বন্যপ্রাণীর মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বজায় রাখা সম্পর্কে জনসচেতনতার প্রসার ঘটানোই দিনটি পালনের মূল লক্ষ্য। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কর্ণাটক উপকূলের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। পাঁচটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা। ভারোত্তোলনে পুরুষদের 79 কেজি বিভাগে ভাল্লুরি অজয়বাবু রূপো পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে 500টি নতুন রেল ওভারব্রিজ তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তিনি আজ দিল্লি যাচ্ছেন। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। আগামী খরিফ মরশুমে রাজ্য সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2641 টাকা করে সহায়ক মূল্যে ধান কিনবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি আজ পূর্ব দীঘা ও পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। আসছে বিস্তারিত খবরে। রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে 500টি নতুন রেল ওভারব্রিজ তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল শিলিগুড়িতে নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করে একথা জানান। এর ফলে একদিকে যেমন যানজট কমবে, তেমনি যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: আমরা সরকার আসার পরে 500 আরবি রেল আর পশ্চিমবঙ্গ সরকার মিলে করছে। 50% টাকা রেল দিচ্ছে, 50% আমরা আগে দিয়েছি। এখন তো রেল আমাদের বলেছে 100% টাকা তারা দেবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সুফল আজকে দেখলেন, আগামী দিনে আরো দেখতে থাকুন।
0: পূর্বতন সরকারের গাফিলতির কারণেই বর্ধমান রোডের এই উড়াল পুলটি চালু করতে দেরি হল বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এর আগে সিকিমের নামচিতে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণে নিহত এরাজ্যের শ্রমিকদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছে বলেও তিনি আশ্বাস দেন। সরকারের তরফে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী জানান, তারা মোট 21 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাচ্ছেন। উল্লেখ্য, 20 জুলাই নামচিতে

0: ঘটনায় ডুয়ার্স এলাকার 11 জন শ্রমিকের মৃত্যু হয়। দলীয় কর্মসূচিতে অংশ নিতে মুখ্যমন্ত্রী আজ দিল্লি যাচ্ছেন। উত্তরবঙ্গে কর্মসূচি সেরে বাগডোগরা থেকে তিনি দিল্লি পৌঁছবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে NCPI দলে যোগ দেওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় সহ 20 জন সাংসদের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে তার বৈঠকের কর্মসূচি রয়েছে। আজই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেই সাংসদরা ভিন্ন দলে সামিল হওয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অধ্যক্ষ ওম বিড়লার কাছে দলত্যাগ বিরোধী আইনের আওতায় সাংসদ পদ খারিজের দাবি জানানো হয়েছে। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাগারে ওই অনুষ্ঠানে 100 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ ও উপহার সামগ্রী মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। মোট 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরাজ্য থেকে সফল হয়েছেন 52,764 জন। এদিকে নিট আন্দোলনের নামে কলকাতায় গত শুক্রবার বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত মোট 16 জনকে আজ আবার আদালতে তোলা হবে। এর মধ্যে গতকাল ধৃত ওয়াকার আজম এবং মোহাম্মদ জাভেদ আক্তারকে আদালতে তোলা হলে বিচারক আজ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, ঘটনার পরদিন 11 জন, রবিবার 3 এবং গতকাল আরও 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত 5 জনকে গতকাল ধর্মতলা চত্বরে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। স্বাস্থ্য দপ্তর এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু আয়ুষ্মান ভারতের নন, তারা এই প্রকল্পের সুবিধে পাবেন। এতে পরিবার পিছু 5,00,000 টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে দেওয়া হবে। সম্পূর্ণ পরিবার ভিত্তিক প্রকল্পে প্রত্যেক সদস্যকে দেওয়া হবে আলাদা কার্ড। তবে যাদের পারিবারিক আয় বছরে 8,00,000 টাকার বেশি এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগী তারা এবং 70 বছরের বেশি বয়সী ব্যক্তি ও SIR এ বাদ পড়া ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধে পাবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি ঘোষণা করেন, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ যারা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হবে। রাজ্য মন্ত্রিসভা গত 22 জুলাই এই প্রকল্প অনুমোদন করে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলের স্বাস্থ্যসাথী প্রকল্প ও কোভিডের সময় আর্থিক অনিয়মের বহু অভিযোগ CAG রিপোর্টে প্রকাশিত হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। আকাশবাণীকে এক সাক্ষাৎকারে তিনি জানান, কোভিড অতিমারীর সময় যে টাকা এসেছিল তার হিসেবে প্রচুর গরমিল ধরা পড়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পেও দেখা গেছে একাধিক অনিয়ম। করোনার সময় বিভিন্ন হাসপাতালে বসানো অনেক অক্সিজেন প্লান্ট চালু করা হয়নি বলেও রিপোর্টে প্রকাশ পেয়েছে।
1: যে রিপোর্টে COVID-19 গরমিল আছে হিসেবে স্বাস্থ্যসাথীর গ্রাম হিসেবে গন্ডগোল আছে। COVID-19 সময় যেসবগুলো টাকা পয়সা এসেছিল সেগুলোর হিসেব নিকেশ বেনিয়ম খরচা সেগুলোর অনেক রকম গলত আছে। তো এ নিয়ে CAG রিপোর্ট থেকে অনেক কিছু বেরোবে, ওটা মাইন্ড ফিল্ড, ওটা একটু সময় লাগবে আমাদের হিসেবগুলো ঠিক করতে, কোথায় কি কি আছে। এটা বিগিনিং, সর্বত্রই পাবো আমরা, আমরা যেখানেই ছুটছি সেখানেই দুর্নীতি খুঁজে পাচ্ছি।
0: উল্লেখ্য, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গত শনিবার 2020 থেকে 2025 সাল পর্যন্ত ক্যাগের রিপোর্ট বিধানসভায় পেশ করেন। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, পরিকাঠামো না থাকা সত্ত্বেও স্বাস্থ্যসাথী প্রকল্পে বেশ কিছু বেসরকারি হাসপাতালের মান উন্নত করে দেখানো হয়েছিল বলে অভিযোগ। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে কলকাতায় আন্দোলনের নামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে বনগাঁ সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপি কর্মী সমর্থকেরা গতকাল বনগাঁ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে। তাদের দাবি, প্রশ্নপত্র নিয়ে সরকার সমস্ত পদক্ষেপ করার পরেও দেশকে অশান্ত করার জন্য যে আন্দোলন চলেছে সেখানে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীকে কুরুচিকর ছবি তৈরি করে আক্রমণ করেছেন। বীরভূমের বিভিন্ন থানাতেও শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। অভিযোগ গ্রহণ করেছে মল্লারপুর থানার পুলিশ। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আগামী খরিফ মৌসুমে রাজ্য সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2641 টাকা করে সহায়ক মূল্যে ধান কিনবে। খাদ্য সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া খাদ্যভবনে গতকাল 2/24 হুগলি ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলার চালকল মালিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর একথা জানান। পরে তিনি বলেন, এছাড়াও যেসব কৃষক সরকারি ক্রয় কেন্দ্রে সরাসরি চাল বিক্রি করবেন তাদের কুইন্টাল প্রতি অতিরিক্ত 20 টাকা করে উৎসাহ ভাতা দেওয়া হবে। এখন থেকে প্রতি কুইন্টালে 10% পরিবর্তে 5% ভাঙা চাল দেওয়া হবে। এই চাল দেবে কেন্দ্র সরকার। বিগত সরকারের আমলে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কিনে চাল প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন। এই সময় 70% মধ্যস্বত্বভোগী কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ অর্থ নিয়ে গেছে। কৃষকদের সুবিধে দিতে রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলেও খাদ্যমন্ত্রী জানিয়েছেন।
2: অন্তর্দয় যোজনায় হয়তো 7 কেজি করে আগামীতে সে একটা নোটিফিকেশন ইস্যু হবে, যেটা ভাবনা চিন্তা আমাদের মূল উদ্দেশ্য রেশনিং ব্যবস্থাকে দুর্নীত করা এবং সত্যিকারে যারা উপভোক্তা যাদের রেশন দরকার তারা যেন সঠিকভাবে রেশনটা পায়। চাষি যদি সাবলীল হয় তবে রাজ্য ডেভেলপমেন্ট হবে। যে 70% স্বত্বভোগী মানুষরা বেনিফিটেড নিয়ে চলে গিয়ে আমাদের মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারের অর্থ এবং রাজ্য সরকারের যে অর্থ আমরা চাষিদের কাছে পৌঁছে দেবো।
0: অন্ত্যোদয় অন্নপূর্ণা যোজনায় এতদিন পরিবার পিছু যে 35 কেজি করে চাল দেওয়া হতো সেটা এখন থেকে মাথা পিছু 7 কেজি করে দেওয়া হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যে সেটি পূর্ব দীঘা এবং পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মৎস্যজীবীদের আজ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। রবিবার রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ভারী বৃষ্টি চলেছে। নামখানার মৌসুনী গ্রাম পঞ্চায়েতের পয়লাঘড়ি এলাকায় চিনাই নদীর বাঁধের বেড়া ও মান্নার ঘাট সংলগ্ন দুটি জায়গায় ধস নেমেছে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সমুদ্র তটে মাইকে প্রচার চালানো হচ্ছে। দুর্যোগের কারণে সুন্দরবনে বেশ কিছু ফেরি পরিষেবাও বন্ধ। একটানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়ক জলের তলায়। প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্য ও বৌদ্ধ সমাজের প্রথিতযশা পণ্ডিত দার্শনিক ধর্মাধার মহাস্থবীরের 125তম জন্মবার্ষিকীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ গতকাল এক আলোচনা সভার আয়োজন করে। পালি ভাষার বিভাগীয় প্রধান শাশ্বতী মুৎসুদ্দি সহ বিভিন্ন বক্তা তার অবদান নিয়ে আলোচনা করেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 9:15।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী দেবব্রত বিশ্বাস।

দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: জানা অজানা,
2: জানা অজানায় ই বর্জ্যের ব্যবস্থাপনা বলছেন অনির্বাণ দত্ত।
3: আচ্ছা, আমাদের কি কারো মনে পড়ে আমাদের বাড়ির সেই পুরনো সাদাকালো টেলিভিশন সেটটির কথা বা প্রথম মোবাইল ফোনটির কথা? সেগুলি এখন কোথায়, কী অবস্থায় আছে? শুধু মোবাইল বা টেলিভিশনই নয়, পুরনো কিংবা বিকল হয়ে গেলে বাড়ির সব ইলেকট্রনিক্স ডিভাইসই ফেলে দেওয়া হয় অথবা পুরনো জিনিস কিনতে আসা ফেরিওয়ালাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। কিছু ক্ষেত্রে অবশ্য পুরনো জিনিস মেরামত করে আরও বেশ কিছুদিন চালানো গেলেও একসময় আবর্জনা হিসেবে ফেলে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকে না। আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোন, কম্পিউটার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, টেলিভিশন, পেনড্রাইভের মতন ইলেকট্রনিক পণ্য আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই প্রযুক্তিগত উৎকর্ষের পেছনে লুকিয়ে রয়েছে একটি অন্ধকার বাস্তবতা যার নাম ইলেকট্রিক বর্জ্য বা ই বর্জ্য। প্রতিদিন কোটি কোটি ইলেকট্রনিক ডিভাইস বিকল বা অচল হয়ে আবর্জনায় পরিণত হচ্ছে। এই ই বর্জ্য শুধু বর্জ্য নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে এক ভয়াবহ বিপদ সংকেত। 2016 সালে বিশ্বে প্রায় 93 লক্ষ টন ই বর্জ্য উৎপন্ন হয়েছিল। এই পরিমাণ ক্রমাগত বেড়েই চলেছে। তবে এই হিসাব আনুমানিক এবং একদম সঠিক হিসাব পাওয়াটা বেশ দুষ্কর। ই বর্জ্যে থাকা সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিকের মতন বিষাক্ত উপাদান পরিবেশ ও জনস্বাস্থ্যের পক্ষে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই বর্জ্য সঠিকভাবে রিসাইকেল না হলে মাটি, জল এবং বাতাস দূষিত হয়, যা বাস্তুতন্ত্র ও খাদ্যশৃঙ্খলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2023 সালে সারা বিশ্বে উৎপন্ন ই বর্জ্যের পরিমাণ ছিল প্রায় 6 কোটি 20 লক্ষ টন। এর মধ্যে মাত্র 22% পুনর্ব্যবহার বা রিসাইকেল করা হয়েছে। বাকি অংশ ডাই করে ফেলে দেওয়া হচ্ছে খোলা মাঠে, খোলা আকাশের নিচে পোড়ানো হচ্ছে বা অনিয়ন্ত্রিতভাবে মিশে যাচ্ছে জলে। 1990-এর দশক থেকে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে ব্যক্তিগত কম্পিউটার

0: এবং মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি যত অগ্রসর হচ্ছে, নতুন থেকে নতুনতর প্রযুক্তির আগমন ঘটছে, পুরনো ডিভাইস তত দ্রুত অচল হয়ে পড়ছে। উন্নত দেশগুলিতে এই হার সবথেকে বেশি। উন্নয়নশীল বিশ্বে হাত বদল হওয়া পুরনো জিনিস সেকেন্ড হ্যান্ড নামে দেদার বিক্রি হয় ঠিকই, কিন্তু উন্নত দেশগুলো প্রায়শই এই বর্জ্য তৃতীয় বিশ্বের দেশে দান বা সেকেন্ড হ্যান্ড পণ্য তকমা দিয়ে পাঠায়। কারণটা আর কিছুই নয়, ই বর্জ্যগুলি রিসাইকেল করা বেশ জটিল এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। যেহেতু বাসেল কনভেনশনে সুস্পষ্টভাবে বলা আছে যে এক দেশের অপরিশোধিত এবং ক্ষতিকর ইলেকট্রনিক বর্জ্য অন্য দেশে ফেলা যাবে না, তাই এই কাজের পেছনে যুক্তি হিসেবে দেখানো হয় তৃতীয় বিশ্বের প্রযুক্তিগত ব্যবধান কমানোর উদ্যোগকে। এর সবথেকে জলজ্যান্ত উদাহরণ হল আফ্রিকার ঘানা। এই তথাকথিত অনুদান থেকে প্রাপ্ত ই বর্জ্য নিয়ে ঘানার রাজধানী আক্রার অদূরে আগবক ব্লসি এলাকাতে তৈরি হয়েছে পৃথিবীর বৃহত্তম ই বর্জ্যের ভাগাড়। পরিবেশবিদদের মতে প্রতি বছর ইউরোপ ও আমেরিকা থেকে লক্ষ লক্ষ টন ই বর্জ্য জাহাজে করে ঘানাতে নিয়ে আসা হয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী প্রতি মাসে প্রায় 600 টন থেকে 1000 টন সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক সরঞ্জাম ভর্তি কন্টেনার আক্রা বন্দরে আসে। এর কিছু অংশ সরাসরি মেরামত করে ঘানার সেকেন্ড হ্যান্ড মার্কেটে বিক্রি করা হয়, আর বাকি অংশ সরাসরি চলে যায় আগবক ব্লসি ডাম্পিং জোনে। শুধু বিদেশি বর্জ্যই নয়, ঘানার স্থানীয় ই বর্জ্যও চলে আসে এখানে। ফেলে দেওয়া ইলেকট্রনিক জিনিস থেকে মূল্যবান বা ধাতব অংশ পৃথক করা এবং অপ্রয়োজনীয় প্লাস্টিক পোড়ানোকে কেন্দ্র করে টিকে আছে এখানকার প্রায় 40,000 মানুষের জীবন ও জীবিকা। কিন্তু প্লাস্টিক পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় ক্যান্সার ও ফুসফুসের রোগে আক্রান্ত হচ্ছেন সেখানকার মানুষ। বিশ্বব্যাপী ই বর্জ্য ব্যবস্থাপনার জন্য কঠোর নীতি এবং কৌশল প্রয়োজন। বাসেল কনভেনশন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নের নির্দেশিকায় স্পষ্ট বলা আছে যে উৎপাদকদের তাদের পণ্যের পুনর্ব্যবহারের দায়িত্ব বাধ্যতামূলকভাবে নিতে হবে। তবে অনেক দেশে যথোপযুক্ত রিসাইক্লিং পরিকাঠামোর অভাব এবং উচ্চ খরচ এই প্রক্রিয়াকে জটিল করে তোলে। কিছু দেশ ই বর্জ্য পুনর্ব্যবহারে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যেমন ক্লোজড লুপ রিসাইক্লিং, যা বিষাক্ত গ্যাস নির্গমন কমায়। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধি, উপযুক্ত উৎপাদনের ব্যবহার এবং উৎপাদকদের দায়বদ্ধতা বাড়ানোর মাধ্যমে ই বর্জ্যের প্রভাব কমানো সম্ভব। অবৈধ ডাম্পিং বন্ধ করতে এগিয়ে আসতে হবে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলিকে। তাদের বর্জ্য নিজ দেশে ব্যবস্থাপনা করতে হবে এই দেশগুলিকে।
1: ই বর্জ্যের ব্যবস্থাপনা শুনলেন জানা অজানায়, বললেন অনির্বাণ দত্ত।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন অসীমা দুবের কণ্ঠে।

0: নজরুল গীতি শুনলেন অসীমা দুবের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবে চিনতে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে অনুষ্ঠান উত্তরণ।
3: আমরা তিন ভাই, দিদি আমার ওপরে, বাকি আরো দুজন দাদা, আমি সবার ছোট। আসলে একটা দুর্ঘটনার ফলে আমার দৃষ্টিহীনতা আসে। আমার বাড়ির কাছে একটা অবাঞ্ছিত বোমা রাখা ছিল, যেটা আমি এবং আমার দাদা হাতে পাই এবং সেটা খুলে ফেলি। তার ফলে যে বারুদ ছিটকে আসে সেই বারুদে আমার চোখ নষ্ট হয়ে যায়। তখন আমার বয়স ছিল 2-2.5 বছর। দাদার হাতে একটা ফ্র্যাকচার হয়েছিল।
2: আচ্ছা, একে কি বলে দুর্ভাগ্য? হয়তো তাই। 1990-এ যে ছেলেটি সুস্থ শরীরে পৃথিবীতে এলো, তারই জীবনে নেমে এলো এই চরম পরিণতি। এই করুণ কাহিনী যাঁর, তার নাম মঞ্জিত কুমার রাম। মূলত উত্তরপ্রদেশের হলেও ওর দাদুর সময় থেকেই জীবিকার স্বার্থে কলকাতায় পাকাপাকি আস্তানা গাড়তে হয়েছে ওদের। প্রথমে শিয়ালদা, তারপরে বর্তমানে হাওড়ার বাসিন্দা মঞ্জিতের জীবনের গল্পই শোনাব আজকের উত্তরণ অনুষ্ঠানে। আজ প্রথম পর্ব।
3: তখন দৃষ্টিহীনদের জন্য স্কুল বলতে খুব সামান্য দু একটা ছিল, তার মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন একটা, বেহালা ব্লাইন্ড স্কুল একটা, লাইট হাউস একটা, এই দু তিনটে, কি আরো খুব বেশি হলে আরো দু তিনটের নাম করা যায়, এই কয়েকটা স্কুল তখন ছিল। আর সাধারণ স্কুলে তখনও দৃষ্টিহীনদের ভর্তি নেওয়া শুরু হয়নি। সেই দিক থেকে দেখলে মা বাবার চিন্তা বেড়ে গেল যে আমাকে নিয়ে তারা কি করবে। প্রথমেই তো বাড়ির আশেপাশে যারা ছিলেন বা পরিবারের কাছাকাছি যারা থাকতেন, আমার আত্মীয়রা, আমার প্রতিবেশীরা, তারা আমার মা বাবাকে বলতে লাগলেন যে এই ছেলেকে নিয়ে কি করবে। তখন আমি শিয়ালদায় থাকতাম, বাবা আমার নীলরতন সরকার হাসপাতালে আয়ার কাজ করেন, এখনো করেন, এখন অনেক বয়স হয়েছে তাও। তাছাড়া আমার আরেকটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার ভাষাগত সমস্যা। আমার বাড়িতে বাংলা ভাষার চলন ছিল না। আমার ঠাকুরদা এখানে এসে চাকরি করতেন, এই এনআরএসেই চাকরি করতেন, এই সূত্রে আমরা এখানে চলে আসি। মূলত হিন্দি এবং ভোজপুরি আমাদের বাড়িতে চল ছিল। এর মধ্যে বলে রাখি যে বাবা মা অনেক কষ্ট করে স্কুল খোঁজেন, কোন স্কুলে আমাকে ভর্তি করা যায়। এবং এনআরএসেরই একজন ডাক্তার, তার ছেলে নরেন্দ্রপুরে পড়ত, তিনি বলেন যে নরেন্দ্রপুরে দৃষ্টিহীনদের জন্য একটা স্পেশাল স্কুল আছে, আপনারা চাইলে ওকে ওখানে দিতে পারেন, ওর ভবিষ্যৎ সেখানে অনেক ভালো হবে। বাবা মা রাজি হন, স্কুল দেখে আসেন, তারপর আমাকে ভর্তি করেন। যখন আমার দুর্ঘটনা ঘটে, তাৎক্ষণিকভাবে তো আমরা

0: এমার্জেন্সি আমাকে ভর্তি করা হয়। যেহেতু অনেক দেরি হয়ে গেছিল সেই জন্য চোখটা বাঁচানো যায়নি, তবু ওনারা বলেছিলেন যে আপনারা অন্য জায়গায় গিয়ে দেখাতে পারেন যদি ঠিক হয়ে যায়। এখন তো অনেক ছোট, এখন সার্জারি করা রিস্কি হয়ে যাবে, পরে ওই যখন একটু বড় হবে তখন আপনারা ভেলোরে বা অন্য কোথাও গিয়ে দেখাতে পারেন। আমার মামারা মধ্যপ্রদেশে থাকতো, এখনো থাকে, তারা আমাকে ওইখানে দেখায়। তো ওখানে ওরা বলেছিলেন যে ঠিক হওয়ার সম্ভাবনা নেই, তখন আমার বয়স 7-8 হবে, ডাক্তার বলেছিলেন যে পরবর্তী সময় দেখা যেতে পারে। সত্যি কথা বলতে কি, তারপরে আমিও আর দেখাইনি, আর বাবা মারও আর সেই আর্থিক সচলতা ছিল না যে বারবার দেখাবে। আর আমি স্কুলে ভর্তি হয়ে যাই, 1998 সালে আমি ওখানে ভর্তি হই। আরও আগে ভর্তি হতাম, কিন্তু আগেই বললাম যে ভাষার একটা সমস্যা ছিল। যারা মহারাজ এবং প্রিন্সিপাল ছিলেন তারা বললেন যে এত অল্প বয়সেও নতুন ভাষা শিখবে কি করে, সেই জন্য আমাকে 2 বছর বাড়িতে থাকতে বলেন এবং বলেন যে পরে আপনারা আসবেন, আমরা ভর্তি নিয়ে নেব। 1998 সালে তারপরে আমি ভর্তি হই, যদিও ভাষাগত সমস্যা তখনও ছিল কারণ বাড়িতে বাংলা চর্চা ছিল না। তারপরে মাধ্যমিক অবধি আমি ওখানেই থাকি এবং ভাষার যে সমস্যা প্রথম 1-2 বছর ফেস করেছি, তারপরে দেখা গেছে যে বন্ধুরা আমাকে মেনে নিয়েছে এবং আমিও আপন করে নিয়েছি বাংলা ভাষাকে। তারপরে মাধ্যমিকে ভালো রেজাল্ট করি, উচ্চ মাধ্যমিকেও মোটামুটি ভালো রেজাল্টই করি। লাইম বয়েজ একাডেমিতে পড়াশোনার পাশাপাশি আমাদেরকে শারীরিক এবং মানসিক সমস্ত ধরনের দক্ষতা তারা কিন্তু অর্জন করানোর চেষ্টা করতেন। যেমন ধরা যাক, আমরা স্পোর্টসে পার্টিসিপেট করতাম, আমরা বিভিন্ন এক্সটেম্পোতে পার্টিসিপেট করতাম, আমরা ডিবেটে পার্টিসিপেট করতাম, গান, কবিতা, লেখা প্রতিযোগিতা, প্রত্যেকটা জিনিসে যত রকমভাবে আমাদেরকে এগিয়ে দেওয়া যায় ওনারা কিন্তু সেই রকম চেষ্টা করতেন। স্টোরি টেলিং কম্পিটিশন হতো, আমি মূলত গান এবং লেখা প্রতিযোগিতা, পড়া প্রতিযোগিতা এগুলোতে অংশগ্রহণ করতাম, কুইজে অংশগ্রহণ করতাম এবং যথারীতি ভালো ফল করতাম। যেগুলো আমি ভালো ফল করতাম সেগুলোতেই অংশগ্রহণ করতাম, এক্সটেম্পোতে অংশগ্রহণ করেছি, কবিতায় অংশগ্রহণ করেছি, কবিতায়ও ভালো ফল করতাম, পুরস্কার পেতাম। আমার মনে আছে জীবনের প্রথম পুরস্কার পাওয়াই কবিতায়, ক্লাস 1-এ আমি এক কানাই মাস্টার পরমর বিড়াল ছানাটি, রবীন্দ্রনাথের কবিতা, এটাই আমি 3rd হয়েছিলাম মনে আছে। যাই হোক, তারপরে তো পুরস্কার, অনেক রকমের পুরস্কার পেয়েছি, সব থেকে বেশি টিচারদের ভালোবাসা পেয়েছি। 11-12টা একটা নর্মাল স্কুলে পড়ি, তখন আমাদের নরেন্দ্রপুরে 11-12 ছিল না। আমি হাই সেকেন্ডারি পড়ি শাহরাফুলি নেতাজি বিদ্যামন্দির, ওখানে একটু তো অসুবিধা হলোই। প্রথমত আমাদের মেস করে থাকতে হতো কারণ ওখানে হস্টেলে ছিল না, আমরা এই প্রথম নিরাপত্তাহীনতায় ভোগা কাকে বলে সেটা বুঝলাম। মানে যখন আমরা স্কুলে থাকতাম তখন তো একটা 4 দেয়াল ছিল, সিকিউরিটি ছিল, নজরদারির মধ্যে থাকতো, তার মধ্যেও একটা আনন্দ ছিল। কিন্তু এইখানে যখন আমরা এলাম তখন আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদেরকেই আমাদের যত্ন নিতে হবে, না হলে অন্যরা সেভাবে কিন্তু দেখবে না। ফলে বাজার করা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, যেটা আমরা কখনো করিনি, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করা নানান রকমের প্রয়োজনের জন্য, নিজের পড়াশোনার ব্যবস্থা করে নেওয়া, সেইগুলো আমরা এইখানে এসে শুরু করলাম। সেই দিকটা যদি দেখি তাহলে এটা একটা নতুন সন্ধিক্ষণ বলা যেতে পারে আমার জীবনে, স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ পেলাম। আর তাছাড়া নরেন্দ্রপুর কোয়েট স্কুল ছিল না, বয়েজ স্কুল ছিল। আমি মনে করি যে এটাও একটা বড় ফ্যাক্টর যে একটা নতুন পরিবেশে নতুন মানুষদের মাঝখানে, তখন তো কোনো দৃষ্টিহীন টিচার ছিলেন না ওখানে, দৃষ্টিমান টিচার, দৃষ্টিমান ম্যাম তাদেরকে পেলাম এবং তারাও খুব ভালোবাসতেন আমাদের। আমরা যে স্কুলে ভর্তি হয়েছিলাম সেই স্কুলে আমরাই সব থেকে ভালো রেজাল্ট করতাম, সেই জন্য আর কি সুনাম হতো আমাদের ওখানে। তারপরে আমি যাদবপুরে চলে আসি, আমি নরেন্দ্রপুরেও সুযোগ পেয়েছিলাম, যাদবপুরটাকেই বেছে নিই নতুন একটা পরিবেশে আসার জন্য। যাদবপুর একটা অন্য জগৎ, এখানে প্রথম প্রথম একটু অসুবিধে হয়েছে, মফস্বলের ছেলে আমি, ফলে ইংরেজি বলা বা ইংরেজি চট করে বুঝতে পারা এটা একটু কঠিন হতো আমার পক্ষে। তা সত্ত্বেও মানে আমি যেহেতু বাংলা নিয়ে পড়তাম সেই জন্য বাঙালি ছেলে মেয়েদের সাথে আমার ক্লাসে যারা পড়তো তাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। কিন্তু তাও যেহেতু আমরা সংখ্যায় কম ছিলাম, আমি এবং আমার একটা বন্ধু, মাত্র 2 জন আমরা গোটা ক্লাসে দৃষ্টিহীন ছিলাম, একটা সংযোগহীনতা বোধ করতাম স্কুলে। কিন্তু এই সংযোগহীনতা বোধ করিনি, তখনও বেশ কিছু বন্ধু ছিল আমাদের যারা আমাদেরকে ভালোভাবে বুঝত। কিন্তু কলেজে এসে আমরা একটা অন্য ধরনের সংযোগহীনতা, ধরুন কেউ থিয়েটারে যাচ্ছে তারা আমাদেরকে নিচ্ছে না, ধরা যাক কোনো একটা বই, রেফারেন্স বুক যেটা খুব তাড়াতাড়ি পড়ে নেওয়া দরকার, কিন্তু আমরা সেই বইগুলো পাচ্ছি না কারণ অ্যাক্সেসিবল ফরম্যাটে আমাদের বই পেতে হয়। এই অ্যাক্সেসিবল ফরম্যাটে বই তৈরি করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর যে কারণে আমাদের ঠিক যে সময়টা বইগুলো দরকার হয় সেই সময়টাতে আমরা বইগুলো হাতে পেতাম না, তার ফলে একটা গ্যাপ তৈরি হতো। কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব কষ্টে থাকতাম যে অনেক কিছুই জানতে পারছি না, অনেক কিছুই পড়তে পারছি না।
1: শুনছিলেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মঞ্জিত কুমার রামের লড়াইয়ের কাহিনী। এই কাহিনীর দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা সৌগত চট্টোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন। মশার বাড় বৃদ্ধি আটকান। পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন। মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন জৌনপুরি রাগে খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। জৌনপুরি রাগে খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু।

0: শুনলেন জনপুরীর আগে খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন নবারুণ কুমার দত্ত এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
2: হ্যাঁ
1: ম্যাডাম,
3: বলুন।
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা,

0: আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে,
1: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে KYC আপডেট করিয়ে নিতে পারেন।
0: ব্যাস বুঝে গেছি।
1: আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: RBI এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুনবেন গুরুদক্ষিণা ছবির গান কিশোর কুমারের কণ্ঠে।

0: কিশোর কুমারের কণ্ঠে শুনলেন গুরুদক্ষিণা ছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা।

0: @gmail.com MAITRWEKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের ৩ মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ৪ মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এরোস্পেসেস প্রতিনিধিদের সঙ্গে বিক্রম ওয়ান রাকেটের সাফল্য নিয়ে কথাবার্তা বলেছেন। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। জোটের রণকৌশল স্থির করার লক্ষ্যে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সকালে সংসদ ভবনে বসবে। পর্যটন মন্ত্রক ঐতিহ্যবাহী ইনক্রেডিবল ইন্ডিয়ার ব্র্যান্ডের আওতায় ভারতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপ বিদেশ মন্ত্রী হুয়া চুন ইয়াং এর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্ট পাটে সোনা জিতেছেন, এই নিয়ে ভারতের পদক সংখ্যা হল 10। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এরোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভরত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, বিক্রম এক রকেটের সাফল্য নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তারা অবহিত করেছেন। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দানের ওপর জোর দেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী বেসরকারি উদ্যোগে বিক্রম এক রকেটের সাফল্য নিয়ে সন্তোষ ব্যক্ত করে বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে এ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: বিক্রম ওয়ান ইসকে সফল লঞ্চ সে হর দেশবাসী গৌরব সে ভরা হুয়া হ্যায়। ইয়ে প্রাইভেট সেক্টর দ্বারা বিকশিত ভারত কা পহলা রকেট হ্যায়। হামারে যুবা ইনোভেটর্স নে ভো কর দিখায়া জিসকি কল্পনা তক মুশকিল থি। উনহোনে গজব কি স্কিল, প্যাশন আর পেশেন্স দিখায়া। লম্বে সময় তক হামারা স্পেস সেক্টর নিজী ক্ষেত্র কে লিয়ে বন্ধ রহা থা। ইস সেক্টর মে রুচি রখনে ওয়ালে কাফি যুবাও কো অপনি প্রতিভা দিখানে কা অবসর নহীঁ মিল পা রহা থা। যুবা হিত কো দেখতে হুয়ে হামনে স্পেস সেক্টর কো প্রাইভেট সেক্টর।
0: কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই। সরকার কখনোই এ ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য পিআইবির পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারিত বা প্রকাশিত হলে অবিলম্বে 9187997112 এই নম্বর অথবা factcheck@piib.gov.in এই ইমেলে যোগাযোগ করতে বলা হয়েছে। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শো কজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধেও আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সম্পর্কে দায়ের করা একগুচ্ছ আবেদনের আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ আক্রান্তদের কয়েকজনের পরিবারের দাখিল করা আবেদনের পৃথক শুনানি গ্রহণ করতেও সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত গতকাল অভিমত প্রকাশ করেন, শান্তিপূর্ণ এবং আইনসঙ্গত উপায়ে প্রতিবাদের অধিকার সংবিধান সকলকে দিয়েছে। দিল্লিতে গভীর রাতে পড়ুয়াদের উপর গুলি চালনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট ভুয়ো বলে সরকার জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট বলেছে, এই তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগদানকারী সাংসদদের আজ মঙ্গল মিলন বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। পর্যটন মন্ত্রক ঐতিহ্যবাহী ইনক্রেডিবল ইন্ডিয়া ব্র্যান্ডের আওতায় ভারতকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরতে এয়ার ইন্ডিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে গতকাল কেন্দ্রীয় পর্যটন সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের উপস্থিতিতে এই মৌ স্বাক্ষরিত হয়। এর আওতায় পর্যটন মন্ত্রক ও এয়ার ইন্ডিয়ার সমস্ত ডিজিটাল ও অফলাইন প্ল্যাটফর্মে পর্যটনের বিকাশ, বিপণন এবং সুনির্দিষ্ট গন্তব্যস্থল সম্পর্কে যৌথ প্রচার চালাবে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি সোজা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেদেশের উপবিদেশমন্ত্রী হুয়া চুন ইয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেন তারা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনে পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে। দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়নে একটি টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর ডিপিআইআইটি আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2035 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্কফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। এই উপলক্ষে শ্রী গোয়েল একটি টয় সেক্টর প্লে ব্লুকেরও উদ্বোধন করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও কর্ণাটকের কিছু অংশে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

0: দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কোঙ্কণ ও গোয়া, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। আজকের মধ্যেই সেটি পূর্ব দীঘা এবং পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারতের শর্মিলা ধনকর কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। 5টি রুপো এবং 3টি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেন শর্মিলা। এর আগে মহিলাদের ভারোত্তোলনে 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব রূপো পান। বিন্ধ্যা রানী দেবী ভারোত্তোলনে মহিলাদের 58 কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমনওয়েলথ গেমসে মহিলাদের ভারোত্তোলন বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য বিন্ধ্যা রানী দেবীকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী আগামী দিনের জন্য তার সাফল্য কামনা করেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়াও সোনা জেতার জন্য শর্মিলা ধনকরকে অভিনন্দন জানান। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। মালদা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়। ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘ 15 বছর ধরে গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে আসছেন মালদার গাজলের আলমপুরের বাসিন্দা শ্রীমন্ত চৌধুরী। নিজস্ব উদ্যোগে গড়ে তুলেছেন একলব্য আর্চারি একাডেমি। তবে একাডেমি গড়লেও আধুনিক পরিকাঠামোর অভাব রয়েছে, তাই উন্নততর প্রশিক্ষণের জন্য মালদার ছেলেমেয়েদের বাইরে পাঠাতে বাধ্য হচ্ছেন। সেই অভাব পূরণে নতুন রাজ্য সরকারের সাহায্য প্রার্থনা করেছেন তিনি। নতুন রাজ্য সরকার রাজ্য বাজেটে সফল ক্রীড়া সংস্থাগুলির জন্য বিশেষ আর্থিক বরাদ্দের ঘোষণা করেছে। সেই ঘোষণার পর থেকে তিনি কিছুটা হলেও আশার আলো দেখছেন। গত 15 বছর ধরে তিনি গাজলের বিভিন্ন গ্রামের অল্প বয়সী ছেলেমেয়েদের তীরন্দাজির প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তার কাছে প্রশিক্ষণ নিয়েই জুয়েল সরকার, রুমা বিশ্বাস, মন্দিরা রাজবংশী, গণেশ টুডুর মতো বহু ছেলেমেয়ে তীরন্দাজিতে মালদার নাম উজ্জ্বল করেছে। জেলাসহ দেশের বিভিন্ন আমের সঙ্গে এবার থাইল্যান্ড প্রজাতির বিশেষ আম চাষ করে নজর কেড়েছেন মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রামের চাষি বিমান মণ্ডল। এই আমের বিশেষত্ব হল আকারে বড় এবং ওজনে প্রায় 4 কেজি। এই বিষয়ে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ডক্টর দুষ্যন্ত কুমার রাঘব জানান, এই আম বাণিজ্যিকভাবে লাভজনক নয়, তবে আকারে বড় থাকায় শখের জন্য অনেকে নিয়ে থাকেন। গত বছর বর্ষার সময় হঠাৎ করেই মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুরের শঙ্করটোলা ঘাটের প্রায় 150 মিটার এলাকা নদীগর্ভে তলিয়ে যায়। সেই সময় প্রাক্তন বিধায়কের তৎপরতায় সেচ দপ্তরের পক্ষ থেকে বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ করা হয়। তবে স্থানীয়রা দাবি জানিয়েছিলেন স্থায়ী ভাঙন রোধের কাজের, কিন্তু ব্লক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বর্ষার পর স্থায়ী কাজ করে ঘাটকে ব্যবহারের উপযুক্ত করা হবে। কিন্তু বর্তমানে প্রায় 1 বছর হতে চললেও এখনও পর্যন্ত কাজ হয়নি বলে অভিযোগ। 150 মিটার এলাকা উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। 2024 এবং 2025 পরপর 2 বছর বন্যাকালে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছেন মানিকচক ব্লক স্বাস্থ্য বিভাগের কর্মীরা। আর সেই পরিশ্রমকেই সকলের কাছে দৃষ্টান্ত করে তুলে ধরে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সায়েন্টিফিক রিসার্চ বা আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সংস্থা। জার্নাল অব ডেন্টাল অ্যান্ড মেডিকেল সায়েন্সে তুলে ধরা হল মানিকচক স্বাস্থ্য বিভাগের কাজ, আর এতেই বেজায় খুশি স্বাস্থ্যকর্মীরা। স্বাস্থ্যকর্মীদের যে অক্লান্ত পরিশ্রম তা একেবারেই দৃষ্টান্ত, এমনটাই জানালেন ডক্টর অভিক শঙ্কর কুমার। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে MBBS এর আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও বেশি সংখ্যক পড়ুয়া ভর্তির সুযোগ পাবেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এমবিবিএস এর আসন সংখ্যা ছিল 125।

0: কলেজটি। মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে আবেদন করেছিল। ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 25টি আসন বৃদ্ধি করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষেই নতুন 25টি আসনে ভর্তি হতে পারবেন মেডিকেল পড়ুয়ারা। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে 21টি বিষয়ে MBBS পড়ানো হয়। এছাড়াও 7টি বিষয়ে MD কোর্স চালু রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নতুন করে আরও একটি বিষয়ে MD কোর্স চালুর জন্য আবেদন করা হয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পঠন পাঠন ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতির ফলে পরিষেবা ক্রমশ উন্নত হচ্ছে। হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, MBBS আসন বৃদ্ধির জন্য ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। এই শিক্ষাবর্ষ থেকেই 25টি আসন চালু হল, মোট আসন সংখ্যা হল 150টি। এছাড়াও আরও একটি বিষয়ে MD কোর্সের জন্য আবেদন জানানো হয়েছে। MD কোর্সের আসন বাড়লে একদিকে যেমন পঠন পাঠনের উন্নতি হবে, পাশাপাশি চিকিৎসা পরিষেবারও অনেকটাই উন্নতি ঘটবে। আরও বেশি চিকিৎসক পাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। জেলার চিঠি শেষ হল। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলী মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই সকলকে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পডকাস্টে। পডকাস্ট মানেই আপনারা জানেন সমাজের বিভিন্ন স্তরের বা বলা যায় সমাজের বিভিন্ন দিকের যে সকল গুণীজনেরা নিরন্তর কাজ করে চলেছেন, কাজের ছাপ রেখে চলেছেন, তাঁদের সঙ্গে আমরা গল্প করি, তাঁদের অতিথি হিসেবে নিয়ে আসি। আজও তেমনই একজন মানুষের সঙ্গে কথা বলবো যার গল্প বলাই কাজ, কিন্তু সেই গল্পটা তিনি সামনে এসে আপনাদেরকে বলেন না। গল্প বলা হয়ে যায় বটে, কিন্তু আপনারা জানতেও পারেন না সেই গল্প বলল কারা। আমরা গল্প দেখি, গল্প শুনি, মনে রাখি, ভালো লাগে, কিন্তু নেপথ্যের মানুষগুলোকে একেবারেই দেখতে পাওয়া যায় না, কারণ সামনে থাকে কার্টুন বা অ্যানিমেশনের চরিত্ররা, কিন্তু তারা তো নিজে নিজে এসে যেতে পারছে না পর্দায়। তাদের আনছেন কেউ, তাদের হয়ে বলছেন কেউ, এই সবটা মিলিয়ে একটা বৃহৎ কর্মকাণ্ড চলতে থাকে যার নাম অ্যানিমেশন ইন্ডাস্ট্রি। সেই অ্যানিমেশন ইন্ডাস্ট্রির যদি বলি বাংলায় আমাদের এই পশ্চিমবঙ্গের এক অন্যতম নাম, তবে সে নাম বলতেই হয় সুব্রত রায়। আজ আমাদের সঙ্গে রয়েছেন অ্যানিমেশন ইন্ডাস্ট্রির অন্যতম এক স্তম্ভ বলা যায় সুব্রত রায়। স্বাগত জানাই সুব্রতবাবু আপনাকে।
1: নমস্কার, অসংখ্য অভিনন্দন আমাকে ডেকে আনার জন্য।
0: ধন্যবাদ। এই যে অ্যানিমেশন নামক ব্যাপারটা বাঙালির কাছে খানিকটা নতুনই বলা যায়, কারণ আমরা জানতাম কার্টুন, কার্টুনের সঙ্গে খুব পরিচিতি ছিল আমাদের, পেপারে যেমন চণ্ডী লাহিড়ি, তার পরবর্তীতে এবং ক্রমশ আমরা টিভির পর্দায়। বেশ মনে পড়ে আমরাও যে আমাদের ছোটবেলাতে জঙ্গল বুক, মোগলি হতো, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড হতো, কিন্তু সেগুলো সব আমরা ডাবড ভার্সন শুনতাম, বিদেশি কার্টুন, এবং আমরা তাদেরকে কার্টুন বলতাম। পরবর্তীতে ধীরে ধীরে অ্যানিমেশন নামক জায়গাটি এলো, একটু বুঝিয়ে বলবেন কার্টুন এবং অ্যানিমেশন এই দুটোর মধ্যে ফারাকটা কোথায়?
1: শুরুটা কিন্তু কমিক স্ট্রিপ দিয়ে হয়েছিল, আপনি যদি ছোটবেলার সাথে কানেক্ট আপনি মোগলি বললেন, ঠিকই, আমিও ছোটবেলায় সেই গুলজারের লেখা গান দিয়ে শুরু হতো, আমি মোগলি কেন কানেক্ট করলাম আজকে, তার কারণ হচ্ছে আপনি বললেন যে ডাবড ভার্সন আমরা শুনতাম। আমাদের রিসেন্ট একটা শো আসছে ডিজনি টিভিতে আর হটস্টারে, যেখানে আমরা মোগলিকে নিয়ে আসছি, কিন্তু ইন্ডিয়ানাইজ ভার্সন। যদিও মোগলি ইন্ডিয়ারই একটা ক্যারেক্টার, কিন্তু ইন্ডিয়ান ইমোশন, ইন্ডিয়ান ডায়ালগস যেরকম হওয়া উচিত, ইন্ডিয়ান বাচ্চাদের যেভাবে যে জিনিসগুলোকে কানেক্ট করবে বেশি, সেটাকে মাথায় রেখে আমরা মোগলির নতুন একটা শো করছি 3D অ্যানিমেশনে।
0: অর্থাৎ মোগলি এবারে ভারতীয় হতে চলেছে।
1: একদম,
0: আমরা একটা ভারতীয় মোগলি,
1: ভারতীয় ছিলই, অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে গেছিল, আমরা আবার ফিরে আসছে
0: সে নতুন দুটি ওটিটি প্ল্যাটফর্মে, আমরা তাদেরকে পেতে চলেছি।

0: এবং তার সঙ্গে বাকি সবাই মিলে আসছে। বেশ, তার মানে এটা বুঝলাম যে কার্টুন হলো যেটা আমরা পাতায় দেখছি এবং তারাই যখন চলাফেরা করছে আমাদের চোখের সামনে টিভির পর্দায় বা কোনো স্ক্রিনে, সে হয়ে যাচ্ছে অ্যানিমেশন। এই কার্টুন থেকে অ্যানিমেশনের যে শিফট হওয়া, এখন তো সত্যি এটা আমাদের মেনে নিতেই হবে। আমাদের ছোটবেলা অবধিও এত অ্যানিমেশন ছিল না, আমরা কার্টুন পড়েছি, বই পড়েছি। এখনকার যে নতুন জেনারেশন, এদের সামনে অনেক অপশন বেশি, এরা বেশি দেখে কম পড়ে, সুতরাং এদের কাছে অ্যানিমেশনের অনেকটা অ্যাক্সেস আছে এবং এরা ভালোবাসে সেটা। আপনি যখন শুরুটা করেছিলেন এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কাজ, সেটা কোন সময়? সেখানে ততদিনে কি অ্যানিমেশনের এই রমরমা বাজার শুরু হয়ে গেছে নাকি একেবারেই সে তখন ভূমিষ্ঠ হলো?
1: আমি যখন শুরু করেছিলাম 90-এর দশকে বলতে পারেন, তখন অ্যানিমেশন খায় না মাথা দেয়, মানে অ্যাজ আ প্রফেশন অন্তত, মানে হ্যাঁ, আমাদের গার্জিয়ানরা বুঝতেন না। আমাদের গার্জিয়ানরা ভীষণভাবে সীমাবদ্ধ ছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি করবে ছেলে মেয়ে, অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, অথবা উকিল হবে, এরকম কয়েকটা পেশার মধ্যে,
0: এবং প্রফেসর বা ডাক্তার, মার্ক প্রফেসর বা টিচার হবে,
1: হ্যাঁ হ্যাঁ, এরকম কতগুলো বাঁধাধরা পেশার মধ্যে সীমাবদ্ধ ছিল তাদের ভাবনা চিন্তা। সুতরাং তারা যারা দল ছুটছিল, মানে আমাদের মতো, আমি পড়াশোনা করতে একদমই ভালোবাসতাম না ছোটবেলায়, তো তারা সবসময় খুঁজে বেড়াতো অল্টারনেটিভ কিছু যেটা ভালো লাগে আর কি। তো সেই জায়গা থেকেই বলতে পারেন অ্যানিমেশনে আসা। আর এটা তো আপনার, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বাঙালির ঘরে ঘরে রোববার অহেতুক জোর করে ড্রয়িং স্কুলে পাঠানোর যে প্রথা, সেটা তো অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে। আমি এখন বলি সেটা আমাদের গার্জিয়ানরা বোধহয় ভীষণভাবে দূরদর্শী ছিলেন, এই ক্রিয়েটিভ ইকোনমি যে আজকে তৈরি হবে ওরা 50 বছর আগে থেকেই জানত। খুব স্বাভাবিকভাবে এই যে কম্পালশন ছিল ড্রয়িং স্কুলে তোমাকে যেতেই হবে, বাংলার প্রত্যেকটা ঘর থেকে বোধ হয় ড্রয়িং স্কুলে কেউ না কেউ যেতই, এবং এত আর্ট কলেজ বোধ হয় অন্য স্টেটগুলোতে নেই, এত ছেলেমেয়ে যে ড্রয়িং শিখলো, সবাই তো আর আর্ট গ্যালারি করে খেতে পারবে না আর কি, খুব সত্যি কথা।
0: ঠিক,
1: তা আমাদের ছোটবেলায় না এতটা প্রচার বা প্রসার ছিল না অ্যানিমেশনের, আমরা বাই চান্স এর সাথে কানেক্টেড হয়ে গেছিলাম। এরপরে করতে করতে আস্তে আস্তে দেখলাম যে অ্যানিমেশন যে ব্যাপারটা, সেটা হলিউড অনেকটা এগিয়ে গেছে এবং ভারতের অন্যান্য সিটিগুলো, মেট্রো সিটিগুলো বিশেষ করে, মানে আমি ব্যাঙ্গালোরের নাম নেবো, হায়দ্রাবাদের নাম নেবো, মুম্বাইয়ের নাম নেবো, এরা অনেকটাই এগিয়ে গেছে আর আমরা অনেকটাই পিছিয়ে আছি। এরপরে আমি যত দিন গেল স্টাডি করতে লাগলাম, দেখলাম যে মুম্বাইতে যারা কাজ করছে 60% বাঙালি কাজ করছে, হায়দ্রাবাদে তারও থেকে বেশি বাঙালি কাজ করছে, কিন্তু কাজটা হচ্ছে
0: সেই 90-এর দশক,
1: একদম একদম
0: তখন এত এত বাঙালি গিয়ে অ্যানিমেশনের কাজ করছে,
1: তখন না, এখনো ওই স্টুডিওগুলো বেঁচে আছে কিন্তু বাঙালির জন্য, নাহলে চালাতে পারবে না, ওরা নিজে মুখে সেটা স্বীকার করে, অথচ আমাদের এখানে হচ্ছিল না কাজটা। এখন আমি বলতে পারেন একটু খেলার ছলেই একটা অ্যানিমেশন তৈরি করি, আমাদের, আমার একটা অ্যানিমেশন একাডেমি ছিল সেখানকার ছেলেমেয়েদের নিয়ে,
0: সেটা কলকাতায়,
1: হ্যাঁ কলকাতাতেই,
0: কলকাতায় এলেন এবং সেখানে একটা একাডেমি তৈরি করলেন,
1: কলকাতাতেই ছিলাম আমি ছোটবেলা থেকে, কলকাতাতেই বড় হয়েছি, এবং সেখানে আমি একটা অ্যানিমেশন একাডেমি দিয়ে শুরু করি, তার কারণ কাজ কে দেবে আমাকে। এবার এই ছেলেমেয়ে যাদের শেখাচ্ছি প্রত্যেকেরই একটা টেন্ডেন্সি থাকে বা একটা, এর শেষ যদি বলেন যে কাজ করব, অ্যানিমেশন শিখেছি কাজ করে কিছু রোজগার করব, কিন্তু সেই রোজগারের কোনো জায়গা কিন্তু কলকাতায় সেইভাবে ছিল না, স্বাভাবিকভাবেই তাদের যেতে হতো মুম্বাই, হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোরের মতো কোনো সিটিতে, বিশেষ করে মেয়ে সন্তান যারা, মানে কন্যা সন্তান, তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় অসুবিধা ছিল তখনকার সময় অন্তত বলবো, যে বাইরে পাঠাতে চাইতো না, বাবা মারা একটুখানি কনজারভেটিভ ছিল এই ব্যাপারে, এখন যদিও অনেকটা কেটে
0: গেছে।
1: আর আরেকটা অসুবিধা ছিল যে শুরুতে তো যে কোনো ইন্ডাস্ট্রিতেই মাথা নিচু করে ঢুকতে হয়, খুব বেশি স্যালারি, ধরুন 15,000-20,000 টাকা দিয়েই শুরুটা করতা, মুম্বাই বা হায়দ্রাবাদের মতো সিটি বা ব্যাঙ্গালোর মতো সিটিতে গিয়ে এই সামান্য স্যালারিতে শুরু করাটাও কিন্তু খুব বড় স্ট্রাগল ছিল। এর সলিউশন হিসেবে আমি ভাবলাম যে যেসব ছেলে মেয়ে পড়াশোনা করছে সবাই যদি বাইরে গিয়ে কাজ করতে হয় তাহলে ট্রেনিং করারও কোনো মানে নেই আর, সেই জন্য আমি ভাবলাম আমি এখানেই কিছু শুরু করি। তো স্টুডেন্টদের নিয়ে মজায় মজায় আমি তৎকালীন সময় এবং এখনকারও নাম্বার 1 নিউজ চ্যানেল, আমি নাম নিচ্ছি না, সেই নিউজ চ্যানেলের হয়ে আমরা একটা শো করি,
0: টেলিভিশন নিউজ চ্যানেলের
1: জন্য শো করি। ওই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য এবং বিরোধীর আসনে ছিলেন মাননীয়
0: প্রধান বিরোধী নেত্রী
1: ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের দুজনকে একসাথে বসানোর ক্ষমতা কোনো নিউজ চ্যানেলেরই ছিল না,
0: স্বাভাবিক।

0: তো সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি কি করলাম, দুজনকে দুজনের কার্টুন বানিয়ে ওই চ্যানেলের যে খুব বিখ্যাত অ্যাঙ্কার তারও কার্টুন বানিয়ে আমি একটা শো করলাম। সেই শোটা দর্শকরা ভীষণভাবে পছন্দ করলো এবং চ্যানেলের কাছেও ভীষণ ভালো
1: ফিডব্যাক এবং কথোপকথন সবকিছু কাল্পনিক লেখা হলো, নিশ্চয়ই
0: কাল্পনিক কিন্তু তৎকালীন সময়ের সাথে প্রাসঙ্গিকতা রেখেই আর কি সংলাপগুলোকে লেখা হয়েছে, একটু মজা করে যতটা মজা দেওয়া যায় দর্শকদের, কারণ এটা তো কোনো সিরিয়াস ব্যাপার না।
1: এবং আমিও বেশ মনে করতে পারছি আপনি যে কার্টুনটির কথা বলছেন এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল,
0: খুব জনপ্রিয় হয়েছিল এবং এটার প্রচারই এরকম ভাবে হয়েছিল, আজকে মুখোমুখি বুদ্ধ মমতা, সবার কাছে আনএক্সপেক্টেড এক্সপেক্টেড ছিল যে এই কী করে হয়, কিন্তু তারপরে যখন দর্শক আসে দেখে যে তাদের কার্টুনরা কথা বলছে, কিন্তু দর্শকরা হতাশ হয়নি, দর্শকরা কিন্তু বেশ পছন্দ করেছিল এবং তার ভিত্তিতে চ্যানেল আমাকে সারা বছরের কন্ট্রাক্ট দিয়ে দেয় এবং সেটা তখন খুব বড় কন্ট্রাক্ট ছিল আমার জন্য। আমি ভাবতেই পারিনি যে একটা নিউজ চ্যানেল কার্টুনের মতো শোকে এতটা প্রমোট করবে।
1: আসলে ভালো কাজ এভাবেই তো কথা বলে,
0: আমার মনে হয় ওটা হওয়ারই ছিল, পরপর সাজানোই ছিল, ঘটনাটায় আমি সাক্ষী ছিলাম। যাই হোক, আমরা শুরু করি ওখান থেকে। তারপরে যত এন্টারটেনমেন্ট চ্যানেল আছে বাংলায় তারাও আমাকে ডাকতে শুরু করে, বিভিন্ন ধরনের শো দিতে শুরু করে, আমি ওখানেও কাজ করি।
1: স্টুডেন্টদের নিয়েই করছেন না ততদিন আপনি?
0: অনলি স্টুডেন্ট, মানে তখন সত্যি কথা বলতে কি যারা প্রফেশনাল তাদেরকে স্যালারি দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, তার কারণ টু বি ভেরি ফ্র্যাঙ্ক বেঙ্গলে আমাদের যে পয়সাটা দেওয়া হতো সেটা দিয়ে প্রফেশনাল হায়ার করা কিন্তু খুব টাফ ছিল, তার কারণ অ্যানিমেশনের রেট জানে না, করতে গেলে কত লোক লাগে জানে না, অ্যানিমেশনের স্ট্রাগলটাই তারা জানে না, তাদের কাছে একটা কন্টেন্ট, তাদের কাছে এবং কন্টেন্ট বললেও ভুল হবে, তাদের কাছে একটা সাইট কন্টেন্ট বলতে পারেন, মানে যেটা না হলেও না হয়।
1: হ্যাঁ,
0: নিউজ চ্যানেলে তো নিউজটাই প্রধান, সঙ্গে একটু কার্টুন চালিয়ে দিলে একটু মজা হয়, না চালালেও আরামসে চলে যায় ফিলারের মতো। ঠিক সিমিলারলি এন্টারটেনমেন্ট চ্যানেলেও কি রিয়েলিটি শো হবে বা সিরিয়াল ডেইলি শো হবে, সঙ্গে একটুখানি রোববার সকালে কার্টুন চলবে,
1: ছোটদের
0: না চললেও বিশাল কিছু যায় আসে না, সেই জন্য আমাদের কোনো নেগোসিয়েশন পাওয়ার আছে। এভাবেই চার পাঁচ বছর চলতে থাকে, কিন্তু আমার একটা রিয়েলাইজেশন হয় যে ছেলে মেয়েগুলো অল্প টাকাতেই জয়েন করেছে, কোনো না কোনো দিন তো তাদের একটা এক্সপেকটেশন হবে, আমাদের স্যালারি বাড়বে, আমরাও প্রতিষ্ঠিত হব, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হব। তখন আমি ফিল করি যে আমাকে এইখানে পড়ে থাকলে হবে না, আমি তখন মুম্বাইতে যাওয়া শুরু করি। এবার মুম্বাইতে খুব মজার একটা ঘটনা ঘটে, আমাকে জিজ্ঞেস করে যে তুমি কত টাকা নাও পার এপিসোড, আমি বলি 1,00,000 টাকা নিই, তো ভীষণ হাসাহাসি শুরু হয় আমাকে নিয়ে এবং আমার নাম দিয়ে দেওয়া হয় ন্যানো অ্যানিমেটর, তখন ন্যানো গাড়ির
1: 1,00,000 টাকা দাম ছিল,
0: তো 1,00,000 টাকা তো ন্যানো অ্যানিমেটর, তো আমাকে ন্যানো অ্যানিমেটর বলেই ডাকতো। তো 4 বছর আমাকে কেউ কাজই দেয়নি, তার কারণ 1,00,000 টাকায় অ্যানিমেশন করবে ভাবতেই পারছে না 22 মিনিট, আর আমরা কিন্তু এখানে 75,000 টাকা পেতাম,
1: মানে ওটা ওখানে ধারণা হয়েছিল যে তার মানে কোয়ালিটির সঙ্গে
0: পারবে না এই 1,00,000 টাকায় অ্যানিমেশন করে বলছে কি করে হবে, কারণ তখন 20,00,000 টাকা ওখানে পার এপিসোড দেওয়া হতো, 20 গুণ বেশি।
1: এবার সর্বনাশ,
0: সত্যি কথা বলতে কি যেদিন আমি শুনেছি যে 20,00,000 টাকা পার এপিসোড দেয়, তখন তো আমি ভাবছি এপিসোড কি, যদি কিডনিও চেয়ে না আমি সঙ্গে দিয়ে দেবো, মানে এত টাকা কি করে একটা এপিসোডের জন্য। তারপরে আস্তে আস্তে বুঝতে পারি যে না, ওদের কোয়ালিটি বেঞ্চমার্ক, ওদের এক্সপেকটেশন অনেক হাই, সেই অনুযায়ী পয়সা দেয়। আমি প্রথম কাজটা একটি চ্যানেলের থেকে পাই, মুম্বাই বেস একটা ইন্টারন্যাশনাল চ্যানেল বলা যেতে পারে, মুম্বাইতে তার হেড অফিস, ওখান থেকে প্রথম 10 কোটি টাকার একটা কন্ট্রাক্ট, সেটা আমার কাছে আনবিলিভেবল একটা কন্ট্রাক্ট ছিল এবং সেটা মুম্বাইয়েরই একটা স্টুডিও করছিল, পার এপিসোড ওরা চার্জ করছিল 26,00,000 টাকা করে এবং পরের বছর ওরা ডিমান্ড করেছিল 30,00,000 দিতে হবে, তা আমি ওটা 18,00,000 টাকায় পিচ করি এবং আমি অর্ডারটা পাই। শুধু তাই না, 18,00,000 টাকা যে 26,00,000 টাকা থেকে 30,00,000 টাকা চাইছিল, আমি 18,00,000 টাকা মানে 12,00,000 টাকা পার এপিসোড কম নিয়ে, তো চ্যানেলের কাছে কত প্রফিট শুধু কাজটা ওকে না দিয়ে আমাকে দেওয়ার জন্য, আর তার মধ্যেও কিন্তু আমি ডিসেন্ট প্রফিট করেছি এবং সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে স্যালারি স্কেল যেটা নর্মালাইজ করতে পেরেছি, কিছু প্রফেশনাল, কারণ লোকজন বাড়ছে তাদের দেখার জন্য।
1: তখন আপনার যে কাজের জায়গাটা অফিস, সেটা কি ততদিনে মুম্বাইতে করে নিয়েছেন নাকি কলকাতাতেই সবটা?
0: আমাদের বরাবরই কলকাতায় ছিল।
1: আচ্ছা, মানে সমস্ত কাজটাই কলকাতায় হচ্ছে?
0: আমি দৌড়াদৌড়ি করতাম মুম্বাইতে। দেখুন, আমার না এই জার্নিতে আমি একটা জিনিস রিয়ালাইজ করি যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে এই যে মুম্বাইতে কাজ ভালো হয়, ফিল্মের ক্ষেত্রেও এরকম একটা মিথ আছে আর কি, তাই অ্যানিমেশনেও এই মিথ ছিল। তো আমি মনে মনে ভাবতাম এদের কোয়ালিটি কোনো না কোনো দিন তো আমি ম্যাচ করেই দেবো, কিন্তু এরা চেষ্টা করলো আমার প্রাইস ম্যাচ করতে পারবে না, আমার USP

0: এটাই হতে হবে, আমি যে টাকায় যে কোয়ালিটি দেবো, মুম্বাইয়ের লোকটা চেষ্টা করলেও ও স্বপ্নেও ভাবতে পারবে না ওই কোয়ালিটি ম্যাচ করবে ওই রেটে, আমি এই জায়গাতেই জিততে পারি। তো খুব স্বাভাবিকভাবে এন্ট্রি পয়েন্ট,
1: ওই যাকে আমরা বলি সস্তায় সুখাদ্য, সেটা পেলে মানুষ নিশ্চয়ই সেদিকে যাবে।
0: একদম, পুরো ইন্ডিয়া রাদার আমি বলবো পুরো ওয়ার্ল্ডে,
1: ওয়ার্ল্ডে তাই চলছে,
0: প্রাইস সেনসিটিভ।
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: তো সেই জায়গাতে প্রথমে আমাকে বলতো যে তুমি আন্ডার পিচ করছো, তুমি কম পয়সা নিচ্ছ, তোমাকে কম মানে তোমার স্টুডিওকে ছোট চোখে দেখা হবে। আমি জানতাম, আমি ইকোনমিক্স পড়াতাম এই পেশায় আসার আগে, আমি অ্যাজ পার ইকোনমিক্স জানি, বিজনেস ইকোনমিক্স বলে যে প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, কিন্তু হ্যাঁ কোয়ালিটি কম্প্রোমাইজ না করে। তো সেই জায়গা থেকে আমার ওটা কিন্তু ওই থিওরি কিন্তু কাজে দিয়েছিল। পরবর্তীকালে আমি মানে আজকের ডেটে যদি বলেন যে মুম্বাইয়ের একটা স্টুডিও যে টাকা নেয় আমিও সেই টাকাই নিই, কোনো পার্থক্য নেই। কারণ
1: আমার যেটা মনে হলো আপনার সঙ্গে কথা বলে, যে স্বপ্ন যদি দেখে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় তাহলে শুরুটা কিন্তু ছোট থেকেই করতে হয়, অর্থাৎ বড় করে একেবারে করব সেটা না ভেবে। আমাদের শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন, আরো একবার আপনাদের মনে করিয়ে দিন, যারা একটু পরে রেডিও সেট টিউন করেছেন, আপনারা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পডকাস্টে আছেন, আপনারা শুনছেন পডকাস্টে আজ সুব্রত রায়ের কথা, যিনি বাংলায় অ্যানিমেশন ইন্ডাস্ট্রির এক অন্যতম নাম। এবং সুব্রতবাবুর কথা অনুযায়ী কিন্তু শুরুটা করতে গেলে ছোট স্কেলে স্বপ্ন দেখাটা শুরু করতে হবে, তবেই সেই স্বপ্নটা নিয়ে একদিন অনেক বড় উড়ান দেওয়া সম্ভব। সুব্রতবাবু, এবারে একটু এই বিজনেস থেকে একটু পাশের জায়গাটায় আসি, ক্রিয়েটিভিটির জায়গায়। অ্যানিমেশনে অনেক গল্প শুনিয়েছেন, অ্যানিমেশন মানেই কি শুধুমাত্র কার্টুনকে চলমান কার্টুন করে অ্যানিমেট করে গল্প বলা, নাকি তার সঙ্গে আরো অনেক কিছু? কারণ এই সময় আমরা জানি এর সঙ্গে গেমিং জড়িয়ে আছে, এখনকার দিনে তো করোনার পর থেকে বাড়ি বাড়ি বাচ্চারা রীতিমতো গেমে আসক্ত হয়ে পড়ছে, কিন্তু সেই গেমের সঙ্গে অ্যানিমেশন ভীষণভাবে জড়িয়ে, খানিকটা রয়েছে বিজ্ঞাপনের সঙ্গে। আপনার এই অ্যানিমেশনের জার্নিতে গল্প কতটা, আর তার সঙ্গে বাকি গল্পগুলো, অর্থাৎ গেম, বিজ্ঞাপন, অথবা যদি বলি আমরা এডুকেশন বা শিক্ষার ক্ষেত্রে অ্যানিমেশনের যে একটা ভূমিকা, এই গল্পগুলো একটু শুনবো।
0: দেখুন, আমি যদি বলি বৃহৎ অর্থে অ্যানিমেশন না বলাটাই ঠিক হবে, ভিজুয়াল কমিউনিকেশন বলতে পারেন। আপনি একটু আগে গেম যেটা বললেন, বা ধরুন আজকে যদি একটা মোবাইলও বেরোয়, সেই মোবাইলের মধ্যে কি কি ফিচার আছে আমরা কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে দেখি। ইভেন আমি সেদিনকে দেখছিলাম একটা মিউচুয়াল ফান্ড বেরিয়েছে, সেই মিউচুয়াল ফান্ডের মধ্যে কি কি ফিচার আছে, কি অ্যাডভান্টেজ, সব কিছু বলছে কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে। তাহলে এই যে অ্যানিমেশনের ব্যবহারিক প্রয়োগ, মানে যেগুলোকে আমরা ইনফোগ্রাফিক্স বলি, ইনফরমেশন পাস করার জন্য, আজকে অনেকে বলে ইংলিশ সব থেকে বহুল ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবীর ইয়েতে, যদিও ম্যান্ডারিন হচ্ছে সব থেকে বেশি লোক বলে আর কি। আমি বলি যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সব থেকে পপুলার ল্যাঙ্গুয়েজ,
1: ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ
0: যেটা যে কেউ বুঝতে পারে, যা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো মানুষকে কমিউনিকেট করা যেতে পারে। তো সেই জায়গা থেকে অ্যানিমেশন কিন্তু শুধু টিভি সিরিজ বা ফিল্মে সীমাবদ্ধ নেই, আজকের ডেটে অ্যানিমেশন কিন্তু একেবারেই সীমাবদ্ধ নয় শুধু টিভি সিরিজ বা ওটিটি সিরিজ বা ফিল্মে। আমি নিজেই কোভিডে একটা অ্যাপ লঞ্চ করেছি বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের জন্য, সেখানে আমি আমার অনুভূতি দিয়ে ওই কন্টেন্টগুলোকে তৈরি করেছি। আমার অনুভূতি কি, আমার ছোটবেলায় পড়তে ভালো লাগতো না, তাহলে কেন ভালো লাগতো না আমি প্রশ্ন করেছি নিজেকে। আমি উত্তর পেয়েছি যে ইতিহাস সব থেকে আমার খারাপ লাগতো, কিন্তু এখন আমি নেটফ্লিক্সে যখন কোনো সিরিজ দেখি, হিস্টোরিক্যাল সিরিজ দেখতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো তখন আমার মনে হয়েছে যে উপস্থাপনা এমন একটা জিনিস, সেই উপস্থাপনাগত পার্থক্যের জন্যই আমার ভালো না লাগা বা ভালো লাগা এটা ডিপেন্ড করছে। সেই জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টকে ওই অ্যাপে আমি কি করেছি, ভিডিও, অ্যানিমেশন, গ্রাফিক্সের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে ভালোবেসে পড়াশোনাটা,
1: অর্থাৎ পড়া বোঝানো হচ্ছে ছাত্রছাত্রীদের অ্যানিমেশনের মাধ্যমে।
0: একদম, দেখুন,
1: এবং সেটা বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের,
0: মানে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের। কারণ সত্যি কথা বলতে কি, কোভিডের সময়টা না সবাই একটু বেশি ইমোশনাল ছিল, কেউ বাড়িতে ওষুধ পৌঁছে দিচ্ছিল, কেউ খাবার পৌঁছে দিচ্ছিল, কেউ অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে। তো আমিও মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি, আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে ওই সময়টা না অন্যান্য মানে সেন্ট্রাল বোর্ড যেগুলো আছে, মানে সিবিএসই, আইসিএসই, অ্যাফ্লুয়েন্ট ঘরের বাচ্চা যার যে বোর্ডগুলোতে পড়ে, সেখানে কিন্তু একাধিক অ্যাপ ছিল, তাদের পড়াশোনার অতটা ক্ষতি হয়নি,
1: অনলাইন ক্লাস নিয়মিত হতো,
0: নিয়মিত হতো। কিন্তু বাংলা মিডিয়ামে এই ধরনের কোনো অর্গানাইজড প্ল্যাটফর্ম ছিল না বলে আমি ভাবলাম কেন না আমি এরকম কিছু একটা শুরু করি।
1: মানে অনেকে খাবার পৌঁছে দিচ্ছে, অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে, কোভিড এর সময় আপনি শিক্ষা পৌঁছে দিলেন।
0: হ্যাঁ, এখান থেকে কিন্তু শুরু, কিন্তু আমি কিন্তু একেবারেই সমাজ সেবক নই, আমি কিন্তু আদ্যপ্রান্ত একটা বিজনেসম্যান, বাণিজ্যিক মনস্ক মানুষ। আমি অ্যাজ পার বিজনেস ইকোনমিক্স দেখেছি যে ওখানে হয়তো পেইং ক্যাপাসিটি বেশি, কিন্তু এখানে নাম্বার অনেক বেশি। তাহলে ওখানে যেটা কেউ 30,000 টাকায় বিক্রি করছে, আমি সেটাই 3,000 টাকায় বিক্রি করবো, তাহলে ব্যাপারটা একই হলো। কিন্তু আমার মনে সায় আছে,
1: অনেক হয়ে যাবে,
0: আমার মনে সায় আছে এমন কিছু আমি করতে পারলাম, তাহলে এরকম চিন্তা ভাবনা, মানে আমার ব্যবসাও হবে, আমি সমাজকে কিছু কন্ট্রিবিউট করতে চাইছি সেটাও হবে। এই দুটোকে মিলিয়ে মিশে কিন্তু ওই অ্যাপের শুরু। এবং অ্যানিমেশন এমন ভাবে আমাকে হেল্প করেছে, দেখুন রক্ত সংবহন যদি আপনাকে বোঝাই, যতই আমি বোর্ডে একে বোঝাই, আমি যদি অ্যানিমেশনের মাধ্যমে পুরো একদম গঠনতন্ত্র, শরীরের যে গঠনতন্ত্র সেটাকে পুরোটাকে ভেতরে গিয়ে দেখাতে পারি, সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ, অনেক বেশি মনে থেকে যাবে,
1: একদম ছোটদের মনে থাকবে যে ঠিক কোথা থেকে রক্ত জালিকার গুলোর ভেতর থেকে কিভাবে যাচ্ছে, ওদের মনে থেকে যাবে।
0: আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে, দেখুন বই, বই কি একটা মাধ্যম, সিমিলারলি ভিডিও কি একটা মাধ্যম, আজকের যুগে সব থেকে পপুলার মাধ্যম কি, যদি আপনি নিজেকেও প্রশ্ন করেন, আমার মনে আপনার আপনারও আজকে উত্তর আসবে, ভিডিও কিন্তু অনেক বেশি জনপ্রিয় মাধ্যম, বিশেষ করে নিউ জেনারেশনের কাছে, কারণ ওরা শুরুটাই করেছে ভিডিও। তো সেই জনপ্রিয় মাধ্যমকে কাজে লাগিয়ে যদি পড়াশোনার মতো বোরিং একটা জিনিসকে ওদের কাছে উপস্থাপন করা যায়, আমার মনে হয়েছে যে এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হতে পারে, এবং হচ্ছেও। বহু ছেলে মেয়ে বা গার্জিয়ানের থেকে আমরা খবর পেয়েছি যে তারা ভীষণভাবে খুশি, পড়াশোনা সত্যি ওদের কাছে অত কঠিন বা অত খারাপ লাগার বিষয় এখন আর নেই।
1: বাহ, এটা সত্যি ভালো লাগার যে নিজের যে কাজটা পেশা, তার সঙ্গে যদি সমাজের জন্য খানিকটা কিছু জুড়ে নেওয়া যায়, অর্থাৎ আমার কাজটাও হলো, তার সঙ্গে সমাজকেও আমার কিছু দেওয়া হলো। কারণ সত্যি আমরা তো সমাজের থেকে নিয়েই যাই সারা জীবন, দিতে পারাটা একটা খুব বড় জিনিস। আপনার যে নানান ধরনের অ্যানিমেশনকে নিয়ে কাজ, তার মধ্যে যদি বলি খুব ভালো লাগার কয়েকটা প্রজেক্টের কথা, আপনি কোনগুলির কথা বলবেন?
0: দেখুন আমি না বাচ্চাদের একাধিক শো করেছি, চেষ্টা করেছি পারিবারিক শো বানানোর। তো আমি কুরুক্ষেত্র বলে একটা প্রজেক্ট করেছি, আমি আমার সব থেকে ভালো লেগেছে যে শুধু এল্ডার অডিয়েন্স দেখেনি, বাচ্চারা মা বাবার সাথে বসে দেখেছে এবং ভীষণভাবে এনজয় করেছে। তার কারণ ওরা হয়তো জটিল পলিটিক্যাল যে মার প্যাচ সেগুলো হয়তো অতটা বোঝেনি, কিন্তু যেহেতু কুরুক্ষেত্র অনেকটা যুদ্ধ ছিল, অ্যাকশন সিকোয়েন্স ছিল, সেগুলো ওরা ভীষণভাবে পছন্দ করেছে।
1: মানে ওরা সামনের গল্প বলাটাকে ওরা এনজয় করে,
0: ভীষণভাবে পছন্দ করেছে। এবং কৃষ্ণর মতো একটা ব্রিলিয়ান্ট ক্যারেক্টারকে ওরা কিন্তু কানেক্ট করতে পেরেছে। আমাদের কৃষ্ণ ওই ক্যারেক্টারটা ভীষণ পপুলার হয়ে গেছিল ওই সময়। তো আমি দেখেছি যে অনেক বাচ্চারাও রিল করে করে কৃষ্ণের উপরে ইয়ে।
1: আচ্ছা বাহ, সুতরাং সত্যি তাই, কারণ পড়ার জায়গাটা যেহেতু এখন কমে যাচ্ছে, ওদের কাছে যদি আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য, শিক্ষা, আমাদের কৃষ্টি সবটা পৌঁছে দিতে হয়, ওদের ভাষায় ওদের কাছে পৌঁছতে হবে। আমাদের জোর করে যদি সে, আমরা যেমন ছোটবেলায় সাদা কালো বইতে ঠাকুরমার ঝুলি খুলে নিয়ে বসেছি কারণ আমাদের কাছে অন্য অপশন ছিল না, থাকলে হয়তো আমরাও সেটা করতাম না। এখন ওদের কাছে তাই সেই ঠাকুরমার ঝুলি হোক বা সেই রামায়ণ মহাভারত, যদি আমরা চাই আমাদের পুরাণ, আমাদের ইতিহাস পৌঁছে দেওয়া, তাহলে সেটা কিন্তু ওদের ভাষায়।
0: দেখুন আমার না ভীষণভাবে যেটা মনে হয় যে আমরা বড়রা যারা একটা ফিল্ম দেখতেও যাই, যদি একটু খারাপ ফিল্ম হয় আমরা বেরিয়ে বলি ঘুমিয়ে পড়েছিলাম জানিস তো, এবং সেটা বলে ক্রেডিট ফিল করি, একটা কষ্ট করে বানানো ফিল্ম আমার কেন আমার ভালো লাগেনি, সিম্পল উত্তর বড়দের কাছে। এবার একটা বাচ্চা যদি পড়াশোনা করতে গিয়ে বলে আমার ভালো লাগছে না, আমার পড়তে গেলে ঘুম পেয়ে যাচ্ছে, বড়রা কিন্তু রেগে যায়। হ্যাঁ, মানে বাচ্চাটার ওই কথাটা বলার অধিকারই নেই। আমার বক্তব্য খুব সিম্পল, যার যেটা ভালো লাগছে না সে কেন করবে, ও তো পড়াশোনা করতে পৃথিবীতে আসেনি, পৃথিবীতে এসছে মজা করতে। এখন তুমি ওকে শেখাচ্ছ যে মজা করতে গেলে পড়াশোনা করতে হবে, তুই আরো বেশি ভালো থাকতে পারবি, তাহলে আমাদের বড়দের কি দায়িত্ব নেই ওর মতো করে উপস্থাপন করে দেওয়া? সেই জন্য আমার মনে হয়েছে আপনি যে প্রশ্ন জিজ্ঞাসাটা করলেন কোন প্রজেক্টটা বেশি আপনাকে কানেক্ট করে, আমাকে কিন্তু সত্যি আমি যে অ্যাপটা তৈরি করেছি বাংলা মিডিয়ামের জন্য, যদিও আমি গল্প বলি কিন্তু এখানে পড়াশোনাটাকেও গল্পের ছলে যে উপস্থাপন করতে পেরেছি এবং আগামী দিনে আমি আরো ভালো করে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে যারা পড়াশোনা করতে ভালোবাসে না, আমি ছোটবেলায় পড়াশোনা ভালোবাসতাম না,
1: সবাই যে গোপাল হবে তা তো না, রাখালদেরও দরকার,
0: রাখালদের জন্য আমি বানাচ্ছি, ব্যাক বেঞ্চার্সরাও আস্তে আস্তে এগিয়ে ফ্রন্ট বেঞ্চে আসবে, এটা আমার বিশ্বাস। সুতরাং আমার সব থেকে যদি বলেন কাছের প্রোডাকশন।
1: একেবারে শেষের দিকে এসে গেছে আলোচনার, যারা এই মুহূর্তে পডকাস্ট শুনছেন অনেক অভিভাবকেরা আছেন যাদের বাড়ির ছোটরা হয়তো খুব ইন্টারেস্ট

0: এই অ্যানিমেশন ইন্ডাস্ট্রি বা এতে কাজ করার জন্য। এবং মূলত গেমিং এর জন্য অনেক বাচ্চাই চাই বড় হয়ে আমি গেম ডিজাইন করব, আমি গেম বানাবো। যদি একটু জানান যে এই যে অ্যানিমেশন ইন্ডাস্ট্রি, এর আগামী সময়টা কেমন, এর ভবিষ্যৎটা কেমন? কারণ এআই এর জন্য আমরা জানি অনেকগুলো ইন্ডাস্ট্রি ক্রমশ সেখানে এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, অনেক কাজের ছাঁটাই হচ্ছে। আমরা অ্যানিমেশনের ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে কিন্তু শুনতে পাচ্ছি এআই পরবর্তীতে অনেকটা কাজ করে নেবে। সেক্ষেত্রে যদি বলি এআই আসার পরে আগামী 5 বছর বা 10 বছরে যদি নতুন ছেলে মেয়েরা আসতে চায় ইন্ডাস্ট্রিতে, আসবে নাকি আসবে না, ভবিষ্যৎটা কেমন?
1: দেখুন, এআই কতটা এফেক্ট করবে এখনই বসে, 5 বছর পর কতটা এফেক্ট করবে বলা আমার জন্য দৃশ্যতা হয়ে যায়। আমি আজকের পরিপ্রেক্ষিতে বলতে পারি এআই কিন্তু আমাদের এনরিচ করেছে, মানে যে কাজটা আমরা হয়তো 3 দিনে করতাম এখন হয়তো 3 ঘন্টায় করতে পারছি বেশ কিছু কাজ।
0: তার মানে প্রোডাক্টিভিটি বাড়ছে,
1: প্রোডাক্টিভিটি বাড়ছে। মানে একটা ছেলে আমাদের বা একটা মেয়ে সারাদিনে অ্যানিমেশন করতো 2 সেকেন্ড 3 সেকেন্ড, সে কিন্তু আজকে যদি মনে করে হয়তো 8 সেকেন্ড 9 সেকেন্ড অ্যানিমেশন করতে পারবে। তার মানে 3 গুণ প্রোডাক্টিভিটি কিন্তু বেড়ে গেল। এবং অ্যানিমেশনের বিভিন্ন স্টেজ আছে, প্রত্যেকটা স্টেজে কিন্তু আমরা এআই ইমপ্লিমেন্টেশন শুরু করেছি। টেকনোলজি ছাড়া আজকের যুগে কেউ টিকে থাকতে পারবে না। আমি যারা স্টুডেন্ট তাদের জন্য বলবো, এই ধরনের শিল্প ক্রমশ বড় হবে, কারণ যত ক্রাইসিস বাড়বে পৃথিবীতে এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডও বাড়বে। ক্রাইসিস ভোলার জন্য মানুষ এন্টারটেনমেন্ট খুঁজবে। তো সেই জায়গা থেকে এন্টারটেনমেন্ট অ্যাঙ্গেলেও যদি বলি, এই ধরনের অল্টারনেটিভ কন্টেন্ট ক্রিয়েশন বাড়বে, মানে এআই এর আলাদা কন্টেন্ট হবে, আবার এআই এর ইমপ্লিমেন্টেশন অ্যানিমেশনে সেটাও বাড়বে। অ্যানিমেশন কন্টেন্ট আগে যে এখন যে পরিমাণ বানানো হয় তার থেকে বেশি পরিমাণ বানাতে পারবো আমরা। তো আমার মনে হয় এর ফিউচারে এই ধরনের পেশা আরো বড় হবে, কিন্তু এআই ইমপ্লিমেন্টেশন ডেফিনেটলি বাড়বে।
0: বাহ, এটা খুব ভালো লাগলো যে যেকোনো রকম কাজের জায়গার ক্ষেত্রে যদি মনে হয় যে হ্যাঁ ভবিষ্যৎ রয়েছে, ফিউচার রয়েছে, সত্যিই শুনে কোথাও একটা আশার আলো জাগেই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যারা আসতে চাইবে কিছু তো শিখতে হবে, এসেই তো কাজ করা যাবে না। শেখার জন্য অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কি ধরনের পড়াশোনাটা তাদেরকে করতে হবে?
1: দেখুন, আমি আমার নিজের অ্যানিমেশন একাডেমি আছে, তা সত্ত্বেও আমি বলবো এখন যেহেতু ছেলে মেয়েদের কাছে সুযোগ আছে অ্যানিমেশনের, তো অনেকগুলো মানে এই ইন্ডাস্ট্রি আমরা এভিজিসি বলি, অ্যানিমেশন ভিজুয়াল এফেক্টস গেমিং কমিক্স, তো অনেকগুলো দিক আছে এর। তো আমি বলবো তোমার কোনটা ভালো লাগবে সেটা বোঝার জন্য সবার আগে ইউটিউব। ইউটিউবে অসংখ্য ফ্রি টিউটোরিয়াল আছে, তুমি আগে ওই টিউটোরিয়ালগুলো দেখে তোমাকে কানেক্ট করছে কোনটা বা আদৌ কানেক্ট করছে কিনা। যদি কানেক্ট না করে, এইটা এমন একটা পেশা না যেটার সাথে প্যাশান ভীষণভাবে জড়িয়ে আছে, শুধু টাকা পাবো বলে যদি কাজ করার কথা ভাবে, এই কাজটা তার জন্য না। এই কাজটা তার জন্য যে মনে করে যে আমি যেটা ভালোবাসি সেটাই করব, সঙ্গে টাকা রোজগার হবে, মানে আমি এটাকে ডাবল প্রফিট হিসেবে দেখি। যেমন আমার বন্ধু বান্ধব যারা আড্ডা মারতে আসে আমার কাছে, মানে শনিবার আমরা জেনারেলি আড্ডা মারি, ওদের একটা আক্ষেপ কিন্তু আমি প্রতি শনিবার দেখতে পাই, সেটা হচ্ছে ইস কাল বাদে পরশু আবার অফিস যেতে হবে। কিন্তু আমাদের কিন্তু এই ধরনের আক্ষেপ নেই, আমরা বরঞ্চ রোববারটা ছটফট করি যে কিভাবে সময় কাটবে, কারণ ওই শটটাকে ছেড়ে এসেছি বা ওই গল্পটাকে ছেড়ে এসেছি, গিয়ে কমপ্লিট করব, মানুষ দেখবে, আমাদের প্রশংসা করবে। তো এই যে এই আর্টসটা যার নেই আর এই আর্টসটা সবাইকে কানেক্টও করে না, সেটা বোঝার জন্য সব থেকে ভালো কাউন্সিলিং এর রাস্তা আমি বলবো সেলফ কাউন্সিলিং। তুমি নিজে গিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখো, যদি তোমার ভালো লাগে, প্রচুর ইনস্টিটিউশন আছে এখন ডিগ্রি কোর্স করানো হয় অ্যানিমেশনের উপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে, তুমি সেগুলো খোঁজ নাও, কম্পারেটিভ অ্যানালিসিস করো, যেটা তোমার জন্য ঠিক মনে হবে সেখানেই অ্যাডমিশন নিতে পারো। কিন্তু ইনস্টিটিউট তোমাকে একটা লেভেল অবধি শেখাতে পারবে, বাকিটা তোমার আগ্রহ তোমার ইচ্ছাই তোমাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে।
0: বাহ, খুব ভালো লাগলো, এবং আপনার সঙ্গে কথা বলে এটুকু বুঝলাম যে শুধুমাত্র শিক্ষায় হয় না, শিক্ষার সঙ্গে অবশ্যই স্বপ্ন, ভালো লাগা, ভালোবাসা সবটা জড়িয়ে গেলে তবে সেই স্বপ্নটা বাস্তবে রূপ পায়। খুব ভালো লাগলো, এবং আমাদের শুভকামনা রইল এভাবেই আরও অনেক অনেক গল্প বলুন আপনি অ্যানিমেশনের বিভিন্ন মাধ্যমকে সঙ্গে করে নিয়ে, আমরাও তাতে সমৃদ্ধ হই। ভালো থাকবেন সুব্রতবাবু।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার। এতক্ষণ পডকাস্টে আমরা কথা বললাম বাংলার অ্যানিমেশন ইন্ডাস্ট্রির অন্যতম এক নাম সুব্রত রায়, তার সঙ্গে শেষ করবো আজকের পডকাস্ট। এখানেই ভালো থাকবেন সকলে, নমস্কার।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।

নমস্কার শ্রোতা বন্ধু, সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গানের ভেলার আজকের পর্ব। আজ এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে দেবাদৃতা রায়।

আবারও আরও একটি মঙ্গলবার, অর্থাৎ সপ্তাহের এই দ্বিতীয় দিনে গানের ভেলায় আমরা কাজী নজরুল ইসলামকে স্মরণ করি তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে, ফিরে দেখার চেষ্টা করি তাঁর জীবনকে আরও একবার। কিন্তু সমস্যা হচ্ছে, কাজী নজরুল ইসলাম তো এক সুবৃহৎ অধ্যায়, তাঁকে সম্পূর্ণটা ধরে ফেলা সম্ভব নয় একটা অনুষ্ঠানে। আমরা একটা দিককে নির্ধারণ করতে পারি, এবার সেই দিক নির্ধারণ করতে গিয়েও যে অসুবিধার সম্মুখীন হতে হয় তা হল তাঁর সৃজনশীলতার অপার বৈচিত্র্য, কোনো একঘেয়েমি নেই। নজরুলের সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য যদি বলতে হয় তা হল তার বৈচিত্র্য। একেবারে চর্যাপদ থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলা গানের ধারা যাদের অবদানে পরিপুষ্ট হলো, হচ্ছে, হয়তো আগামী দিনেও হবে, সেখানে নজরুল ইসলাম প্রথম সারিতে দাঁড়িয়ে আছেন। বলা ভালো যে বাংলা গানের এমন কোনো ধারা নেই যেখানে তিনি গান তৈরি করেননি, প্রায় সব ধারাতেই তিনি গান তৈরি করেছেন। এবং শুধু তাই নয়, সেখানে সংযোজনও ঘটিয়েছেন নতুনত্বের, যেমন তার বাংলা গজল বলতেই হয়। এই যে আমরা বাংলা রাগ প্রধান গান নিয়ে কথা বলি, রাগ প্রধান গান অর্থাৎ যে গানে রাগ প্রাধান্য পায়। হ্যাঁ, বাংলা গানে বাংলা রাগ প্রধান গান অবশ্যই একটি স্বতন্ত্র ধারা, কিন্তু কোথাও গিয়ে বলাই বাহুল্য যে নজরুল ইসলাম তাঁর নিজস্ব গানে এই রাগ প্রধান গানের চিন্তার সূচনা ঘটিয়েছিলেন। কারণ ভালো করে শুনে দেখবেন যে তার এক একটি গানে যেন একটি গোটা রাগের নির্যাসটুকু ভরে দেওয়া হয়েছে। তো এত বৈচিত্র্যে ভরা আমাদের কাজী নজরুল ইসলাম, তাহলে আজকে তার কোন দিকটি নিয়ে কথা বলব? আজকে আমরা কথা বলব নজরুলের গানে লোকসুর নিয়ে। হ্যাঁ, লোকসঙ্গীতের সুর তার গানকে কতখানি প্রভাবিত করল, কিভাবে করল বা কবে করল, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলব। এবং তিনি যে এই এই দিকেও বিভিন্ন বিষয়ের উপর গান তৈরি করেছেন, যেমন মাঝি মাল্লার গান, ভাটিয়ালি গান, পল্লীগীতি, একের পর এক, একেবারে গ্রাম বাংলার কিছু চিরাচরিত সংস্কৃতি ঐতিহ্য সমস্তটুকু নিয়ে এসেছেন নিজের গানের মধ্যে। আমরা সেই দিক নিয়ে কথা বলবো আজকে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা তো আমাদের সঙ্গে থাকেনই, টেলিফোনে থাকেন, ফোন নাম্বারটা জানেন, তবু আরও একবার মনে করিয়ে দিই, 2213-1342। কেমন, টেলিফোনে যোগাযোগ করুন, নিশ্চয়ই কথা হবে, আলোচনা তো চলবে, কিন্তু আবারও গানে ফিরব। প্রথম গানটি শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবারের গানে পুরবী দত্ত।

তাঁর জীবন সম্পর্কে আমরা বিভিন্ন গল্প শুনেছি, জেনেছি। একটা প্রশ্ন আসে মনের মধ্যে যে তিনি কবে প্রথম এই লোকসুরের তাগিদ অনুভব করলেন, ভালোবাসলেন। দেখুন, একটা কথা আমরা প্রায় অনেকেই জানি যে তার জীবন শৈশব থেকে বার্ধক্য কোনোদিনই খুব মসৃণ পথে হাঁটেনি। বারবার এসেছে একাধিক সংকট, অভাব, দারিদ্র, অসুস্থতা, আরও অনেক কিছু। এবং খুব ছোটবেলায় যখন অনেকখানি নিশ্চিন্ত মনে বাড়িতে আদর যত্নে কাটতেই পারত দিনগুলো, তখন নজরুল ইসলামকে লেটো গানের দলে যুক্ত হতে হলো। কিছুটা ভালোবাসা, আবার কিছুটা প্রয়োজন, তাগিদ। তো ওই লেটো গানের দলে যখন যুক্ত হলেন, তখন যেন প্রথম নজরুল কোথাও গিয়ে উপলব্ধি করলেন সঙ্গীতের প্রতি তার ভালোবাসা। তখন কি গান হচ্ছে, কি বিষয়, তার কি কথা, কি সুর, ওই শিশু বয়সে অতখানি উপলব্ধি করার ক্ষমতা হয়েছিল কিনা জানি না, কিন্তু একটা বিষয় তিনি উপলব্ধি করেছিলেন যে সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগ, ভালোবাসা। সেই গানের দলের সুবাদে বিভিন্ন জায়গায় যাতায়াত, একাধিক মানুষের সঙ্গে মেলামেশা, আদান প্রদান। মানুষের জীবনকে খুব ছোটবেলা থেকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ পেলেন নজরুল ইসলাম। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা হয়তো কিছুটা অনুমান করতে পারি যে ওই ছোটবেলায় এই যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ঘুরে ঘুরে বেড়ানো, বিভিন্ন মানুষের সঙ্গে যুক্ত হওয়া, লেটো গানের সুর, তার পাশাপাশি আরও বিভিন্ন সেই লোকসুরই তাকে প্রভাবিত করছে, এগুলি কোথাও গিয়ে পরবর্তীতে প্রাপ্তবয়সে এসে নজরুলকে একটা তাগিদ দিলেন ভেতর থেকে ভাটিয়ালি গান তৈরি করার জন্য, পল্লী সুরে গান তৈরি করার জন্য, ঝুমুর করার জন্য, বিভিন্ন বিভিন্ন সুর।

0: গান তৈরি করার জন্য।
1: আর তিনি আমাদের মুক্তিকামী সৈনিক, তাঁর জীবনের কিছুটা সময় যুদ্ধক্ষেত্রেও কাটল, যার ফলে এই যে মানুষ, সঙ্গীত শুধুমাত্র বিনোদন নয়, সঙ্গীত মানুষের কথা বলা, মানুষের আরজি, মানুষের কামনা বাসনা, ব্যথা যন্ত্রণা, সমস্ত কিছুর একটি নিটোল রূপ হচ্ছে সঙ্গীত। নজরুল তাঁর জীবনে বহুবার উপলব্ধি করেছেন এবং যার জন্য দেখবেন, বিশেষ করে আজকে যে গানগুলি শুনছি, একটু আগে শুনলাম হলুদ গাঁদার ফুল পূরবী দত্তর কণ্ঠে, গানের কথাগুলো একটু ভাবুন, কি সুন্দর একটা চিত্র এঁকে দিয়েছেন গানের মধ্যে, তাই না? গানটা শুনতে শুনতেও যেন চোখের মধ্যে, চোখের সামনে ছবিগুলো পরপর পরপর ভেসে উঠছে। এখানেই তার মুনশিয়ানা। আবার ফিরবো আরও একটি গানে পূরবী দত্তের কণ্ঠে, দেখুন।

লোকগানের আড়ালে দাঁড়িয়ে থাকে লোকজ উপাদান। সেই লোকজ উপাদানকে আগে চিনতে হয়, বুঝতে হয়। যিনি স্রষ্টা তিনি তাঁর জীবন দিয়ে যেন

লোকজ উপাদানকে আগে উপলব্ধি করার চেষ্টা করেন, ঠিক যেটি করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম। একটু আগে যে কথা বলছিলাম ওই ছোটবেলা থেকে গানের দলে ঘুরে ঘুরে বেড়ানোর কারণে, লোকজ উপাদান বলতে আমরা কি বুঝি? গ্রাম্য জীবন, প্রকৃতি, পল্লী মানুষের কথা, মূলত এই তিনটি। এবার জীবন যত এগোতে থাকে সেই উপাদান একটা ঐতিহ্য তৈরি করে। আমরা পাই লোকজ ঐতিহ্য। সেই লোকজ ঐতিহ্যের মধ্যে বহমানকালের বিশ্বাস, চর্চা, উৎসব, কৃষ্টি সব থাকে। বিভিন্ন শ্রেণীর কথা থাকে, কৃষক, জেলে, তাঁতি, মাঝি, কামার, কুমোর, বিভিন্ন শ্রেণীর কথা থাকে। কারণ তাঁদেরকে নিয়েই তো সেই উপাদান, তাঁদেরকে বাদ দিয়ে সেই উপাদান কখনো সম্পূর্ণ হয় না। নজরুল হলেন সাম্যের প্রতীক। তিনি এই তাগিদটাও বোধহয় কোথাও গিয়ে উপলব্ধি করলেন যে বৈষম্য নয়, সঙ্গীত বিভাজন করতে আসে না, সঙ্গীত এক সুরে মানুষকে বাঁধতে আসে। এবং একটু মনে করে দেখুন, নজরুল ইসলাম যখন সৃষ্টি করছেন, গান তৈরি করছেন, তখন আমাদের বাংলা তথা ভারতের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট তখন কিন্তু বেশ উত্তপ্ত একটা পরিস্থিতি। এবং সেই উত্তপ্ত পরিস্থিতি সাধারণ মানুষের জীবনকেও ছুঁয়ে গেছে। বৈষম্য করা হচ্ছে মানুষে মানুষে, বিরোধিতা দেখানো হচ্ছে। সেখানে নজরুল ইসলাম উপলব্ধি করলেন যে না, এক হতে হবে, আলাদা হলে কোনো দিন এই সংকটকাল থেকে আমরা বেরোতে পারব না, আমরা আরও আলাদা হয়ে যাব। এবং তাঁর সময় কিন্তু এত বেশি পরিমাণে নগরায়ন হয়নি, হচ্ছে একটু একটু করে। এখন যেমন গ্রামের সংখ্যা কমে গিয়ে শহরের সংখ্যা বাড়ছে, তখন কিন্তু গ্রাম প্রধান, বিশেষ করে আমাদের বাংলা। কাজেই সেই গ্রাম অধ্যুষিত বাংলাতে লোকজ সংস্কৃতি, লোকজ ঐতিহ্য নজরুলকে যেন আরও গভীরে নাড়া দিল। পরের গান সমবেত কণ্ঠে।

আমাদের এক শ্রোতা বন্ধু শক্তিপদ দেব দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটি গানের অনুরোধ করেছেন, আমরা সেই গানটি একটি শুনব আবারও সমবেত কণ্ঠে।

0: আমাদের সঙ্গে একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার, আমি ডোমকল মুর্শিদাবাদ জেলার ডোমকল লক্ষ্মীনাথপুর থেকে মিঠুন হালদার কথা বলছি।
0: বলুন।
1: দেখুন দিদি, আজকে আপনি যে অনুষ্ঠানটি শুরু করলেন এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। যে মানে কাজী নজরুল ইসলামের আমরা গানের যে মানে গানের যে বর্ণনা বর্ণনাতে আমরা মানে লক্ষ্য মানে দেখতে মানে ভাবলে দেখতে পাই সম্পূর্ণ প্রাকৃতিক বা আন্তরিক মানে যে দৃশ্যপট সেটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। দেখুন বলতে আপনি যে গানগুলো শোনাচ্ছেন বা শোনালেন সেগুলো তো যেমন আছেই, দেখুন মানে কতগুলো গানকে মানে একটু মানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো। যেমন রাঙামাটির পথে যে গানটি রয়েছে বাঁকুড়ার মানে প্রেক্ষাপটে লেখা, মানে লালমাটির দেশের মানে লোকাঙ্গিতে এই গানটি মানে আমরা মানে বাঁকুড়ার যে মানে লালমাটির যে রাস্তা বা লালমাটির যে পথে তার যে আনন্দ সেইটা দেখতে পাই। আবার দেখুন কোথাও গিয়ে ইসলামিক গানে লিখছেন কবি যে না খোদা কোন এই গরিবের এই গরিবের এই মোনাজাত, মানে এই এই জিনিসটা আমরা লক্ষ্য করলে দেখতে পাবো বা অধিকাংশ সময় দেখতে পাই।
0: বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন।

আজকে শুরুতে একটা কথা বলছিলাম যে নজরুলের গান মানেই সেখানে বৈচিত্র্য। কি মজার বিষয় দেখুন, এই যে লোকসঙ্গীতের সুরের প্রাধান্য তার গানে, সেখানে কিন্তু লোকজ সংস্কৃতি, ঐতিহ্য, মানুষের জীবন সেগুলি যেমন ধরা দিয়েছে, তার পাশাপাশি কবি এই গানের মধ্যে দিয়ে একটি ভাটিয়ালি গান তিনি তৈরি করলেন, এক্ষুনি আমরা শুনব শঙ্কর ঘোষালের কণ্ঠে। খুব মন দিয়ে শুনে দেখুন গানের কথাগুলোতে কি গূঢ় একটি তত্ত্ব তিনি রেখেছেন। এই যে আমাদের জীবন, আমাদের শরীর, তার সৃষ্টি, ধ্বংস, আবার কোথাও গিয়ে তা মিশে যাচ্ছে, সেই মিশে যে যাচ্ছে সেখান থেকে আবার যেন ফিরে আসা হচ্ছে, অর্থাৎ আমাদের এই যে জীবন চক্র তা ক্রমশ ঘুরছে। শুধুমাত্র কেউ সেখানে প্রাধান্যে বসে নেই, সবাই যেন আমরা ওই নাগরদোলার মতো একবার ওপর দিকে উঠছি, আবার নিচে নেমে যাচ্ছি, আবার কারুর সময় আসছে সে ওপরে উঠছে, আবার কারুর সময় আসছে সে নিচে নেমে যাচ্ছে, ঠিক একেবারে নদীর ওই একুল ভাঙছে ওকুল গড়ছে, আবার ওকুল ভেঙে যাচ্ছে একুল তৈরি হচ্ছে। এবং এই গানেই কবি বলছেন যে কুমোরগড়ে সেই দেহটার খোঁজ রাখে না কেহ, সেই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমোরগড়ে সেই দেহটার খোঁজ রাখে না কেহ। কি কঠিন একটা তত্ত্ব সহজ করে বলে দিয়েছেন তার ভাটিয়ালি গানে। শঙ্কর ঘোষালের কণ্ঠে আসুন শুনি।

এরপর যে গানটি শুনব, কি অদ্ভুত দেখুন, সেই গানে রাধাকৃষ্ণের প্রেম বা আরও নির্দিষ্টভাবে বলতে গেলে শ্রীরাধার যে বিরহ এবং সেই বিরহের গভীরতা নজরুল লোকজ সুরে তাকে টেনে আনলেন। বিষয়টা হয়তো একটু আলাদা হয়ে গেল, কিন্তু একেবারে সেই মাটির সুরে, জলের সুরে, ভাটিয়ালি সুরে নজরুল শ্রীরাধার সেই বিরহকে উপজীব্য করে এই গান তৈরি করলেন। শ্রীরাধা যেন সেখানে আমাদের খুব পরিচিত একজন মানবী, তাঁর ঈশ্বর রূপ থেকে সরে এসে কোথাও গিয়ে যেন খুব চেনা পরিচিত এক নারী। অর্থাৎ তাঁর এই লোকসুরের গান মানে যে শুধুই সেখানে গ্রামের জীবন, পল্লী জীবন, মানুষের লড়াই সংগ্রাম, শুধু সেই কিন্তু এক টানা করে যাননি। কি বৈচিত্র্যপ্রেমী মানুষ ছিলেন দেখুন, যে এক ঘেয়েমি নেই কোথাও, হোক না সেই সুর লোকসুর হোক না, তার কথাগুলি যদি এরকম একটি বিষয়ে আনা যায়। আর সত্যিই যেন সেই যমুনার জলে সব ভেসে যাচ্ছে, একটু চোখ বন্ধ করে কল্পনা করলে আমরা নজরুলের এই সুরকেই কানের মধ্যে বাজতে শুনতে দেখব। আসুন শুনি ইন্দ্রাণী সেনের কণ্ঠে।

আজ আমরা গানের ভেলার এই পর্বে শুনছি নজরুল ইসলামের লোকসুরের আঙ্গিকে যত গান। এই গানগুলো শুনতে শুনতে দেখবেন একটা কথা খুব মনে হচ্ছে, যে এই সুরের আড়ালে দাঁড়িয়েছিল তার স্বদেশ প্রীতি, দেশকে ভালোবাসা, নিজের সমাজকে ভালোবাসা। এবং সেই ভালোবাসা থেকেই কৃষকের গান তৈরি করছেন, সাম্যবাদের কবিতা সেখানেও সেই সমতার কথা রেখে যাচ্ছেন, কোনো বিভাজন নয়। এবং বিশেষত তার শ্রমিকের গান, জেলেদের গান, আমরা যদি নজরুলের কুলি মজুর কবিতা পড়ি দেখবেন সেখানেও যেন সেই বিভাজন মুছে সবাইকে একটা সুতোয় বাঁধছেন। কেউ ব্রাত্য নয়, কেউ সমাজের প্রান্তে দাঁড়িয়ে নেই, সবাই এক পংক্তিতে দাঁড়িয়ে আছি, সবার মুখের উপরে এক সূর্যের আলো এসে পড়ছে। এবং তার এই গানগুলিতে একেবারে সেই গ্রাম বাংলার বিভিন্ন ব্যবহৃত উপাদান, কথা, সব কিছু খুব সুন্দর করে ঠাঁই পেয়েছে। খুব লক্ষ্য করে গানের কথাগুলো শুনবেন, গাগরি শব্দটা নজরুলের গানে খুব উঠে এসেছে, বারবার ব্যবহৃত হয়েছে গাগরি। আচ্ছা, ঝাঁপি, এই ঝাঁপি শব্দটা নজরুল খুব ব্যবহার করতেন, একাধিক গানে ব্যবহার করেছেন। তারপরে জাল শব্দটা, এই যে জেলের জাল, এই জাল শব্দটা খুব ব্যবহার করতেন নজরুল তার বিভিন্ন গানে। এমনকি তো তার একটি শ্যামাসঙ্গীতেও বলছেন যে, জগৎ জুড়ে জাল ফেলেছিস শ্যামা, কি তুই জেলের মেয়ে? কি সুন্দর, দেখুন আমাদের শ্যামা মাকে কি সুন্দর একেবারে সেই জেলের এক কন্যার সঙ্গে তুলনা করেছেন। এখানে তো বলতেই হয় যে তার কি প্রবল আকর্ষণ পল্লী জীবনের প্রতি। অতখানি ভালোবাসা না থাকলে এইভাবে একটি জেলের কন্যা আর শ্যামা মা, তাদের দুজনকে এক করে ফেলা যায় না। সময়টা ধীরে ধীরে শেষ হয়ে আসছে, গান শুনি বরং এবারের গানে অসীম চৌধুরী।

দেখতে দেখতে সময়টা শেষ হয়ে গেল, এবার যে থামতে হবে। আসলে কাজী নজরুল ইসলামের গান প্রসঙ্গে কথা বলতে শুরু করলে থেমে যাওয়াটা খুব কঠিন হয়, কিন্তু সময়ের হাতে আমরা বন্দি, থামতে হবেই। আবারও পরে কোনো পর্বে তাকে নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তার গানের অন্য কোনো ধারা নিয়ে নিশ্চয়ই কথা বলবো। ততদিন সবাই খুব ভালো থাকুন এবং অতি অবশ্যই নজরুল ইসলামের গান শুনতে থাকুন। আজ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম দেবাদৃতা রায়, আবারও কথা হবে।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র

0: পবিত্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: ঘড়ির সময় ঠিক এখন 11:01, আর সরাসরি তোমাদের সঙ্গে স্টুডিও থেকে রয়েছি আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে প্রিয়াশা।
1: একদম একদম, আর আমরা শুধু একা নেই, তার কারণ আজ মঙ্গলবার, আর মঙ্গলবার মানে হয় শরীর স্বাস্থ্য নয় খেলাধুলা, এই দুটো অনুষ্ঠান নিয়েই আমরা সাধারণত আসি। তো আজকে ঠিক তেমনই আমরা শরীর স্বাস্থ্য অনুষ্ঠান নিয়ে এসেছি, কিন্তু বিষয়ে, মানে আজকে আমরা শরীর স্বাস্থ্যে কি বিষয়ে কথা বলবো সেই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং,
0: খুব ইন্টারেস্টিং এর থেকে বড় কথা খুব গুরুত্বপূর্ণ
1: এবং একটু ভয়ে, মানে ভয় ভীতি আর কি, সেটা রয়েছে
0: আজকে ডিসকাশনটা। কারণ এটা শুধুমাত্র আমি বলবো না যে এই বর্ষাকালই এটা মাথায় রাখা উচিত, কারণ এটা একটা পার্টিকুলার সিজনের জন্য নয়। আজকে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা মানে এতটাই প্রাসঙ্গিক, এটা প্রায় 10 জনের মধ্যে 5 থেকে 6 জন এটার একটা মানে বাজে দিকে চলে যাচ্ছে, তাই না?
1: ঠিক, একদমই তাই। এবং তার সঙ্গে যেটা হয় সাধারণত, মানে আমরা যে কারণে এই সময় এই বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বর্ষাকালে আলাদা করে প্রাসঙ্গিক নয় যেমনটা শরীর বলল, কিন্তু বর্ষাকালে যেটা হয় না, আমাদের এই যে মাঠে ঘাটে কাজ করা বা ধরো জল জমে যাওয়া বা যারা গ্রামাঞ্চলে থাকছেন তাদের যদি মাটির কাঁচা বাড়ি হয় সেখানে জল ঢুকে যাওয়া, মানে এই ধরনের সমস্যাগুলোর মুখোমুখি আমরা হই,
0: প্রায় হয়ে থাকি।
1: তো সে কারণে এবং শহরাঞ্চলেও অবশ্যই কিছু কিছু অঞ্চলে একইভাবে সেটা হয়,
0: শহরাঞ্চল বলো মফস্বল বলো এই জায়গাগুলোতে মানে খুব বাজে রকম ভাবে এর একটা বাজে পরিস্থিতি তৈরি হয় এবং জল জমা থেকে শুরু করে, এবং বিশেষ করে আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এই এই পার্টিকুলার টাইমটাতে যেটা তুমি বললে যে মাঠে ঘাটে কাজ করা, এই মাঠে ঘাটে কাজ করা এই পার্টিকুলার তো ডেফিনেটলি বটে, কিন্তু অন্য সময়তেও এই এই পার্টিকুলার যে জীবটা এটা ভীষণ ভয়ঙ্কর। এটা এটা শুধুমাত্র মাঠেই নয়, এটা কখনো ঘরের আমরা পাঁচিলও দেখতে পাই, কখনো আমরা
1: ঘরের বিছানাতেও
0: রান্নাঘরও দেখতে পাই।
1: এবং এইটা মানে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, মানে তোমরা যারা দেখেছো পোস্টার তারা জানোই, সেটা হচ্ছে সর্পদংশন। এবার এই যে সাপ, সে কখন কোথায় থাকবে, ঘরে থাকবে কি উঠোনে থাকবে কি রান্নাঘরে থাকবে সেটা আমরা কেউ জানি না। অনেক সময় এমন অনেক সাপ যাদেরকে হয়তো আমরা চিনি না, যারা আছে মানে আমাদের সঙ্গেই রয়েছে হয়তো সেই মোমেন্টে, সেটাও আমরা বুঝতে পারি না। এরকম অজস্র অজস্র মিস্ট্রির আর কি সৃষ্টি হয় এই জীবটাকে ঘিরে, এবং তার সঙ্গে
0: শুধু তাই নয়, মানে আমরা অনেক সময় বুঝতেও পারি না যে কোন সাপে ঠিক বিষ আছে, কোন সাপে বিষ নেই,
1: এবং কোন সাপ আমাদের কামড়ে চলে গেছে, কোন সাপ কামড়ালে আমরা একচুয়ালি বুঝতে পেরেছি কি যে সাপে কামড়েছে, মানে এই ধরনের বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়।
0: একদম। তো আজকে শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে আমরা সেই সতর্কবার্তা নিয়ে, আমরা সেই প্রতিরোধ নিয়ে আজকে মানে আলোচনায় থাকবো। তবে আমরা কি শুধু আলোচনা করবো, মানে আমরা তো এক্সপার্ট
1: নই, একদম নয়, একদমই নয়, আমরা বরং প্রশ্ন করব, এবং কাকে প্রশ্ন করব, অবশ্যই আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন সর্পরোগ বিশেষজ্ঞ ডাক্তার দয়াল বন্ধু মজুমদার। নমস্কার ডাক্তারবাবু, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা যেমন প্রশ্ন করব, আমাদের যেমন অজস্র প্রশ্ন রয়েছে, ঠিক তেমনই আমাদের শ্রোতা বন্ধুদেরও কিন্তু অজস্র প্রশ্ন রয়েছে, এবং বলা ভালো যে তোমাদের রিকোয়েস্টেই আমাদের এই অনুষ্ঠানটা আজকে করতে আসা। তো তোমাদের যাবতীয় যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো চটপট করে ফেলো, ফোন করতে পারো 0332131342 নাম্বারে, আর ফোনে না পেলে
0: ডেফিনেটলি আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে চলে যাও, সেখানে যে পোস্টারটা রয়েছে শরীর স্বাস্থ্য অনুষ্ঠানে সেই পোস্টারে গিয়ে কমেন্ট করো, তোমার যদি কিছু জানার থাকে, তোমার যদি কোনো ডাক্তারবাবুকে প্রশ্ন থাকে ডেফিনেটলি করতে পারো।
1: একেবারে তাহলে আমরা সরাসরি তাহলে প্রশ্নে চলে যাই।
0: যাই ডেফিনেটলি যাই।
1: প্রথমে শরীর যেটা বলার সেটা হচ্ছে,
0: মানে এই প্রশ্নটা আমি মানে সেইভাবে কিছু ভণিতা না করি ডাইরেক্ট মানে আপনাকে ডাক্তারবাবুকে করতে চাই, সেটা হচ্ছে কি পার্টিকুলারলি যখন কোনো সাপ কামড়ায় আমরা কি করি, মানে আমরা একটা প্রিকশন নিই, প্রিকশনটা হচ্ছে কি আমরা হয় উপরটা কোথাও বেঁধে রাখি বা একটা মানে হোম মেড প্রিকশন যেগুলোকে বলে। সাপে কামড়ার পর বুঝতে প্রথমত পারি না যে কোন সাপে কামড়েছে, কী সাপে কামড়েছে, চন্দ্রপোড়া কেউটে নাকি কালাচ, আমরা সেটা বুঝতে পারি না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো সেটাকে, কোন সাপে কামড়েছে, আর প্রিকশন কী নেবো, ইমিডিয়েট প্রিকশন, ডাক্তার যতক্ষণ না আসছে ডেফিনেট ডাক্তারবাবুর কাছে কনসাল্ট করতেই হবে, বাট তার আগে আমি প্রিকশন কী নেবো আর আমি কী করে বুঝবো যে সিমটমস কী কী আছে বা কী সাপে কামড়েছে।
2: আচ্ছা, আমি প্রথমেই একটা কথা বলে দিই, আপনারা দুজন যখন কথা শুরু করেছিলেন আপনারা কিন্তু কয়েকবার বলেছেন যে একটা খুব ভয়ঙ্কর প্রাণী, সাপ একটা ভয়ঙ্কর প্রাণী। আমি এরকম কয়েকশো সর্প বন্ধু এরকম ভলেন্টিয়ারদের সাথে কাজ করি, তারা কিন্তু আমাকে স্টুডিও থেকে বেরোলেই তারা ধরবে যে আপনি কেন কিছু বললেন না।
0: আচ্ছা, কেন কেন?
2: তারা বলে যে সাপ ভয়ঙ্কর প্রাণী নয়, সাপ আমাদের একটা প্রতিবেশী, কাক যেমন প্রতিবেশী, শালিক পাখি যেমন প্রতিবেশী, কুকুর গরু যেমন প্রতিবেশী, সাপ আমার প্রতিবেশী।
1: একচুয়ালি ভয় লাগে আমাদের দেখে,
0: আমার দৃষ্টিভঙ্গিটা পুরো বদলে গেল,
2: দেখলে ভয় লাগে। কিন্তু সাপ কিন্তু আমাদের একটা উপকারী প্রাণী।
0: আচ্ছা,
2: সাপ কামড়ালে বিপদ হতে পারে সেটা বুঝলাম, কিন্তু জানবেন যত সাপে কামড়ায় তার মধ্যে 80-85% কিন্তু বিষ ঢোকে না।
0: আচ্ছা,
2: হয় নির্বিষ সাপের কামড় কিংবা বিষধর সাপে যদিও কামড়েছে, বিষ ঢুকছে না,
1: মানে শরীরে বিষ ঢুকছে না,
2: শরীরে বিষ ঢুকছে না।
1: আচ্ছা,
2: মাত্রই 10-15% ক্ষেত্রে বিপজ্জনক বিষটা শরীরে ঢুকতে পারে। এবার সেটা একজন সাধারণ লোকে বুঝবে কি করে? আমি প্রথম কথাই হচ্ছে যে আমাকে একটা সাপে কামড়েছে এটাই বুঝতে পারি না। অনেক সময়তেই অন্ধকারে হেঁটে যাচ্ছি, রাস্তায় একটা কিছু কামড় দিল, আমি কাজ করছি ধানের ক্ষেতে, কোথাও একটা ঘাস ঝোপ আছে সেখানে মাছ ধরছে কেউ, তার হাতে একটা কিছু কাটার মতো ফুটলো, প্রথমে হয়তো ভাবতে পারে যে শিঙ মাছের কাটা ফুটেছে, কি একটা পোকা কামড় দিয়েছে, সাপ বলে বুঝতেই পারবে
0: না।
2: তো সাপ কথাটা ভাববো কেন? আর সাপে কামড়েছে যদি বুঝতে পারি, তার থেকেও বড় কথা আমরা যেটা বলি, যদি সন্দেহ হয় যে সাপে কামড়েছে তাহলে আমি কি করব, আমরা বলবো যে কোনো ক্ষেত্রেই যে এটা না সাপ নয়, এটা পোকা কামড়েছে, কে একটা শিঙি মাছের কাঁটা ফুটেছে, এইটা ভেবে চুপ করে বাড়িতে বসে থাকবেন না।
0: বেশ,
2: বিন্দুমাত্র সন্দেহ থাকলে যত তাড়াতাড়ি পারা যায় বাড়ির কাছাকাছি একটা স্বাস্থ্যকেন্দ্রে এসে হাজির হন। এখন পশ্চিমবাংলায় এমন কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই যেখানে 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় না। প্রত্যন্ত গ্রামেও কিন্তু যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে সাপের কামড়ের চিকিৎসা হয়।
1: একদম,
2: সেইখানে আগে গিয়ে পৌঁছতে হবে। প্রথম কথাটি হচ্ছে রুগীকে সেখানে নিয়ে পৌঁছতে হবে। দেখুন, আমি যে কথাগুলো বলছি এর মধ্যে খুব ছোট ছোট কতগুলো জিনিস লক্ষ্য করার মতো আছে। রুগীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে পৌঁছতে হবে, রুগী দৌড়ে যাবে না।
0: আচ্ছা,
2: যাকে কামড় দিল উনি দৌড় দেবেন না স্বাস্থ্যকেন্দ্রের দিকে, বা উনি সাইকেল চালিয়ে ছুট দেবেন না, বা উনি মোটর বাইক চালাবেন না, ওনাকে কেউ একটা নিয়ে যাবে। তাহলে প্রথম কাজটা কি হয়, রুগীকে আগে আশ্বস্ত করতে হবে, তার মনোবল বাড়াতে হবে, তাকে বলতে হবে যে আমরা জানি যতগুলো এরকম কামড়ের ঘটনা ঘটে তার মাত্র 10-15% ক্ষেত্রেই বিষ ঢোকে, বাকি ক্ষেত্রে বিষ ঢোকে না, তোমরা এটা নিয়ে বেশি ভয় পাওয়ার কিছু নেই, চলো আমার বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্র আছে, ওখানে গিয়ে পৌঁছলে ডাক্তাররা দেখবেন, যদি বিষ ঢুকেও থাকে আমরা তাহলে তার চিকিৎসা পেয়ে যাব। এই এই তো গতকালকেই গেছিল, এই এই 3 দিন

0: গেছিল, এই তো আমাদের বাড়ির কাছে স্বাস্থ্য কেন্দ্রেই গেছিল, সাপের কামড়ে চিকিৎসা হয়েছে। এইভাবে বলে রোগীর মনোবল বাড়াতে হবে,
1: ঠিক,
0: রোগী যেন ভয় না পেয়ে যায়। অনেক ক্ষেত্রে কিন্তু হয়, অনেকে বলেছেন আমাদের এরকম, যে একটা ধোড়া সাপে কামড়েছে কি একটা হেলে সাপে কামড়েছে, সেই রোগী খুব খারাপ হয়ে গেছে। এটা কি করে হয়, আমরা যে কোনো লোককে, আমাকে যদি একটা অজানা জায়গাতে একটা অন্ধকারের মধ্যে ঘাসের মধ্যে একটা পায়

0: থেকে ছিল, যেটাকে আমরা ইসকেমিক হার্ট ডিজিজ বলি, তার একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। সেই জন্য আতঙ্কিত হওয়া চলবে না আর কি, দৌড়াদৌড়ি করা চলবে না।
1: আচ্ছা,
0: যে জায়গাটায় কামড়েছে ওখান থেকে একটু সরে গেলাম, গিয়ে চুপ করে বসে কারো একটা সাহায্য চাইব, তাড়াতাড়ি এসো আমাকে বোধহয় একটা সাপে কামড়েছে।
2: আচ্ছা, এটা যে বলে থাকে যে সাপে কামড়ালে তোমরা আগে উপরটা একটু বেঁধে নাও টাইট করে যাতে বিষটা না ছড়ায়,
0: বাঁধন দিয়ে পিস আটকায় না, এটা আমাদের বহু শত বছরের পুরনো একটা ধারণা ছিল যে বাঁধন দিয়ে বোধহয় বিষ আটকে যায়। বাঁধন দিয়ে বিষ আটকায় না, বাঁধন দিয়ে সাপের বিষ আটকানো যায় না, উল্টে বাঁধন দিয়ে কতগুলো বিপদ ঘটে যেতে পারে।
2: আচ্ছা,
0: আমরা যখন যেখানে ছবি দেখানোর সুযোগ থাকে, আমরা যখন দেখাই দূরদর্শনে দেখাই বা আমাদের যে সমস্ত ভিডিও তৈরি করে আমরা নিয়ে যাই স্কুলে গিয়ে দেখাই ছাত্রদেরকে বা মেলার মাঠে দেখাই, সেখানে আমরা ছবিতে দেখাই, আমাদের কাছে এরকম ছবি সংগ্রহ আছে যে পায়ে বাঁধন দিয়েছিল, পা একদম পচে গেছে, প্রাণে বেঁচে গেল কিন্তু সে পা কেটে ফেলে দিতে হতো। কিন্তু বাঁধন দিয়ে কিচ্ছু কাজ হয় না, বাঁধন দেওয়ার দরকার নেই। যেটা বলা হয় যে নড়াচড়া বন্ধ করতে হবে।
1: আচ্ছা,
0: এই যে আগেই বললাম যাকে কামড়েছে উনি দৌড়াদৌড়ি করবেন না, উনি চুপ করে বসবেন, ওনাকে যদি অ্যাম্বুলেন্স পাওয়া যায় তাহলে তো ভালো, অ্যাম্বুলেন্সে শুয়ে নিয়ে চললাম, তা না হলে মোটর বাইকে বসিয়ে নিয়ে চললাম,
1: ঠিক,
0: তা না হলে অন্তত সাইকেলেই নিয়ে চললাম, উনি নিজে দৌড়াদৌড়ি করবেন না,
1: ঠিক,
0: এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর কি, যদি হাতে পায়ে কামড়ায় সেই জায়গাটাকে যে নড়াচড়া যাতে না করে, তার জন্য হাতে পায়ে যদি হাড় ভাঙে আমরা যেরকম বাঁধন দিই, সেরকম করে একটা কিছু কাঠিকুটি দিয়ে তার উপরে একটা গামছা জড়িয়ে নিলাম, যাতে জায়গাটা নড়াচড়া না করে। এইভাবে নিয়ে যেতে হবে।
2: তাহলে সিমটমস কি কি থাকে, মানে কোন সাপে কামড়ালে কি সিমটমস থাকে?
0: এবার আমি বুঝবো কি করে, যে বিষটা ঢুকলোই কি না, বুঝবো কি করে? দু রকম জিনিস আছে, একটা জিনিস যেটাকে আপনি সিমটম বললেন, যাকে কামড়েছে উনি যেটা বুঝবেন, আর আমরা যারা চিকিৎসাটা করব ডাক্তারবাবুরা যেটার কথা দেখবেন, দেখে যেটাকে বের করবেন, আবিষ্কার করবেন, সেটাকে আমরা বলি সাইন, রোগ লক্ষণ।
2: বেশ,
0: সাধারণভাবে আমি আপনাদেরকে বলে দিই কয়েকটা জিনিস। যদি ফনাযুক্ত সাপ, গোখরো বা কেউটে সাপে কামড়ায়, সাধারণত ভুল হয় না, যেখানে কামড়াবে সেখানে কামড়ের দাগ থাক না থাক, একটা থাক, দুটো থাক, চেরা দাগ থাক, যাই থাক, জায়গাটা প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করতে শুরু করবে, জ্বলে পুড়ে যাচ্ছে, মানে শিঙ্গি মাছের কাঁটা ফোটার 10 গুণ ব্যথা হতে শুরু করবে, জায়গাটা ফুলে যাবে, ক্রমশ ফুলে যাচ্ছে,
1: মানে আমরা সেটা বাইরে থেকে দেখতে পাবো এবং বুঝতে পারবো,
0: নিজেই বুঝে যাবে, যাকে কামড়েছে উনি নিজেই বুঝবেন আমার এই হাতটা ফুলে যাচ্ছে কি পাটা ফুলে যাচ্ছে, আর ওইখানটায় চামড়ার রং পাল্টে যাচ্ছে, চামড়ার তলায় রক্ত জমে যাচ্ছে। এই দেখেই প্রথম একবারে এগুলোকে আমরা বলি লোকাল সাইন, যেখানে কামড়ালো সেই জায়গাটা, এর থেকেই বোঝা যাবে যে ফনাযুক্ত সাপে কামড়েছে। চন্দ্রপোড়ার কামড়ের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে হয়, কিন্তু চন্দ্রপোড়ার ক্ষেত্রে অনেক সময়তেই সাথে সাথে ফোলে না বা সাথে সাথে এতখানি জ্বালা যন্ত্রণা হয় না, একটু পরে ফোলে। চন্দ্রপোড়া কামড়েছে কি করে বোঝা যায়, একটু পরের থেকে, 1 ঘন্টা পরের থেকে, 2 ঘন্টা পরের থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাবনর্মাল ব্লিডিং হয়, রক্তপাত হয়, দাঁতের গোড়ার থেকে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোলো, একটা কাশি দিল থুতুর সাথে রক্ত বেরোলো, হাসপাতালে এলে সিস্টার একটা টিটনাসের ইঞ্জেকশন দিলেন সেই জায়গাটা ফুলে গেল, একটা স্যালাইন চালানো হয়েছে যেই জায়গাটা দিয়ে স্যালাইন চালানো হয়েছে সেই জায়গাটা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, আরও দেরি হলে 3-4 ঘন্টা পরে অনেক সময়তে প্রস্রাবে রক্ত এসে যায়, লাল প্রস্রাব করে।
1: আচ্ছা,
0: আর একটা ভয়ঙ্কর রহস্যজনক সাপ আছে, সেটা হচ্ছে কালাজ সাপ, কালাজ বা কালাচিতি সাপ। এই সাপটা কামড়ালে কিন্তু কোনো ব্যথা বেদনাও হবে না, ফুলবেও না, কামড়ের দাগ খুঁজে পাওয়া যাবে না।
1: আচ্ছা,
0: এই একটা অদ্ভুত কথা বলছি, দেখুন আবার এটার উপরে যেন জোর দিচ্ছি, কোনো রকম কোনো কামড়ের দাগই খুঁজে পাওয়া গেল না। এই সাপটা করে কি, সাধারণত রাত্রেবেলা ঘুমের মধ্যে এসে কামড়ে যায়, যেমন মশা কামড়ে যায় মশারি ছাড়া ঘুমালে, সেরকম কামড়ে যায়। ঘুমের মধ্যে থাকলে বুঝতেই পারবে না, পরদিন সকালবেলা উঠে বোঝার কোনো উপায় নেই যে কে কোনো সাপে কামড়েছে, কতগুলো রোগ লক্ষণ নিয়ে আমাদের কাছে আসে।
1: আচ্ছা,
0: হয়তো কেউ একটা গলা ব্যথা করছে বলে হাসপাতালে এলো, কেউ একটা পেট ব্যথা করছে বলে হাসপাতালে এলো। এদেরকে আমরা প্রথমে তো গলা ব্যথা পেট ব্যথারই চিকিৎসা করি। এবার যদি একটা নির্দিষ্ট রোগ লক্ষণ খুঁজে পাই, যেটাকে আমি সাইন বলছিলাম, যে রোগী চোখের পাতা খুলতে পারছে না, দুটো চোখের পাতা পড়ে আসছে, শিবনেত্র হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা একবারে নিশ্চিত হয়ে গেলাম যে এর শরীরে বিষ ঢুকেছে। চোখের পাতা খুলতে পারছে না,

0: রোগী কথা বলছে, জেগে আছে, কিন্তু জানো একটা প্রচন্ড ঘুম পাচ্ছে বা ঘোরের মধ্যে আছে, তাকাতে বললে চোখটা খুলতে পারছে না, এটাকে বলে শিবনেত্র।
1: আচ্ছা,
0: এই শিবনেত্র দেখলেই কিন্তু আমরা বুঝে যাই যে তাকে আগে কোনো একটা সময়তে কালাচ্ছাপে কামড়েছে, সেটা আগের দিন রাত্রিরে ঘুমের মধ্যে হতে পারে।
1: আচ্ছা,
0: এমনকি আগের দিন বিকেলবেলা বাচ্চা বাগানে খেলছিল, কি মাটি খুঁড়ে উই ঢিপি খুঁড়ে সেখান থেকে ছাতু বের করছিল, সেখানে ওর হাতে কিছু একটা কাটা ফুটেছে, বলেইনি বাড়িতে এসে। এমনকি আমার এরকম রুগীর ইতিহাস আছে, রুগী একটা হাসপাতালে ভর্তি হয়েছেন ভোর রাত্রিরে গলা ব্যথা নিয়ে, তাকে সিটি স্ক্যান করে তার একটা ব্রেনের অসুখ সন্দেহ করে পাঠানো হয়েছে কলকাতায়। আমি তার শিবনেত্র দেখে বলছি যে আপনাকে মনে হচ্ছে সাপে কামড়েছে। উনি প্রথমে মানতে চাইছেন না, না সাপে কামড়ায়নি। অনেকবার বলার পরে বলছেন যে গতকালকে সকাল 10টার সময় বাগানে ঘাসের মধ্যে একটা কালো সাপের উপরে আমি পা দিয়েছিলাম। দেখুন, উনি উনি ভুলেই গেছেন, কাউকে কিচ্ছু বলেননি,
1: মানে উনি বুঝতেই পারেননি যে ও
0: বুঝতেই পারেননি যে সাপে কামড়েছে। তার কারণটা কি, এই যে আগে যে সাপগুলোর কথা বললাম, গোখরোকে উঠে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে প্রচন্ড জ্বালা যন্ত্রণা করে, কামড়ের দাগ থাকে, অনেক সময় রক্ত বেরোতে পারে, কোনো কিছুই হয়নি, তাহলে উনি ভেবেছেন যে না না, এই সাপটা খুব ভদ্রলোক, ও আমাকে কামড় দেয়নি। উনি এইভাবে চুপচাপ বাড়িতে বসেছিলেন। এইবার ওই যে সকাল 10টায় কামড়েছে, রাত্রি 2টোর সময় গলা ব্যথা শুরু হয়েছে, তখন ঘুম ভেঙে গেছে। মানে দেখুন, 16-18 ঘন্টা পরে তার
1: এই টাইম স্প্যানটা কি বাড়ে বা কমে, মানে কতক্ষণের মধ্যে এটা হয়?
0: এটা কোনো ঠিক নেই, কারো 2 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যেতে পারে। আমাদের কাছে এরকম রোগী আমরা পেয়েছি 36 ঘন্টা পরে চোখের পাতা পড়েছে।
2: 36 ঘন্টা,
1: মানে অনেকটা টাইম।
0: কালাচের কামড় এই জন্য ভয়ঙ্কর রহস্যজনক,
2: একদিন 12 ঘন্টা,
1: দেড় দিন। হ্যাঁ,
2: আচ্ছা, আমাদের ফোন লাইনে বন্ধু অনেকক্ষণ ধরে ফোন করছে, শুনি এবার বন্ধু আমাদের কি বলছে।
1: নমস্কার।
3: নমস্কার,
2: হ্যালো।
1: বন্ধুদের আমরা প্রত্যেকবার আসি এসে একটা কথা বলি যে তোমরা যখন ফোন করবে তখন রেডিও সেট থেকে একটু দূরে গিয়ে ফোন করবে, তাহলে তোমার কথা আমরা আমাদের অবধি পৌঁছবে এবং অবশ্যই ডাক্তারবাবুর কাছেও পৌঁছবে।
2: বেশ, বলতে না বলতে বন্ধু ফোন লাইনে, শুনি বন্ধু কি বলছে।
1: নমস্কার।
4: নমস্কার, আমি রাজা রায় বলছিলাম বাঁকুড়া থেকে।
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ বলছিলাম, আপনাদের অনুষ্ঠান আমি শুনছি, সাপের লক্ষণ যে আমরা গ্রামে থাকি তো সব এসে খুবই দেখতে পাওয়া যায়, এবং আরো আমরা শুনছি, আপনি জানতে পারলে খুব ভালো হবে।
1: এবার একটা বিষয়, মানে যখন ডাক্তারবাবু বলছিলেন তখন থেকেই আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে রোগী নড়াচড়া করতে পারবে না, মানে যদি সাপে কামড়ায় সেই জায়গাটা যাতে নড়াচড়া না করে বা সেই যেন নিজে ঝাপাঝাপি না করে, সে যেন কারো একটা সাহায্য নেয়, যেমনটা ডাক্তারবাবু বললেন। তো সাপে কামড়ানোর পরে আমরা কি এরকম কিছু বলতে পারি, মানে কালার জাতীয় সাপের ক্ষেত্রে তো ব্যাপারটা আলাদা, এটা আমরা বুঝতেই পারলাম যে সেটার সময় কখন কি হবে সেটা আমরা জানি না, কিন্তু যে সমস্ত সাপে কামড়ালে আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারছি, তারপর মোটামুটি আমরা হাতে কতটা সময় পেতে পারি, বা এই যে গোল্ডেন রুলসটা কি আছে হাসপাতালে যাওয়ার আগে পর্যন্ত, মানে আমার শরীরে ভেনাম বা অ্যান্টিভেনাম কিছু দেওয়া হচ্ছে তার আগে পর্যন্ত গোল্ডেন রুলস কি, যে কি আমি মেনে
0: চলব। সাপের কামড় সম্বন্ধে বলি, রুল অফ 100, 100 সংখ্যার নিয়ম।
2: আচ্ছা,
0: 100 সংখ্যার নিয়ম যদি ঠিকঠাক মানা যায় তাহলে 100% রোগী বেঁচে যাবে। 100 সংখ্যার নিয়মটা কি, সাপের কামড়ের 100 মিনিটের মধ্যে রোগীর শরীরে যদি 100 মিলিলিটার অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া যায়, 100 মিলিলিটার মানে 10টা অ্যান্টিভেনাম, যদি 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাম দিয়ে দেওয়া যায়, আমরা 100% নিশ্চিত যে এই রোগীটাকে আমরা বাঁচিয়ে ফেলবো। একটা রুগী এসে পৌঁছয় অন্তত 1 ঘন্টা বা 75 মিনিটের মাথায়, তাহলে আমি তাকে একটা স্যালাইন চালিয়ে তার ভেতর দিয়ে 10টা অ্যান্টিভেনাম দিতে পারবো, সেটা দিতে আমার আরো অন্তত 1/2 ঘন্টা সময় লাগবে। তাহলে এবার আমাকে বলবেন যে একটা রুগী যদি 150 মিনিটের মাথায় গিয়ে পৌঁছয়, 200 মিনিটের মাথায় পৌঁছয়, তাহলে কি হবে? আমি যদি অঙ্কের খাতায় 100 নম্বরের উত্তর লিখে আসি তাহলে আমি 100 নম্বরই পাবো, সম্ভাবনা থাকবে।
1: ঠিক,
0: আমি 75 নম্বর লিখে এলে তো আর আমাকে কেউ দয়া করে 100 নম্বর দেবে না, আমাকে তাহলে 75-এর মধ্যেই আমার অঙ্ক ঠিক হলে 75 পেতে পারি। সেইভাবেই যদি 100 মিনিটের মধ্যে পৌঁছই আমি 100% নিশ্চিত রুগীটা বেঁচে গেল, কিন্তু যদি অনেক দেরি করে পৌঁছয় তখন কি হবে, নানান রকমের গন্ডগোল শুরু হবে।
2: ঠিক ঠিক ঠিক
0: বাঁচানো

0: হয়তো যাবে, কিন্তু সহজে যেমন আমি বলতে পারছি যে বলে বলে বাঁচাবো, সেটা বলে বলে বাঁচানো যাবে না।
1: আচ্ছা,
0: চন্দ্রপোড়া কামড়ের ক্ষেত্রে রোগীর কিডনি ফেল করে যেতে পারে, তাকে 5 দিন 7 দিন ডায়ালিসিস দিয়ে বাঁচাতে হতে পারে। এই কালাচাপের কামড়ের ক্ষেত্রে পেট ব্যথা হচ্ছে, গ্রামের কোয়াকের কাছে আমি ওষুধ খেলাম, তারপর বসে রইলাম, আবার বিকেলবেলা পেট ব্যথা কমছে না, আরও গোটা শরীর ঝিমঝিম করছে, আবার গেলাম কোয়াকের কাছে, সে আবার ওখানে আরও কিছু চিকিৎসা করলো। এইসব করতে করতে এবার রুগীর যখন শ্বাসকষ্ট শুরু হলো, দম বন্ধ হয়ে আসছে, তখন এসে পৌঁছলো বাঁকুড়া মেডিকেল কলেজে। তখন সময় পেরিয়ে গেছে, হয়তো দেখা গেল যে তার 400 মিনিট। এবার সেই রুগীকে সঙ্গে সঙ্গে আইসিউতে ভর্তি করতে হয়, তাকে ভেন্টিলেশন দিতে হয়, 4 দিন 5 দিন ভেন্টিলেশন দিয়েও বাঁচাতে হয়েছে।
1: আচ্ছা,
0: সেই রুগী তো আর আমি বলে বলে বাঁচাতে পারবো না,
1: না একদমই না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে অ্যান্টিভেনাম, আপনি যেরকম বললেন যে 100 রুলস, তার মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাম দিতে হবে। এবার এই যে অ্যান্টিভেনাম দেওয়ার পর কোনো ব্যক্তির শরীরে কি অন্যান্য সমস্যা দেখা যায়, মানে হয়তো সেই মুহূর্তে সব ঠিক হয়ে গেল, সব ওকে, পরবর্তীতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কিছু?
0: দুই রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয় অ্যান্টিভেনামে, দুই রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়। একটাকে আমরা বলি তাৎক্ষণিক বা ইমিডিয়েট পার্শ্ব প্রতিক্রিয়া, আর একটা পরে যেটা হয় লং টার্ম সাইড এফেক্ট, লেট সাইড এফেক্ট। ইমিডিয়েট সাইড এফেক্ট 80% ক্ষেত্রেই হয়। রুগীর গায়ে একটু আমবাতের মতো বেরোয়,
2: আচ্ছা,
0: মুখে বুকে আমবাত বেরোচ্ছে, চাকা চাকা হয়ে গেল আমরা দেখতে পাই, কিংবা মাথা চুলকাচ্ছে, ইংরেজিতে আমরা বলি স্ক্যাল পিচিং, রুগী ঘোরের মধ্যে আছে কিন্তু হাত তুলে মাথাটা চুলকাচ্ছে, এইগুলো খুব কমন, এটা দেখা যায়।
2: আচ্ছা, এগুলো সাইড এফেক্ট,
0: সাইড এফেক্ট। অনেক সময়তেই দেখা গেল রুগীর হঠাৎ করে ব্লাড প্রেশারটা ফল করে গেল,
1: আচ্ছা,
0: রুগী একটু ঘেমে নেয়ে উঠলো, সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে একটু ওষুধটা বন্ধ রেখে ওটা কমানোর জন্য ওষুধপত্র আছে সেগুলো দিই। আর লং টার্ম কি, অ্যান্টিভেনাম পেলো, রুগী সুস্থ হয়ে বাড়ি চলে গেল, 7 দিন পরে একটা জ্বর নিয়ে এসে হাজির হলো, গাঁটে গাঁটে ব্যথা নিয়ে এসে হাজির হলো, এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে সিরাম সিকনেস। এটারও চিকিৎসা আছে, এটা খুব কঠিন কিছু কমপ্লিকেশন না, সিরাম সিকনেস হয় খুব কম ক্ষেত্রে, খুব কম, আমি তো একটাও পাইনি আজ পর্যন্ত। এই সাইড এফেক্ট বললে এগুলো, কিন্তু অ্যান্টিভেনামটা যে এটা এমনই জীবনদায়ী ওষুধ যে এর সাইড এফেক্ট কি হবে ভেবে আমরা কখনোই দেরি করি না।
1: একদম,
0: সাইড এফেক্ট ভেবে অ্যান্টিভেনাম দেব না, তাহলে তো রুগী মরে যাবে, সেই জন্য এর সাইড এফেক্টগুলো নিয়ে আমরা খুব একটা গুরুত্ব দিই না।
2: বেশ, আরেকটা জিনিস আমি অনেকক্ষণ ধরে মাথায় ঘুরছিল, আপনি যে বলছেন যে আমরা বুঝতে পারি না যে সাপে কামড়েছি কামড়ানি, কিন্তু আমরা দেখলে তো বুঝতে পারবো, দুটো দাঁতের তো ফোঁটা থাকবে, সেখানে কামড় বসানো থাকবে,
1: সেটাই কি থাকে
2: তো দেখে তো আমি অ্যাটলিস্ট আইডেন্টিফাই করতে পারবো যে আমাকে সাপে কামড়ে।
0: এই যে দেখুন, আপনার প্রথমেই কথাটা মাথায় এলো কি, দুটো দাগ।
2: হ্যাঁ হ্যাঁ,
0: এই দুটো দাগ কথাটা কিন্তু আমাদের 99% লোকের মাথার মধ্যে এখনো ঢুকে আছে, দুটো দাগ
1: একদমই।
0: কিন্তু জানবেন যে এইটা একটা ভুল ধারণা, বিষধর সাপ কামড়ালে দুটো দাগই হবে এমন কোনো কথা নেই। আমরা কথা প্রসঙ্গে একটু আগেই বলছিলাম যে ভয়ঙ্কর বিষধর সাপ কালাচ্ছে যদি কামড়ায়, একটাও দাগ নাও থাকতে পারে, মশার কামড়ের মতো একটা দাগ 2 ঘন্টা পরে মুছে গেল, সেটা আর খুঁজেই পাওয়া যাবে,
2: এরকম দাগও হয়।
0: হ্যাঁ, একবারে মশার হুলের মতো সূক্ষ্ম দাঁত। আর কেউটে গোখরো সাপের কামড়েও আমরা একটা চেরা দাগ পেয়েছি, অনেকগুলো চেরা দাগ পেয়েছি, দাগ একবারে যে দুটো এটা হবেই এমন কোনো কথা নেই। আপনাদেরকে আমি একটা জিনিস বলছি, একটা পরিসংখ্যান শুনলে বুঝতে পারবেন, আমাদের যারা আমরা সাপের কামড় নিয়ে কাজ করি এরকম প্রায় 550 লোকের একটা গ্রুপ আছে, আমরা সেখানে গত 10-11 বছর ধরে সাপের কামড় নিয়ে আলোচনা করছি, প্রায় 100,000 সাপের কামড়ের রুগী নিয়ে আমরা আলোচনা করেছি এই গ্রুপটাতে। আমার কাছে একটা ছবি আছে, হাতে দুটো মাত্র কামড়ের দাগ, মেদিনীপুরের ডেবরা হাসপাতাল থেকে ডাক্তার শুভেন্দু বাগ পাঠিয়েছিলেন, ওই একটিকে আমি জমিয়ে রেখেছি, ডাক্তারদের যখন ট্রেনিং দেই ওই একটি দাগ দেখাই, যে এই দেখুন এইরকম দুটো দাগের কথা আমরা শুনতাম ঐতিহাসিক ভাবে,
2: সিনেমাতেও দেখতে পাই, আমরা বইতেও পড়েছি, এরকম একটা দাগ থাকে,
1: এরকম দুটো দাগ।
2: এবং আমার সিনেমা থেকে মনে পড়লো আরেকটা খুব অদ্ভুত জিনিস, যে মুখে করে ওই জায়গাটাকে ইয়ে করে সাক করে
0: এভারেস্টের উপর থেকে লাফ দিয়ে কন্যাকুমারীর সমুদ্রে পড়লো, তো এটা কি সম্ভব? একই ব্যাপার, একই ব্যাপার, এরকম সিনেমাতে এরকম দেখানো হয়, কিন্তু আমাদের যেগুলোতে বেশি বিপদ হয় আমরা সেগুলো ধরে বসে থাকি মুখ দিয়ে।

0: দেয় বিষ বের করা যায়, আদৌ মুখ দিয়ে বিষ বের করা যায় না, কেটে চিরে বিষ বের করা যায় না। সাপে যখন কামড়ায় একেবারে যেভাবে ইঞ্জেকশন দিই আমরা, ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন যেমন দেওয়া হয়, একবারে ভেতরে চলে যায় আর সাথে সাথেই বিষটা ছড়াতে শুরু করে, ওইখানটাতে বসে আছে, আমি ওখান থেকে মুখ দিয়ে টেনে বের করে দিলাম, এটা হয় না কখনো।
1: মানুষজন ভাবেন যে এগুলো করলে এখনো হয়তো কিছু পসিবিলিটিস আছে যে বিষ নেমে যাবে, বিষ ঝাড়িয়ে দেওয়া যায় ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে যেটা হয় সেটা হচ্ছে যিনি আক্রান্ত হয়েছেন এক্স্যাক্টলি, তো তার আরো বিপদ বেড়ে যায় এরকম ক্ষেত্রে।
0: এই যে ঝাড়ফুঁক করতে গিয়ে তো আপনার 100 মিনিটের মধ্যে এসে পৌঁছলো না হাসপাতালে, ওঝার বাড়িতে 200 মিনিট কাটিয়ে তারপরে এলো আমাদের কাছে। কিন্তু আপনাদের বলি,
2: ওঝা ইনকাম করে নিল,
0: এত বছর ধরে এটা চলে আসছে, এখনো দেখবেন আপনি গ্রামের অনেককে জিজ্ঞেস করুন, এক্ষুনি আপনাকে কেউ হয়তো ফোন করে বলবে না আমাদের গ্রামে ওই আছেন রতন ওঝা, আমরা দেখেছি শত শত রুগীকে বাঁচিয়ে দিচ্ছেন। কি করে বাঁচাচ্ছেন? আপনার গ্রামে যে ওঝা বসে আছে, ওর কাছে গত 25 বছরে 25,000 সাপের কামড়ের রুগী গেছে, তার মধ্যে 24,950 রুগী হচ্ছে বিষহীন সাপের কামড়। 50টা যে রুগীর শরীরে বিষ ঢুকেছিল সেইটাকে দেখলে উনি অনেক তাড়াতাড়ি বুঝতে পেরে যান, রোগ লক্ষণ উনি খুব ভালো বোঝেন, তখন উনি তাড়াতাড়ি করে সেই রুগীকে হাসপাতালে পাঠিয়ে দেন।
2: আচ্ছা,
0: এরকম আমাদের পরিচিত ওঝা আছেন, উনি বলেন যে আমি কিন্তু ওঝাগিরি করেছি, আমার 3 পুরুষের ওঝাগিরি, কিন্তু আপনাদের ট্রেনিং নেওয়ার পর থেকে উনি এখন বিজ্ঞানকর্মী হয়ে গেছেন। ক্যানিং এ কাবিল জমাদার বলে একজন আছেন।
2: আচ্ছা,
0: কাবিল ওর কাছে রুগী গেলে যদি বুঝতে পারে একে বিষধর সাপে কামড়েছে, তাকে মোটর বাইকে তুলে সোজা নিয়ে গিয়ে ক্যানিং হাসপাতালে ভর্তি করে দেন। এবার কাবিল তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়াচ্ছে, ও বলছে যে ওঝার বাড়ি যাবেন না, কিন্তু ও বলেছে যে আমাদের আশপাশে 2-4 গ্রামের লোক তো আমার বাড়িতে প্রত্যেক দিনে আসে। এবার আমি যদি বুঝতে পারি যে এটা বিষহীন সাপের কামড়, তাহলে বুঝলাম ঠিক আছে, ভয়ের কিছু নেই, একবার হাসপাতালে দেখিয়ে নেবে। কিন্তু যদি বুঝতে পারি বিষ ঢুকেছে, তাহলে আমি নিজেই পৌঁছে দিই হাসপাতালে।
1: ঠিক,
2: বেশ, ইতিমধ্যে আমাদের বন্ধু ফোন লাইনে অনেকক্ষণ ধরে আছে, শুনি বন্ধু কি বলছে আমাদের।
1: নমস্কার।
3: গেলে কিচ্ছু কাজ হবে না।
2: হ্যাঁ, একদমই তাই, অনেক ধন্যবাদ,
3: ভালো থাকবেন।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, একদমই তাই। বেশ সৌরিক, আমরা আমাদের এই যে প্রশ্ন, এই প্রশ্নের ভান্ডার আর শেষ হওয়ার নয়।
2: হ্যাঁ, শেষ হওয়ার নয়, কিন্তু গুছিয়ে বলছেন কথা, শ্রোতা বন্ধুদের অনেকটাই হেল্পফুল করছে অনেকটাই।
1: কিন্তু আমাদের অজস্র প্রশ্ন আছে, বন্ধুদের অজস্র প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আবার ফিরে আসবো। কিন্তু মাঝখানে আমরা ছোট্ট একটা গান শুনি, গান শুনে মানে এই যে এত কিছু কথা হচ্ছে সেইটা একটুখানি, বন্ধুরাও যা যা প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আমাদের কাছে এসে পৌঁছক। ততক্ষণে আমরা একটা গান শুনে আবারও আজকের আড্ডায় ফিরে আসছি। তোমার সঙ্গে শরীর স্বাস্থ্যে রয়েছি আমি প্রিয়াশা, আর আমার সঙ্গে সৌরিক, এবং আমাদের সঙ্গে ডাক্তার দয়াল বন্ধু মজুমদার।

0: ফিরে এলাম আমরা একটা ছোট্ট গান শুনে। আর আজ আমরা কথা বলছি সর্পদংশন নিয়ে, মানে সাপ নিয়ে, সাপের কামড় নিয়ে, তার অসুখ নিয়ে, যাবতীয় যা যা প্রশ্ন,
1: তার মেডিকেল প্রিকশন,
0: একদম সমস্ত কিছু নিয়ে আজ আমরা কথা বলছি। এবার একটা প্রশ্নে সরাসরি ডাক্তারবাবুর কাছে যাব, সেটা হচ্ছে যে যাকে একবার সাপে কামড়েছে তাকে যদি ভবিষ্যতে আবার সাপে কামড়ায় তাহলে কি তাকে আলাদা করে কোনো ব্যবস্থা নিতে হবে, বা তার শরীরে একবার অলরেডি অ্যান্টিভেনম গেছে, তিনি কি আবার পরবর্তীতে সেই সেম অ্যান্টিভেনমের মধ্যে দিয়ে যেতে পারেন?
2: এটা একটা কিন্তু খুব ভালো প্রশ্ন করেছেন। সাপে একবার কামড়েছে, আবার কামড়েছে, আবার দুবার কামড়াচ্ছে, এগুলো এই ঘটনাগুলো তো ঘটতেই থাকে।
0: একদম,
2: বিশেষ করে ওই যে যাদের কথা বলছিলাম না, যে সর্পমিত্র, যারা মানুষের বাড়িতে সাপ ঢুকলে গিয়ে তাদেরকে এদের তো বারবারই সাপে কামড়ায়, অ্যান্টিভেনাম তো দিতেই হবে, যতবার সাপে কামড়াবে অ্যান্টিভেনাম দিতেই হবে। কিন্তু এদের একটা বিপদ থেকে যায়, ওই যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা হচ্ছিল না, অ্যান্টিভেনাম রিঅ্যাকশন নিয়ে কথা হচ্ছিল, অ্যান্টিভেনাম যে ওষুধটা দেওয়া হয় সেটা তো আসলে ঘোড়ার সিরাম, ঘোড়াকে সাপের বিষ ইঞ্জেকশন দিয়ে ঘোড়ার রক্ত বের করে তার থেকে সিরাম নিয়ে সেইটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।
1: প্রত্যেকটা ভেনাম, প্রত্যেকটা সাপের,
2: হ্যাঁ এটাই তো অ্যান্টিভেনাম। তাহলে এই ঘোড়ার সিরাম আমার শরীরে দেওয়ার জন্য আমার শরীর একটা সেন্সিটাইজড হয়ে থাকে, এইটাতে সেন্সিটাইজড হয়ে থাকে, পরবর্তীকালে যতবার পরে পরে আবার অ্যান্টিভেনাম দেওয়ার প্রশ্ন আসবে ততবার তাদের কিন্তু এই ইমিডিয়েট রিঅ্যাকশন, তাৎক্ষণিক পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আমাদেরকে সাবধান হয়ে যেতে হয়। তার জন্য আগে আমরা সাবধান হয়ে যাই, যদি আমরা জেনে থাকি যে আগে অ্যান্টিভেনাম পেয়েছে। এর প্রসঙ্গে বলে রাখি আমি, শুধু অ্যান্টিভেনাম দুবার পাওয়া না, এই যে ঘোড়ার সিরাম একবার অ্যান্টিভেনাম হিসেবে পেল, আবার কুকুরে কামড়ালে তাকে আমরা আরআইজি দিই, রেবিস ইমিউনোগ্লোবিউলিন, এই আরআইজি কিন্তু ইকুয়াইন হয়, ঘোড়ার থেকে তৈরি আরআইজি হয়, তাকেও কিন্তু এই যে আরআইজিটা দেওয়া হলো তার রিঅ্যাকশনের সম্ভাবনা থেকে যাবে।
0: আচ্ছা,
2: মানে ঘোড়ার সিরাম বারবার যদি আমাদের শরীরে ঢোকানো হয় তাহলে তাতে পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাবনাটা
0: বেড়ে যায়। ঠিক, বেশ। আরও একটা ব্যাপার হচ্ছে যে আমরা কথা হচ্ছিল আমাদের যে আমাদের 100 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছতে হবে, এবার এই যে আমরা পৌঁছলাম, পৌঁছানোর পর হয়তো সত্যিই আপনি যেমন বললেন যে আমরা আমাদের যে মিসকনসেপশন রয়েছে যে দুটো দাগ দেখা যাবে সেরকম কিছু নেই, ডাক্তারবাবু অবশ্যই বুঝলেন যে এটা সাপে কামড়েছে, কিন্তু কী সাপে কামড়েছে বা কী বিষয় বৃত্তান্ত তার জন্য নিশ্চয়ই কোনো পরীক্ষা আছে, ব্লাড টেস্টের ব্যাপার আছে, সেরকম কিছু কি আছে, আর যদি থাকে তাহলে সেটা কতটা খরচ সাপেক্ষ?
2: আজকে সকালবেলায় আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম দু তিনজন আমাদের বরিষ্ঠ ডাক্তারবাবুদের আলোচনা, যে তারা বলছিলেন যে আজকালকার ডাক্তাররা পরীক্ষা ছাড়া রোগ ধরতেই পারছে না, ক্লিনিক্যাল আই ব্যবহার করছে না।

0: এই একটি এমন জায়গা সাপের কামড়, এখানে পরীক্ষার কোনো অবকাশ নেই।
1: আচ্ছা,
0: একটা রক্ত পরীক্ষার কথা আমি আগে একবার আপনাদের উল্লেখ করেছি, একটা রক্ত পরীক্ষা করি বটে আমরা, সেটাও খুব ইনডাইরেক্ট পরীক্ষা।
1: আচ্ছা,
0: যে সরাসরি পরীক্ষা করে আমি বের করে দেখে দিলাম যে এই সাপের বিষের লক্ষণ পেয়ে গেছে, এই সাপের বিষ আছে, এক্সরে করে দেখে নিলাম, সিটি স্ক্যান করে দেখে নিলাম, তার কোনো উপায় নেই।
1: আচ্ছা,
0: আমাদের রোগ লক্ষণ দেখেই বুঝতে হয়, আমাদের ক্লিনিক্যালি বুঝতে হয়। একমাত্র চন্দ্রপোড়ার বিষ আরো আছে কিনা, আমি অ্যান্টিভেনাম দিয়ে দেওয়ার পরেও শরীরে চন্দ্রপোড়ার বিষ থেকে গেছে কিনা বোঝার জন্য একটা রক্ত পরীক্ষা করা হয়।
1: আচ্ছা,
0: এটা আমরা ইংরেজিতে বলি 20 WBCT, 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট।
1: ওকে,
0: একটা সাধারণ টেস্ট টিউব, একেবারে সাধারণ টেস্ট টিউব লাগবে, কিন্তু স্কুলের ল্যাবরেটরিতে যে টেস্ট টিউব ব্যবহার করা হয় 5 টাকা দামের টেস্ট টিউব, ওই টেস্ট টিউবের মধ্যে খুব সামান্য পরিমাণ রক্ত টেনে রেখে দেওয়া হয়। 20 মিনিটের মধ্যে যদি এই রক্তটা জমাট না বাঁধে, আমরা বুঝে যাই যে এর শরীরে চন্দ্রপোড়ার বিষ আছে। বিষ বুঝছি না, কিন্তু বিষটাকে পরীক্ষা করছি না, বিষের প্রতিক্রিয়ায় রক্ত জমাট বাঁধা বাধাপ্রাপ্ত হচ্ছে, রক্ত তঞ্চন হচ্ছে না, সেটা দেখে বুঝি। কেউটে গোখরো বা কালাচাপের কামড়ের ক্ষেত্রে কিন্তু এটা বোঝার মতো কোনো পরীক্ষা নেই।
1: ওকে, তাহলে মানে সেক্ষেত্রে হচ্ছে এইটা কি করে আমরা ডাক্তারবাবুরা কি এটা দেখেই বুঝতে পারেন যে এটা বিষধর সাপের কামড় নাকি নয়?
0: একেবারেই ওই যে এত সময় ধরে আমি যেগুলো বললাম রোগ লক্ষণ, সেই রোগ লক্ষণ দেখেই আমাদেরকে বুঝতে হয়, রোগ লক্ষণ দেখেই চিকিৎসা করি।
2: আরেকটা জিনিস আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরছে, সেটা হচ্ছে অনেক ডাক্তারবাবু এরকম বলে থাকেন যে এই মুহূর্তে এই পার্টিকুলার ভেনামটা এই সাপের জন্য নেই আমাদের কাছে, অ্যাভেলেবল নেই, এটা বাইরে থেকে আনা।
0: না, এগুলো খুব ভুল ধারণা,
2: বা হয়তো বলে দিয়েছে আপনার যে ডোজ লাগবে সেরকম পরিমাণ ডোজ আমাদের কাছে নেই।
0: পরিমাণটা কম হতে পারে, কিন্তু
2: আমার বাইরে থেকে আনানোর যে বিষয়টা এটা কি মানে?
0: না, এরকম কিছু নেই, এরকম কিছু নেই। আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে তো সাপের কামড়ের চিকিৎসা খুব সোজা, জ্বরের চিকিৎসা করা অনেক কঠিন। জ্বরের চিকিৎসা করতে গেলে আমাকে কি হয়েছে, ম্যালেরিয়া হয়েছে না, ডেঙ্গু হয়েছে না, টাইফয়েড হয়েছে, টেস্ট করে বের করতে হয়, তার নির্দিষ্ট ওষুধ আলাদা করে দিতে হয়, অ্যান্টিবায়োটিক দেব নাকি অন্য কি ওষুধ দেবো, এসব ভাবতে হয়। সাপের বিষ 4 রকম, সাধারণত 4 রকম সাপের বিষ দিয়ে ঘোড়াকে ইঞ্জেকশন দিয়ে যে অ্যান্টিভেনাম তৈরি করা হয় সেটাকে আমরা বলি পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম। আমাদের দেশে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনামই পাওয়া যায়, অন্য কিছু আর পাওয়া যায় না, গোটা ভারতবর্ষে ওই একটাই ওষুধ পাওয়া যায়, পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম।
2: আচ্ছা,
0: সব সাপের বিষের
2: একটাই
0: অ্যান্টিভেনাম, ওই একটা দিয়ে চিকিৎসা করা হয়। বিষ ঢুকেছে ব্যাপারটা বোঝার সাথে সাথেই 10টা দিয়ে দিলাম, আমার হিসেব করারও কিছু নেই, আমার দেখারও কিছু দরকার নেই যে কোন সাপে কামড়েছে কি করেছে। আবার এটা শুনলে তাহলে আপনাদের এক্ষুনি মাথায় প্রশ্নটা আসবে যে একটা ছোট বাচ্চাকেও তাহলে কি 10টা দিয়ে দেবেন? শুনলে তো অদ্ভুত লাগছে,
2: অদ্ভুত লাগছে ডেফিনেটলি,
0: যে একটা বয়স্ক লোক, একটা জোয়ান লোক 75 কেজি ওজন, তাকেও 10টা দেবেন, আবার যার 5 কেজি ওজন তাকেও 10টা দেবেন?
1: হ্যাঁ, এই প্রশ্নটা দিয়ে আমরা
0: সাপের কামড়ে কিন্তু এটাই একদম নিয়ম।
1: আচ্ছা, মানে সকলের ক্ষেত্রে
2: বয়স নির্বিশেষে সেরকম কিছু আলাদা কিছু নেই,
0: বয়সের সাথে কিচ্ছু নেই। কেন, সাপে যখন কামড় দিচ্ছে ও যে বিষটা ঢালছে ও তো বাচ্চা বড় দেখে কম বেশি ঢালছে না, সবাইকেই সমান পরিমাণ বিষ ঢালছে,
1: সেটা তো অবশ্যই। কিন্তু ডাক্তারবাবু একটা জিনিস বাচ্চাদের ক্ষেত্রে, সেটা তো হচ্ছে মানে ওরা যেহেতু খুব ছোট, খুব স্বাভাবিকভাবে আমরা যদি বলতে চাই যে ওদের শারীরিক গঠন সেটাও খুব ছোট, তো খুব তাড়াতাড়ি বিষটা ছড়িয়ে পড়ার কি সম্ভাবনা? হ্যাঁ, সেটাও খুব কম।
0: ওদের গোটা শরীরটাই ছোট, গোটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ছোট,
2: ইমিউন পাওয়ার অনেক,
0: স্বাভাবিকভাবেই আমার একটা জ্বর থাকলো আমি জ্বর শরীর নিয়ে চলে আসতে পারি, আকাশবাণীতে এসে 1 ঘন্টা অনুষ্ঠান করে চলে যেতে পারি। একটা বাচ্চা যদি সকালবেলা উঠে জ্বর হয় সে ঘুম থেকে উঠছেই না, তাকে স্কুলেও পাঠানো যাচ্ছে না, গিনগিন করছে। একইভাবে যে কোনো অসুখ হোক তার যে প্রতিরোধ ক্ষমতাটা শরীরের ভেতর থেকে তো প্রতিরোধটা আসে, সেটা একটা ছোট বাচ্চার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই অনেক কম থাকে, সেই জন্য খুব ছোট বাচ্চাকে সাপে কামড়ালে বিপদটা বেশি হয়ে যায়। আবার সেই একই জিনিস একটা খুব বেশি বয়স্ক লোক, একদম 80-85 বছর বয়স্ক লোককেও যদি একটা সাপে কামড়ায় তার বিপদটার সম্ভাবনা অনেক বেশি থাকে। তার যদি আগে থেকে কোনো অসুখ থেকে থাকে, যে আমি আপনাদের আগে একটা কথা বলছিলাম তার একটা হার্টের একটা অসুখ ছিল আগের থেকেই,
2: মানে কোনো হিস্ট্রি রয়েছে,
0: একটা ইসকেমিক হার্ট ডিজিজ ছিল, তার উপরে তাকে একটা সাপে কামড়ে দিল, সেই ভয়ের চোটেই তাকে অ্যান্টিভেনাম দেওয়ার আগেই তার একটা হয়তো মেজর হার্ট অ্যাটাক হয়ে গেল, এটা হতে পারে।
1: ঠিক, আর এইটা কি যারা ধরুন গর্ভবতী মা রয়েছেন তাদের ক্ষেত্রে

0: এই রিস্কটা বেড়ে যায় বা অসময়ে গর্ভপাতের কোনো রিস্ক বা এরকম কিছু?
1: এটা আপনাদেরকে বলি, চিকিৎসা একই সবার ক্ষেত্রে, গর্ভবতী মাকেও একই ওষুধ দিতে হবে, সব কিছু আমরা একই চিকিৎসা করি
0: একদম।
1: এবার গর্ভ নষ্ট হওয়া, গর্ভপাত হয়ে যাওয়ার অন্য কতগুলো কারণ থাকে। সরাসরি সাপের বিষের জন্য গর্ভপাত হবে কিনা এরকম বলাটা একটু কঠিন।
0: আচ্ছা,
1: কিন্তু দেখা যায় যে যদি গর্ভবতী মহিলার বিশেষ করে প্রথম দিকটাতে, যেটাকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার বলি, প্রথম দিকে 3-4 মাসের মাথার মধ্যে যদি কোনো রকম একটা বড় অসুখ টিসুখ কিছু হয়, বা উনি একটা সাংঘাতিক মানসিক একটা আঘাত পেয়েছেন, কিংবা জার্নি করেছেন একটা লং জার্নি করেছেন, সেসব ক্ষেত্রেও কিন্তু গর্ভপাত হয়ে যায়। সেগুলো তো স্বাভাবিকভাবে যেটা হয় যে শরীরের উপরে ধকল গেলে গর্ভপাত। আমি এরকম দেখেছি, ভদ্রমহিলা ভোটের ডিউটি করেছেন, বিকেল 3টের সময় গর্ভপাত হয়ে গেছে, এরকম আমি দেখেছি। তো এগুলোর জন্য আলাদা করে সাপের বিষ বা সাপের কামড়কে দোষ দিয়ে লাভ নেই, চিকিৎসা একই করতে হবে। আমাদের কাছে এরকম আমাদের রোগীর ছবি টবি সংগ্রহ করা আছে, আমাদের যে ওয়েবসাইট আছে আমার dayalbondhu.vip, সেখানে গেলে এরকম অনেক কেস হিস্ট্রি দেখতে পাবেন যে গর্ভবতী মাকে আমাদের অশোকনগর হাসপাতালে অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে, সেই রোগী সুস্থ হয়েছে, তার আবার বাচ্চা হয়েছে, সেই বাচ্চা এসছে, তাকে আমরা আমাদের এই যে আমাদের গ্রুপ আছে ডাক্তারদের সাপের কামড়ের, সেখান থেকে বলেছি যে ওর বাচ্চাকে, ওর বাচ্চার আমরা অন্নপ্রাশনে গিফট পাঠাবো, এরকমও হয়েছে, সুস্থ বাচ্চা হয়েছে।
2: ওরকম প্রাইভেট হসপিটালে গেলে জিনিসটা বা একটু বেশি খরচ হয়ে যাবে, সরকারিতে গেলে হয়তো অতটা ভালো হবে না, বাট কমে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি রিস্কটা কি নিতে পারি সেখানে? এই ধারণাগুলো রয়েছে অনেকের মধ্যে।
1: আপনাদেরকে আমি বলে দিচ্ছি আজকে, একেবারে বুকে হাত রেখে কথা বলছি,
2: বেশ বেশ,
1: আজ পর্যন্ত এই 2026 সালের জুলাই মাস পর্যন্ত সাপের কামড়ের চিকিৎসা পশ্চিমবাংলায় একেবারে বিনা পয়সায় হয়। প্রত্যেকটা সরকারি হাসপাতাল, সেটা কলকাতার বড় মেডিকেল কলেজ থেকে শুরু করে গ্রামের মেডিকেল কলেজ, বাঁকুড়া বর্ধমান কি আরামবাগ মেডিকেল কলেজ হোক কি গ্রামের স্বাস্থ্যকেন্দ্র, একেবারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বর্ধমানের ভাতার স্বাস্থ্যকেন্দ্র কি মেদিনীপুরের পাতন্দা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে গেলেও কিন্তু অ্যান্টিভেনাম লাগুক বা অন্যান্য ওষুধপত্র লাগুক সবটাই বিনা পয়সায় পাওয়া যাবে।
2: বিনা পয়সায়
1: শুধু তাই নাই, যে আমরা একটু আগে একটা কথা বলছিলাম, চন্দ্রপুরা কামড় থেকে যদি ডায়ালিসিস লাগে, যে কটা ডায়ালিসিস লাগুক সরকারি ব্যবস্থায় বিনা পয়সায় পাওয়া যাবে। যদি ভেন্টিলেটরে রাখতে হয় 5 দিন 7 দিন 10 দিন, পুরোটাই বিনা পয়সায় পাওয়া যাবে।
2: আচ্ছা,
1: শুধু তাই না, আমাদের পশ্চিমবাংলাতে যদি চিকিৎসা করার পরেও রুগী না বাঁচে, সাপের কামড়ের যদি রুগী মারা যায়, সেক্ষেত্রে এখন পর্যন্ত রুগীকে সরকারের তরফ থেকে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে ডেথ এক্সগ্রাসিয়া দেওয়া হয়, অনুদান দেওয়া হয়। রুগী মারা গেলে তাকে 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, এটাকে কিছুদিনের মধ্যেই 4 লক্ষ টাকা করে দেওয়া হবে।
2: ওকে,
1: যে শুধু চিকিৎসা বিনা পয়সায় তাই না, রুগী যদি মারা যায় তাকে অনুদানও দেওয়া হবে।
0: আচ্ছা,
1: এটার জন্য গ্রামের ক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে সাদা কাগজে দরখাস্ত করতে হয়।
0: আচ্ছা,
2: বেশ।
1: আর শহরের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট
2: আচ্ছা
1: বা এসডিওর অফিসে গিয়ে দরখাস্ত করতে।
2: আচ্ছা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেন আপনি, অনেকে ভুল ধারণাটা অ্যাকচুয়ালি ভাঙলো।
0: আচ্ছা
2: বন্ধু, আমাদের ফোন লাইনে অনেকক্ষণ ধরে রয়েছে, বন্ধু কি বলছে একবার শুনি।
0: তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু সেটা ডেফিনেটলি আমাদের করতে পারো, সে কারণে
2: আমাদের ফেসবুকের পোস্টারে একটা কমেন্ট এসেছে, মিন্টু জিজ্ঞেস করেছে, মিন্টু দালাল ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছে, নমস্কার ডাক্তারবাবু, আমার ডাক্তারবাবুর কাছে একটি প্রশ্ন আছে যে আদিরা সাপ বা পুরুষ খড়ি সাপের কি বিষ আছে?
0: এই সাপের নামটাই
1: আমি আপনাদের বলি,
2: আদিরা সাপ।

0: খড়ির সাপ,
1: আদি সাপ বা কিছু ওটার নাম শুনিনি আমি।
0: হ্যাঁ আদিরা সাপের আমি নামটা,
1: কিন্তু খড়ির সাপ মানে হচ্ছে গোখ্র সাপ।
2: আচ্ছা,
1: খড়িস মানে হচ্ছে গোটা পশ্চিমবাংলায় যেটাকে আমরা গোখ্র সাপ বলে চিনি এটাকে খড়িস সাপ বলে, আবার মালদায় এটাকে গোমা সাপ বলে।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: এই সাপের বিষ তো অবশ্যই আছে, অবশ্যই আছে। এর আবার স্ত্রী পুরুষ বলে আলাদা কিছু নেই, বিষ আছে, খড়ির সাপের অবশ্যই বিষ আছে।
2: মানে অন্য সাপের ক্ষেত্রে স্ত্রী পুরুষের ব্যাপার আছে?
1: না, স্ত্রী পুরুষ তো আছেই,
2: মানে সাপের আছে, কিন্তু
1: বিষের কোনো তফাত নেই।
0: আচ্ছা, বিষের কোনো তফাত নেই, বেশ বেশ, অনেক ধন্যবাদ। আর জিতু দাস আমাদের অলরেডি বলে দিয়েছে যে আমাদের গ্রামের মানুষ অনেক জানতে চায়, ওনারা জানার অনুরোধ করছি আপনাদের কাছে। বেশ অনেকগুলো প্রশ্ন ডাক্তারবাবুকে করা হয়েছে।
2: হ্যাঁ, ওই সময় এখনো বন্ধু আর কি ফোন লাইনে,
0: শুনি বন্ধু কি বলছে।
2: নমস্কার,
3: হ্যালো।
2: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার ডাক্তারবাবু।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
3: আমার মা 1977 সালে, হ্যাঁ, সাপের কামড়ে সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় মানে রাত্রি 9টার দিকে কামড়েছিল, তারপর সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়নি, বোধহয় মারা গেল। হ্যাঁ,
1: আপনার কোথায় বাড়ি?
3: আমরা বহরমপুর।
1: বহরমপুর শহর থেকে কত দূর?
3: ওই 4 কিলোমিটার।
1: আচ্ছা শুনুন, 1977 সালে তো আমি তখনও ডাক্তারি পড়তেও যাইনি, এই গত 40 বছরে গোটা পৃথিবী অনেক পাল্টে গেছে, সে তো আপনি বুঝতেই পারছেন। এই যে আপনি ফোন করছেন আজকে, হয়তো মোবাইল থেকে ফোন করছেন, এই ফোনটাই তখনও আসেনি, আমরা শুনিই নি, অনেক কিছু পাল্টে গেছে, এখন আর সেই অবস্থা নেই। আপনার বহরমপুর কেন, আপনার বহরমপুর থেকে 35 কিলোমিটার দূরে আমতলা স্বাস্থ্যকেন্দ্র থেকে আমার কাছে মাঝে মাঝেই ডাক্তারবাবুরা খবর পাঠান, এই 3 দিন আগেও ওখানে কালাচাপের কামড়ে রোগী সুস্থ হয়েছে। বহরমপুর তো মেডিকেল কলেজ হয়ে গেছে, এখন ভীষণ বড় জায়গা হয়ে গেছে, সব কিছু চিকিৎসা হবে, ওখানে ভেন্টিলেশন পাবে, ডায়ালিসিস পাবে। ওই যে বলছি, ওখান থেকে 30-40 কিলোমিটার দূরে যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেও কিন্তু খুব ভালো চিকিৎসা হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, সাপে কামড়ালে যেহেতু সময়টা খুব গুরুত্বপূর্ণ, যে এই যে 100 মিনিটের মধ্যে 100 মিলিলিটার অ্যান্টিভেনাম দিতে হবে, সেই জন্য প্রথমে এই বড় হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না, প্রথমে বাড়ির কাছের স্বাস্থ্যকেন্দ্রে আগে যাবেন। ডাক্তারবাবুরা প্রাথমিক যা চিকিৎসা করার, অ্যান্টিভেনাম দেবেন, অন্যান্য ওষুধপত্র দেবেন, এরপর ওনারা যদি মনে করেন পাঠানোর দরকার ওনারাই বলে পাঠিয়ে দেবেন কোথায় পাঠাতে হবে। আর সবসময়তেই চেষ্টা করবেন গ্রামের স্বাস্থ্যকেন্দ্র থেকে যখন শহরের বড় হাসপাতালে যাবেন, ডাক্তারবাবুকে বলবেন যে আপনি ওখানকার কোনো ডাক্তারবাবুকে আগে একটু বলে দেন, ফোন করে বলে দেবেন, তারপরে আপনারা রওনা দেবেন। আপনি আন্দাজে রওনা দিলেন একটা জায়গা থেকে, আপনার বাড়ির থেকে শহরের মেডিকেল কলেজ 40 কিলোমিটার দূরে, সেখানে পৌঁছে গিয়ে দেখলেন যে সেইখানে বেড খালি নেই, সেখানে ডায়ালিসিস হয় না, আবার আপনি দৌড়তে শুরু করলেন, এটা করবেন না। ডাক্তারবাবুরা যেখানে যেতে বলবে ওনারা হিসেব করেই বলবেন যে ওই হাসপাতালে যান, ওইখানে এটার চিকিৎসা হবে।
2: বেশ, আরেকটা বিষয় ডাক্তারবাবু, এক্ষুনি আমাদের একজন বন্ধুও বলছিলেন যে যারা মাঠে কাজ করছেন, এবার না আমাদের তো মানে কিছু কিছু তো নিজেদের, আমরা সবসময় আমাদের কিছু হলে নিজেরা ডাক্তারি করতে যাই আগেই ডাক্তারবাবুর কাছে না গিয়ে, তো সেটা আমাদের একটা ভুল। সেটা হচ্ছে যে এরকম যেমন কুকুর বিড়াল কামড়ালে বলে কি যে ওই জায়গাটা কোনো অ্যান্টিসেপ্টিক লিকুইড দিয়ে ধুয়ে নিন, নিয়ে কিছুক্ষণ মানে নিয়ে আর কি করে নিয়ে তারপর ডাক্তারের কাছে যাওয়া হয়, তো অনেকে যারা এরকম ইনস্ট্যান্ট যাদেরকে সাপে কামড়েছে এরকমও আর কি খবর পাওয়া যায় যে তারাও ওই সেম পদ্ধতি ব্যবহার করছেন এবং করে তারপর সময় নিয়ে যাচ্ছেন। এটা আদেও বিপদ বাড়িয়ে দেয়, মানে 100 মিনিটের বাইরে গিয়ে আমি বলছি যে এই যে অ্যান্টিসেপ্টিকটা দিল বা কিছু, এটা কি বিপদ আরো বাড়িয়ে দেয়?
1: শুনুন, এই ভুলটা খুব স্বাভাবিক। একটা ধারণা হয়েছে যে কুকুর বিড়াল কামড়ালে যদি সাবান দিয়ে ধুতে হয় তাহলে সাপের কামড়েও আমি সাবান দিয়ে ধোবো কিনা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে, ব্যাপারটা বুঝতে হবে। কুকুর বিড়ালের লালার মধ্যে একটা জীবিত জীবাণু থাকে, জলাতঙ্ক রোগের ভাইরাসটা থাকে, কামড়ের জায়গার ওপরে ছড়িয়ে থাকে, সেইটা সাবান দিয়ে ধুয়ে নিলে খুব ভালো কাজ করে। আমার ন্যাশনাল মেডিকেল কলেজে তো আমাদের এখানে যদি কেউ কুকুর বিড়াল কামড়ের পরে আসে, আমরা তাকে বলি যে আগে ওইখানে বসে 15 মিনিট সাবান দিয়ে ধুয়ে ফেলুন, তারপরে আপনাকে আমরা টিকা দেবো, না ধুলে টিকা দেওয়াই হয় না।
0: আচ্ছা,
1: কিন্তু সাপের কামড়ের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে কোনো জীবিত জীবাণু ঢুকছে তাকে সাবান দিয়ে ধুয়ে নষ্ট করবো এটা ভাবার কোনো সুযোগ নেই। এই যে একটু আগে আমরা বলছিলাম ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশন দেওয়ার মতো একেবারে শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, ওই বিষ ধুয়ে বের করার কোনো সুযোগ নেই,

0: উল্টে হয় কি, যে ধোয়ার জন্য যে ওই জায়গাটা আপনি ঘষাঘষি করলেন, যে কোনো জায়গায় জানবেন আমরা কি করি, ইঞ্জেকশন দিলে সেটা একটু ম্যাসাজ করতে বলি না, যাতে তাড়াতাড়ি ছড়িয়ে যায় ওষুধটা, তাহলে ওখানটা ধোয়াধুই করলে সাপের বিষটাও তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। উল্টে ধোয়াধুই করার দরকার নেই।
1: বিছে বিষাক্ত কোনো কিছু কামড়ালে সেটাও একটা জ্বালা করে, সেটা একটা পয়জন, মানে পয়জনাস একটা ইফেক্ট শরীরে দেয়। তো সেটার ক্ষেত্রেও কি কোনো মানে অ্যান্টিভেনাম লাগে, মানে প্রয়োজন হয় কি খুব বেশি, নাকি এটা নর্মাল অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে সেরে যায়?
0: সাধারণ ওষুধেই সারে ওগুলো, পোকা মাকড় বা বিচের হুল বা এই যে উনি বলছিলেন জোকের জোক বসলে, কিন্তু সেখানে সাপের অ্যান্টিভেনামের কোনো সুযোগ নেই দেওয়ার।
1: সাপের অ্যান্টিভেনাম আলাদা করে কোনো অ্যান্টিভেনাম,
0: এবার একমাত্র একরকম কাঁকড়া বিছে আছে, লাল কাঁকড়া বিছে মহারাষ্ট্রের মাঠে ঘাটে থাকে, মহারাষ্ট্রের আখের খেতে থাকে, মেসোবুথাস বলে এক ধরনের আছে লাল কাঁকড়া, ওইটা কিন্তু খুব প্রাণঘাতী, ওই জন্য ওদের অ্যান্টিভেনাম পাওয়া যায়।
2: আচ্ছা,
0: সেটা মহারাষ্ট্রে একমাত্র ওই মুম্বাইয়ের ওদিকেই পাওয়া যায়,
2: বেশ
0: আর কোথাও পাওয়া যায় না, যেহেতু ওই ওই যে লাল কাঁকড়া বিছে ভারতবর্ষে আর কোথাও নেই।
2: আমাদের আরো একটা ব্যাপার, একদম ডাক্তারবাবুর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানতে চাইবো যে শুধুমাত্র তো ডাক্তারই নয়, আপনি দীর্ঘদিন ধরে এই যে সর্পদংশন এই নিয়ে বিভিন্ন কর্মসূচি করছেন, বিভিন্ন কাজ করছেন, মানুষকে কোথাও না কোথাও গিয়ে অবহত করছেন যে না এইভাবে করতে হয় বা এই সাপের এই বিষ আছে, তো আপনাকে যদি আমরা এমনি জিজ্ঞেস করি যে সাপের যে উপদ্রব, মানে কিছু অঞ্চলে সাপের প্রচণ্ড উপদ্রব এবং সেখানে যারা থাকেন যেমন বেথুয়া ডহরির দিকে বা জঙ্গলের যে এলাকাগুলো সেইখানে, তো সাপের উপদ্রব বাড়িতে বা কোনোভাবে কি কমানো সম্ভব, মানে এর কি কোনো সত্যি উপায় আছে?
0: দেখুন, সাপ আর মশার মধ্যে একটা তফাত আছে, মশাকে কিন্তু মারা হয়, মশা মেরে বিষ স্প্রে করে মশা মেরে মশার সংখ্যা কমানো হয়। সাপের ক্ষেত্রে বিপদটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সাপ মারা যায় না। ভারতবর্ষের বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে, তাতে আপনি একটা জল ধরা সাপকেও মারতে পারবেন না। সাপকে আমাদের পরিবেশের বাস্তুতন্ত্র ঠিক রাখার জন্য বাঁচিয়ে রাখা হয়। তাহলে এবার বলবেন যে এত ভয়ঙ্কর প্রাণী ঘুরে বেড়াচ্ছে, তাকে বাঁচিয়ে রাখছেন আপনারা, তাহলে তো আরও বিপদ। এটা খুব ভয়ঙ্কর প্রাণী নয় সাপ, আপনাকে দেখলে তেড়ে এসে কামড়াবে এটা ভাবার কোনো সুযোগ নেই। সাপ আপনার ঘরের ভেতরে ঢোকে কেন? সাপ খাওয়ারের খোঁজে ঢোকে, আর যদি ওর বাসস্থানের অভাব হয়, বন্যার সময় প্রচুর বৃষ্টি বাদলা হলো, গর্তে জল ঢুকে গেল, ও এসে আপনার ঘরে ঢুকে যেতে পারে। এগুলো আটকানোর জন্য কোনো কেমিক্যাল কোনো ওষুধ দিয়ে কিচ্ছু কাজ হয় না। এক ধরনের ওষুধ আছে বাজারে লক্ষ লক্ষ বিক্রি হচ্ছে, লোকে হাজার হাজার ছড়াচ্ছে, তবুও লোকের ঘরের ভেতরে সাপ ঢুকছে, কোনো কেমিক্যাল কোনো কিচ্ছু দিয়ে আটকানো যায় না।
1: আমরা বলেও থাকি যে ওরকম কেমিক্যাল ছড়িয়ে দিলে
0: কিচ্ছু লাভ হয় না। আপনার বাড়ির ভেতরটাকে পরিষ্কার রাখতে হবে, যাতে সেখানে ইঁদুর ব্যাঙ ঘুরে না বেড়ায়।
2: ঠিক,
0: সাপ আপনাকে কামড়ের দেওয়ার জন্য ঢোকে না, ওরা ইঁদুর ব্যাঙ খাওয়ার জন্য ঢোকে। গ্রামাঞ্চলে আমাদের একটা খুব বাজে অভ্যেস আছে, আমরা যেখানে ঘুমাই সেই ঘরেই খাটের তলাতে চাল ডাল থাকে, চাল ডাল ছড়িয়ে রইল, মুড়ির টিন থেকে মুড়ি নিলাম, দশটা মুড়ি ছড়িয়ে থাকলো, ওটা খাওয়ার জন্য ইঁদুর ঢুকছে, তার পিছন পিছন সাপ এসে ঢুকছে। বাড়ির আশপাশে ঝোপঝাড়গুলোকে আপনাকে পরিষ্কার রাখতে হবে, ঘরের একদম বারান্দার মধ্যে যেন ঝোপঝাড় ঢুকে না যায়। আপনি ঘরটাকে পরিষ্কার রাখলেন, ঝোপঝাড় পরিষ্কার রাখলেন, আপনাকে তো চাষের কাজের জন্য মাঠে যেতেই হবে, ধানের জমিতে তো সাপ ঘুরে বেড়াচ্ছে, সে তো ওখানে ব্যাঙ খাওয়ার জন্য ঘুরছে, তখন কি করবেন? আপনাকে সাবধান থাকতে হবে। অনেক উন্নত দেশে তারা করে কি বলে যে মাঠে নামবই না, ট্রাক্টর দিয়ে চিকিৎসা করব, নাঙ্গল করব। আজকাল আমরা গতবার দেখেছি যে বর্ধমানে প্রায় সমস্ত ধান কিন্তু মেশিন দিয়ে কাটা হয়েছে, ধান কাটার সময়তে পাকা ধানের জমিতে চন্দ্রবোড়া সাপ থাকে, সেটা করতে পারলে তো ভালো। তা না হলে কি, যেখানটাতে আপনি কাজ করছেন, ধান কাটছেন বা আপনি একটা জায়গায় ঘাস কাটছেন বা ঝোপঝাড় জলে ডুবে আছে, সেখানে মাছ ধরতে গেছেন, সেখানে আপনাকে আগে জায়গাটাকে একটু একটা লাঠি টাঠি দিয়ে গাছের ডাল দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সাপটা সেখান থেকে সরে যায়। আর ওই যে বললাম ঘরের আশপাশে আবর্জনা মুক্ত রাখতে হবে। গ্রামের দিকে একটা বিপদ হচ্ছে কি, আমরা শহরে যেমন জানি কি আমাদের ফ্ল্যাটের ভেতরেই টয়লেট থাকে, গ্রামের বাড়িতে আমার মেদিনীপুরের গ্রামের বাড়িতেই তো আছে, আমার যেখানটাতে আমরা থাকি আমাদের বাসস্থানের যে বারান্দা সেখান থেকে 30 ফুট দূরে উঠানের উল্টো দিকে গিয়ে সেখানে টয়লেটটা আছে, টয়লেটের আলোটা টিমটিম করছে, বারান্দায় আলো আছে, টয়লেটেও হয়তো একটু আলো আছে, তো মাঝখানটাতে আলো নেই। এই জন্য আমি বলি যে যদি আপনার দেশি কুকুর রাখতে পারেন বা বেড়াল পুষতে পারেন, কিংবা আপনার যদি হাঁস পোষা থাকে, এরা কিন্তু সাপ দেখলে চিৎকার চেঁচামেচি করে আপনাকে সাবধান করে দেবে।
2: ঠিক, বেশ, এটাও একটা, একদমই তাই। সময় আজকের মতো শেষ, তো আমাদের আজকে শরীর স্বাস্থ্য অনুষ্ঠানও আর কি শেষ করতে হবে। ডাক্তারবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য, এতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং বন্ধুদের যা যা প্রশ্ন ছিল আশা করি সেই প্রশ্নগুলো ডাক্তারবাবু উত্তর দিয়েছেন। তো আজকের মতো শরীর স্বাস্থ্য অনুষ্ঠান থেকে আমি প্রিয়াশা এবং আমার সঙ্গে শরিক, আমরা বলছি টাটা। আর আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সর্পরোগ বিশেষজ্ঞ ডাক্তার তার দয়াল বন্ধু মজুমদার। যেতে যেতে অবশ্যই তোমার জন্য একটা গান তো থাকবেই, আর সকলে ভীষণ ভালো থেকো, শুনতে থেকো যুববাণী।
1: টাটা।

প্রসঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন গিটার, বাজিয়ে শোনাবেন সুভাষ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ গিটার বাজিয়ে শোনালেন সুভাষ বন্দ্যোপাধ্যায়। এরপর শুনবেন লোকগীতি, শিল্পী মানস ভৌমিক।

0: শুনলেন লোকগীতি মানুষ ভৌমিকের কণ্ঠে। এই অনুষ্ঠানটি এখন এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার উপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি দীঘার কাছে আজ সকালে স্থলভাগ অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর ওড়িশা দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা, তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

0: এদিকে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। রবিবার রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। এরই মধ্যে নামখানার মৌসুনী গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরি এলাকায় চিনাইক নদীর বাঁধের বেড়া ও মান্নার ঘাট সংলগ্ন দুটি জায়গায় ধস নেমেছে। বেড়ার ঘাটে 100 মিটার ও মান্নার ঘাটে 200 মিটার বাঁধ ক্ষতিগ্রস্ত। টানা বৃষ্টি ও পূর্ণিমার ভরা কোটালের জেরে জলস্তর বৃদ্ধি পাওয়ায় বাঁধের মাটি হালকা হয়ে ওই ধস নামে। গ্রামবাসীদের দাবি, স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ না হলে নোনা জলে গোটা গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সমুদ্রতটে মাইকে প্রচার চালানো হচ্ছে। নিরাপদ স্থানে সাগর স্নান করার কথা বলা হয়েছে। একটানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজ্য সড়ক জলের তলায়। এই রাস্তার লেঙ্গামারা পোল এলাকায় হাঁটু সমান জল। ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রেশন ব্যবস্থায় চালের গুণগত মান নিয়ে রাজ্য সরকার কোনো রকম আপোষ করবে না। অতীতে যে ধরনের চাল অদল বদল, নিম্নমানের চাল সরবরাহ বা রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই পরিস্থিতি আর হতে দেওয়া যাবে না বলে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়েছেন। খাদ্যভবনে আজ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও উত্তর দিনাজপুরের চালকল মালিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, সরকারি রেশন ব্যবস্থার সঙ্গে যুক্ত কোনো মিলার, ডিস্ট্রিবিউটর বা খাদ্য দফতরের আধিকারিক অনিয়মে জড়িত থাকলে কাউকেই রেয়াত করা হবে না। রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করাই সরকারের অগ্রাধিকার। অতীতে যে ধরনের অনিয়ম হয়েছে, বর্তমান সরকার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেবে না। পর্যাপ্ত বৃষ্টির অভাবে মুর্শিদাবাদে আমন চাষ কিছুটা পিছিয়েছে। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত 30-40% জমিতে ধানের চারা রোয়ার কাজ শেষ হয়েছে। কান্দি মহকুমায় চাষের কাজ কিছুটা এগোলেও বাগরি এলাকায় তেমন চাষ হয়নি। কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় বর্মন ইস্তফা দিয়েছেন। সাহেবগঞ্জে গতকাল ব্লক অফিসে গিয়ে বিডিও লামু ওয়াই ওয়াংদির হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। বর্তমান পরিস্থিতিতে প্রধানের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে না পারায় তিনি স্বেচ্ছায় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে চুরির ঘটনায় ধৃত দুজনের 4 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত। 13 দিনের মাথায় গতকাল 2 অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম মোহাম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডল। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। উল্লেখ্য, গত 14 জুলাই গভীর রাতে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির এবং মন্দির চত্বরে থাকা একটি শিব মন্দিরে ঢুকে দুষ্কৃতীরা 4টি দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে। সোনার গয়না ও বিভিন্ন বাসনপত্র চুরি করে তারা। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সিকিমের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং তার পাশাপাশি হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও, যার পরিমাণ 7-11 সেন্টিমিটার। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি কিছু জেলাতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে উনজমির দুনো ফসল।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে

0: এবং টোটাল বডি থেকে মাংস থেকে সব কিছুই হচ্ছে কালো।
1: কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা ঘুরতে ঘুরতে এসেছি সচরাচর। আপনারা তো স্টুডিওতে বিভিন্ন রকম প্রগতিশীল কৃষক বন্ধুদের কথা শুনে থাকেন, কিন্তু আজকের আমরা ঘুরতে ঘুরতে এসেছি এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হাবার সাব ডিভিশনের অন্তর্গত ফলতা থানার হাসিনপুর
2: গ্রামে। দেখি এবং অর্ডার বাইরে কোথায় নিতে হবে, কোন মাল কোথায়।

0: বাট খাবার জল দেওয়া টেয়া সবই ওগুলো করছে। আর ভেতরে খাঁচা যেগুলো আছে কোয়েল টোয়েল ওইগুলো মোটামুটি আমি একটু করি।
1: এবং এখানে যে মানুষটিকে আজকের পেয়েছি এবং যার কথা শুনতে মূলত আসা, তিনি দীর্ঘ কয়েক বছর ধরে আলাদা টাইপের কিছু করার চিন্তাভাবনা নিয়ে এগিয়ে এসেছেন এবং বর্তমানে একজন সফল ব্যবসায়ী। কৃষিকাজের পাশাপাশি যে প্রাণী পালনের একটা বড় ভূমিকা রয়েছে গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশের, সেই রকম একটি মাধ্যমকে বেছে নিয়েছেন এবং বেছে নিয়ে আজকের দেশের বিভিন্ন প্রান্তে তার ফার্ম থেকে যে সমস্ত প্রাণীগুলো পালন করেন সেগুলো সাপ্লাই দেন। ডিমে তা দিচ্ছে আচ্ছা উপরে, এগুলো কোন দেশ? এগুলো কোচিন। আচ্ছা মানে এগুলো এখান থেকে মানে এদেরকে আনলেন কোথা থেকে?
2: এগুলো আনলাম হচ্ছে নদিয়া, আমার দাদা আছেন উনি আমাকে ওনার কাছ থেকে কিনেছি। উনি আমাকে দিয়েছিলেন। এগুলো সৌন্দর্যের জন্য আমি বাড়িতে অল্প করে রাখি, দেখতে ভালো লাগে। তো
1: এই যে এখন এই তিনটে আপনার কাছে?
2: না তিনটে না, ওদিকে আরো আছে কিছু।
1: ও আচ্ছা। আমরা সচরাচর যে পোল্ট্রি ফার্ম, গোটারি, তারপর গরুর যে খামার থাকে এটা সেই রকম নয়। এগুলোর নাম আপনারা অনেকেই শুনেছেন, কোয়েল পাখি, টার্কি পাখি, তারপরে কড়কনাথ বা বিভিন্ন রকম ফ্যান্সি মোরগ, আরআইআর যেগুলো প্রজাতির সেইগুলো তিনি পালন করছেন দীর্ঘ কয়েক বছর ধরে। সেই গল্প তার মুখ থেকে শুনবো, তার আগে তার কিছু কথা, সেই কথা শুনতে মূলত আজকের এখানে আসা রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী।
3: ষোলো
1: সতেরোশো। আচ্ছা এগুলো কোন কোন জাতের মুরগি? এগুলো
3: এগুলো আরআইআর।
1: আরআইআর? হ্যাঁ এগুলো হচ্ছে আরআইআর। এগুলো মেনলি ডিমের জন্য খুব ভালো, ডিম প্রচুর দেয় এদের এবং ডিমের সাইজটাও অনেক বড় হয়। কেউ যদি ডিমের জন্য করতে যায় এই মুরগিটা চাষ করতে পারে। আর আমার পাশে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দাদা আপনার নামটা একটু শুনি।
4: নমস্কার, আমার নাম দেবাশিস মাইতি, আমি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ব্লকের হাসিমনগর গ্রামের বাসিন্দা।
1: এসে তো দেখলাম আপনার বাড়িতে ঢোকার মুখেই একদম একটা সুন্দর ফার্ম করেছেন এবং সেখানে নানান রকম পাখি, নানান রকম ডাক, কখনো টার্কি ডাকছে, আবার কখনো কোয়েল কিচিরমিচির করছে, আবার কখনো কড়কনাথও তাদের ডাক শুনতে পাচ্ছি। এই যে ফার্মটা, এটা আপনার কত বছরে?
4: আমি ব্যবসা ভিত্তিক এটা শুরু করেছি 2011 সাল থেকে, কিন্তু এই সম্পর্কে আমার ছোট থেকেই আমার প্রাণীর ওপর একটা ন্যাক ছিল, একটা ভালোবাসা ছিল। তো সেই জায়গাটা থেকে ভালোবাসাটা আজ ব্যবসাতে পরিণত হয়ে গেছে।
1: মানে ভালো লাগাটা আজকে ভালোবাসা, তারপর বাসা থেকে নেশা, নেশা থেকে পেশা। এবার একটু শুরুর দিকের গল্প আপনার থেকে শুনি। আপনার পড়াশোনা কবে, কোথায়, কিভাবে?
4: আমি প্রথমে বলি যে আমি একজন টোটালি ডিসেবল পার্সন, আমি 80% ডিসেবল, কিন্তু এটা আমার জন্মগত নয়। আমি 2004 সালে একটা ভাইরাল ইনফেকশন থেকে আজকের আমার এই অবস্থা, কিন্তু আমি হার না মেনেও আমি জীবনে লড়াই করার পথে এগিয়ে গেছি এবং বিভিন্ন বিশিষ্ট গুণীজনদের সাথে আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজ এই জায়গাতে দাঁড়াতে পেরেছি। আমি মাধ্যমিক যখন দিচ্ছিলাম তখন ক্লাস নাইন, সরি আমি যখন 2000 সম্ভবত ওটা চারে আমি মাধ্যমিক পরীক্ষা দেব, ক্লাস নাইনে পড়ছি, সেই পরীক্ষার হলেতেই আমার এই অসুখটা ঘটে, পুরো বডিটাই আমার প্যারালাইজ হয়ে গিয়েছিল
1: হঠাৎ করে হলের মধ্যেই।
4: হ্যাঁ হলের মধ্যেই হয়ে গিয়েছিল, যেটা নিয়ে স্যারেরাও খুব কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, ওনারাও আমাকে বিভিন্নভাবে হেল্প করেছিলেন সেই সময়ে। তো যাই হোক, সেটা সবাই আশীর্বাদ নিয়ে ব্যায়াম ট্যায়াম করে এখন মোটামুটি আমি একদমই হাঁটাচলা করতে পারি না, হুইল চেয়ারে বসেই আমার লড়াই, আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। এই অবস্থা থেকে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের বিএ পার্ট টু পর্যন্ত আমি পড়াশোনা চালাতে পেরেছি।
1: জাপানিজ কোয়েল, কোয়েল পালনের সুবিধা হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেকটা পরিমাণে করা যেতে পারে, খাঁচাতে দেওয়ালে খাঁপা যেন রঙিন পাখি পোষে সেই খাঁচার মতো করা যেতে পারে এবং খুব কম সময়ের মধ্যে 35 দিনে বিক্রি উপযোগী হয়ে যায়।
3: কত করে তখন ওজন হবে?
1: মোটামুটি আপনার 170 থেকে 180 গ্রাম 35 দিনে হয়ে যায় এবং সেটাকে যখন ড্রেসিং করে কাটা হবে প্রায় 130 থেকে 140 গ্রাম মাংস এর থেকে পাওয়া যায়।
3: এই যে কোয়েলের মধ্যে দেখছি একটা সাদা মতো, এগুলো

0: হ্যাঁ হ্যাঁ কোয়েলের, হ্যাঁ হ্যাঁ কোয়েলের কালার, যেমন টার্কির বিভিন্ন কালার হয় কোয়েলেরও এরকম কালার। আমার ফার্ম থেকে টার্কি এবং কোয়েল প্রচুর ডিমান্ড, মানুষের কাছে চাহিদা দেখছি। তারা ওই মটন এবং ব্রয়লারের একঘেয়েমি থেকে মুক্তি হওয়ার জন্য নতুনত্বের স্বাদ খুঁজছে, যেটা আমি তাদেরকে যোগান দিতে পারছি তাদের মুখে।
1: আচ্ছা, মোটামুটি বিএ পার্ট টু পর্যন্ত পড়াশোনা করলেন, তারপরে এই যে ফার্মিং করার চিন্তা ভাবনা, এটা কোথা থেকে মাথায় এলো?
0: অ্যাকচুয়ালি আমি যখন কলেজ লাইফে পড়ছিলাম, সম্ভবত সেটা 2005-06 বা 2007 এরকম একটা হবে, আমার টাইমটা ঠিক মনে নেই। তো ওই সময় আমি 7টা অ্যাডাল্ট টার্কি আমি পালন করেছিলাম, মানে অ্যাডাল্ট টার্কি বলতে আমাকে একজন বাচ্চা দিয়েছিল, সেটা থেকে বড় করে আমি 9,000 টাকার মতো লাভ পেয়েছি, মানে ওইটা বিক্রি করে আমি পেয়েছি। তো ওই জায়গাটা থেকে আমার একটা মানে চিন্তা ছিল যে এই টার্কি করে পয়সা রোজগার করা যেতে পারে। তো সেইটা করার পর মানে ওইটা একটা মাথায় ছিল। তারপরে 2010 সালে তৎকালীন যিনি সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন সাবিত্রী মিত্র, ওনার সাথে আমি মহাকরণ একটা সোর্স মারফত যোগাযোগ করি, এবং ওখান থেকে সাবিত্রী মিত্র ম্যাডাম আমাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিসেবল কমিশনারের, যিনি তৎকালীন কমিশনার ছিলেন মাননীয় মিতা ব্যানার্জি, ওই ম্যাডামের সাথে আমি দেখা করি। তো উনি আমাকে দুটো প্রস্তাব দিয়েছিলেন, যে হয় একটা মাসিক ভাতা আর না হলে একটা 10,000 টাকার অনুদান। কিন্তু আমি হাত পেতে ভিক্ষার মতো মাসিক ভাতাটা ওটা আমি নিতে চাইনি, আমি কিছু করে দাঁড়ানো নিজে উপার্জন করব সেই একটা মানসিকতা নিয়ে আমি 10,000 টাকার অনুদানের জন্য অ্যাপ্লাই করি। এবং ফার্স্ট আমি রোজগার বলতে আমি 10,000 টাকার অনুদান নিয়ে রঙিন পাখি, যেটা হয় বদ্রি পাখি, আমি ব্যবসাটা শুরু করি। তো সেই ব্যবসাটা কিছুদিন করার পরে সেটা ভালো লাভজনক পাই, লাভ হয় প্রায় 20,000 টাকার মতো, ওর থেকে আমি টার্নওভার বা রিটার্ন পাই। তো তারপরে দেখলাম যে কিছুদিন পর থেকে আস্তে আস্তে ব্যবসাটা মন্দা দেখা দিচ্ছে, বা দানার দাম কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, পাখির দামটা বেড়ে যাচ্ছে। তারপরে আমার যেটা আগের অভিজ্ঞতা ছিল টার্কি, এই টার্কির অভিজ্ঞতাটাকে কাজে লাগাই এবং পুরোপুরি আমি টার্কির ওপরে আমি চলে আসি।
1: আচ্ছা, সেই থেকেই টার্কিতে?
0: সেই থেকেই আমি টোটাল টার্কির ওপরে ব্যবসাটা শুরু করেছি।
1: এবং এখন আপনার ফার্মে কতগুলো টার্কি রয়েছে?
0: এখন আমার কাছে 50টার মতো অ্যাডাল্ট টার্কি আছে, যার এভারেজ গড় ওজন হচ্ছে প্রায় 6 কিলো হয়ে যাবে। তার সাথে আমি করকনাথ আছে 500 পিসের মতো, এবং কিছু কোয়েল আছে 500 পিসের মতো কোয়েল আছে। এছাড়াও বিভিন্ন অল্টারনেটিভ আরো মুরগি আছে, যেমন আরআইআর আছে, কিছু ফ্রেন্সি মুরগি আছে, এই ধরনের মুরগিগুলো আমি ফার্মে রেখেছি। যেটা আমার মেদিনীপুরে একটা কাটিং সেন্টার আছে, যে দাদাভাই, ওই দাদাভাই সারা বছরই আমার থেকে টার্কি নেন। তো ওই দাদাভাই অর্ডার দিয়েছে অলরেডি, ওনার কাছে 10 পিস অ্যাডাল্ট টার্কি যাবে। এখানে 6 পিস টার্কি আছে যার বডি ওয়েট 7 কিলো।
1: এগুলো তো মানে বিক্রয়যোগ্য হয়ে গেছে?
0: হ্যাঁ, এগুলো বিক্রয়যোগ্য হয়ে গেছে।
1: যেগুলো কি মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে নাকি এগুলো জাস্ট দেখা?
0: না, টার্কি মুরগিগুলো ফ্রেন্সিগুলো ওটাকেও নিয়েও ব্যবসা করা যায়, কিন্তু মানুষ তো শখটা তো সবসময় থাকে না, পেটের টানটা সবসময় থাকে। তো সেই জায়গা থেকে ফ্রেন্সিগুলো অতটা সেল হয় না, মানুষ শখে একবার নেবে, দুবার নেবে, সে তো বারবার নেবে না। কিন্তু আমার দেখতে ভালো লাগে সৌন্দর্য, তার জন্য আমি ফ্রেন্সি মুরগিগুলো রেখেছি। আর ব্যবসা ভিত্তিক করার জন্য আমি টার্কি, করকনাথ, কোয়েল, গিনিফাউল এইগুলোর উপর পুরোপুরি নির্ভরশীল।
1: এবারে টার্কি প্রসঙ্গে আসি, টার্কি আপনার ফার্মে এখন 50-এর মতো রয়েছে, এগুলো এখন তো 6-7 কেজি করে হয়ে গেছে।
0: হ্যাঁ,
1: এগুলো তো বিক্রি?
0: হ্যাঁ বিক্রি, হ্যাঁ বিক্রি উপযোগী হয়ে গেছে।
1: এবারে এই বিক্রিটা আপনি কোথায় করেন?
0: বিক্রিটা আমি প্রথম করি হচ্ছে গভর্নমেন্ট যে সংস্থা আছে, লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেই হরিণঘাটা, এদের ব্রাঞ্চে আমাদের সাথে এগ্রিমেন্ট আছে, ওরা আমার থেকে সারা বছরই টার্কি নেয়। এছাড়াও বিভিন্ন বড় বড় হোটেল, 5-স্টার হোটেল যেগুলো আছে, রিসর্ট আছে আমাদের কলকাতা ছাড়াও আপনার বাঁকুড়া, পুরুলিয়া, হ্যাঁ বিভিন্ন জায়গা, আমাদের সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা বিভিন্ন জায়গা আছে, এগুলো হোটেল রিসর্টগুলো বিক্রি করি। এছাড়াও কিছু কাটিং সেন্টার আছে, যারা যেগুলো মুরগির মাংস বিক্রি করে, তারাও আমার থেকে এখন টার্কি নেওয়া শুরু করেছে এবং বিক্রি করছে।
1: তার মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা সময় হয়তো এই নামটা খুব বেশি শোনা যায়নি, বা মানুষের মধ্যে একটা অন্যরকম ধারণা ছিল যে এগুলো আদৌ কি হবে। কিন্তু যেভাবে দেবাশীষবাবু বলছেন যে কলকাতা রাজ্যের বিভিন্ন প্রান্তে তার এই যে ফার্ম থেকে টার্কি যাচ্ছে, বা আরো যে সমস্ত কোয়েল যেগুলো রয়েছে পাখিগুলো, সেগুলো সাপ্লাই দিতে হচ্ছে, তার মানে মানুষের মধ্যে একটা চাহিদা বাড়ছে, বাজারের এর চাহিদা বাড়ছে। বেশ, এবারে আমাদের গ্রাম বাংলার যে সমস্ত যুব বন্ধুরা অনেকে রয়েছেন পড়াশোনা শিখে কিছু করার দিশা খুঁজে পাচ্ছেন না, আপনি সেই জায়গা থেকে তাদের কাছে একটা অনুপ্রেরণা, যে একটা সময় যখন আপনার এরকম শারীরিক প্রতিবন্ধকতা ধরা পড়লো, আপনি হার না মেনে সেই প্রতিবন্ধকতাকে জয় করে আজকের এই রকম জায়গায় দাঁড়িয়ে সফল একজন ব্যবসায়ী। শুধুমাত্র ব্যবসায় নয়, এর পাশাপাশি আপনার

0: ফার্মে কিছু লোকও রয়েছে যারা দেখাশোনা কাজে আপনাকে হেল্প করে, এরকম কতজন আছেন?
1: আপাতত প্রথমে বলি যে আমার যে ইউথ বন্ধুরা আছেন যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে পড়াশোনা শিখে শুধু চাকরি করব এই মানসিকতাটাকে আমাদের প্রথমেই দূর করতে হবে। চাকরি ছাড়াও যে অন্য কিছুতে উপার্জন করা যায় সেই মানসিকতাটাকে আমাদের আনতে হবে। অবশ্যই চাকরির চেষ্টা করব, আমিও একসময় চাকরির চেষ্টা করেছিলাম। অনেকেই বলে যে প্রতিবন্ধকতা মানুষদের জন্য চাকরি অনেক ছাড় ইজি, কিন্তু সেখানেও অনেক লম্বা লাইন পড়ে। তো সেই জায়গা থেকে আমি চাকরি থেকে চেষ্টা না করে আমি কিন্তু আজ ব্যবসায় এসেছি, এবং আপনাদের সবার আশীর্বাদ নিয়ে সেই ব্যবসায় আমি মোটামুটি সফল বলতে পারেন। আমার ফ্যামিলিতে চারজন মেম্বার আপাতত আছেন, বাবা মা, আমার ওয়াইফ আছেন, আমার বোন ছিল, বোনকে আমি নিজে বিয়ে দিয়েছি, তো এদেরকে আমি ভালোভাবে সংসার মেনটেন করতে পারছি এই শুধুমাত্র পোলট্রি ব্যবসা বা এই টার্কি পালন করে। তো আমি চাইবো আপনারা ন্যূনতম 10,000 টাকাও যদি ইনভেস্ট করেন, সেই আমি যেটা করেছিলাম সেই 10,000 টাকা দিয়ে যদি আপনি শুরু করেন, হয়তো লাভের পরিমাণটা কম হবে যেহেতু পুঁজিটা অল্প, কিন্তু সেই জায়গা থেকে আপনারা একটা রোজগার পাবেন। তাই আপনাদেরকে বলবো একটাই কথা যে আপনারা শুধুমাত্র চাকরির ভরসায় বসে থাকবেন না, আপনারা প্রাণী পালন বা অন্য কোনো মাধ্যমও যদি আপনাদের জানা থাকে ব্যবসায় নামুন। ব্যবসাটা হচ্ছে স্বাধীন ব্যবসায়, কিন্তু আপনাকে কারোর গোলামি করতে হবে না। চাকরি আপনার কোটি টাকা হলেও সেখানে কিন্তু আপনাকে গোলামি করতে হবে, ব্যবসা আমার স্বাধীন। আমার ফার্মে এখনও প্রায় 4 থেকে 5 জন কাজ করছে, তাদেরকে আমি কর্মসংস্থান দিতে পেরেছি, এবং আমার বেশ কিছু ফার্মার তৈরি করেছি, প্রায় 30টার মতো ফার্মার যারা সারা পশ্চিমবাংলার বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন আমাদের সাউথ 24 পরগনায় আছে, মেদিনীপুরে আছে, পুরুলিয়ায় আছে, বাঁকুড়ায় আছে, এবং নদিয়া ডিস্ট্রিক্টে কিছু ফার্মার আছে। রিসেন্টলি বর্ধমানে কয়েকজন ফার্মার শুরু করেছে যারা আমার থেকে বাচ্চা কিনে নেয় এবং তারা বড় করলে সেই বড় মালটা আমাকে বিক্রি করে। এক্ষেত্রে করলে কি হয়, তারা কিন্তু আমার মাধ্যমে একটা রোজগারের লাইন পেয়ে গেল। তাই আপনারাও যদি আমার ছত্র ছায়া বা আমার মাধ্যমে কোনো এই ব্যবসা করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমার সাধ্যমতো আপনাদের সহযোগিতা করব।
0: আচ্ছা, একজন যদি কোনো তরুণ বন্ধু বা আমাদের অনুষ্ঠান যারা শুনছেন যে সমস্ত শ্রোতা বন্ধুরা, তাদের মধ্যে থেকে যদি কেউ আগ্রহী হন, তাকে মূলত কিভাবে প্রস্তুতি নিতে হয় একটা এই ফার্ম তৈরি করে?
1: প্রস্তুতি বলতে সবার আগে তো লাগে মূলধন, আপনি যাই করুন না কেন আগে মূলধনটা লাগে। সেই মূলধনটা মিনিমাম 10,000 টাকা হলে একটা স্টার্ট করা যায়। তো সেই প্রথম কথা হচ্ছে সেই মূলধনটা তাকে রেডি করতে হবে। তারপরে সেই পাখিটাকে পালনের জন্য একটা ছোট, সেই যে ছোট বাচ্চা আমি কিনবো, সেই ছোট বাচ্চাটাকে পালনের জন্য একটা তারের বুড়ার জাতীয় একটা খাঁচা করে, যাতে না তার ঠান্ডা লেগে যায়, শীতকালে তার টেম্পারেচার লাগে, সেই রকম যেগুলো টেকনিক্যালি ব্যাপার আছে ওগুলো যারা আমার সাথে যোগাযোগ করবেন হাতে কলমে আমি প্র্যাকটিক্যালি তাদেরকে দেখিয়ে দেবো বা ভিডিও কলের মাধ্যমে আমি তাদেরকে দেখিয়ে দেবো। এই একটা ছোট ক্রেজ করতে হয়। আর টার্কি বড় করার জন্য বা বড় হলে তাদেরকে রাখার জন্য একটা বড় টার্কির জন্য 3 থেকে 4 স্কোয়ার ফিট জায়গা লাগে। 4 স্কোয়ার ফিট জায়গা হলে একটা অ্যাডাল্ট টার্কি থাকে, সেই মতো আপনাদেরকে জায়গা রাখতে হবে। সেই জায়গাটাতে আপনাদের খুব বড় খাঁচা কিছু করতে হবে না, জাস্ট একটা বাঁশ দিয়ে এমনি মশারি বা যা কিছু নেট দিয়ে ঘিরে রাখলেই হবে। মাথায় রাখতে হবে টার্কি কিন্তু মানে খুব ওরা সঙ্গবদ্ধ প্রাণী, অর্থাৎ এরা সব জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে যায় না। একটা টার্কি যেদিকে যাবে পেছনে টার্কিগুলো দলবদ্ধভাবে সেই যে তার পেছনে যায়, সুতরাং টার্কি হারিয়ে যাবার কোনো ভয় থাকে না অন্যান্য দেশি মুরগির মতো। আর সুতরাং এইভাবে আপনারা টার্কিটা চাষ করতে পারেন।
0: আর কোয়েল যেগুলো বা কড়কনাথ যেগুলো রয়েছে আপনার ফার্মে,
1: কড়কনাথটা আপনারা দেশি মুরগি যেরকম চাষ হয় দেশি মুরগির মতো এরকম খাঁচা একটা সেট বানিয়ে আপনাকে করতে হবে, কারণ কড়কনাথ এরা পালিয়ে গেলে এরা ভীষণ দুষ্টু, ধরাটা ভীষণ চাপ হয়ে যাবে। আর কোয়েলটা করতে গেলে রঙিন পাখি যেরকম বদ্রি বা এই রকম যে পাখি পালন করা যায় ওইরকম পাখির তারের ক্রেজ করে আপনাদের যাদের জায়গার অসুবিধা তারা দেয়ালে করতে পারেন, বাড়ির ছাদে করতে পারেন, এইভাবে খাঁচা বানিয়ে করতে পারেন। আর যাদের জায়গা আছে তারা তারা ঘর করেও করতে পারেন, দুরকম ভাবেই কোয়েল পালন করা যায়। কোয়েল পালনের জন্য কিন্তু খুব কম জায়গা লাগে, ছোট ছোট একটা অ্যাডাল্ট কোয়েলের ওজন হয় 170 থেকে 200 গ্রামের মধ্যে, সুতরাং কোয়েলের জন্য বেশি জায়গা পরিবর্তন লাগে না।
0: এবং এই কোয়েলের মাংস খাওয়া যাচ্ছে, সেই সঙ্গে ডিমও খাওয়া।
1: হ্যাঁ, কোয়েলের মাংস ভীষণ উপকার, এবং তার সাথে কোয়েলের ডিমটা, একটা ডিম আপনার 10 থেকে 12 গ্রাম ওজন হয়, কিন্তু সেই ডিমের পৌষ্টিক গুণটা অনেক বেশি থাকে। এবং আমি কয়েকটা সোর্স মারফত জেনেছি যে, এবং আমি হাতে কলমেও দেখেছি যে কোয়েলের ডিমের একটা ব্যতিক্রমী গুণ আছে, যে গুণটা হচ্ছে অনেকের ডিম খেলে অ্যালার্জি হয় কিন্তু কোয়েলের ডিম খেলে অ্যালার্জি হয় না, এবং সে যদি কন্টিনিউ দীর্ঘদিন ওই কোয়েলের ডিম খেয়ে যায় তার অ্যালার্জির ভাগটা কিন্তু কমে যায়। এবং বিশেষ করে বাচ্চাদের আপনারা কোয়েলের ডিম যদিও না পালন মানে পান, কিন্তু কোথাও থেকে কোয়েলের ডিম সংগ্রহ করে বাচ্চাদেরকে ডিমটা অবশ্যই খাওয়াবেন।
0: মোটামুটি বিভিন্ন রকম পাখি পালন করবেন কিভাবে তার তো কথা শুনলাম, এবার শুধুমাত্র তো পালন করলে হবে না, হয়তো কেউ উদ্যোগী হলেন পালন করলেন, কিন্তু সে এবার কোথায় বিক্রি করবে? আমরা যাই আপনি যেমন করছেন এবং যারা আবার হয়তো ওদের ভবিষ্যতে যারা করবেন, যারা তো এই পালন করার মধ্যে দিয়ে আসতে চাইছেন, প্রাণী পালন করবেন মূলত, বিশেষ করে যদি এই আপনার কথা শুনে টার্কি বা কোয়েল বা করকনাথ করতে চান, তারা এদের মার্কেট কোথায় পাবে?
1: দেখুন, মার্কেট বলতে সেইভাবে তো যেরকম পোলট্রির মুরগির মার্কেট তৈরি হয়ে গেছে যেখানে সেখানে বিক্রি হয়, অ্যাকচুয়ালি সেটা মানতে হবে যে এখনো কিন্তু সেই মার্কেটটা তৈরি হয়নি। তবে বিগত কয়েক বছরের মধ্যে টার্কি কোয়েল এবং করকনাথ ব্যাপক ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাড়া পাওয়া যাচ্ছে। আপনারা এখন প্রত্যেকটা যেটা গ্রাম বাংলার দিকে যে হাটগুলো হয় সেখানে দেখবেন টার্কি কোয়েল করকনাথ বিক্রি হচ্ছে। সুতরাং কোয়েলের এগুলো চাহিদা বাড়ছে। প্রথমে আপনাকে লোক আপনাকে কি করতে হবে কি, যেটা আমি করেছিলাম, আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, প্রথমে আমি নিজে খাবো, আমার নিজের আত্মীয় স্বজনদের খাওয়াবো, নিজের বন্ধু বান্ধবদের খাওয়াবো। এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমার এলাকায় যেসব ক্লাবগুলো আছে যারা মাঝে সাঝেই প্রত্যেক মাসে পিকনিক করে, তাদেরকে আমি কম রেটে দিয়ে খাওয়াবো। তারা খাদ্য গুণটা বুঝতে পারলে অটোমেটিক তখন কিন্তু কেনাটা শুরু হবে। এরপরে দেখবো যে আমার আত্মীয়দের মধ্যে যদি কোনো ওকেশন হয় তখন তো আমাদের মাংস লাগে, সেই জায়গাটায় ব্রয়লার মটন এইগুলোকে বাদ দিয়ে এই মাংসগুলোকে আমি শুরু করব। তো দশ জনের মধ্যে যদি আমি পাঁচজনকেও দিতে পারি, এইভাবে কিন্তু চলটা ছড়িয়ে যাবে। এবং আপনারা পালন যদি করেন সেক্ষেত্রে না বিক্রি করতে পারলে আমি আপনাদের মালটা কিনে নেব, কথা দিচ্ছি।
0: আচ্ছা, এই যে পালন করছেন আপনি এত বছর ধরে বা যারা পালন করতে আসছেন, তাদের তো একটা প্রশিক্ষণের প্রয়োজন আছে, আপনি কি কোথাও প্রশিক্ষণ নিয়েছিলেন?
1: না, আমার শারীরিক অক্ষমতার কারণে আমার প্রশিক্ষণ নিতে পারিনি, কারণ আমার বিভিন্ন জায়গায় আছে, যেগুলো আছে আপনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আছে, নিমপিট আছে, তারপর আপনার টালিগঞ্জ পোলট্রি ফার্ম আছে যারা প্রশিক্ষণ দেয়, কিন্তু আমার শারীরিক সমস্যার কারণে আমি প্রশিক্ষণ নিতে পারিনি। কিন্তু সেই জায়গায় বিভিন্ন স্যারেরা আমাকে গাইড করেছেন, আপনারা চাইলে ওইসব জায়গা থেকে প্রশিক্ষণ নিতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার যতটুকু অভিজ্ঞতা আছে আপনাদের সাথে শেয়ার করব।
0: তাহলে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যদি আপনার যোগাযোগের নাম্বারটা একটু বলেন।
1: হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 6289271219।
0: আরেকবার
1: 6289271219।
0: আচ্ছা, মোটামুটি তাহলে শ্রোতা বন্ধুরা আপনারা দেবাশিস বাবুর তো যোগাযোগ নাম্বারটা পেলেন। আপনারা যারা আগ্রহী হবেন এবং নিজে থেকে একটা ব্যবসায়ী করে নিজের পায়ে দাঁড়াতে চান, তারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করেন এই টার্কি পালন সম্পর্কে বা কোয়েল বা করকনাথ সম্পর্কে, যাবতীয় তথ্য ওনার কাছ থেকে পেতে পারবেন বা প্রশিক্ষণও নিতে পারবেন হাতে কলমে, এবং সেটাই বোধহয় আপনাদের থেকে বেশি ভালো হবে আপনাদের কাছে। আচ্ছা দেবাশিস বাবু, এই যে এতদিন ধরে আপনি পালন করে আসছেন, আমরা প্রত্যেকটা চাষবাসের ক্ষেত্রে বিভিন্ন রকম ঝুঁকি থাকে, কখনো রোগ, বিশেষ করে এটা যেহেতু পাখি প্রজাতির, এদের তো বিভিন্ন রকম বার্ড ফ্লু হতে পারে বা আরো যে সমস্ত নানান রকম রানী ক্ষেত্রে যেগুলো হয়, এগুলো কি আপনার ফার্মে কখনো দেখা দিয়েছিল?
1: না, সেইভাবে আমার এফেক্ট পড়েনি। যেগুলো নর্মালি হয় ঠান্ডা ঠান্ডা লাগা এইগুলো যেগুলো হয় এগুলো হয়েছে, কিন্তু সেইগুলো হয়নি। তার কারণ হচ্ছে আমরা যদি সাইন্টিফিক ভাবে যদি করা যায়, ঠিক আছে, সেইগুলো আমরা যদি মেনটেন করি, সেইগুলো করলে কিন্তু কখনোই এই রোগগুলো আসার সম্ভাবনা থাকে না। তবে হ্যাঁ, ঝুঁকি তো সব জিনিসের মধ্যেই থাকে, সেক্ষেত্রে যে ঝুঁকিটা থাকে সেটা কিন্তু আমরা যদি একটু ঠিকভাবে দেখভাল করি, মেনটেন্সটা ঠিকভাবে করি, তাহলে কিন্তু এই ঝুঁকিটা অনেকটাই কমে যায়।
0: আচ্ছা, এদের কি খাদ্য হিসাবে কি দেন?
1: এদের খাদ্য হিসাবে প্রথমে আমি বলি টার্কিটা, টার্কির খাদ্যটা খুবই ইজি, টার্কি সবকিছু খেতে পারে, শাক সবজি ঘাস পাতা থেকে শুরু করে আটা কুঁড়ো ভুট্টা আপনারা যা দেবেন এরা কিন্তু তাই খাবে। সুতরাং টার্কির খাওয়ারের দিক থেকে কোনো চিন্তা নেই, টার্কি পালন এই কারণেই বেশি লাভ, এরা সবকিছু খেতে পারে এবং কম সময়ের মধ্যে খুব দ্রুত বেড়ে যায়। আচ্ছা, এবারে আসছি করকনাথ। করকনাথটা ফিড খাওয়ালে এরা তাড়াতাড়ি বাড়ে, তার সাথে আপনারা একটু শাকসবজি দেবেন, শাকসবজি দিলে এরা ভালো শাকসবজি করকনাথটা খায়। আর কোয়েলটা কিন্তু এদেরকে শুধু ফিড খাওয়াতে হয়, কোয়েলটা আপনার 35 দিনে বিক্রির উপযোগী হয়ে যায়, 35 দিনে আপনার 170-80 গ্রাম ওজন হয়ে যায়। টার্কি আপনার 4-5 মাসের মধ্যে বিক্রির উপযোগী হয়ে যায়, করকনাথটাও 4 মাস হলে বিক্রির উপযোগী হয়ে যায়।
0: সেক্ষেত্রে মানে এদের ওজনটা কিরকম?
1: করকনাথ গুলো আপনার মোটামুটি 4 মাসে 1 কিলো প্লাস ওজন আসে, টার্কি গুলো 4.5 কিলো থেকে 5 কিলো ওজন চলে আসে, কোয়েল গুলো তো বলেই দিলাম 170-180 গ্রাম ওজন চলে আসে।
0: মোটামুটি খুব বেশি লেন্দি প্রসেসিং নয়, 4-5 মাসের মধ্যে আপনারা তার রেজাল্ট পেতে পারবেন এবং সেগুলো বাজারজাত করতে পারবেন, সেখান থেকে সোর্স অফ আর্নিং আপনাদের একটা হতে পারে। এই মুহূর্তে আমরা দুজনকেই পেয়েছি, দেবাশিস বাবু এবং ওনার স্ত্রী, এবং যিনি বলতে গেলে সহধর্মিণী থেকে এখন বর্তমানে সহকর্মী হয়ে উঠেছেন, ওনার সর্বক্ষণের ছায়া সঙ্গী পাশে থাকেন এবং ওনাকে সাহায্য করেন,

0: তা সেই মানুষটাকে পেয়েছি, ওনার কিছু কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। আচ্ছা, আপনি একটু নামটা শুনি।
1: কল্পনা মাইতি, নমস্কার।
0: নমস্কার নমস্কার। এই যে আপনার যে ফার্মটা রয়েছে, আপনারা দেখাশোনা করছেন দুজন মিলে, এগুলো আপনি মূলত কি ধরনের সাহায্য করেন?
1: আমি ছোট ছোট অর্ডার গুলো যেগুলো করে ও অনলাইনে, সেগুলো আমি দিয়ে আসি, নিয়ে আসি, এবং ওরা হাতে হাতে আমি খাবার জল টল গুলো আমি দিই আর কি। এই পরিষ্কার টরিষ্কার করার জন্য পরিষ্কার রেখে দিই, এইগুলো করি আমি। আমি এটা করি, যতটা পারি আমি হেল্প করি।
0: এবং আপনার তো বোধহয় প্রচুর খাটুনি হয়ে যায়।
1: না, খাটুনি দেখেন, ব্যবসা করতে গেলে খাটনি হবে, এটা আমাদের, এটাই তো আমাদের সংসার চলে এটার উপরে। ঠিক আছে, তাহলে আমি যদি না খাটবো তাহলে আমার চলবে কিভাবে? হ্যাঁ, তাহলে আমাকে তো এগুলো করতে হবে না?
0: মানে ওনার কাজে সাহায্য করতে পেরে আপনি?
1: আমি অনেক খুশি, অনেক খুশি। আমরা দুজনে হ্যাপি আছি, আমরা চারটে মানুষ, আমরা খুব হ্যাপি আছি। কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। এই যে মুরগি, আমি তো কলকাতার মেয়ে, আমার এখানে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি তো এসব জানতাম না, কিন্তু ওই আমাকে সব শিখিয়েছে। আমি অনেক কিছু শিখেছি,
0: খাবার দেওয়া,
1: খাবার দেওয়া, কোনটা ঠান্ডা লেগে গেছে, এগুলো অনেকটা কিছু শিখেছি।
0: মানে কাজ করতে করতে যে অভিজ্ঞতাটা হয়, অভিজ্ঞতা থেকে অনেক কিছু
1: আমার খুব ভালো লাগে।
0: এগুলো কাজগুলো করতে ভালো লাগে?
1: খুব ভালো, খুব ভালো লাগে।
0: খুব সুন্দর, এটাই দরকার আর কি, যে ভালোবেসে কাজটা করলে সেটাই খুব ভালো হবে আর কি, এটাই দরকার আসলে। মানে সেটাই বোধ হয় খুবই কাম্য আর কি। আমাদের সহধর্মিনী যারা রয়েছেন তারা যদি পাশে থাকেন, কোনো বাধা বোধ হয় বাধা নয়, এবং সেটা কল্পনা দেবী করে দেখিয়েছেন। দেবাশিস বাবু পাশে সবসময় রয়েছেন। আপনারা খুব দুজনে ভালো থাকুন, এইভাবে হাসি খুশিতে থাকুন। অনেক তথ্য এবং অনেক অজানা গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নেবার চেষ্টা করলাম। আমরা এসেছিলাম ভারতবর্ষে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা থানার অন্তর্গত হাসিনপুর গ্রামে, এবং যেখানে একজন মানুষ শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে যদি মনের জোর থাকে, কথায় বলা হয় যে মনের জোর থাকলে কোনো বাধাই বাধা নয়, ঠিক সেই কথাটাকেই ফলপ্রসূ করেছেন এমন একজন ব্যক্তি দেবাশিস মাইতি। তার এই টার্কি পালনের কর্মকাণ্ড এবং তার যে অভিজ্ঞতা, সেই সঙ্গে তার ব্যক্তিগত কিছু গল্প আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি আপনারা এই অনুষ্ঠান থেকে আপনারা অনেকেই অনুপ্রাণিত হবেন, বিশেষ করে দেবাশিস বাবুর মতো এমন মানুষ যিনি যুব সমাজের কাছে একটা আইকন হতে পারেন। অনেক শুভকামনা রইল আকাশবাণীর পক্ষ থেকে। আপনার ব্যবসা আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এবং আপনি এইভাবে নতুন প্রজন্মকে, যারা নতুন আগ্রহী উদ্যোগী হচ্ছে, তাদেরকে পথ দেখিয়ে চলুন। আজকের মতো আপনাকে নমস্কার জানাই, অনেক ধন্যবাদ।
2: ধন্যবাদ সবাইকে, আপনাকেও।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।
3: অনুজমে দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
4: আকাশবাণী কলকাতা,
3: অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরফ।

0: সুকুমার মিত্রের কণ্ঠে এই গানটি দিয়ে শেষ হল নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হরিহট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সংসদে এনডিএ জোটের সাপ্তাহিক মঙ্গল মিলন বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে তৈরি নতুন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শর্ট পাটে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ি অভিযোগের বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। আজ বেলা ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ

0: ওম বিড়লা 23তম কমনওয়েলথ গেমসের সোনা জয়ের জন্য প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকরকে অভিনন্দন জানান। রূপজয়ের জন্য সর্বেশ কুশারি, ভাল্লুরি অজয় বাবু ও জ্ঞানেশ্বরী যাদবকে এবং ব্রোঞ্জ পদক জয়ের জন্য শিল্পা শায়লা এবং বিন্দারানী দেবীকে তিনি অভিনন্দন জানান। কানাডায় জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার কারণে অনাহাত সিংকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।
1: 23वें राष्ट्र मंडल खेलों में भारत के पैरा खिलाड़ी सुश्री शर्मिला धड़कड़ ने स्वर्ण पदक और सुश्री शिल्पा के शायल ने कांस्य पदक जीता है। श्री सर्वेश कुमार सारे, श्री वलूरी अजय बाबू, सुश्री ज्ञानेश्वरी यादव ने रजत पदक एवं सुश्री बिंदिया रानी देवी ने कांस्य पदक जीतकर इस प्रतियोगिता में भारत का गौरव बढ़ाया है। सभी खिलाड़ियों को उनके योगदान के लिए हार्दिक बधाई देता हूँ।
0: এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সদস্যরা উঠে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে স্লোগান দেওয়া শুরু করেন। অধ্যক্ষ আরও বলেন, সভা সুষ্ঠুভাবে চলতে দেওয়া এবং সরকারি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন আটকাতে 2026-এর সংশ্লিষ্ট সংশোধনী বিল নিয়ে অর্থপূর্ণ আলোচনা হওয়া উচিত। শ্রী বিড়লা সরকার এবং বিরোধী উভয় পক্ষকেই সহমতে পৌঁছে বিল নিয়ে আলোচনা শুরু করতে বলেন। যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক না কেন, প্রশ্নোত্তর পর্ব বাধা সৃষ্টি করা উচিত নয় বলে অধ্যক্ষ মন্তব্য করে বলেন, সংসদ হল আলাপ আলোচনার জায়গা এবং গোটা দেশেই এই সদর্থক বার্তা পৌঁছে দেওয়া উচিত। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শো কজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দিতে হবে। আসামেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেফতার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে আজ বিভিন্ন দেশের সঙ্গে ভারতের অবাধ ও মুক্ত বাণিজ্য চুক্তির অগ্রগতি নিয়ে সাংসদদের অবহিত করা হয়েছে বলে বিজেপি সাংসদ মানস তিওয়ারি জানিয়েছেন। সংসদ ভবন চত্বরে তিনি আজ সাংবাদিকদের বলেন, সরকারি পরীক্ষা সংশোধনী বিল নিয়ে লোকসভায় আলোচনা হলে সব রাজনৈতিক দল তাতে অংশ নেবে বলে তিনি আশা করছেন।
2: ट्रेड के क्षेत्र में जो फ्री ट्रेड एग्रीमेंट होते हैं दुनिया से, वो 2013-14 तक भारी हेवी ड्यूटी लगती थी, लेकिन आज ये जान करके खुशी होगी कि लगभग दुनिया के वो सभी विकसित देश भारत के साथ अब फ्री ट्रेड एग्रीमेंट में है। आज जो बिल आ रहा है उस पर सभी लोग सकारात्मक रूप से भाग लें, विपक्ष से भी हम लोग अपेक्षा करते हैं डिस्कशन में भाग लें, उसको पास करें।
0: বিজেপির রাজ্যসভার সাংসদ স্বাতি মালিওয়াল পাঞ্জাব সরকারের সমালোচনা করে বলেন, সেখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজ্যের শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আসামের সাংসদদের সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে একথা জানিয়ে শ্রী মোদী বলেছেন, দুর্গতদের সাহায্যের জন্য কেন্দ্র আসাম সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে, সকলে যাতে নিরাপদে এবং সুস্থ থাকেন তিনি সে প্রার্থনাও করেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA-র সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। জোটের ঐক্য প্রদর্শনের লক্ষ্যে সংসদ অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার প্রথাগতভাবে এই বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে গঠিত নতুন দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া NCPI এর সদস্যরাও এই জোটের বৈঠকে যোগ দেন। এর আগের বৈঠকটি হয় 21 তারিখে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী সারা দেশে ভবিষ্যতে যে পরীক্ষাগুলি হবে সেগুলির প্রশ্নপত্র ফাঁস আটকাতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দেশের যুব সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও প্রধানমন্ত্রী বলেন। অমৃতসরে আজ শ্রী গুরু রামদাসজির আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া ইজি কানেক্ট হাব অ্যান্ড স্পোক মডেলের সূচনার মাধ্যমে পাঞ্জাব, উত্তর আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার

0: আকাশটি আন্তর্জাতিক গন্তব্যের সঙ্গে যুক্ত হল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন,
1: अब तक अमृतसर एयरपोर्ट से आपको 7 अंतरराष्ट्रीय डेस्टिनेशंस की सीधी कनेक्टिविटी उपलब्ध होती थी। अब दिल्ली जैसे इस तरह हब एंड स्पोक में कनेक्ट हो रहा है, तो आपकी ग्लोबल कनेक्टिविटी अगर आप देखेंगे तो आपको दुबई, सिंगापुर, बैंकॉक, पेरिस, इसके जैसे 20 इंटरनेशनल डेस्टिनेशंस आपको एक चेक इन, एक बैगेज टैग के साथ आप कर पाएंगे।
0: অমৃতসর থেকে প্রতিদিন দুটি ইজি কানেক্ট বিমান চালু হলো। এয়ার ইন্ডিয়ার এই উড়ানগুলিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য যাত্রা শুরুর আগে ও ট্রানজিট সংক্রান্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ডিজি যাত্রার নিবন্ধন বাধ্যতামূলক। দেশের খেলনা শিল্পকে বিশ্বমানের কোলে তোলা এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার জাতীয় খেলনা পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। সরকারের উদ্যোগে বিভিন্ন মন্ত্রক, শিল্প সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্টার্ট আপগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। একটি প্রতিবেদন,
2: কেন্দ্রীয় সরকারের জাতীয় খেলনা কর্মপরিকল্পনা বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ এর লক্ষ্যই হল ভারতকে একটি বৈশ্বিক খেলনা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ, মানসম্পন্ন এবং শিক্ষামূলক খেলনার উৎপাদন বৃদ্ধি করা। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে বিআইএস সার্টিফিকেট ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা।
3: যদি লোকালি প্রোডিউস কস্টলি হয় ইম্পোর্ট থেকে, তো ওরা এখানে কেমনি তৈরি করবে আর কেমনি বিক্রি করবে আর কাকে বিক্রি করবে? টু মেক পিপল অ্যাওয়ার, গভর্নমেন্ট বিআইএস সার্টিফিকেট ইন্ট্রোডিউস করলো যাতে সব খেলনাগুলো একই পরিমাণে বিক্রি হয়। যেই মুহূর্তে এটা করা হলো, সেই মুহূর্তেই আমাদের লোকাল প্রোডাক্টটা সস্তা হয়ে গেল। এই জিনিসটাই পাবলিককে অ্যাওয়ার করানো গভর্নমেন্টের উদ্দেশ্য, কি ভাই আর লোকাল ইজ অলওয়েজ গুড, দি বেস্ট এন্ড দ্য বেস্ট প্রাইস।
2: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ডালহৌসি মহকুমার লাহাড় এলাকায় গাড়ি দুর্ঘটনায় 3 মাসের এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী গাড়িটি জাতীয় সড়ক থেকে প্রায় 400 মিটার গভীর এক খাদে পড়ে যায়। নিহতরা সকলেই চাম্বা জেলার, তারা চণ্ডীগড় থেকে ফিরছিলেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD ছত্তিশগড় ও ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 দিন উত্তর পূর্ব ভারত, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, গুজরাট ও পশ্চিমবঙ্গ এবং বিদর্ভের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। শর্মিলা কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। এর ফলে এই প্রতিযোগিতায় প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জয়ের জন্য ভারতের 20 বছরের অপেক্ষার অবসান ঘটল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হৈ হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা 2 পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত আরও বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। জমি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট অতীন ঘোষ ও তার পরিবারকে রক্ষা কবচ দিয়েছে। আগামী 14 অগস্ট পর্যন্ত অতীন ঘোষ ও তার মেয়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে আদালত স্পষ্ট জানিয়েছে। আগামী 10 অগস্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ফের এই মামলার শুনানি। উল্লেখ্য, এক হোটেল ব্যবসায়ী সম্পত্তি দখলের অভিযোগে প্রগতি ময়দান ও বিধাননগর থানায় অভিযোগ দায়ের করা হয়। কলকাতা

0: পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ ও তার মেয়ে এবং জামাইয়ের বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগে কলকাতা পুর নিগমের 67 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। তার বিরুদ্ধে এক প্রোমোটারের কাছ থেকে প্রায় 34 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গত 18 জুলাই তার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করা হয়। মামলা হয়েছে অস্ত্র আইনেও। কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস পরিচালিত নাজিরহাট 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা রায় বর্মন ইস্তফা দিয়েছেন। সাহেবগঞ্জে গতকাল ব্লক অফিসে গিয়ে বিডিও লামু ওয়াই ওয়াংদির হাতে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। মাদক পাচার রোধে পুরুলিয়া জেলা পুলিশ এক বড় সাফল্য লাভ করেছে। মফস্বল থানার পুরুলিয়া রাঁচি হাইরোড এলাকার 3টি গাড়ি থেকে উদ্ধার হয়েছে 322 কিলোগ্রাম গাঁজা। 7 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের 10টি মোবাইল ফোন এবং ওই 3টি গাড়িও। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া লালগোলায় গতকাল 3 কোটি টাকা মূল্যের 5 কেজি মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন। অন্যদিকে অপর এক মামলায় আসানসোল দুর্গাপুর কমিশনারেটের আধিকারিকরা মঞ্জুর আলী ও সাদ্দাম হোসেন নামে 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রীর 2ইট নাও মন্তব্যের পরে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার বন্ধে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। এদিকে গতকাল বাংলাদেশে পাচার করার সময় 3 কোটি টাকারও বেশি মূল্যের 3 কেজি 164 গ্রাম হেরোইন উদ্ধার করেছে লালগোলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে নিমাই সরকার ওরফে অজয় এবং মোমিন শেখ নামের 2 কারবারিকে। বর্ধমান থানার পুলিশ জেলার গোদা এলাকা থেকে 3 গাঁজা কারবারিকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে 16 কেজি 338 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ধৃত শেখ আজম, মোহাম্মদ রামিজ রাজা ও প্রদীপ্ত কুমার মুখী ওড়িশার বাসিন্দা। নন্দীগ্রাম থেকে কলকাতা পর্যন্ত সরকারি বাস পরিষেবার সূচনা হয়েছে আজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। হুগলির উত্তরপাড়ার ধর্মতলা 5 নম্বর ইট খোলার গঙ্গার পাড় থেকে এক শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ছোট্টু নামের ওই শ্রমিক রাজস্থানের বাসিন্দা বলে স্থানীয়দের দাবি। 2019 সাল থেকে সে এবং তার ভাই 5 নম্বর ইট খোলায় শ্রমিকের কাজ করত। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। জলপাইগুড়ির মাল ব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের ওয়াশাবাড়ি এলাকায় 17 নম্বর জাতীয় সড়কে গভীর রাতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিকাশ বিশ্বকর্মা নামের বছর 46-এর এক স্কুল শিক্ষকের। তিনি বাগডোগরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে খবর। আহত হয়েছেন নেপালি চলচ্চিত্র পরিচালক উদীপ থাপাসহ আরও 3 জন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। উত্তর চব্বিশ পরগনার নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বাজি ও বারুদে আজ সকালে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, 2 দিন আগে নীলগঞ্জের নারায়ণপুর এলাকা থেকে বিপুল পরিমাণ বাজি ও বারুদ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীগুলি নিষ্ক্রিয় না করেই পুলিশ ফাঁড়ি সংলগ্ন গোডাউনে রাখা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ। আধুনিক প্রযুক্তির সাহায্যে মানুষ হাতি সংঘাত এড়াতে সফলতা পেল আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া বনবিভাগ। বনদপ্তর সূত্রে খবর, গতকাল রাতে জলদাপাড়া কন্ট্রোল রুমের AI সার্ভেলেন্স সিস্টেমের সাহায্যে গ্রামমুখী একটি হাতির পালকে দ্রুত নিয়ন্ত্রণে আনেন বনকর্মীরা। বনদপ্তরের দাবি, প্রযুক্তি ও বনকর্মীদের তৎপরতার সমন্বয়ে বন্যপ্রাণ ও মানুষের নিরাপত্তা আরও জোরদার হচ্ছে। পাশাপাশি সংঘাত এড়াতে জলদাপাড়া জঙ্গল ঘেরা এলাকায় লাগানো হয়েছে ক্যামেরা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার উপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি দীঘার কাছে আজ সকালে স্থলভাগ অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি পশ্চিম উত্তর পশ্চিমে উত্তর ওড়িশা, উত্তর ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে। মৎস্যজীবীদের আজ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। রবিবার রাত থেকেই জেলার বিভিন্ন প্রান্তে দফায় দফায় ভারী বৃষ্টি চলছে। এরই মধ্যে নামখানার মৌসুনী গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরি এলাকায় চিনাই নদীর বাঁধের বেড়া ও মান্নার ঘাট সংলগ্ন 2টি জায়গায় ধস নেমেছে। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সমুদ্র তটে মাইকে প্রচার চালানো হচ্ছে। নিরাপদ স্থানে সাগর স্নান করার কথা বলা হয়েছে। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে সুন্দরবনের নামখানা ও সাগরের বেনুবনের মধ্যে ফেরি পরিষেবা। একটানা বৃষ্টিপাতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের বিভিন্ন এলাকা, খড়গপুর কেশিয়ারি রাজসড়ক জলের তলায়। এ রাস্তার লেঙ্গামারা পোল এলাকায় হাঁটু সমান জল। ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: হ্যালো,
3: রাজেশ বাবু থানা থেকে কথা বলছি।
2: আবার
3: আপনি এখন ডিজিটাল অ্যারেস্টে আছেন, এক্ষুনি পাশের ঘরে যান একা। আপনার পার্সেলে ড্রাগস পাওয়া গেছে, টানা জেল হবে।
4: 10 লাখ দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: স্যার অত কোথায় পাবো?
4: একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 2 লাখ পাঠান, বাকিটা পরে।
2: স্যার

0: কি হয়েছে বাবা?
1: দেখ না মা, বলছে আমার পার্সেলে নাকি ড্রাগস পাওয়া গেছে।
2: আরে
1: কেটে দিল।
0: প্যানিক করো না বাবা, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয়তোই না, এরা সব ফ্রড।
1: ফ্রড?
0: পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন। যদি বুদ্ধির পরিচয় না দেখান
3: তাহলে হবে টাকার লোকসান। আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: আমার সকল গুরুজনদের প্রণাম জানিয়ে শুরু করছি মাননীয় শো। কেমন আছেন সকলে? বেশ কয়েকদিন ধরেই তো বিভিন্ন সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার কখনো কখনো বৃষ্টির মাত্রা একটু কমছে বটে, তবে একেবারেই যে বৃষ্টি বিরতি নিচ্ছে তা কিন্তু নয়। কখনো কখনো ঝিরঝির করে, আবার কখনো কখনো একটানা, মাঝে মাঝে বৃষ্টি পড়েই চলেছে। আর এই বর্ষা ঋতুতে, এই বৃষ্টির মধ্যে আপনার বাড়িতে নিশ্চয়ই বেশ কয়েকবার খিচুড়ি রান্না হয়েছে, কি বললেন? আজকেই হয়েছে? তাহলে খিচুড়ির সাথে আর কী কী হয়েছে বলুন তো, সেটা জানাতে কিন্তু চলে আসতে পারেন 2213-1342 এই নাম্বারে। আচ্ছা, সকলের বাড়িতে যে খিচুড়ি আজকে রান্না হয়েছে এমনটা তো বলা যায় না, কোনো কোনো বাড়িতে, আপনার বাড়িতে নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, কি বলছেন, আপনার বাড়িতে হয়নি? ঠিক আছে, আজকে খিচুড়ি হোক বা না হোক, বা কয়েকদিনের মধ্যে খিচুড়ি রান্না না হোক, পুরো বর্ষা তো রয়েছে খিচুড়ি আয়েশ করে খাবার জন্য, কি তাই তো? আর ওই যে বললাম, খিচুড়ির সঙ্গে আপনাদের কি প্রিয় সেটা শুনব, বা খিচুড়ি নিয়ে যদি কোনো মজার কোনো ঘটনা থাকে, ধরুন রান্না করা নিয়ে, খাওয়া নিয়ে, সেই স্মৃতি সেটাও কিন্তু আমার সঙ্গে ভাগ করে নিতে পারেন। 2213-1342 এই নাম্বারে। আর তার সাথে আপনাদের চিঠিও পড়ব, জুলাই মাসের স্নেহ অতি বিষম বস্তু, এই বিষয়ে আপনারা যে চিঠি পাঠিয়েছেন তা তো পড়বই। তবে আজকে যেহেতু জুলাই মাসের শেষ সপ্তাহ, তাই আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের মাননীয় শুতে চিঠি লিখবেন কোন বিষয়ে সেটাও জানিয়ে দেব। আগস্ট মাসে মাননীয় শুতে চিঠি লেখার বিষয়, এত বুড়ো কোনো কালে হব না কো আমি, এই বিষয়ে আপনারা চিঠি লিখে পাঠাতে পারেন। কোথায় লিখবেন? আমাদের ইমেল আইডি মাননীয়শু manuniyeshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয়শু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001 এই নাম্বারে। আগস্ট মাসে মাননীয় শুতে চিঠি লেখার বিষয়, এত বুড়ো কোনো কালে হব না কো আমি। খিচুড়ি নিয়ে প্রথমেই কথা শুরু করেছি, তবে খিচুড়ির কিন্তু কোনো রেসিপি আজকে কিন্তু বলবো না, বলতে আসিনি, কারণ খিচুড়ি রান্না করা এটা আপনারা প্রত্যেকেই জানেন, ভীষণই ভালোভাবেই জানেন। যেটা জানবো সেটা হচ্ছে যে খিচুড়ি আমরা খাই তা সম্বন্ধে একটু জানবো একজন দক্ষ শেফের থেকে, শুনবো তার কথা।
1: নমস্কার, আমি জাহাঙ্গীর খান, বিগত 20 বছর ধরে হোটেল ইন্ডাস্ট্রিতে একজন শেফ হিসেবে কাজ করছি। এই 2 দশকে দেশে ও বিদেশে বহু নামি দামি হোটেলে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আজ আমি আপনাদের সামনে এমন এক খাবার নিয়ে কথা বলতে এসেছি যা সাধারণ হলেও একেবারে আলাদা, যা শুধু আমাদের পেট ভরায় না, আমাদের একটা ইমোশন, যার নাম হলো খিচুড়ি। আপনারা হয়তো ভাবছেন খিচুড়ি নিয়ে কি এমন আর জানার থাকতে পারে, এ তো আমরা সবাই জানি। হ্যাঁ, আমরা সবাই খিচুড়ি সম্পর্কে কম বেশি জানি, কিন্তু আজ আমি আপনাদের খিচুড়ি নিয়ে এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। আচ্ছা, আপনারা কখনো কি ভেবেছেন এই খিচুড়ি আবিষ্কার হলো কিভাবে? বলি তাহলে, প্রাচীন গ্রন্থ মনুস্মৃতিতে কিসারা নামে এক খাবারের কথা উল্লেখ আছে, যা চাল ডাল ঘি দিয়ে বানানো হয়, আর সেটাই মনে করা হয় খিচুড়ির পূর্বপুরুষ। আরও মনে করা হয় যে মুঘলরা এই খাবারটা খুব পছন্দ করত, তাদের ভাষায় এটা নাম ছিল খিস। তারপর বাংলা, গুজরাট, রাজস্থান সব জায়গায় গিয়ে এটার আলাদা আলাদা একটা রূপ হলো। যেমন দক্ষিণ ভারতে পোঙ্গল, রাজস্থানে বাজরে কি খিচুড়ি, আর আমাদের বাংলায় খিচুড়ি। আরও একটা মজার হিস্ট্রি বলি, ব্রিটিশরা যখন ভারতে এলো তাদের খিচুড়ি এত ভালো লাগলো যে তারা নিজেদের মতো করে বানালো, আর তার নাম দিল কেজেরি। মাছ, ডিম, কারি পাউডার দিয়ে বানানো ব্রেকফাস্ট আজও লন্ডনে অনেক হোটেলের মেনুতে পাওয়া যায়। মানে খিচুড়ি এখান থেকে বিদেশেও গেছে। বাংলাতে খিচুড়ি শুধু পেট ভরার খাবার ছিল না, বছর বছর ধরে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজাতে ভোগের খিচুড়ি দেওয়া হয়, মন্দিরে নিরামিষ খিচুড়ি দেওয়া হয়, যেটাকে আমরা অন্নভোগ বলি। এই খিচুড়ি এত কেন পপুলার হলো বলুন তো? সস্তা আর সহজ? হ্যাঁ, এটা এমন একটা খাবার যা গরিব থেকে ধনী সবাই খেতে পারে, শুধু একটু ভেরিয়েশন চেঞ্জ। চাল ডাল সবজি সব একসাথে, কোনো ঝামেলা নেই। বছরের পর বছর ধরে খিচুড়ি শুধু পেটের খিদে পিটিয়েছে তা না, মনেরও আরাম দিয়েছে। বাঙালির কাছে খিচুড়ি শুধু একটা খাবার না, এটা একটা ইমোশন। একবার ভাবুন তো, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, আর ঘরে গরম গরম খিচুড়ি, সাথে বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা আর ঘি, উফ, পুরো কমফোর্ট ফুড। তাই তো বর্ষা এলেই মন চাই শুধু খিচুড়ি। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, খিচুড়ি শুধু আমাদের কমফোর্ট ফুড তাই নয়, এতে অনেক হেলথ বেনিফিটও আছে। যেমন ইজি টু ডাইজেস্ট, চাল ডাল একসাথে থাকার কারণে প্রোটিন প্লাস কার্বের পারফেক্ট ব্যালেন্স। পেট খারাপ, জ্বর বা অসুস্থ থাকলে ডাক্তাররা প্রথমে খিচুড়ি খেতে বলে, এতে পেটের ওপর চাপ কম পড়ে, এটা ওয়েট কন্ট্রোলেও হেল্প করে। আজকাল মানুষ ভীষণ ফিটনেস ফ্রিক, তো তাদেরও জন্য খিচুড়ি একটা দারুণ মিল। পাতলা খিচুড়ি বা মুগ ডালের খিচুড়ি খেলে পেট ভর্তি হয় কিন্তু ক্যালোরি কম, তেল মশলা কম দিয়ে বানালো এর জন্য খুবই ভালো। বর্ষাকালে বা সিজন চেঞ্জের সময় খিচুড়ি খেলে শরীর তাড়াতাড়ি রিকভার করে, হলুদ আদা গরম মশলা থাকার জন্য ঠান্ডাও লাগে না আর ইমিউনিটিও বাড়ায়। কিন্তু মনে রাখবেন, তেল বা ঘি বেশি দিলে পেট ভারী হতে পারে, লবণ কম দিলেই বেস্ট, স্পেশালি বিপি থাকলে। তাই তো আমরা বলি খিচুড়ি হলো এমন একটা খাবার যা পেটের আরাম দেয়, মনেরও আরাম দেয়। আচ্ছা, এই খিচুড়ি নিয়ে আমার সাথে ঘটা একটা মজার এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই প্রফেশনে প্রথম দিকের ঘটনা, আমি নাইট শিফটে ছিলাম, ওই সময় এক ফরেনার গেস্ট এলেন এবং ওনার রিকোয়েস্ট ছিল এমন কিছু খাবার যা টেস্টি হবে কিন্তু লাইট হবে এবং হেলদি হবে। তখন আমার মাথায় প্রথম নাম খিচুড়িই এলো, আর সেটা একদম সিম্পল ওয়েতে বানিয়ে খাওয়ালাম। কিন্তু মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল যে তার কেমন লাগবে। আমি অবাক হয়ে গেলাম তার এক্সপ্রেশন দেখে। সে পরম তৃপ্তির সাথে খাবারটা শেষ করলেন এবং তার একটা কথা আজও আমি ভুলিনি, সেদিন তিনি খাবার শেষ করার পর আমার হাত দুটো ধরে বলেছিলেন, ইউ স্যাটিসফাইড মাই সোল, আই নেভার হ্যাড দিস টাইপ অফ ফুড, ইউ মেড মাই ডে। সেদিন আমি বুঝলাম রান্নার আসল জাদু কোনো রেসিপিতে থাকে না, তাকে ভালোবাসায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।

0: শুনলাম শেফ জাহাঙ্গীর খানের কথা, খিচুড়ি প্রসঙ্গে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং খিচুড়ি প্রসঙ্গে কিছু কথা উনি জানালেন। ধন্যবাদ জানাই আপনাকে। এবার দেখেনি কোন বন্ধু রয়েছেন ফোনের উপরান্তে। নমস্কার।
1: নমস্কার,
0: কার সাথে কথা বলছি?
1: আমি হাওড়া কলাবাগানে সুকুমার রায় কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আপনি এমন একটা বিষয়ে কথা বলছেন, আমি চাল করে বাইরে শুরু করেছি। যতই বাড়িতে ভালো ভাবে খিচুড়ি রান্না করে নয়, এই ভোগের খিচুড়ি মানে ঠাকুরের যে খিচুড়ি যে গন্ধ যে স্বাদ, ওটা কোথাও ভালো পাওয়া যাবে না। এইটা কিন্তু আমি স্বীকার করছি, আমি যতই মাছ ভাজা ভাজ ভাজা ঘি গুড় হেন তেন দিয়ে আপনি যত দামি দিয়ে ইলিশ মাছ দিয়ে খান না কেন, রাস্তায় দাঁড়িয়ে ঠাকুরের ভোগের খিচুড়ি বেশো আর রাস্তায় শাল পাতা খেতে খেতে মাছ খায়, এই যে আত্মতৃপ্তি, এটা কোনোদিন ভোলা যাবে না। বেগুন ভাজা পটল ভাজা দিয়েছে, হয়তো ডিম ভাজা হতেও পারে, বাস এইটুকুই বললাম।
0: এই তো অনেক পদ হয়ে গেছে, আপনি যে বলছেন যে সামান্য কিছু, মোটেও তা নাই। খিচুড়ির সাথে শুধু যদি একটা কোনো পদ থাকে তাহলেই সেটা যথেষ্ট।
1: একদমই
0: তাই। ভালো থাকবেন আপনি, জানেন
1: আপনাদের অনুষ্ঠানে ভালো লাগলো, মিলে গেল আমার কথা।
0: হ্যাঁ হ্যাঁ, সেজন্যই খুব আনন্দ হচ্ছে।
1: সবথেকে ভালো লাগলো যেটা, যেটা ঠাকুরের ব্যাপারটা, যেটা ঠাকুরের ভোগ, এখানে আমরা আশ্রমে থাকি তো, আশ্রমে ঠাকুরের পূজা হয়, আমরা দিই, মানুষ খায় দেখেছি, তো আমরা নিজেই পরিবেশন করি,
0: সকলে তৃপ্তি করে খায়।
1: আমাদের আমাদের হাওড়ায় রামচন্দ্র আশ্রম আছে, আমাদের

0: আচ্ছা আচ্ছা, বেশ বেশ শুনলাম আপনার কথা, খুব ভালো লাগলো। কারণ খিচুড়ি মনের একটা শান্তির কথা, মানে মনের প্রাণের একটা তৃপ্তি বলা যায়, যে খিচুড়ি হলেই যেন মনটা একদম শান্তিতে ভরে যায়। হা, খিচুড়ি খাবার আগেই একটা মন শান্তিতে ভরে যায়। দেখি অন্য কোন বন্ধু রয়েছে। হ্যালো, নমস্কার। হ্যালো, না ফোনে, হ্যাঁ চলে এসেছে, আবার এক বন্ধুকে পেয়ে গেছি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কার সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ নমস্কার,
0: কার সাথে কথা বলছি?
1: হ্যাঁ আমি সন্তোষ সুতে তাপস শর্মা বলছি।
0: বলুন, খিচুড়ির সাথে কি প্রিয়?
1: খিচুড়ির সাথে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, খুব সুন্দর লাগে।
0: বেশ ভালো থাকবেন।
1: আর একটু চাটনি,
0: হ্যাঁ খিচুড়ির সাথে চাটনিও কিন্তু অনেকে খুব পছন্দ করেন, ঠিক বলেছেন। বেশ বেশ,
1: আমাদের
0: খিচুড়ি পাঁপড় আর চাটনি। বেশ, পরে আবারও নিশ্চয়ই কোনো বন্ধু আসবেন। হুগলির রাজবলহাট থেকে আশিস ভর ফোন করেছিলেন, তিনি বলেছিলেন খিচুড়ির সাথে তার প্রিয় হচ্ছে চাটনি, পাঁপড় আর হচ্ছে কোনো ভাজা, পেঁয়াজি ভাজার কথা বলেছিলেন। আর এক বন্ধু জানিয়েছিলেন যে খিচুড়ির সাথে কুমড়োর তরকারি ওনার ভীষণ প্রিয়। তো এরকমভাবে খিচুড়ির সাথে কিন্তু ধরুন কখনো ওই পাঁপড় ভাজা কারোর প্রিয়, বা বেগুনি বা কুমড়োনি এরকম, বা কোনো তরকারি, এরকম সকলেরই খিচুড়ির সাথে একটা কোনো পদ হলেই সেটাই মনে হয় যথেষ্ট। তো ওই যে শেফের কথা শুনলাম, শেফের হাতের যে খিচুড়ি খেয়ে যেমন বিদেশি অতিথি বলেছেন যে তার আত্মার শান্তি হয়েছে, এই একই রকম অনুভূতি কিন্তু বলা যায় সকল খিচুড়ি প্রেমীদের, কি তাই তো? আর অনেকেই এমনটা কিন্তু আছেন বন্ধু, আপনারা হয়তো অনেকেই একমত হবেন আমার সাথে, যে ভাত ডাল তরকারি যে পরিমাণে খান, অনেকেই আছেন যারা খিচুড়ি হলে সেদিন একটু বেশি খেয়ে ফেলেন। আর একটা কথা কি বলুন তো, মানে খিচুড়ি যেহেতু পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে, তাই চট করে কিন্তু তেমন খিদেও পায় না। দেখবেন খিচুড়ি যদি খাওয়া হয় অনেকক্ষণ কিন্তু পেটটা বেশ ভরা হয়ে থাকে। আর এক কথাও বলা যায় যে অনেক খিচুড়ি প্রেমী রয়েছেন যারা কিন্তু মানে প্রত্যেক দিন যদি তাদের খিচুড়ি দেওয়া হয় প্রত্যেক দিনই বলবেন হ্যাঁ আমরা খিচুড়ি খাবো। আর অনেকেই আবার বলবেন যে হ্যাঁ প্রত্যেক দিন আবার খিচুড়ি খাওয়া যায় নাকি। হ্যাঁ প্রত্যেক দিনও কিন্তু খিচুড়ি খাওয়া যেতে পারে, কিভাবে সেটা বলছি। আসলে খিচুড়ির যে কথা বলছি, এই যে একটু আগে এক বন্ধু এসেছিলেন, তিনি বলছিলেন যে চাল ডালের খিচুড়ি, সবজি খিচুড়ি, নিরামিষ খিচুড়ি, আসলে খিচুড়ি এত ধরনের খিচুড়ি রয়েছে, আমিষ খিচুড়ি, নিরামিষ খিচুড়ি, সবজি খিচুড়ি, ভুনা খিচুড়ি। আর একটু আগে তো বন্ধুদের থেকে পেলামই যে ভোগের খিচুড়ি, আবার উপবাসকালেও দেখবেন অনেকে খেয়ে থাকেন সাবুদানার খিচুড়ি। আর একটা কথা কি বলুন তো, মানে খিচুড়ি ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে জনপ্রিয়, মানে পাঞ্জাবে তুর ডাল খিচুড়ি, বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড়ে ভুঞ্জি খিচুড়ি, আবার জম্মু কাশ্মীরে মং খেচির, আবার অন্ধ্রপ্রদেশে পুলাগাম নামে বিখ্যাত, কর্ণাটকে খাড়া পোঙ্গল, এরকম ধরুন মানে বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রদেশ ভেদে খিচুড়ি বিভিন্ন নাম রয়েছে। কত ধরনের খিচুড়ি যে অঞ্চল ভেদে উপকরণের অদলে বদলে খিচুড়ি পদটার নাম যেমন বদল হয় তেমন তার স্বাদও বদল হয়ে যায়, কি তাই তো? একঘেয়ে কিন্তু কখনোই হয় না, তাই মনে হয় এই খাবারটা সকলেরই প্রিয়। আর এই খিচুড়ির কথা বলতে গেলে খিচুড়ির যে ইতিহাস রয়েছে সেটাও কিন্তু বেশ প্রাচীন বন্ধু, জানেন তো। মধ্যযুগের মঙ্গল কাব্য মনসা মঙ্গলে শিব পার্বতীকে ডাবের জল দিয়ে খিচুড়ি রান্নার কথা বলেছেন। আবার আদা কাসুন্দি দিয়েও কিন্তু খিচুড়ি রান্নার প্রসঙ্গ রয়েছে। এরকমই খিচুড়ির নানান ইতিহাস পাওয়া যায়। যেমন মৌর্য যুগে চন্দ্রগুপ্তের আমলেও খিচুড়ির উল্লেখ পাওয়া যায়। মুঘল রান্নাঘরে বিশেষ ধরনের খিচুড়ি রান্না হতো, পেস্তা কিশমিশ দিয়ে, এইসব দিয়ে। সেই খিচুড়িকে জাহাঙ্গীর নাম দিয়েছিলেন লাজিজান। সম্রাট ঔরঙ্গজেবের প্রিয় আলমগীরি খিচুড়ির কথাও কিন্তু জানা যায় বন্ধু। আর এই খিচুড়িতে চাল ও ডালের সঙ্গে মেশানো হতো বিভিন্ন প্রকারের মাছ ও ডিম। তাহলে দেখা যাচ্ছে যুগে যুগে বিভিন্ন প্রদেশে খিচুড়ি জনপ্রিয় হয়েছে তার নিজ গুণে। এভাবেই শুনে নেব আর এক বন্ধু রয়েছেন। নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো নমস্কার।
2: হ্যাঁ বলছি, কয়েকটা বললেন কিন্তু খিচুড়ি আমরা যখন প্রসাদ পেতে যাই, হ্যাঁ, তখন প্রসাদের সঙ্গে যে একটা সব রকম তরি তরকারি দিয়ে একটা যে ঘন্ট দেওয়া হয়, লাবড়া
0: বলা হয়, লাবড়া,
2: লাবড়াটা কিন্তু কেউ বলেননি।
0: হ্যাঁ হ্যাঁ,
2: খিচুড়ির সঙ্গে তো তরকারি থাকে, লাবড়া থাকে, তারপর পাঁপড় দেয়, তারপরে যে কোনো একটা চাটনি, আনারস হোক, আম হোক, যখন যা পাওয়া যায় আমরার চাটনি, লাস্টে কিন্তু আপনার পরমান্ন দেওয়া হয় যাকে আমরা পায়েস বলি, পায়েস বলি। আর খিচুড়ির আমি একটা নাম দিয়েছি মিশ্র অন্ন। যেমন যে কোনো ঠাকুর পুজোতে গেলে অন্ন দিলে অন্ন বলে, আর ওই রং দিয়ে করা হয় তাকে বলে পুষ্পান্ন, আর একে আমি বলছি মিশ্র অন্ন। পরমান্ন দিয়ে সমস্ত শরীর মন আত্মার তৃপ্তি হয়। এই জন্যই ঈশ্বরের এই যে কোনো পুজো, বিশেষ করে সরস্বতী পুজোর দিন যে খিচুড়ি হয়, তার সঙ্গে বিশ্ব সংসারে আর কিছু তুলনা হয় না।
0: বেশ বেশ বেশ,
2: সব রকম শাকসবজি দিয়ে দিয়ে এই লাবড়াটা তৈরি হয়।
0: বেশ বেশ
2: ভালো লাগে,
0: খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আপনি লাবড়ার প্রসঙ্গের কথা বললেন, আমারও মনে আসছিল লাবড়ার কথা, সেটা বলা হয়ে ওঠেনি, তো আপনারা সংযোগ করলেন। এভাবেই তো আপনাদের থেকে জানতে চেয়েছিলাম যে খিচুড়ির সাথে আপনারা ঠিক কী কী ভালোবাসেন। বিভিন্ন রকম পদের কথা উঠে আসলো, আর সেই সমস্ত পদের কথা যখনই উঠে আসছিল তখনই কিন্তু আমারও কিন্তু ভীষণভাবে লোভ লাগছিল বন্ধু। এভাবেই আপনারা তৃপ্তিতে থাকুন, কারণ রসনা তৃপ্তি হলেই তো মন প্রাণ ভালো থাকে। আর এই ভালো থাকার চাওয়াটুকুই সবসময় চান আমাদের প্রিয়জনেরা, আমাদের প্রিয় মানুষেরা, আমাদের গুরুজনেরা। তারা আমাদের স্নেহ করেন, আর এই স্নেহই হয়ে ওঠে এক বিষম বস্তু। জুলাই মাসের আজকের শেষ মাননীয় সূত্রে চিঠি লেখার বিষয় ছিল স্নেহ অতি বিষম বস্তু। চিঠি পাঠিয়েছেন উত্তম কুমার মণ্ডল, কাঞ্চননগর, পূর্ব মেদিনীপুর থেকে। স্নেহ অতি বিষম বস্তু। স্নেহ শব্দটির মধ্যে জড়িয়ে আছে মায়া, মমতা আর ভালোবাসা। মানুষের জীবনের প্রতিটি সম্পর্কই এই স্নেহের সুতোয় বাঁধা, কিন্তু এই স্নেহই আবার কখনো আশীর্বাদ, কখনো বন্ধন হয়ে দাঁড়ায়। বাবা মায়ের স্নেহেই একটি শিশু প্রকৃত মানুষ হয়ে ওঠে। শাসন, আদর আর ভালোবাসার মিশ্রণই তার চরিত্র গড়ে ওঠে। আবার স্নেহের অভাবে শিশু অবহেলিত হয়, বিপথে চলে যায়। দাদু ঠাকুমা দিদা ঠাকুরদার স্নেহ নাতি নাতনিকে আগলে রাখে। তাদের গল্প, আদর শিশুর মনকে সমৃদ্ধ করে। শিক্ষকের স্নেহ, উৎসাহ আর পথ নির্দেশনায় ছাত্র জীবনে প্রতিষ্ঠিত হয়ে ওঠে দেশের সম্পদ। অতি স্নেহ আবার অকারণে প্রিয়জনের অনিষ্ট আশঙ্কা করে। রামের স্নেহ লক্ষণের প্রতি, শ্রীকৃষ্ণের স্নেহ অর্জুনের প্রতি, এগুলো ছিল আদর্শ স্নেহ, যা

শাসন করেছে, পথ দেখিয়েছে, কিন্তু কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। স্নেহ যখন অন্ধ হয়ে যায় তখনই তা বিষম হয়ে ওঠে। আদরে সন্তান কখনো কখনো উশৃঙ্খল হয়ে পড়ে, আর স্নেহের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে পরে পস্তাতে হয়। মহাভারতে পুত্র স্নেহে অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র।

স্নেহ অবশ্যই প্রয়োজন, কিন্তু তা হতে হবে বিবেক দিয়ে নিয়ন্ত্রিত। অতি স্নেহ যেমন আদর করে তেমনি ধ্বংসও করে। প্রকৃত স্নেহ হলো সেই স্নেহ যা মানুষকে ভালো মন্দের পার্থক্য শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়। শেষে বলা যায়, স্নেহ জীবনের ভিত্তি, স্নেহ ছাড়া সংসার হয় না, সমাজ হয় না। কিন্তু সেই স্নেহ যদি যুক্তি ও ন্যায়ের সঙ্গে থাকে তবেই তা আশীর্বাদ হয়ে ওঠে, নইলে স্নেহ অতি বিষম বস্তু। লিখেছেন উত্তম কুমার মণ্ডল, গ্রাম কাঞ্চননগর, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। এবারে পরের চিঠিতে যাব। পরের চিঠি লিখেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। বুঝলাম স্নেহ অতি বিষম বস্তু, পড়েছিলাম সেই কবে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকে বিদ্যাসাগর মহাশয়ের শকুন্তলার পতিগৃহে যাত্রা শীর্ষক গদ্যাংশে। শকুন্তলার পতিগৃহে যাত্রাকালে বিষাদগ্রস্ত কর্ণমণি এই আবেগঘন উক্তি যেন এক আত্মবাক্যের মতো। সন্তানের প্রতি অপত্য স্নেহ স্বাভাবিক ও জাগতিক সত্য, তবে এই অপত্য স্নেহের অন্ধ মোহে অনেক সময় ভালো মন্দ বোধ হয় যায় হারিয়ে। মহাভারতের ধৃতরাষ্ট্রের অন্ধ অপত্য স্নেহে ধ্বংস হয়ে গিয়েছিল কুরুবংশ। আমার কথায় আসি, আমার ছোট্ট নাতি মীর ছেলে, ছোট থেকে আমাদের কাছেই থাকে, দাদু দিদিনের আদরে দোষীপনাও চড়ছে ঘাড়ে, প্রতিদিন নতুন নতুন গল্প চাই ঘুম পাড়াতে, যখন যেখানে যায় সাইকেলে স্কুটিতে ঠিক সঙ্গে আছে। নাতিকে নিয়ে আমরাও আনন্দেই মেতে আছি। দূরের আবাসিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি করে রেখে এলাম, বাড়ি ফিরে এসে দুজনেই আমরা যেন নিখিল ভুবন হারা, প্রাণহীন মরু সাহারা, খাওয়ায় রুচি নেই, ঘুম নেই চোখে, বুকের ভিতরটা হু হু করে উঠছে। সত্যি স্নেহ কি বিষম বস্তু। 3 সপ্তাহ পর গেলাম দেখা করতে, ও কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলো আমাদেরকে। দাদু আমি এখানে থাকবো না, আজকেই আমাকে ফিরিয়ে নিয়ে চলো। আমরা বোধহয় মানসিকভাবে আরো দুর্বল হয়ে পড়লাম, ওর বাবা মাও ফিরিয়ে আনার পক্ষপাতী, শিক্ষকরা কোনো মতেই ছাড়তে রাজি নন। অনেক বোঝালেন, শেষমেশ অনেক অনুনয় বিনয় করে ফিরিয়ে নিয়ে এলাম ঘরে, এখানেই স্থানীয় স্কুলে ভর্তি করে দিলাম। জানি না স্নেহের বশে ওকে ফিরিয়ে এনে ওর পড়াশোনা, ওর ভবিষ্যৎ জীবনের কোনো ক্ষতি করলাম না তো। এই প্রশ্ন রেখে চিঠি শেষ করেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। ডাক্তার অভয় সামন্ত মেমারি পূর্ব বর্ধমান থেকে লিখেছেন, মধ্যাহ্নের স্নিগ্ধতা মাননীয় সু, অধর্মে দিয়েছি যোগ, হারাইছি জ্ঞান, এত স্নেহ করিতেছি সর্বনাশ তোর, এত স্নেহ জ্বালাতেছি কালানল ঘোর, পুরাতন কুরুবংশ মহারণ্যতলে, তবু পুত্র দোষ দিস স্নেহ নাই বলে। কবির কাহিনী পর্যায়ে গান্ধারের আবেদন কাহিনীতে আমরা পড়ি ধৃতরাষ্ট্রর এই আক্ষেপ মাখা পঙ্ক্তিগুলি। আমরা জানি কুরুবংশের পরিণতি এবং বিপন্নতার কথা। এবার আসি আজকের সময়ে। প্রাণপাত করে মানুষ সন্তানকে শিক্ষিত করে তোলার জন্য, আজীবন চেষ্টা করে যায়। পৌত্র পৌত্রীর জন্মের পর আহা কি মায়ার সংসার, টাকার চেয়ে নাকি সুদ বেশি মিষ্টি, স্নেহ টগবগিয়ে উথলে ওঠে। এবার শেষ পরিণতি সেই বৃদ্ধাশ্রম যাপন, এবং উপলব্ধি স্নেহ অতি বিষম বস্তু। রেডিওতে গান বাজে।

লিখেছেন এই চিঠি ডাক্তার অভয় সামন্ত, মিমারি, পূর্ব বর্ধমান থেকে। পরের চিঠিতে যাব, লিখেছেন সমীর কুমার হালদার, আদকপাড়া, কৌতালি, কৌতলা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মাননীয় সু, স্নেহ সত্যি বিষম বস্তু, সে মানবীয় গুণ বা দ্রব্যগুণই হোক। নারী ছেড়া সন্তানকে চাহিদার অতিরিক্ত দিলে দুঃখ অশেষ। আমাদের কাকার অতি আদুরে উদ্ধত সন্তান কাউকে মানে না। সুরাসক্ত হয়ে বধূনিগ্রহ, তারপর সংসার হারা। সেদিন দুরন্ত গতিতে বাইক চালিয়ে এক শিশুর জীবন বিপন্ন করল। কাকা গুনছে লক্ষাধিক টাকার ক্ষতিপূরণ। অনেক ক্ষেত্রে দেখছি সন্তানরা বিপথে গেলেও বাবা মা কিছু বলতে পারছে না, ভয় যদি কোনো চরম পথ বেছে নেয়। এ কোন স্নেহের জন্ম দিচ্ছি আমরা? স্কুলে সতীর্থদের সঙ্গে টিফিন ভাগাভাগি করে খেলে সন্তানকে বকি, ঠাকুরদা ঠাকুরমার সন্নিবেশ রক্তচক্ষুকতে আড়াল করি, সমাজের অলিগলি চিনতে দিই না, নিজের আদরের ধন পাঁচজনে টুসকে দেয়। যদি কাউকে কিছু দিতে শেখাই কজন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভেবে মূল্যবোধের বৃত্ত থেকে তাদের দূরে রাখি। তার ফল তো বিষম হবেই। আবার দ্রব্যগুণের আদরে ছোট্ট থেকে ঠেসে খাওয়ায় চিপস, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড নামক স্নেহ সমৃদ্ধ আহার। কোলবেলা থেকে বিরামহীন স্নেহস্রোত যে সন্তানের জীবনে স্বল্পায়ুর পলি ফেলছে তার বুঝব কবে আর নয়। এবার স্নেহ সংযমী হয়ে সন্তানদের জীবনে সংযমের পাঠ দিতে পারলে ওদের জীবনে হবে নতুন সূর্যোদয়, সমাজ হবে আলোকিত। আর দেরি নয়। নমস্কার আনতে সমীর কুমার হালদার, আদকপাড়া, কৌতলা, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। আজ আর হাতে একদমই সময় শেষ, শেষে একবার জানিয়ে দেব আগস্ট মাসের মাননীয় শীতে চিঠি লেখার বিষয়। এত বুড়ো কোনো কালে হব না গো আমি। এই আগস্ট মাসে মাননীয় শীতে আপনারা চিঠি লিখে পাঠাতে পারেন আমাদের ইমেল আইডি maninioshu@aar.gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায় মাননীয় সু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আজকে মাননীয় সু থেকে বিদায় নিচ্ছে, সকল গুরুজনদের প্রণাম জানিয়ে আজকে মাননীয় সু থেকে বিদায় নিচ্ছে নীলিমা সাঁতরা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।

0: Sadr Chaibasa Hengdigir Kumardungi Chaganathpur Gudri Baharagora and Musabani received rather high ranges from 3 to 17 centimeters. Next up, we have weather warning for the next 48 hours. Heavy to very heavy rainfall with extremely heavy rainfall very likely to occur at one or two places over Orissa. Very heavy rainfall likely to occur at one or two places over Jharkhand and Darjeeling, Jalpaiguri districts of Sub-Himalayan West Bengal and Bankura. Weather warning for the fishermen of West Bengal coast for the next 48 hours is as follows. Squally weather with windy speed reaching 45 to 55, gusting 65 km per hour, very likely to prevail along and off West Bengal, Orissa coast and North Bay of Bengal during the next 12 hours with gradual decrease thereafter. Please note, fishermen are advised not to venture into the sea along and off West Bengal coast and North Bay of Bengal during the next 24 hours. Swell surge alert for the coast of West Bengal. Near. Weather warning for the fishermen of Andaman Nicobar Islands for the next 48 hours. Squally weather again with winding and speeding 35 to 45 km per hour. Occasionally gusting 55 km per hour is prevailing off and along Andaman Nicobar's coasts during today and tomorrow. Fishermen again are advised not to venture into the sea along and off Andaman Nicobar coasts. Swell surge alert for Andaman and Nicobar coast have a range of 16 to 18 second period with 1 to 3 meter height forecasted for the next 24 hours. It is advised that there is a possibility of surging waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. That is the end of the midday weather bulletin. Thank you.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশায় সক্রিয় রয়েছে। আঙ্গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং ওড়িশার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ওড়িশার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এক বা দুটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, বিহারের কয়েকটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণ আন্দামান 2, মায়াবন্দর 1, কন্টাই, পূর্ব মেদিনীপুর 7, মোহনপুর, পশ্চিম মেদিনীপুর 5, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর 4, ডায়মন্ড হারবার, দক্ষিণ চব্বিশ পরগনা 3, কংসাবতী, দাম, বাঁকুড়া 3, ফুলবেড়িয়া, পুরুলিয়া 3, তোর্ষা, টি গার্ডেন, আলিপুরদুয়ার 1 সেন্টিমিটার, পিডং, কালিম্পং 1, দাউদনগর, ঔরঙ্গাবাদ 5, ওড়িশা, বালাসোর 25, বালিমণ্ডালি, ময়ূরভঞ্জ 17, রাজনগর, কেন্দ্রাপাড়া 12, পুরী 12, সম্বলপুর 12, জুজুমুড়া, সম্বলপুর 10, দেওঘর 10, লাহুনিপাড়া, সুন্দরগড় 10, মদনপুর, রামপুর, কালাহান্ডি 10। আবহাওয়ার পূর্বাভাসে আজকের জন্য জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। সিকিম, ঝাড়খণ্ড এবং বিহারের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা এবং সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এবং বিহারের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার বেশিরভাগ স্থানে ও বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা কখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, উড়িষ্যার জেলাগুলির দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 7-20 সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, 7-20 সেন্টিমিটার বেগে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় 7-11 সেন্টিমিটার বেগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিমের দু একটি জায়গায় দমকা হওয়া 40-50 কিলোমিটার বেগে ঘণ্টায় বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় 30-40 কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, আগামী 48 ঘণ্টায় উড়িষ্যার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 7-20 সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। 7-11 সেন্টিমিটার বেগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় 40-50 কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু একটি জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে দু এক পশা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। আগামী 48 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে নদী বা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, ঘণ্টায় 45-55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সর্বোচ্চ 65 কিমি পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলবর্তী এলাকায় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের গভীরে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর উপকূলের মৎস্যজীবীদের জন্য জানানো হয়েছে, ঘণ্টায় 35-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সাময়িকভাবে 55 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ থেকে আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান ও নিকোবর উপকূল এবং সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জলোচ্ছ্বাসের কারণে ঢেউয়ের উচ্চতা 1.3-1.5 মিটার পর্যন্ত হতে পারে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা জানিয়ে দিয়ে আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠানের খবর। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান এবং দ্বিতীয় অধিবেশনে শুরু বিকেল পাঁচটায় শুনবেন শুরুতে ক্রীড়াঙ্গন, পাঁচটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য, ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, ছটা বেজে আটত্রিশ মিনিটে চাষি ভাইদের জন্য অনুষ্ঠান, সাতটা বেজে দশ মিনিটে তরজা গান, সাতটা বেজে তিরিশ মিনিটে সমীক্ষা, আটটায় আজকের প্রসঙ্গ, আটটা বেজে পনেরো মিনিটে শহর কলকাতা, আটটা বেজে তিরিশ মিনিটে কথায় কাহিনী, আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে অর্থনীতির দুনিয়া, নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, নটা বেজে তিরিশ মিনিটে শ্রবণী, দশটায় বাংলা ছায়াছবির গান, নজরুলগীতি দশটা বেজে তিরিশ মিনিটে, দশটা বেজে পঞ্চাশ মিনিটে লোকগীতি, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এগারোটা বেজে দশ মিনিটে। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর, এখন সাঁওতালি অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 6 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:09। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে বিতান্দে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি বিতান। আজ 28 জুলাই অর্থাৎ 11ই শ্রাবণ। খেলার দুনিয়ার নানান খবর নিয়ে থাকবো আপনাদের সঙ্গে কিছুক্ষণ গল্প আড্ডা আলোচনায়। প্রথমে চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। কমনওয়েলথ গেমসে প্যারা শটপুটে সোনা পেলেন শর্মিলা, হাই জাম্পে রূপ সর্বেশের, অন্যদিকে ভারোত্তোলনে ভারতকে জোড়া পদক দুই কন্যার। শারীরিক সক্ষমতা বাড়াতে মোহনবাগান কোচের ট্রেনিংয়ে জোর, শুরু হচ্ছে মিলিটারি ট্রেনিংয়ের ব্যবস্থা। চার গোলে দুরন্ত জয় পেল মোহামেডান। অন্যদিকে নজরে রইলেন গ্রিবস। শুটিংয়ে সোনা পেলেন এশা, ব্রোঞ্জ পেলেন মানু ভাকর, আর দিল্লির বিরুদ্ধে অভিযান শুরু করবে বাংলা। দুরন্ত অনাহাত এবার তার লক্ষ্য, এশিয়ান গেমসে পদক পাওয়া। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে এই পর্যন্ত। এরপর চলে আসবো খেলার দুনিয়ার বিস্তারিত খবর নিয়ে অর্থাৎ আতস কাচের তলায়।
1: আতস কাচের তলায়।
0: বর্ষা বেশ জাঁকিয়ে রয়েছে ওটা বাংলা জুড়ে, এবং নিম্নচাপের ভ্রুকুটি আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে রয়েছে ঝড় এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা। আর এরই মধ্যে কিন্তু কমনওয়েলথ গেমস জমে উঠেছে। আপনারা জানেন শ্রোতা বন্ধুরা, গ্লাসগো কমনওয়েলথ গেমসে সোমবার মেয়েদের প্যারা শটপুটে সোনা জিতলেন ভারতের শর্মিলা ধানগড়। মাত্র 6 বছর আগে তিনি প্যারা শটপাট খেলতে শুরু করেছিলেন। সোমবার সোনা জিতে স্বপ্ন পূরণ করলেন তিনি। একই বিভাগে ব্রোঞ্জ পেলেন শিল্পা শাইলা। একই দিনে হাই জাম্পে অল্পের জন্য সোনা হাতছাড়া করলেন ভারতের সর্বেশ কুশারে। 2.25 মিটার লাফের উপর তিনি নিশ্চিত করেছেন। একই দিনে 53 এবং 58 কেজি বিভাগে জোড়া পদক পেল ভারত। প্রথমে 53 কেজিতে রূপ পেলেন জ্ঞানেশ্বরী যাদব, এরপর 58 কেজি বিভাগে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন বিন্দিয়ারানী দেবী। দুই বিভাগে সোনা জিতলেন নাইজেরিয়ার মেয়েরা। হাড্ডাহাড্ডি লড়াই হলো 53 কেজি বিভাগেও। মেয়েদের ভারোত্তোলনে এই বিভাগে রূপ পেলেন জ্ঞানেশ্বরী যাদব। তিনি ক্লিন অ্যান্ড জার্কে 111 কেজি এবং স্ন্যাচে 88 কেজি তুলে রূপ নিশ্চিত করলেন। জ্ঞানেশ্বরী তুললেন মোট 199 কেজি। সোমবার গ্লাসগোয় 53 কেজি বিভাগে বেশ কয়েকটি রেকর্ড হলো। ছত্তিশগড়ে 23 বছর বয়সী নিজের সেরা ওজন তুলে রূপ পেলেন, আর কমনওয়েলথ রেকর্ড করে সোনা জিতলেন নাইজেরিয়ার অনোমে ওমলোলোলো ডিডিহো। তার সেরা দুই লিফটের যোগফল সর্বমোট 206 কেজি, স্ন্যাচে 93 কেজি, ক্লিন অ্যান্ড জার্কে 113 কেজি। কিন্তু শুধু ওজনের মাপ দিয়ে দুই মেয়ের মধ্যে লড়াইটা ঠিক ফুটিয়ে তোলা যাবে না, কারণ লড়াই চলেছে একদম শেষ লিফট পর্যন্ত, এক পাও কেউ কাউকে ছাড়েনি। জ্ঞানেশ্বরী এবং অনমে একবার করে ওজন তুলছেন, আর নতুন করে রেকর্ড লিখতে হচ্ছে সংগঠকদের। ক্লিন অ্যান্ড জার্কে লড়াই কিন্তু দেখার মতন ছিল বন্ধুরা। 107 কেজি তুলে প্রথম গেমস রেকর্ড করলেন জ্ঞানেশ্বরী, কিন্তু কয়েক মিনিট বাদেই সেই রেকর্ড ভেঙে দিয়ে 110 কেজি তুলে ফেললেন অনমে। পরে যদিও জ্ঞানেশ্বরী তার লড়াই ছাড়েননি, ভারতীয় সমর্থকদের উৎসাহে এরপর 111 কেজি তুলে ফেললেন এবং শেষ পর্যন্ত সোনা অধরা থেকে গেল বন্ধুরা। 113 কেজি তুলে বাজিমাত করলেন নাইজেরিয়ার মেয়ে। এরপর 58 কেজি বিভাগেও দাপট দেখালেন আর এক নাইজেরিয়ার মেয়ে। 190 কেজি তুলে বিন্দিয়া রানীর ঝুলিতে এলো ব্রোঞ্জ পদক। তিনি স্ন্যাচে তুললেন 87 কেজি, ক্লিন অ্যান্ড জার্কে 112 কেজি। এই দিন সোনা জিতলেন নাইজেরিয়ার রাফিয়াতু লাওয়াল। 4 বছর আগে কমনওয়েলথ গেমসে রূপো পেয়েছিলেন বিন্দারানি। হয়তো অনেকের মনে আছে শ্রোতা বন্ধুরা, কিন্তু এই দিন মেয়েদের জিমন্যাস্টিকের ওয়ার্ল্ড ফাইনালে উঠে সপ্তম হলেন প্রতিষ্ঠা সামন্ত। পরে বাংলার মেয়ে প্রতিষ্ঠা জানান যে ভল্টে ল্যান্ডিংটা ঠিক মতো করতে পারেননি, তাই পদকের জন্য তাকে আরও অনেক ভালো করতে হবে। এর আগে ভারতের হয়ে চতুর্থ পদক জেতেন রাজা মতু পান্ডে, তিনিও ভারত তোলনে রূপো পান। পুরুষদের 65 কেজি বিভাগে রাজা মোট 286 কেজি ওজন তুলে চমক দেন। কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে ওঠার পর পাকিস্তানের বক্সারকে হারিয়ে খারগিলে স্মৃতি উস্কে দিলেন ভারতীয় বক্সার যাদবমণি সিং। রবিবার রাতে তিনি পাকিস্তানের সুনামা রেহমানকে 5-0 ফলাফলে হারিয়ে এই জয় উৎসর্গ করলেন ভারতীয় সেনাবাহিনীকে। আর এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা পদক তালিকায় কিন্তু শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, তারপর ইংল্যান্ড এবং কানাডা। ভারত এই মুহূর্তে 8ম স্থানে রয়েছে। মোহনবাগান মাঠে সোমবার বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখল অনেকেই। বৃষ্টির মধ্যে সবুজ রঙের ট্রেনিং স্টিক, যাকে ফাইবার গ্লাসের লাঠি বলা যায়, সেটি মাথার ওপরে দুহাতে তুলে দৌড়চ্ছেন সাহাল আব্দুল সামাদরা। কি বিষয়? এরপর যখন প্রথম মাঠের সাইড লাইনের ধারে রাখা হার্ড

0: ম্যাচগুলো তারা তৎকালীন, তারপর কখনো মাঠের দিকে, কখনো বা গ্যালারির দিকে ঘুরে গিয়ে পাশাপাশি হার্ডলসও তৎকালীন একটু দূরে দাঁড়িয়ে কড়া নজর রাখছিলেন কোচ পানাইতোইস দিমপেরিস। হঠাৎ দেখলে মনে হবে যেন কিছুটা মিলিটারি ট্রেনিং চলছে। ব্যাপারটা কি আদতে তাই, সেনাবাহিনীতে এই অনুশীলনকেই বলা হয় রাইফেল ড্রিল। কোমর, পিঠ, কাঁধের শক্তি এবং নমনীয়তা বাড়ানোর জন্য এই ধরনের অনুশীলন করানো হয় সেনাবাহিনীতে। প্রথম ব্যবহার করা হয় লাঠি, তারপর বাড়ানো হয় ওজন এবং শেষ পর্যন্ত দেওয়া হয় প্রায় 6 কেজি ওজনের রাইফেলও। পাবজে আশ্চর্য লাগলো এইরকম ট্রেনিং কেন বেছে নিচ্ছেন মোহনবাগানের গ্রিক কোচ। যুবভারতীতে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সাহালের একমাত্র গোলে ডার্বি জিতলেও প্রকট হয়ে উঠেছিল ফুটবলারদের শারীরিক সক্ষমতার অভাব। প্রথমার্ধে 35 মিনিটের পর তারা কার্যত মাঠে হাঁটছিলেন, তাই ফুটবলারদের দ্রুত ফিট করে তুলতেই এইরকম মিলিটারি ট্রেনিংয়ের অস্ত্র বাঁচলেন গ্রিক কোচ। অবশ্য এই ধরনের অনুশীলন নতুন কিছু নয়। নায়েদ নাইমুদ্দিন মিলিটারি ট্রেনিং করিয়ে ফুটবলারদের রোষের মুখে পড়েছিলেন মোহনবাগানের ফুটবলারদের, কিন্তু কোনো ক্ষোভ নেই নতুন কোচের ওপর তাদের, বরং আশা তারা এর মাধ্যমে দ্রুত ফিট হয়ে উঠতে পারবেন। তাই প্রথম দিন থেকেই পানায়োটিস বুঝিয়ে দিয়েছেন যে তিনি কড়া হাতে দলকে পরিচালনা করবেন এবং কোনোভাবেই ফিটনেস নিয়ে কোনো রকম সমঝোতা করবেন না। অন্যদিকে 4 গোলে জয় মোহামেডানের, দুরন্ত জয় একেবারে, যাকে বলে মোহামেডান এফসি বেনারসকে, একেবারে উড়িয়ে দিয়েছে শ্রোতা বন্ধুরা। 135তম ডুরান্ড কাপ যাত্রা শুরু করলো তারা একেবারে বিরাট ব্যবধানে জয়ের মধ্যে দিয়েই। জোড়া গোল করলেন লাল রেমসাঙ্গা। বেনারসের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহামেডান। 29 মিনিটে 1-0 করে ফারদিন আলী মোল্লা। এরপর একাধিক সুযোগ পেলেও তারা ব্যবধান বাড়াতে পারেননি। তৃতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মোহামেডান। পরিবর্তন হিসেবে নেমে 73 মিনিটে 2-0 করেন রেমসাঙ্গা। 7 মিনিট পরে ব্যবধান বাড়ান ইসরাফিল দেওয়ান। 84 মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন রেমসাঙ্গা। ডুরান্ড কাপে দুরন্ত শুরুর আগে অবশ্য খুশির হাওয়া মোহামেডান শিবিরে, কারণ আব্দুল কাদিরের বকেয়া মিটিয়ে দেওয়ায় তাদের ফিফা নির্বাসন উঠে যায়। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার খবর নিয়ে তো থাকবই, তবে আজ আপনারা জানেন মঙ্গলবার, অর্থাৎ বাইরে ঘুরে আসুন, শুনে নেওয়া যাক একটি বিশেষ বেতার প্রতিবেদন। বাইরে ঘুরে সম্প্রতি চীনে আয়োজিত অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়েছিল। সেখানে 400 মিটার দৌড়ে বাংলার মুখ উজ্জ্বল করে সোনা এনে দিয়েছেন দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের নাফিসা খাতুন। এসেছিলেন তার পুরনো ভিটে কুলপিতে, তাকে সংবর্ধনা দেওয়া হয় ব্লক স্তর থেকে, গ্রামবাসীদের তরফ থেকে, স্কুল থেকে, গোটা গ্রাম তাকে অভ্যর্থনা জানায়। আন্তর্জাতিক মহলে এত বড় একটা সাফল্য, গ্রামবাসী তো বটেই, গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষের কাছে এক গর্বের কথা। শুনব নাফিসার অনুভূতির কথা।
1: এই যে স্বর্ণ জয়গুলো তো হয়তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি, হয়তো জেগে জেগে স্বপ্ন দেখেছি, আজকে এই জিনিসটা সত্যি করতে পেরেছি, সত্যি আমি খুব খুব হ্যাপি, খুব খুব খুশি আজকে। আর আমি আগে অলিম্পিকে যেতে চাই, এরকম স্বর্ণ নিয়ে আসতে চাই, আর আমার দেশকে গর্ব করতে চাই আমি আমার প্রতি।
2: প্রথম ইন্টারন্যাশনালি কোনো ইভেন্টে নাফিসা যোগ দিয়েছে, এর আগে জেলা স্তর, রাজ্য স্তর বা দেশের হয়েও কিন্তু সে দৌড়ে পদক এনেছে, তাই আন্তর্জাতিক স্তরে এটাই প্রথম, তাই তার অনুভূতি একটু আলাদা।
1: এটা তোমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ছিল, তো প্রথমে যখন সিলেকশন পেয়েছি তো প্রচুর হ্যাপি ছিলাম যে প্রথম ইন্টারন্যাশনাল পাবো, ইন্ডিয়া কিট পরবো, কারণ প্রচুর অ্যাথলিটকে আমি দেখেছি ইন্ডিয়া কিট পরে ট্রেনিং করতে, পিক সেন্ড করতে, তো আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি যখন এই কিটটাকে আমি পরেছি। এরকম মেসেজ করছিলাম নিজেকে যে আমি কী পরে নিয়েছি, এরকম আনন্দ হচ্ছিলো এই সময়টা। তারপরে যখন একটু মনের মধ্যে হচ্ছিলো যে প্রথম ইন্টারন্যাশনাল কেমন হবে কী হবে, তারপরে এটাও মনে হচ্ছিলো যে যতক্ষণ যতদিন না আমি যাবো উপরে তো আমার এক্সপিরিয়েন্স হবে না,

0: আসলো যে আমি আছি বাস, এখানে আর কেউ নেই, আমাকেই যেতে হবে ফার্স্ট ইন্ডিয়ার জন্য। ওখানে এমন মনে হচ্ছিল যে কি নিজের জন্য খেলছি, এরকম তো মনেই হচ্ছিল না আমার। যখন রেসের শেষে আমার একটু কষ্ট হচ্ছিলো, মানে ওখানে প্রচণ্ড শ্বাস ফুলছিল, ওখানে ওয়েদারটা এরকম ছিল, কম্পিটিটর ভালো ছিল আমাদের সঙ্গে, তো সেই হিসাবে আমার ম্যান ছিল যে প্রথমে আমরা সবাই ভালো ছিলাম, লিড পেয়ে গেছি আমি, তারপরে লিডটাকে মেনটেন করা। এবার যে লাস্ট ম্যান হয় সে সবসময় বেটার থাকে, মানে তাকে সবসময় বেটার ম্যানকে লাস্ট দেওয়া হয়। এবার আমি লাস্ট ছিলাম, যেহেতু ওটাকে মেনটেন করতে পারবো, ওই জায়গাটাকে নিয়ে যেতে পারবো, এই জন্য আমাকে ওই পজিশনটাকে দিয়েছিলো ওখানে সবাই ডিসকাস করে। তো সেই হিসাবে যখন আমার মাথায় বাস একটা আছে কি আমাকে সবার থেকে আগে আসতে হবে, ইন্ডিয়াকে আমাকে আগে নিয়ে যেতে হবে। ওখানে একটা জিনিস আমি দেখেছি, যখন ফার্স্ট হয় তো সেখানকার ন্যাশনাল অ্যান্থেম চালানো হয়, মানে শোনা হয় তখন, তো ওটা শোনার জন্য আমাকে তো আমি আরও এক্সাইটেড ছিলাম যে আমার আমার ইন্ডিয়ার এটা এখানে হবে, চায়নার হতে হবে না, আমার হবে এটা।
1: সত্যি চীনের মাটিতে দাঁড়িয়ে চীনকেই হারিয়ে স্বর্ণপদক জয়, এক অভূতপূর্ব ঘটনা। এই সাফল্যের পিছনে তিনি জানাচ্ছেন যে অধ্যবসায়, বারবার প্র্যাকটিস, এটাই আসল চাবিকাঠি।
0: একটা একটা অ্যাকশান, এই সব কিছু যতক্ষণ আমি নিজেকে বেটারতে বেটার বেটার করতে করতে যাব। একটা জিনিস, একবার আমি কিছু খেলাম তো সেটা প্রথমে তো ভালো লাগলো, খেতে খেতে খেতে ইজি হয়ে গেলো, যে তো তেমন রানিংটা সেম, আমি যদি বারবার কন্টিনিউ করতে থাকি আমি ওই জায়গায় থাকবো না, আমি ওখান থেকে উপরেই যাব। তো যে পরিশ্রমটা করতে হবে এটা আমাকে আজকের জন্য না, কালকের জন্য আমাকে আজকে পরিশ্রম করতে হবে।
1: গ্রামের মেন অফিসার, কিন্তু আন্তর্জাতিক স্তর পর্যন্ত এই যে দৌড় প্রতিযোগিতায় পৌঁছানো, এর একটা অনেক বড় জার্নি, তো শুরুটা কীভাবে হয়েছিল সেটা তার কাছ থেকে একটু শুনব, তারপর কীভাবে ট্রেনিং ধীরে ধীরে ধীরে ধীরে কীভাবে পদক জয় ঘটনাটা যদি তার কাছ থেকে শোনা যায়।
0: শুরু বলতে গেলে স্যার, নিজে তো যখন ছোটো ছিলাম নিজের প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্ট ছিল রানিং করা, ট্রেনিং করা, তো ওই সময় তা তো বুঝতাম না ট্রেনিং কী রানিং কী, তো আমার দাদা যে ছিলেন মোস্তাক দা, ও আমাকে গল্প শোনাতো যে এরকম ট্রাক হয়, এরকম দৌড়ায় ওখানে সবাই, এরকম খুব চশমা টশমা লাগিয়ে এরকম ট্রেনিং করতে আসে, প্রচুর অ্যাটিটিউড হয়, ওরা খুব ভালো হয়, এরকম এরকম গল্প করতো। আর বলতো যে ওখানে যে ট্রাক ছিল সেটা রাবারের ট্রাক ছিল। 2024 আমার ন্যাশনাল মেডেল ছিল, তো সেই ন্যাশনাল মেডেলে একটা প্রবলেমের জন্য আমি সাইডে ট্রেনিং করতে পারিনি, আমার কোনো কোচ ছিল না ওখানে, তো তখন মানে আমি তখন বাইরে থেকে ট্রেনিং করতাম, তো ক্যাম্পাসে থাকতাম না, তো সেই হিসাবে যেহেতু আমি বাইরে স্টুডেন্ট, তাই জন্য আমাকে ওই ভেতরের যে স্যার কোচ, মানে যে কোচ ছিলেন, আমাকে পারমিশন ছিল না ট্রেনিং করানোর জন্য, আমাকে একাই ট্রেনিং করতে হবে, নিজের সব কিছু একাই করতে হবে। তো সেটা কীভাবে করবো, কোন দিক দিয়ে করবো, সেই সিচুয়েশানটা প্রচণ্ড টাফ ছিল। আর বাড়িতেও বলতে পারতাম না যে এরকম সিচুয়েশান এখানে, কারণ এরা চিন্তা করবে, এরা তত বুঝতো না। তো আমি রাত 9-10 পর্যন্ত মাঠেই পড়ে থাকতাম, এক ওখানে কেউ থাকতো না, মাকে ফোন করতাম, ফোনে রেখে দিতাম, ভয় লাগতো আমার রানিং করতে, ট্রেনিং করতে, তো মাকে বলতাম কি আমি মাঝে মাঝে এসে বলতাম হ্যালো মা আছো, তারপর আবার একটু ট্রেনিং করতাম, এরকম করে করে ট্রেনিং করেছি, তারপরে ন্যাশনাল মেডেল পেয়েছি।
1: এখন কি কলকাতায় থাকা হয় না ব্যাঙ্গালোরে?
0: আমি থাকি ব্যাঙ্গালোর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে, ওখানে ক্যাম্পাসে থাকি।
1: যদি কেউ আইডল থাকে তাদের নাম?
0: হিমাদি আছে, যে 50 রান করেছে, তার ম্যান এখন খুব কম আছে, তো উনি।
1: এরপরে কি ইচ্ছা রয়েছে?
0: আমি চাইবো আমি ন্যাশনাল রেকর্ড করতে, আরও বেটার টাইম করতে, আর আরও যে বড়ো বড়ো অ্যাথলিটরা আছে, আমি যাদেরকে দেখে এখন ভাবছি যে আমি খাসিদের মতো হতে পারতাম, চেষ্টা করব, তো আমাকে দেখে যেন সবাই এরকম চেষ্টা করে, ভাবে যে আমি অফিসার মতো হব।
1: ব্যাঙ্গালোরে থাকা হয় ট্রেনিংয়ের পরে, অবসর সময়ে কি পড়াশোনা আর কি করতে ইচ্ছে করে?
0: ট্রেনিংয়ের পরে যেহেতু ওখানে কিছুই নেই, না পরিবার আছে, না অন্য আদার্স কোনো গল্প আছে, না কিছু আছে, যেহেতু কখনো নিজেকে বোর ফিল করি, তো সেখানে ড্রয়িং করি, সিঙ্গিং করি, তারপরে বুক পড়াশোনা, পড়াশোনা সত্যি বলতে বুকের কথা বলবো না আমি করি, কিন্তু কোনো।
1: এই যে গ্রাম থেকে আপনি উঠে এসেছেন, গ্রামে তো এরকম অনেক প্রতিভাই রয়েছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে যারা সঠিক জায়গা পেলে হয়তো তাদের স্কুলিং ঘটতে পারে?
0: সবার মধ্যে প্রচণ্ড প্রতিভা আছে, এবার সব মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা থেকে থাকে, কিন্তু আমাদের গ্রাম বাংলায় আমি দেখেছি মোর দেন 50% যে একটা ভালো অ্যাথলিট হতে পারবে, এরকম ট্যালেন্ট প্রায় বাচ্চাদের মধ্যে আছে। এবারে সেই হিসাবে আমি

0: স্কুলকে বলবো কি স্পোর্টসের দিক থেকে একটু সাপোর্ট করার জন্য, ওদেরকে সাব ডিভিশন ক্লাব এগুলো খেলানোর জন্য। কারণ স্যার আমি যে এই জায়গায় এসেছি, আমি ওই ওই জায়গা থেকে খেলে ওই জায়গা থেকে সাহস পেয়েছি কি আগে যাওয়ার জন্য। আমি আজ যদি ব্লক স্টেট ব্লক লেভেলে এসব খেলা না খেলতাম, আমি আজকে ইন্টারন্যাশনাল অ্যাথলিট হতে পারতাম না। তো এইসব যে বাচ্চারা আছে এরা এইসব খেলা খেলবে স্কুলের থ্রুতে, কারণ বাড়ি থেকে নিয়ে যাবে না, স্কুল থেকে সাপোর্ট করবে, স্কুল থেকে নিয়ে যাবে, এন্ট্রি দেবে, ওদের নাম তখনই হবে। একজন ব্লক, আমি যখন প্রথম ফার্স্ট ব্লক খেলেছি স্যার, তখন আনন্দ প্রচুর ছিল, কিন্তু ভেবেছিলাম যে এর আগে ডিস্ট্রিক্ট লেভেল যাব। তো স্যার ব্লকটা বড় হওয়ার জন্য ছোট জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তো আমি চাইবো স্কুল থেকে এই হেল্পটা হয় যেন বাচ্চাদের জন্য।
1: সত্যি স্কুল স্তর থেকে এই সাহায্যের অত্যন্ত প্রয়োজন। নাফিসা চায় একেবারে নিচু স্তর থেকে এইভাবে অনুশীলনের মাধ্যমেই এত ভালো এত বড় একটা সাফল্য আসে। নাফিসা তারই একটা উদাহরণ, বাংলার ঘরে ঘরে, ভারতবর্ষের ঘরে ঘরে নাফিসার মতো খুদেরা বিশ্ব অ্যাথলেটিক্সে, বিশ্ব ক্রীড়া জগতে যেন নাম করতে পারে, এই আশা রেখে আজকে অনুষ্ঠান শেষ করব। এতক্ষণ কথা বলছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের নাফিসা খাতুনের সঙ্গে, যিনি অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক এনে দিয়েছেন।
2: শ্রোতা বন্ধুরা, নাফিসা আরও অনেক অনেক হার্ডলস, অনেক অনেক কঠিন বাধা পার করুন এবং আরও আরও সাফল্য পাক, আমরা এটাই আশা করব। আপনারা শুনলেন আজকের বাইরে ঘুরে অনূর্ধ্ব 23 বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নিয়ে একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনায় রক্তিমবরণ ময়রা, প্রযোজনা আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ। চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবরে। আর যে খবর আপনাদের জানাবো শ্রোতা বন্ধুরা, ভারতের শুটিংয়ের আকাশে একজন উজ্জ্বল নক্ষত্রের মতন তিনি জ্বলছেন, আপনারা প্রায় সকলেই তাঁকে জানেন এবং আরও একবার নিজেকে প্রমাণ করলেন এশা সিং। সোমবার হ্যাংজাওয়ে আইএসএসএফ বিশ্বকাপ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে অলিম্পিক্সের জোড়া পদকজয়ী মানু ভাকেরকে টেক্কা দিয়ে সোনা জিতলেন এশা। উচ্চমানের এবং উত্তেজনার ফাইনালে স্নায়ুচ্ছাপ বজায় রেখে পোডিয়ামের শীর্ষে জায়গা করে নেন 21 বছর বয়সী এই শুটার। অন্যদিকে কঠিন লড়াইয়ের পর ব্রোঞ্জ পান মনু। এক বিভাগে ভারতীয় শুটারদের জোড়া পদক জয় স্বভাবতই দেশের ক্রীড়া ইতিহাসে এবং ক্রীড়ামহলে খুবই খুশির মহল তৈরি করেছে। হ্যাংজাও তার কাছে বিশেষ জায়গা, সে কথাও বারবার মনে করছেন। এশা এখানে খেলতে তিনি বরাবরই ভালোবাসেন, এশিয়ান গেমসের স্মৃতি তার এখনও টাটকা। আর এখানে তিনি 4টে পদক জিতেছিলেন, 2023 সালের এশিয়ান গেমসে এই কেন্দ্রেই 4টি পদক জেতেন এশা। অন্যদিকে জুনিয়র স্কোয়াশ, আপনারা জানেন চ্যাম্পিয়নশিপ জিতছেন আনাহাত তিনি, এরপর তার লক্ষ্য এশিয়ান গেমস, অবশ্যই সেখানে ভালো খেলতে পারলেই অলিম্পিক্সে সুযোগ, তাই আনাহাত সিং তিনি কোনোভাবেই সেই সুযোগ হাতছাড়া করতে চান না। চ্যাম্পিয়ন হয়ে তার ভালো লেগেছে, তবে অবশ্যই তার লক্ষ্য এশিয়ান গেমস, সেখানে ভালো প্রতিপক্ষদের বিরুদ্ধে স্কোয়াশে খেলতে মরিয়া, ভালো কিছু করলে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারবেন। স্কোয়াশ ফাইনালে উঠেও ফিরে আসতে হয়েছিল জৎসনা চিনাপ্পাকে, কিন্তু শেষ পর্যন্ত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতে দেশবাসীকে গর্বিত করেছেন 18 বছরের অনাহাত সিং। তারপর থেকে এখনও একটি স্বপ্নের ঘোরের মধ্যে রয়েছেন তিনি। বিশ্বের 20 নম্বর তথা ভারতের 1 নম্বর তারকা শনিবার রাতে 11-3, 11-7, 11-9 ফলে হারিয়েছেন মিশরের রুকায়া সালেমকে। অন্যদিকে কমনওয়েলথ গেমসের খবরের পাশাপাশি আসব ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হতে চলা টেস্ট সিরিজ নিয়ে কিছু কথায়। ভারতের যে একাদশ সেটি ঘোষণা করা হলো। শ্রীলঙ্কা সফরে টেস্ট দলে ফিরলেন বুমরা এবং জাদেজা। ভারতের পেস আক্রমণের প্রধান ভরসা জাসপ্রীত বুমরা এবং অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট দলে ফিরলেন। সোমবার জাতীয় নির্বাচকের আগামী 15 আগস্ট থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা সফরে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করলেন। গত বছর নভেম্বরের পর এই প্রথম টেস্ট দলে সুযোগ পেলেন বুমরা এবং জাদেজা। তবে ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক 3 ম্যাচের একদিনের সিরিজে চোট পাওয়ার কারণে বুমরার খেলার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে তার ফিটনেসের ওপর। অন্যদিকে 37 বছর বয়সী রবীন্দ্র জাদেজা আইপিএল 2026 মরশুমে টেনিস এলবোর চোটে আক্রান্ত হওয়ার পর থেকেই মাঠের বাইরে ছিলেন, সেই চোট কাটিয়ে ফিরছেন তিনি। ভারতের টেস্ট দল আপনাদের জানাবো একবার শ্রোতা বন্ধুরা, শুভমান গিল অধিনায়ক, কে এল রাহুল সহ অধিনায়ক দেশাশী জয়সওয়াল রয়েছেন, ঋষভ পন্থ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পাড়িকাল এবং সারাংশ জৈন। কমনওয়েলথ গেমসে যেরকম প্যারা অ্যাথলেটিক্সে ইতিহাস করলেন শর্মিলা ধানকার, জিতলেন সোনা, তার জীবনটা কিন্তু খুব একটা সহজ ছিল না শ্রোতা বন্ধুরা। হরিয়ানার চিত্রৌলি গ্রামের এক জমিদার পরিবারে জন্ম নেওয়া শর্মিলা ভারতের কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে কেবল স্বর্ণজয়ী নন, তিনি প্যারা অ্যাথলেটিক্সে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হিসেবে নজির গড়লেন। তার সমস্যা সত্ত্বেও, শারীরিক অসক্ষমতা না থাকা সত্ত্বেও, তিনি যেভাবে মাত্র 2 বছর বয়সে প্রবল জ্বরের পর পোলিওতে আক্রান্ত হয়েছিলেন, তারপর সেখান থেকে এই জায়গায় পৌঁছানোটা সত্যি অবিস্মরণীয়। অন্যদিকে কমনওয়েলথ গেমসের যা পরিস্থিতি, অভিজ্ঞ শাটলার এইচ এস প্রণয়ের কথায় আসবো কমনওয়েলথ গেমস থেকে, একটু অন্য খেলার খবরে আসবো আপনাদের জন্য। এইচ এস প্রণয় এবং উন্নতি হুডার নেতৃত্বে তাইপেই ওপেন সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেবে ভারতীয় দল। ধারাবাহিক ভালো পারফরমেন্সের জন্য কোর্টে নামছেন দুজনেই। প্রথম রাউন্ডে প্রণয়ের প্রতিপক্ষ হবেন জাপানের মিনোরু কোগা এবং উন্নতি মুখোমুখি হবেন কোয়ালিফায়ার থেকে উঠে আসা আরেক প্রতিদ্বন্দ্বীর। শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গন এই পর্যন্তই, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। আমাদের ফোন নাম্বার 2213134, ইমেল আইডি airkolkatasports@gmail.com, ফেসবুক পেজ AIR কলকাতা স্পোর্টস পেজ, আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন। ঠিকানা প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: এতক্ষণ শুনলেন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে ছিলেন বিতান্দে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না, সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের। অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।

নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: ওটিপি অন্যকে জানাবেন না। যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেই জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2.0 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 76%। বৃষ্টিপাতের পরিমাণ 4.7 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার সান্ধ্যকালীন বিজ্ঞপ্তি। জানিয়ে দিই আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, শিল্পী মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন হেপাটাইটিস কারণ ও প্রতিকার, এ বিষয়ে ডক্টর প্রেম কুমার হাঁসদার সাক্ষাৎকার 6:15। 6:38 চাষি ভাইদের জন্য জল হওয়ার খবর। এরপর শুনবেন কৃষি কথার আসর, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস প্রসঙ্গে শুভ্র রায় চৌধুরীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 তর্জা গান পরিবেশনায় প্রভা হালদার ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30 বলবেন দেবর্ষী ঘোষ। আজকের প্রসঙ্গ রাত 8:00। 8:15 শহর কলকাতা। এই অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। কথায় কাহিনী 8:30 ভারতবর্ষের লেখক কাহিনী রবিশঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, আলোচনা ভিত্তিক অনুষ্ঠান অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব। অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়। প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। শুনবেন প্রথম পর্ব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাত 9:00 সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী। 9:30 শ্রবণী, স্বরচিত গল্প পাঠে বিনতা রায়চৌধুরী এবং স্বরচিত রম্যগদ্যের রজতেন্দ্র মুখোপাধ্যায়। বাংলা ছায়াছবির গান রাত 10:00। 10:30 নজরুলগীতি, শিল্পী অসীমা দুবে। মানুষ ভৌমিকের কণ্ঠে লোকগীতি শুনবেন 10:50। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

জানিয়ে দিই সঞ্জয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। এরপরই সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, গুল গুলশান 6:30, 7:10 নজরুল গীতি শিল্পী অসীমা দুবে, দর্পণ 7:30, রাত 8:00 শুনবেন ছায়াছবির গান, সংসদ পর্যালোচনা 8:15, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, স্পটলাইট 9:16, 10:30 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে ম্যান্ডোলিন শিল্পী সরোজ বড়ুয়া, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্ককে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াময় ভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা খবর পাড়াবে জিতেন্দ্রনাথ টুডু। নিট বাবদে বিনিডিয়া হুলসেল আড়ানা অক্তে পুলিশা বাড়তি উড়তি লালিশে বিরোধী আড়ি খেচড়া গুলমাল কারণে দরবার বানার কান্ধারে দুপুরগে বেড়া বারটাং হাবিজ থুকম তাহেকান। লোকসভা গালচিয়া মনতান ওম বিড়লা সরকার আর বিরোধী বানার পাহাটাগে মিন মতরে সেটের কাতে গাপালমারাও এতহব মেনলে। দরবার গাপালমারাও জায়গা আর দিশম জাকাতরে সারিয়া তের সেটের কা লাগতি মেনতে গালচিয়া মনতান ওম বিড়লা সানামে দেদেলা হাত কোয়া। দিল্লি যন্তর মন্তর খন ছুড়িয়েলেন পাঠুয়া হুলসেল আড়ানা বাবদে লাফাং আদালত সে সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিহার কেরালা উত্তরপ্রদেশ আসাম আর পশ্চিমবাংলা সাথে জুদা জুদা পনতেন সিরে সচিব নোটিশে জারি আকাওয়াত কোয়া। সিরে বিচারিয়া সূর্যকান্ত বিচারিয়া জয়মাল্য বাগচি আর বিচারিয়া ভি মহানাহা মেচমাচি হুকুমে জারি আকা। মেচমাচি হুলসেল অক্তেনাং যতম সিসিটিভি ড্রোন বডি ক্যাম ফুটেজ আর ওয়ারলেস ডগর রাখি যোগাও হয় হুকুম আকা। সুপ্রিম কোর্ট হুলসেল অক্তেনাং ডিজিটাল তথ্য রাখি যোগাও সাথে ওনা দিশুয়া সামাংরে বাং সদর হয় হুকুম আকা। মারাং মন্ত্রী মানতান নরেন্দ্র মোদী তেহেন অসমরেন এমপি কোসাও ওনা পনতরেয়া বান পরিস্থিতি ইদিকাতে গাপাল মারাওয়াকানা। কেন্দ্র বান হাল্লাকরে পাড়াওয়াকান হড়কো গড়ো সহত দিশে আসাম সরকার সাও জমিতে কামিয়েন আমেনতে মানতান মোদী সোশ্যাল মিডিয়ারে মেনাকানা। মারাং মন্ত্রী ওডেন হড়কোয়া নিরৈ আর নাপায় হড়মো সাওয়ার হয় নেহরাকানা। পনতরে চালু লাগিদকানা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। হড়মো সাওয়ার দপ্তর পান্থা রেয়া নোটিশ জারি কাতে মেনাকানা যাহাই কো নেমুদ্রেগে স্বাস্থ্য সাথী পান্থা রেকো সেলেদ আকানা মেনখান আয়ুষ্মান ভারত রেদো বাঙা উনকুগে পান্থা রেয়া সুবিধা দোকো নামা। নোয়ারে ঘরঞ্জ পিছি 5 লাখ টাকা হাবিজ ক্যাশলেস মেনতো বেগর কাউডিতে চিকিৎসা সুবিধা এমাহা কোয়া। তঙ্গে জুলাই চাঁদো পারমেন 2022 মাহিত পনত মন্ত্রীমারের পান্থারে হেঁসায় এমাকানা। পনত সরকার রেশন ব্যবস্থার নাপায় আর ভাগি চাউলে এম আমেনতে মেনাকানা। লাহাতে চাউলে অদল বদল আর খারাপ চাউলে সার্ভার বাবদে যাহা লালিশ রাখাব লেনা ওনা পরিস্থিতি আদো বাং রুয়ার হচো আমেনতে জমা দপ্তর মন্ত্রী অশোক কীর্তনিয়া দৃঢ় সালা এমেনাকানা। মানতান কীর্তনিয়া হলা খাদ্য ভবনরে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আর উত্তর দিনাজপুরের চাউলে কল মালিক কোসাং গাপালমারাও তায়ম নয় মেনাকানা। বিহার আর অসম সরকার নিট ইউজি বিনিডরে বেনিয়ম লালিশে হুলসেল আড়ানারে সেলেদ লেনক চেতান খন মামলা তুলো রুয়ারে সাব্যস্ত আকা। উনকু চেতান খন নিত নতুন জাহান আইনি ব্যবস্থাকে বাং হাতাও আমেনতে বাড়াই আকানা। ভারত রেন পেরা এথলেট শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসরে তিরলা শর্ট পাঠ F57 ইভেন্ট মেনদো মেনহেন বল চাপারে সোনা পদক হামেট আকা। নিত হাবিজে ভারত দোসার সোনা মেডেল মেন্তরা লেগ কানা। বারেয়া সোনা 5 গোটাং রূপ 5 ব্রোঞ্জ পদ হামেট কাতে ভারত মেডেল লেখা নিত গেল। দিশমকে মানতীয় দ্রৌপদী মুর্মু সহ দিশমকে মানতান সিপি রাধাকৃষ্ণান আর মারাং মন্ত্রী মানতান নরেন্দ্র মোদী গ্লাসগো কমনওয়েলথ গেমসরে মেডেল হামেটিয়ে কো সারহাও আকাত কোয়া। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর অনাজাপা পশ্চিমবাংলা সাথে উত্তর উড়িষ্যা চেতান উনুম আকান দাগ মিল এনা সেতা দীঘায় পারম আকা। ওনা বই বইতে পশ্চিম উত্তর উড়িষ্যা দক্ষিণ ঝাড়খণ্ড আর উত্তর ছত্তিশগড় সেজ লাহা কানা। দারাতে পনত দক্ষিণ আখার হেনা আয়মা জেলা।

0: উনি যেন অনেক পিত্তরস কমে উডুক তাহলে জিরোও তাহেনা কারণ উনি না চিকম তা সাসাঙ্গাতে বিলির বিনোগটা কমতা কারণ ওনা দো মায়ামতে গ্লুকোজ সঙ্গে তলকাতে রাচাতে সঙ্গে উডুকা
1: আচ্ছা আদন ওনা এ আর ই হেপাটাইটিস নি কিন্তু তিন বতরনা কানা
0: এ দো আডি বতরা দো বাঙ্কানা এ দো আজ থেকে বিসুয়া হইয়া বিসুয়া কেনতন পাসনা গো দো আডি উসরা হড়কো আবু হড়কো মধ্যে
1: আদো ওনা ওনা এ গে জানি আডি আলগাতে হড়কো তুকতাক কাতে কো বেসেতে আদো কোলি না
0: যে এ দো আডি উসরা তা বিসুয়া জিরো বিসুয়া আর নয় বিশ্ব থেকে নাকু দো নাকু কো তুকতাক কো মেনা যে
1: বেশ কি দিয়ালে
0: বেশ কি দিয়ালে পে ই সেবন রড লেকা দো ই হো ডি কমজোরি নক গিয়া আদো এ তাহেন কা নি হো সুযোগ নাম লেকা অন্তে বলোয়া এ তক্তে নাম লেকা দে বলো গিয়া হরমো সে মেন খান ই দো অকয় গিদ্র কো হয় জানাম ওর লাগি দ কয় মানে অঙ্ক প্রেগন্যান্ট কমিতা কো হ্যাঁ অঙ্কু লাগি দে নোয়া দো মুশকিল গিয়া ই দো অডি বতরনা জীবি হয় হাতাও দাঁড়িয়া
1: আচ্ছা তাহলে এ তাহলে লেনখান ই হুই দাঁড়িয়েয়া হেপাটাইটিস ই হুই দাঁড়িয়েয়া হয় আর নিয়ে দো হামাল হড়মো আয়ো হর কো লাগি তে দো আডি বতরনা
0: খানা ই দো আডি বতরনা হামাল হড়মো কো লাগি
1: গিদের এঙ্গা তো মারাং রে নোকানা ভ্যাকসিন হেপাটাইটিস ই লাগি তে মেনা আকাডা
0: ই লাগি তো নোকানা বনুয়া না মেন খান এ লাগি দো মেনা আদা নুকু দো হামাল কান হড়মো কো দো নাতে ডাক্তার বিডো তাকো হ্যাঁ ওনা দো মেন বতরাগে কো বিডো হচ্ছে তাকো আদো এন হয় মেন লেকা ইনা দো জন্ডিস হই কিনা আদো নাকে যত কো বিডো তায়া
1: আচ্ছা
0: যত বিডো কেতে কো নেলা ওকাটা মুশকিল আমি না সে বনুয়া
1: আচ্ছা এ তাহলেন খান কি হেপাটাইটিস ই হো হই দাঁড়ে আ ওনাতে আনরে দো মিটেন আসনা কথা দো নিয়ে কানা যে এ হেপাটাইটিস লাগি তে দো ভ্যাকসিন মেনা আকরা
0: মেনা কাদা
1: আচ্ছা ডাক্তার গমকে তেহিন হেপাটাইটিস বাবতে না পয়লো হাটি রিনা গালমারা দো নোডে গেলাং কেচেদা আমসালা দোসার হাটি রে আরহো নেপাম হইয়া আর সারি তাহেন হেপাটাইটিস বি সি আর ডি বাবতে লাং গালমারাওয়া গালমারাওয়া লাং দোসার হিসরে মা তেহিন দো নিনা গে শান্তির আখড়া পাঠা সেন কোন জোহার
0: মা জোহার
2: আজম কে তাপন আপে হেপাটাইটিস রেনা অজে আর তিকিচা বাবতে ডাক্তার প্রেম কুমার হাঁসদাস কুপলির উপর রেয়া পৈলো হাটিং কুকলির দো তাহে কানা সুতলাল সরেন গাপা দো আজমোয়া নোয়া রেয়া দোসার হাটিং আর আজমোয়া নীলমণি হেমব্রমা সাওতেন কোয়া সেরিং কাপানা আখড়া কামি হরপে আঁজম কেদা তেহেঞা আখড়া মুচাদ মাড়াং আঁজম তাবন পে নরেন্দ্রনাথ হেমব্রমা লাগড়ে সেরিং

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়াভিত্তিক ফসল বিমা প্রকল্প RWBCIS-এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির জন্য বিমা সুরক্ষা প্রদান করা হয়। এটি কৃষকদের জলবায়ু সম্পর্কিত ঝুঁকি কমাতে সহায়তা করে। আজ লোকসভায় এক লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে RWBCIS উদ্যান পালন ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য, তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির বিরুদ্ধে বিমা সুরক্ষা প্রদান করে। গত মাসের 30 তারিখ পর্যন্ত PMFBY এবং RWBCIS-এর আওতায় মোট 92,68,00,000 কৃষকের আবেদন নথিভুক্ত করা হয়েছে। অপরাধ দমনে জাতীয় তদন্তকারী সংস্থা NIA-এর অনুকরণে সরকার রাজ্য তদন্তকারী সংস্থা SIA তৈরির পরিকল্পনা করছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানী ভবনে রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে 552টি থানার মধ্যে অধিকাংশতেই কোনো পরিকাঠামো নেই। কেন্দ্র সরকারের সহায়তায় ধাপে ধাপে সেগুলির ব্যারাক, মূল ভবন সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের অনুকরণে রাজ্যে জনসংখ্যার নিরিখে আরও পুলিশকর্মী নিয়োগ করা হবে। রাজ্যে আপাতত 57,000 পুলিশ পদ শূন্য থাকলেও চলতি বছরে আরও 1,00,000 পুলিশ নিয়োগ করার কথা মুখ্যমন্ত্রী জানান। পুজোর আগেই পুলিশকর্মীদের 20% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকার নবান্নে 4টি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য পুলিশের সদর কার্যালয় ভবানী ভবন থেকে এই পরিষেবার সূচনা করে বলেন, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বিনামূল্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার কেন্দামারি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে গেছে। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 22। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 13টি আসনে তৃণমূল কংগ্রেস এবং 9টিতে নির্দল প্রার্থীরা জয়ী হন। রাজ্যে সরকার বদলের পর প্রধান এবং উপপ্রধান পদে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেস সদস্যরা। আজ তৃণমূল কংগ্রেসের 12 জন সহ বিজেপির সমর্থিত নির্দল 7 জন মিলিয়ে মোট 19 জন পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে নতুন বোর্ড গঠন করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেস নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। আবাস যোজনার কাটমানি, তোলাবাজি, সাধারণ মানুষকে মারধর, হুমকি এবং ভোট পরবর্তী হিংসার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। গ্রামীণ সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলায় অধিকাংশ জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় 2-1টি জায়গায় 7-11 সেন্টিমিটার বেগে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার 2-1টি জায়গায় ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1টি জায়গায় ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় 2-1টি জায়গায় বজ্রপাত বা বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে।

0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আপনাদের রাম ভাই বলছি। আজকের দিনটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ, কেন জানেন তো? আজকে ওয়ার্ল্ড ন্যাচার কনজারভেশন ডে, অর্থাৎ বাংলায় বললে দাঁড়াবে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। তো এই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস নিয়ে বলতে গেলে প্রথমে কিন্তু মনে প্রশ্ন একটা জাগবে যে এই দিনটি কেন পালন করা হয়। আসলে দেখুন বন্ধুরা, প্রকৃতির প্রতি আমরা কিন্তু নানা সময়ে নানাভাবে অত্যাচার আর অবিচার করে চলেছি। অর্থাৎ প্রকৃতিকে আমরা কোনো না কোনোভাবে একটা হানি পৌঁছাচ্ছি, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করছি। অর্থাৎ আজকের দিনটা মনে রাখতে হবে এই কারণে যে এই যে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, সেটা যেন প্রকৃতির ক্ষতি সাধন করছি বলুন বা প্রকৃতি বিনষ্ট করছি বলুন, তো সেটা যেন আর না করি। যা হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার থেকে একটা জাগরূকতা অর্থাৎ সচেতনতা আমাদের মধ্যে গড়ে উঠুক যেহেতু আমরা প্রকৃতির উপর নির্ভর করেই তো বেঁচে আছি, এই বায়ু, এই জল, এই মাটি, তা থেকেই তো আমরা জীবন ধারণ করছি, তার উপর বেড়ে ওঠা গাছ বা তার উপর যে সবজি, যে ফসল প্রকৃতি আমাকে দিচ্ছে, যে ফুল ফল আমাদের দিচ্ছে, যে প্রাকৃতিক শোভা আমাদের মনের মধ্যে আনন্দ বর্ধন করছে, আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রকৃতি কিন্তু আমাদের উপর নির্ভরশীল নয়। আমরা উল্টোভাবে প্রকৃতি থেকে আহরিত সমস্ত কিছু সম্পদের উপর নির্ভর করছি। তাই প্রকৃতিকে বাঁচানো, প্রকৃতিকে তার মতো করে রাখা, প্রকৃতি যেন রুশে না উঠে সেদিকে নজর রাখা কিন্তু আমাদের দায়, দায় শুধু নয় আমাদের দায়িত্ব। তা প্রকৃতিকে যেন আমরা সঠিক ভাবে ভারসাম্য রক্ষা করে বজায় রাখতে পারি, তাহলেই আমাদের মঙ্গল। আর আজকের দিনটা হচ্ছে সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন যে আমরা আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখব। প্রতি বছর আজকের দিনে, মানে এই 28 জুলাই, এই তারিখটা পালিত হয় ওয়ার্ল্ড ন্যাচার কনজারভেশন ডে, অর্থাৎ প্রকৃতি, বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। আসুন বন্ধুরা, আমরা দু চার কথা এই প্রসঙ্গে বলি। আমার সঙ্গে রয়েছেন একজন যুব বন্ধু, যিনি নাকি আমাদের যে গ্রামীণ যুব অনুষ্ঠান রয়েছে তার একজন প্রতিনিধি বলতে পারেন, যিনি মিডিয়া ম্যানেজমেন্ট, অর্থাৎ বাংলায় বললে দাঁড়াবে যে সংবাদ মাধ্যম ব্যবস্থাপনা সঙ্গে যুক্ত। কিভাবে উনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এবং প্রকৃতির সঙ্গে তার যে নিবিড় যোগাযোগ, জন্মসূত্রে এবং প্রকৃতির প্রতি তার টান ও আকর্ষণ, কিন্তু আজকে তাকে এই স্টুডিওতে আনতে আমরা বাধ্য হয়েছি। যখন এই বিশ্ব প্রকৃতি দিবসের কথা বলছি, শুভ তোমার সঙ্গে একটু শ্রোতাদের আলাপ করি দিই, তুমি বরং নিজের আলাপটা করে নাও, নিজের পরিচয়টা যদি একটু রাখো।
2: শুভ্র রায়চৌধুরী, আমার খুব ভালো লেগেছে আজকের এই প্রোগ্রামে আসতে পেরে। আমি চেষ্টা করব আপনাদের কাছে কিছু পরিসংখ্যান তুলে ধরবার মাধ্যমে, যাতে আপনারা বুঝতে পারেন যে সংরক্ষণ কতটা প্রয়োজন, কতটা প্রয়োজনীয়।
1: ঠিক, যখনই আমরা কোন একটা দিবসের কথা বলি এবং সেই নিয়ে অনুষ্ঠান করছি, ইংরেজিকে তাকে অবজারভেন্স বলা হয়, অর্থাৎ সেই দিনটাকে আমরা প্রতিপালন করছি, তার একটা নির্দিষ্ট তাৎপর্য থাকে, তার একটা মূল ভাবনা থাকে, একটা সুর থাকে, কেন পালন করছি, কিভাবে পালন করছি, কি উদ্দেশ্যে পালন করছি। তো সেগুলো উপপাদ্য বিষয় হয়। আজকের দিনটিও ঠিক তেমনি, যে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস যখন আমরা বলছি তার পালনের উদ্দেশ্য রয়েছে, তাৎপর্য রয়েছে। আসুন বন্ধুরা, আমরা একে একে জেনে নেওয়ার চেষ্টা করি। তার আগে বরং শুভ্র, তোমার থেকে জেনে নি যে প্রকৃতি সংরক্ষণ বিষয়টা আসলে কি।
2: আমরা সবাই কিন্তু এই বিশ্ব প্রকৃতির মধ্যে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, এবং এই নির্ভরশীলতা ক্রমবর্ধমান। এখানে যে বিষয়টা নিয়ে আমাদের কথা বলতে হবে সেটা হচ্ছে প্রথমেই জনসংখ্যা। জনসংখ্যা শুধুমাত্র ভারতের নিরিখে নয়, গোটা বিশ্বের নিরিখেই সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা যত বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক সম্পদের ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে।
1: একদম,
2: এখানে আমার মহাত্মা গান্ধীর একটা কথা মনে পড়ে যাচ্ছে।
1: জাতির জনক মহাত্মা গান্ধী,
2: মহাত্মা গান্ধী তিনি বলেছেন যে আমাদের বিশ্ব প্রকৃতিতে যে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এই প্রাকৃতিক সম্পদ যথেষ্ট পরিমাণে রয়েছে সবার ব্যবহারের জন্য, কিন্তু কারোর লোভের জন্য নয়। তাই আমাদেরকে এটা বুঝতে হবে যে কতদিন পর্যন্ত কতটুকু ব্যবহার করলে যাতে আমরা বেশ কিছুদিন ধরে, অর্থাৎ অনেকটা সময় ধরে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
1: দেখো এই চোরা চালানকারীরা বা তারা কিভাবে বনের বনজ সম্পদ নিয়ে নিচ্ছে, তো সেটাই গান্ধীজি বলেছেন লালসা পূর্তির জন্য নয়, তাই না? হ্যাঁ, যতটা আমাদের প্রয়োজন ততটাই নিতে হবে। যাকে যে কথাটা তুমি বলছিলে যে এই যে আমরা কেন পালন করছি প্রকৃতিক,
2: যেমনটা আপনি বলছিলেন যে এই যে সম্পদ রয়েছে সেটা যে কোনো সম্পদই হোক না কেন, বিশেষত প্রাকৃতিক সম্পদের কথাই আমরা যদি বলি, এই প্রাকৃতিক সম্পদকে আমাদের ব্যবহারের সময় অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। তার প্রথম কারণ হচ্ছে যে এই প্রাকৃতিক যে সম্পদ তা কিন্তু সীমিত, সময়ের সাথে সাথে তা ফুরিয়ে আসছে। আমরা যে জনগণ, বিশ্বের জনগণ, আমরা যদি তা সাবধানতার সাথে ব্যবহার না করি এবং সেটা যদি আমরা দীর্ঘ সময় ধরে আমাদেরকে ব্যবহার করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে এ ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। যেমন আমাদেরকে মনে রাখতে হবে যে বিশ্বব্যাংক বলেছে যে 2022 সালের মধ্যে বিশ্ব প্রকৃতির যে জনসংখ্যা তা কিন্তু প্রায় 7.95 বিলিয়নে পৌঁছেছে এবং 2037 সালের মধ্যে তা 9 বিলিয়নে পৌঁছবে। অতএব জনসংখ্যা বৃদ্ধি যেমন ঘটছে, তার সাথে সাথে কিন্তু প্রাকৃতিক যে সম্পদ রয়েছে তার ব্যবহারের বৃদ্ধিও ঘটছে। অতএব আমাদেরকে সেই ব্যবহারটা সীমিত করতে হবে যাতে আমরা বহুদিন পর্যন্ত সেটা ব্যবহার করতে পারি। এটা বলার একমাত্র কারণ হচ্ছে যে যেই মুহূর্তে জনসংখ্যা বৃদ্ধি পাবে সেই মুহূর্তে পানীয় জলের প্রয়োজন পড়বে। পানীয় জলের ব্যবহার যত বৃদ্ধি পাবে তত ভূগর্ভস্থ জলের পরিমাণও বৃদ্ধি পাবে, ব্যবহার বৃদ্ধি পাবে। এক্ষেত্রে এই ভূগর্ভস্থ জলের পরিমাণ যদি কমতে থাকে তা কিন্তু প্রকৃতির জন্য ক্ষতিকারক, এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে এই ভূগর্ভস্থ জলের নিষ্কাশনের ক্ষেত্রে অনেক সময় পানীয় জলে আর্সেনিক মেশার সম্ভাবনা থাকে বা আরো যে সমস্ত ভূগর্ভস্থ যে ধরনের বিষাক্ত পদার্থ রয়েছে। এখন আমরা একথা বলতে পারি যে আমরা তো পরিশ্রুত পানীয় জল খাচ্ছি, তাহলে তা মেশার সম্ভাবনা নেই এবং এক্ষেত্রে সরকার বহুবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু চাষবাসের ক্ষেত্রে যে ভূগর্ভস্থ জল রয়েছে তা যেহেতু নিষ্কাশন করা হচ্ছে এবং সেই উৎপাদন বৃদ্ধির জন্য জলের পরিমাণও প্রয়োজন পড়ছে, তাতে কিন্তু ওই চাষবাসের যে ফলন প্রক্রিয়া রয়েছে, ফলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু ওই আর্সেনিক কিন্তু মিশছে। তো সে বিষয়ে আমাদের কিন্তু সাবধান হতে হবে।
1: তাহলে শুভ, যে বিষয়টা আসলে শ্রোতা বন্ধুদের কাছে আজকে আমরা তুলে ধরতে চাইছি যে আজকের এই বিশেষ দিনটিকে লক্ষ্য করে যে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ আমরা কিভাবে করব। দেখুন, প্রকৃতিতে যা আছে তার ভান্ডার কিন্তু সীমিত এবং প্রতিনিয়ত যখন আপনি ব্যবহার করতে থাকবেন, বলা হয় যে যক্ষের ধন অপচয়ের মাধ্যমে কিন্তু একদম শেষ হয়ে যায়। প্রকৃতির সম্পদ যে আবহমান কাল ধরে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তা নয়, প্রকৃতির সম্পদ নিঃশেষিত হবে একদিন। তাহলে আমরা যদি কোন রকম বিচার না করে নির্বিচারে, ধরুন বন ধ্বংস করি, ধরুন বন্য প্রাণ ধ্বংস করি, বনের কথা আমি বলছি এই কারণে যে আগেও বলেছি যে এই সময়টা বিশেষত ফরেস্ট মান্থ হিসাবে বলা হয়, যে জুন জুলাই অগস্ট, এই সময়টাতে যেহেতু আমরা বিশেষভাবে নজর দিই প্রকৃতির দিকে, কারণ কিছুদিন আগে আমরা পালন করে এসেছি বিশ্ব পরিবেশ দিবস, সেই সময়ও কিন্তু পরিবেশ সম্পর্কে একটা সচেতনতা আপনাদের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সকলে কেন, শুধু আপনাদের মধ্যে কেন, আমরা সকলেই যাতে পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে পারি সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। ঠিক তেমনি আজকের দিনে যে কথাগুলো শুভ্র একটু আগে বলল, এটাই হচ্ছে যে কেন আমরা পালন করছি, যে এই যে যে কারণগুলোর কথা শুভ্রত তুলে ধরলে আজকে এখানে, তো সেই সেই কারণগুলোর জন্য জনগণের মনে সারা বিশ্ব জুড়ে একটা সচেতনতা গড়ে তোলার মধ্য দিয়ে, এই যে বলা হচ্ছে, তুমি বললে যে প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে যাবে, তাহলে সেটা ক্ষতিকার, ক্ষতি তো আমাদের, কারণ প্রকৃতি তো আমাদের উপর নির্ভর করছে না, আমরা প্রকৃতির উপর নির্ভর করে জীবন ধারণ করছি, বেঁচে আছি, তাই তো?
2: এক্ষেত্রে একটা খুব সাধারণ কথা আমি বলতে চাই, খুব সাধারণ সমস্যা, যে সমস্যাগুলোকে আমরা খুব সহজেই নিজেরাই মিটিয়ে ফেলতে পারি। যেমন প্রথমেই বলা যায় যে প্লাস্টিক ব্যবহার, একবার ব্যবহারযোগ্য যে সমস্ত প্লাস্টিক যেগুলো সহজেই সব জায়গায় পাওয়া যায়, সেগুলো আদপেও আমাদের সমস্যার নিবৃত্তিকরণ হলেও কিন্তু সেগুলো কিন্তু প্রকৃতভাবে আমাদেরই সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন যদি বলা যায়, যেমন সরকার বলেছে যে 50 মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা উচিত না, কিন্তু সাধারণত আমরা সেটাকে মানছি না। তখন 50 মাইক্রন ব্যবহার উপরে প্লাস্টিক ব্যবহার করলে সাধারণত আমাদের খুব নগণ্য কিছু দাম দিতে হয়, কিন্তু সেটাকে আমরা বাঁচানোর জন্য একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করছি, যা কিন্তু সহজে বিনষ্ট হয় না, বহু বছর ধরে থাকে, এবং যেগুলোকে বিনষ্টকরণের জন্য যদি সেগুলোকে পোড়ানো হয় তার থেকে ভয়ঙ্কর এক ধরনের মারাত্মক গ্যাস তৈরি হয়, যা কিন্তু প্রকৃতির জন্য কখনোই ভালো না, এবং প্রকৃতির থেকে নিঃশ্বাস প্রশ্বাস যখন আমরা গ্রহণ করছি তখন সেই ক্ষয়ক্ষতিটা আমাদেরও হচ্ছে। সেই জন্য এই ব্যাপারে আমাদের কিন্তু দায়িত্বশীল হতে হবে, এবং যত দ্রুত আমরা এটা হব তত তাড়াতাড়ি আমরা এই প্রাকৃতিক দূষণ থেকে মুক্তির এক ধাপ এগিয়ে যাব।
1: তো এই প্রসঙ্গে বলি, তুমি যখন প্লাস্টিক দূষণের কথা আনলেই দেখো এই যে সিঙ্গেল টাইম ইউজের কথা তুমি বললে, যে প্লাস্টিকটা রিসাইকেল হয় না, আমরা সেগুলো ব্যবহার করছি, এবং এর ফলে কি হচ্ছে, দেখো শহরে বিশেষত বলবো গ্রামে গঞ্জেও কিন্তু আজকাল ভীষণভাবে প্লাস্টিকের ব্যবহার রয়েছে, তাতে কি হচ্ছে, প্লাস্টিকটা নর্দমায় জল আটকে দিচ্ছে, নিষ্কাশন ঠিকঠাক ভাবে হচ্ছে না, এবং যেহেতু তুমি বললে এটা বায়োডিগ্রেডেবল নয়, অর্থাৎ এটাকে এটা
2: সহজে বিনষ্ট
1: করা যায় না, এবং যদি পুড়িয়ে দাও তাহলে বললে যেটা গ্যাস যেটা নির্গত হয় সেটা আমাদের শরীর এবং স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, পরিবেশকে দূষিত করছে। তো তাই জন্য কিন্তু এবছর পরিবেশ দিবসের মূল ভাবনাটা কি ছিল মনে আছে? তো মূল ভাবনাটা ছিল কিন্তু, বন্ধুরা আপনাদের একটু মনে করিয়ে দিই, বিট প্লাস্টিক পলিউশন। আমরা তা নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, আমরা অনেক অনুষ্ঠান করেছি বিশ্ব পরিবেশ দিবস নিয়ে, তখন কিন্তু আমরা বারে বারেই বলেছি যে এবছর প্লাস্টিকটাকে নির্মূল করা বা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা, অথবা যে প্লাস্টিক রিসাইকেল করা যায় সেগুলোর উপর আমাদের নজর দেওয়া দিতে হবে। নর্মাল প্লাস্টিক আমরা যত ব্যবহার না করব, আমরা যদি পলি ব্যাগ ব্যবহার না করে আমরা জুটের ব্যাগ ব্যবহার করি কি বাজারে যাওয়ার থলি বাজারে নিয়ে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্লাস্টিক দূষণ থেকে আমরা অনেকটাই সামলে নিতে পারবো, তাই তো?
2: অনেক ক্ষেত্রে
1: বেশ। তো বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনা ছিল বিট প্লাস্টিক পলিউশন, মানে প্লাস্টিক পলিউশনকে বন্ধ করা বলতে পারেন, বা হারানো বন্ধ, মানে ওদেরকে ধরুন একটা যুদ্ধ ক্ষেত্রে যেমন জয়লাভ করে একজন অপরপক্ষ হেরে যায়, তো এই প্লাস্টিক দূষণটাকে মেরে দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। এই প্রসঙ্গে বলি, আজকে যে আমরা বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালন করছি, আজকে দিনটাতে বিশেষত, তারও কিন্তু একটা মূল ভাবনা রয়েছে, তাই তো শুভ্র?
2: অবশ্যই।
1: আমি একটু বলি, তা এই মূল ভাবনাটা হচ্ছে এবছর ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে এর এবছরের ভাবনা হল প্রকৃতি সংরক্ষণ আর প্রাণ সংরক্ষণ, অর্থাৎ কনজার্ভ নেচার কনজার্ভ লাইফ, তাই তো? ঠিক বললাম তো?
2: এক কথায় যদি বলি যে প্রকৃতি বাঁচলেই প্রাণ বাঁচবে।
1: একদম ঠিক বলেছো। তা প্রকৃতিকে বাঁচানোই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য। তা আমরা আর কি কিভাবে প্রকৃতিকে বাঁচাতে পারি?
2: প্রকৃতি বাঁচানোর জন্য গোটা বিশ্বজুড়ে যারা এক্সপার্ট রয়েছেন তারা বিভিন্ন ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিছু গবেষণা ক্ষেত্রে যেমন দেখা গেছে, যেমন শিল্পক্ষেত্রে শিল্প দূষণ কিন্তু একটা বড় কারণ, এবং সেই ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেনের কথা বলা হয়েছে বারবার ব্যবহারের কথা, এবং এই নিয়ে সরকার, বিভিন্ন যে সমস্ত নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন রয়েছে, যে সমস্ত আরও যারা এক্সপার্ট রয়েছেন, যারা সমাজপ্রেমী রয়েছেন, তারা বারবার করে এর পক্ষে সওয়াল করেছেন। যেমন আমরা বলতে পারি যে গ্রিন হাইড্রোজেন জিনিসটা কি, হাইড্রোজেন তো বহু বছর ধরেই ব্যবহার হচ্ছে, কিন্তু হাইড্রোজেন সাধারণত ব্যবহার হয় শিল্পক্ষেত্রে। যেমন ধরা যাক যে সার যেখানে তৈরি হয় যে সমস্ত কারখানাতে, বা যেখানে ইস্পাত পরিশোধন করা হয়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেনের ব্যবহার রয়েছে। কিন্তু যে সমস্ত হাইড্রোজেন তৈরি রয়েছে

0: সেই সমস্ত হাইড্রোজেন তৈরি করতে গেলে কিন্তু আবার সেখানে দূষণের প্রসঙ্গ আসছে। কিন্তু গ্রিন হাইড্রোজেন হচ্ছে এমন এক প্রকারের হাইড্রোজেন যে হাইড্রোজেনে কিন্তু এই কার্বন নিঃসরণের পরিমাণ অনেক কম, এবং এই হাইড্রোজেন তৈরি করার মাধ্যমে যদি এটা আমরা বহুলভাবে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু প্রকৃতির ক্ষেত্রে দূষণের পরিমাণ কমবে বলে আমরা আশা করতে পারি।
1: ঠিক ঠিক। তো এই যে দেখুন বধুরা, এই যে শুভ্র তুলে ধরল যে তাবড় তাবড় বিজ্ঞানী মহল সারা বিশ্ব জুড়ে এখন কিন্তু প্রতিনিয়ত গবেষণায় লিপ্ত রয়েছেন, কেন, যে কি করে প্রকৃতি ভারসাম্য রক্ষা করা যায়, কি করলে পরে আমরা প্রকৃতির এই যে ক্ষতি সাধন হচ্ছে, পরিবেশ যে দূষিত হচ্ছে নানা কারণে, তো সেগুলো কি করে কমানো সম্ভব, রোধ করা সম্ভব। কারণ আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আমরা বাঁচব কি করে। কারণ এই প্রকৃতি আর পরিবেশ নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। আর ভাবুন না যে আগে যে পরিমাণ কৃষিক্ষেত্রে বিষ প্রয়োগ করা হতো আর এখন যে পরিমাণ প্রয়োগ করা হচ্ছে সেটা কি এক না অনেক বেশি। আমরা যে পরিমাণ সার দিয়ে বা গোবর সারই বলুন সেসব দিয়েই আমরা উৎপাদন পেতাম, তারপর যখন হাই ইল্ডিং ভ্যারাইটি বাজারে আসলো, যে বাড়তি জনসংখ্যার মুখে আরো বেশি করে খাবার তুলে দিতে হবে, কারণ স্বাধীনতা ঠিক পরপর আমরা কিন্তু খাদ্যে স্বয়ম্ভর ছিলাম না, তখন মনে হয়েছিল 60-এর দশকের কথা বলছি যখন গ্রিন রিভলিউশন আসলো, অর্থাৎ বাড়তি যে জনসংখ্যার মুখে খাদ্য তুলে দিতে হবে, সেই ভাবনা থেকে হাই ইল্ডিং ভ্যারাইটি, হাইব্রিড সিড, যে শঙ্কর বীজ যেগুলোকে বিভিন্ন জায়গায় রেডিও খাত মানে রেডিওতে যে সারের কথা বলা হয় সেটা, বা রেডিও বীজ রেডিওতে যে বীজের কথা বলা হয় সেই বীজ, তখন কিন্তু সেই সুরে ব্যাপারগুলো গড়ে উঠেছিল। পরবর্তীতে ধাপে ধাপে সারের পরিমাণ ব্যবহার এত বেড়ে গেছে, কীটনাশক ঔষধ এবং সেই সঙ্গে বলব রোগনাশক ঔষধ এত পরিমাণ বেড়ে গেছে, যাতে করে এই অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার, অতিরিক্ত মাত্রায় কীটনাশক দ্রব্যাদির ব্যবহারের ফলে আমাদের জল দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে। দেখুন না, এই যে বিষ প্রয়োগ করা হলো তারপর সেচ দেওয়া হলো, সেই বিষ বাহিত জল গিয়ে পড়ল পুকুরে, নালা ডোবা নালা নর্দমা যা আছে খাল বিল এগুলোতে ছড়িয়ে পড়ল, তাতে মাছ মারা গেল, তাই তো? তাহলে আরেকটা প্রাণ ধ্বংস তো হলো, তো সেটাও কিন্তু প্রকৃতিতে কাম্য নয়। আপনি যত পরিমাণ সার ব্যবহার করছেন তত উৎপাদন আজকাল আর পাচ্ছেন না, কারণ আপনার মাটিতে দূষণ এসে গেছে। তো মাটিকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে, তো তাহলে দেখতে হবে বেহিসাবি না হয়ে আমরা মাত্রাতিরিক্ত সারের ব্যবহার এবং কীটনাশক ওষুধের ব্যবহার করব না। সেই ধ্যান ধারণা থেকে আসলো শুভ্র জৈব চাষ, জৈব পদ্ধতিতে চাষ, তাই তো?
0: একদম।
1: আর দেখো এই জৈব পদ্ধতিতে চাষ থেকে যেন আরো একটু উপরে আমরা চলে গেলাম, এখন বলা হচ্ছে ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিং মানে কি? প্রাকৃতিক ভাবে খাদ্য উৎপাদন করা। সেটা দেখুন আরেকটা কনসেপ্ট, একটা ধারণা, এই প্রকৃতি যে সংরক্ষণের কথা বলা হচ্ছে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে, সেই ধারণার মূল যে সুর বা মূল যে তাল লয় যাই বলুন না কেন, সেই থেকেই কিন্তু বলা হচ্ছে ন্যাচারাল ফার্মিং এর কথা, অর্থাৎ অন্যান্য ফার্মিং সিস্টেম যা বর্তমান রয়েছে মাটিতে সেগুলোকে বজায় রেখে আমরা যেন চাষবাসের পদ্ধতি অবলম্বন করি, তাই তো? তো তা যদি হয়, একটা জিনিস যে কথাটা তুমি বলছিলে যে আমি বললাম কনজার্ভ নেচার কনজার্ভ লাইফ, অর্থাৎ প্রকৃতি সংরক্ষণ এবং প্রাণ সংরক্ষণ এবছর এই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের মূল উপপাদ্য বিষয়, অর্থাৎ বলা যেতে পারে মূল সুর বা ভাবনা, মূল থিম। তুমি বললে কি
0: আমাদেরকে আবারও সেই পুরনো জায়গায় ফিরে যেতে হবে যে প্রকৃতি বাঁচলেই কিন্তু প্রাণ বাঁচবে,
1: প্রাণ বাঁচবে,
0: এই দায়িত্ব আমাদের, প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে তবেই আমরা বাঁচব এবং তা সুস্থভাবে।

0: এবং যতদিন পর্যন্ত আমরা সীমিতভাবে আমরা লোভ সম্বরণ করে এই প্রাকৃতিক সম্পদকে সীমিতভাবে ব্যবহার করব, তত বেশি দিন পর্যন্ত আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারব।
1: তাহলে শ্রোতা বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস, আজকের দিনটি 28শে জুলাই আমরা কেন পালন করছি, কিভাবে পালন করছি, তার তাৎপর্যই বা কি, আগামী দিনে প্রকৃতির প্রতি আমাদের আচরণ কি হওয়া উচিত, আমাদের পরিবেশ সম্পর্কে আমাদের কি ভাবা উচিত, এসব নিয়েই কিন্তু আজকে আমরা অনুষ্ঠানটা করলাম। একটাই উদ্দেশ্য যে সকলের মনে একটা জাগরুকতাটা জাগুক, জাগরুকতা মানে হচ্ছে একটা সচেতনতা, একটা অ্যাওয়ারনেস, যে আমার আজকের অনুষ্ঠানে 5 লাখ মানুষ যদি শুনে থাকেন, তার মধ্যে 1 লাখ যদি ভালো করে শোনেন, আর 1000 মানুষ যদি সেটা কাজে পরিণত করেন, তাহলেই তো শুভ্র আমাদের উদ্দেশ্য সাধিত হতে পারে।
0: একদম,
1: আপনারা ভালো থাকুন। আজকের অনুষ্ঠান, আজকের নিবেদন এইখানেই শেষ করলাম। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব প্রতিনিধি শুভ্র রায়চৌধুরী। শুভ্র, তোমাকে অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: আর সেই সঙ্গে ছিলাম আমি আপনাদের রাম ভাই, অর্থাৎ রাম রঞ্জন দাস রায়। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।
0: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে তর্জা গান। পরিবেশন করছেন প্রবাস হালদার এবং সহশিল্পীবৃন্দ।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না।

তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন। সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন।
2: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। শুরু হচ্ছে তর্চা গান, পরিবেশনায় প্রভাস হালদার এবং সহশিল্পীবৃন্দ।

আজি সন্ধ্যা বেলায় রাধা গোবিন্দের আমি প্রণামে করি পায়, আজি

এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশন করলেন প্রভাস হালদার এবং সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সমীক্ষা, শিরোনাম বাঁচতে গেলে বাঁচাতে হবে, বলছেন দেবর্ষী ঘোষ।
1: সুন্দরবনে গিয়ে বাঘের দেখা পাওয়া এবং ছবি তুলতে পারা যে কোনো পর্যটক বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কাছেই এক বিরাট প্রাপ্তি। তেমনই প্রাপ্তিযোগ সম্প্রতি ঘটেছে এক বাঙালি ফটোগ্রাফারের। একই ফ্রেমে সুন্দরবনের বিখ্যাত বাঘিনী বড়মা আর তার শিশুকন্যা। নিঃসন্দেহে মন ভালো করা ছবি, কিন্তু এই ছবির একটা ডিটেল শোরগোল ফেলেছে জনমাধ্যমে, ব্যথিত করেছে সহৃদয় সচেতন মানুষকে। ছোট্ট বাঘিনীর সামনে পড়ে আছে একটা সফট ড্রিঙ্কের বোতল, সেই দিকে চেয়ে কিছুটা যেন কিংকর্তব্য বিমূঢ় সে। এ যাবৎ অরণ্য, বাদাবন, প্রকৃতি আর মায়ের কাছ থেকে পাওয়া সহজ পাঠের সিলেবাসে হয়তো প্লাস্টিক ছিল না। আজকের তারিখে ছবিটা আরও বেশি প্রাসঙ্গিক। আজ 28শে জুলাই বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস এবং আগামীকাল 29শে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। অরণ্য, ভূমি, নদী, সমুদ্র, এক কথায় পরিবেশের সামগ্রিক সংরক্ষণের প্রয়োজনীয়তা, উপায়, অবহেলায় বিপদ, এই সব কিছু নিয়েই কথাবার্তা আলোচনা আজ নতুন নয়। কিন্তু সব শুনেও অনেক সময় আমরা পরিস্থিতির গুরুত্বটা সম্যক উপলব্ধি করতে পারি না। প্রাণী ও উদ্ভিদের বহু প্রজাতি এর মধ্যেই বিলুপ্ত, অনেকে বিলুপ্তির মুখে। IUCN তথা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংস্থা যারা পরিবেশ সংরক্ষণ নিয়ে কাজ করে। তাদের রেড লিস্ট নামক তালিকা বলছে বর্তমানে প্রায় 50,000 প্রজাতির অবলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের দেশের কথাই যদি ধরি, মালাবার সিভেট, পিগমি হগ, ঘড়িয়াল প্রভৃতি প্রাণীরা রয়েছে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ডের তালিকায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের মহাকালের লিখন গল্পটা মনে পড়তে পারে আপনাদের, সেই যে একটি অতিকায় কচ্ছপের গায়ে লেখা ছিল আর মাত্র দুটি, মেরোনা মেরোনা মেরোনা। সেই অলৌকিক লেখা দেখে খানিকটা ভয় পেয়েই কচ্ছপটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, গল্পের সেই কল্পিত কচ্ছপের বাস্তবে যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সেই সৌভাগ্য হয় না, তাই বিপদের ভ্রুকুটি নিয়েই তাদের নিত্য বাঁচা। তবে এত কিছু শোনার পরেও কেউ কেউ হয়তো সেই হীরক রাজার দেশের বিদূষকের মতো ঠোঁট উল্টে বলবেন, এতে কি আর এলো গেল, আসবে যাবে যে অনেক কিছুই, তা এই বিষয়টার সঙ্গে যারা যুক্ত তারা বিলক্ষণ টের পাচ্ছেন। একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীট বা পতঙ্গও পরাগ মিলনে সাহায্য করে, ফুল ফল ফসল ফলাতে ভূমিকা নেয়। বাস্তুতন্ত্রের কোনো একটা কাঠামো যদি ভেঙে পড়ে, তবে ডমিনো এফেক্টে একে একে ধরাশায়ী হবে বাকি কাঠামোগুলিও। নগর পুড়লে দেবালয়ও যে রেহাই পায় না সে তো জানা কথাই। তবে আমরা তো আশা নিয়ে ঘর করি, দু একটা টুকরো খবর, কিছু মানুষের নিরন্তর লড়াই সেই আশা কিছুটা বাড়িয়ে দেয়। আমাদের প্রেরণা হোক চেন্নাইয়ের কিশোরী থারাগাই আরাথানা। সমুদ্রের তলদেশে যখন বেশিরভাগ মানুষ শুধু রঙিন মাছ আর প্রবালের সৌন্দর্য খোঁজে, সে খোঁজে প্লাস্টিকের স্তূপ আর পরিত্যক্ত মাছ ধরার জাল। এর মধ্যেই সে সমুদ্র থেকে সরাতে সাহায্য করেছে কয়েক হাজার কিলোগ্রামেরও বেশি প্লাস্টিক বর্জ্য। আমাদের কাছে দৃষ্টান্ত হোক সেই মানুষটি, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো, যিনি পথের দুধারে ফাঁকা জমিতে বৃক্ষরোপণের ব্রত নিয়েছেন একাই। আমরা পাশে দাঁড়াই তাঁদের, নদী দূষণ রোধ করার জন্য যারা সোচ্চার হচ্ছেন। রয়েছে সরকারি উদ্যোগও, এক পেড় মাকে নাম বা ক্যাচ দ্য রেইন। পরিবেশের সঙ্গে সহাবস্থানে থাকা, ভারসাম্যে বাঁচা যে সম্ভব তা যুগে যুগে বহু মানুষ দেখিয়েছেন। সেই সাস্টেনেবল লিভিং বা সুস্থায়ী বাঁচাই আমাদের পথ। মানুষ যদি পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত নিজেদের সংযত করে, অন্তত নিজেদের কল্যাণের খাতিরেই পারিপার্শ্বিক জীবজগতের প্রতি খানিকটা মমত্ববোধ জাগাতে পারে, তাহলেই মঙ্গল। নয়তো ভবিষ্যতে আমাদের জন্য মহাকালের যে লিখন অপেক্ষা করে আছে তা মোটেই সুখপাঠ্য হবে না।
0: শুনলেন সমীক্ষা, শিরোনাম বাঁচতে গেলে বাঁচাতে হবে, বললেন দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চীনে মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়ার প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত CCTV, দ্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত আরও বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এছাড়াও ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। বিহার ও আসাম সরকার নিট UG পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি রাজ্য জুড়ে যেসব শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল তাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অনুমতি সাপেক্ষে এই এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। মুম্বাই, পুনে, নাগপুর এবং ছত্রপতি সম্ভাজিনগরের মতো বড় শহরগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরও শক্তিশালী করা। ঔপনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত 4 বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্তায় ফিরছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
3: The entire union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people, and their administrative oppression.
0: ইউক্রেনের ওডেসা বন্দরে এমভি এজিএন র্যাগনার জাহাজে হামলার বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ওই জাহাজে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও বাকি 2 জন এখনও নিখোঁজ। উদ্ধার কাজ চলছে এবং মন্ত্রক সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ 2 ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ স্থাপন করেছে।
3: ओडेसा बंदरगाह के पास में जो हुई थी उसमें 4 भारतीय नागरिक उसपे सवार थे। 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहां के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
0: চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট 3টি বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ গত বছরই সম্মত হয়েছিল। এই কেন্দ্রগুলি হল লিপুলেক পাস, শিবকিলা পাস এবং নাথুলা পাস। নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান যে বর্তমানে ব্রিটেনে এ সংক্রান্ত কিছু আইনি প্রক্রিয়া চলছে। সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তার প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনির সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের পরিমাণ ঘোষণা করতে হবে এবং প্রতি সপ্তাহে খাদ্য ও গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ এই মজুত সংক্রান্ত তথ্য জানাতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির জন্য বীমা সুরক্ষা প্রদান করা হয়। এটি কৃষকদের জলবায়ু সম্পর্কিত ঝুঁকি কমাতে সাহায্য করে। আজ লোকসভায় এক লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে RWBCIS উদ্যান পালন ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য, তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির বিরুদ্ধে বীমা সুরক্ষা প্রদান করে থাকে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনাম উত্তম মাস্কার ও হিমাংশু ধিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই সাফল্যের ফলে হাংঝু বিশ্বকাপে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল 4। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে 5ম স্থান অধিকার করেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। রাত 8টায় শুনবেন আজকের প্রসঙ্গ। শহর কলকাতা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। অনুষ্ঠানটি শুনবেন রাত 8:15। 8:30 কথায় কাহিনী, ভারতবর্ষের লেখক, কাহিনী রবি শঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। অর্থনীতি দুনিয়া 8:45, আলোচনাভিত্তিক অনুষ্ঠান, শুনবেন অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব। অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা সেহনাজ আব্দুর রাউফ, শুনবেন প্রথম পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী রাজীব চক্রবর্তী। শ্রবণী 9:30, এই অনুষ্ঠানে শুনবেন স্বরচিত গল্পপাঠ, গল্পপাঠে বিনতা রায়চৌধুরী এবং ব্যক্তিগত গদ্যে রজতেন্দ্র মুখোপাধ্যায়। 10টায় বাংলা ছায়াছবির গান, অসীমা দুবের কণ্ঠে নজরুলগীতি শুনবেন 10:30। 10:50 লোকগীতি শিল্পী মানস ভৌমিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী অনুষ্ঠানের খবর।

স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন।

বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন? হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সংবাদ।
1: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারাদিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: শেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ধর্মতলায় গণ্ডগোলের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবছর আরও 1 লক্ষ পুলিশকর্মী নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অভিযান চালানো হয়। বিভিন্ন বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন সেজন্য রাজ্য সরকার 54টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির সংশোধন করে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনেরও নির্দেশ দেওয়া হবে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সাথে যাতে কোনোভাবেই আপোষ না করা হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার। প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষেও সওয়াল করেন তিনি। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের যাদের কোনো অপরাধের রেকর্ড নেই সব রাজ্যকেই তাদের মুক্তি দিতে হবে। এদিকে এই রায়ের পরই ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। এ সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের হয়েছিল, এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশের স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকার শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সকলেরই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা পরিকাঠামোর উন্নতিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নবান্নে চলতি বছরের সর্বভারতীয় নিট পরীক্ষায় রাজ্যের সফল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গ্রহণের পাশাপাশি রাজ্যে MBBS এর আসন সংখ্যা বৃদ্ধি করা হবে।
2: আমরা স্বাস্থ্য কেন্দ্রগুলিকে আয়ুষ্মান মন্দির ঘোষণা করে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন, উন্নয়ন এবং জনমুখী এক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার ব্যবস্থা নিয়েছি। শুধু তাই নয়, আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে MBBS এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছি।
0: মুখ্যমন্ত্রী আজ প্রথম 10 জন পড়ুয়ার হাতে ল্যাপটপ, শংসাপত্র, পুষ্পস্তবক তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রী এবং বরিষ্ঠ নেতাদের উপস্থিতিতে আজ সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট NDA সাপ্তাহিক বৈঠক বা মঙ্গল মিলন অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস ত্যাগ করে NCPI তে যোগ দেওয়া সাংসদরা আজকের বৈঠকে অংশ নেন। এদিকে NCPI সদস্যরা NDA শরিক হলেও BJP তে যোগদান কঠিন বলে

0: রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, দিল্লিতে আজ এনসিপিআই সদস্যদের এনডিএর বৈঠকে যোগদান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যে কেউ সামিল হতে পারেন, তবে বিজেপিতে সামিল হওয়ার পথ অনেক কঠিন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় অভিন্ন দেওয়ানী বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানী বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের অনুকরণে রাজ্যে জনসংখ্যা নিরিখে আরও পুলিশকর্মী নিয়োগ করা হবে। রাজ্যে আপাতত 57,000 পুলিশ পদ শূন্য থাকলেও চলতি বছরে আরও 1,00,000 পুলিশকর্মী নিয়োগ করার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভবানী ভবনে রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে 552টি থানার মধ্যে অধিকাংশতেই কোন পরিকাঠামো নেই। কেন্দ্রীয় সরকারের সহায়তায় ধাপে ধাপে সেগুলির ব্যারাক, মূল ভবন সহ অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাজিয়ে তোলা হবে আধুনিক প্রযুক্তিতেও,
1: আধুনিক ইলেকট্রনিক সিস্টেম, সিসিটিভি থেকে বডি ক্যামেরা এবং নানা রকমের প্রযুক্তিগত সুবিধা যাতে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ পায় তার ব্যবস্থা, আধুনিক কন্ট্রোল রুম করা এবং পুলিশকে একটি অত্যন্ত ডিসিপ্লিন অর্গানাইজেশনে পরিণত করার ক্ষেত্রে আমাদের প্রয়াস আমরা এগিয়ে নিয়ে যাব।
0: পুজোর আগেই পুলিশকর্মীদের 20% মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। দুর্নীতি, তোলাবাজি, কাটমানি সহ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজ্য সরকার নবান্নে 4টি টোল ফ্রি হেল্পলাইন নাম্বার চালু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্য পুলিশের সদর কার্যালয় ভবানী ভবন থেকে এই পরিষেবার সূচনা করে বলেন, এখন থেকে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে সাধারণ মানুষ বিনামূল্যে এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। দান করা রক্তের প্লাজমা ভিন রাজ্যে পাচারের অভিযোগে আজ বাংলার একাধিক জেলায় স্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে অভিযান চালানো হয়। কলকাতার পদ্মপুকুর হেলথ পয়েন্ট, যোধপুর পার্কে অশোক ব্লাড ব্যাংকের পর সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা পাচারের অভিযোগ উঠেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি ব্লাড ব্যাংকে চলছে তল্লাশি। এদিকে রাজ্যের বিভিন্ন জেলাতেও এই অভিযান চলে। হাওড়ায় রোটারি এইচএমসি ব্লাড সেন্টারে আজ স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা গিয়ে রেজিস্টার ও কাগজপত্র খতিয়ে দেখেন। পূর্ব বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের পাশে বামচাঁদাইপুরের একটি বেসরকারি হাসপাতালে ব্লাড ব্যাংকে আজ তল্লাশি চালান জেলার ডেপুটি সিএমওই সুনেত্রা মজুমদারের নেতৃত্বে 4 সদস্যের একটি তদন্তকারী দল। শালবনীতে ভুয়ো নথি বানিয়ে 50 একরেরও বেশি জমি বিক্রি করা হয়েছে তা রাজ্যের জমি বলে সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের আগাম জামিন সংক্রান্ত মামলা শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, এই জমি সন্দেহভাজন কিছু ব্যক্তিদের নামে হস্তান্তর করা হয়েছে যাদের আদপে কোনো অস্তিত্ব নেই। জমি বিক্রির টাকা সুমিতের হাতেই পৌঁছে যেত, সমস্ত আর্থিক লেনদেন নগদে হতো বলেও জানা গেছে। সুমিতের সমস্ত নথি আদালতকে দেখাতে তারা প্রস্তুত বলে সুমিতের আইনজীবী জানিয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগামীকাল এই মামলার ফের শুনানি হবে। পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার নীলকণ্ঠ খনি এলাকায় আজ দুপুরে আচমকাই মাটি ধসে বেশ কয়েকটি বাড়ির খানিকটা অংশ তলিয়ে গেছে। তীব্র আতঙ্কে 100 পরিবার ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে বিপজ্জনক এলাকাগুলি ইতিমধ্যে গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। খনিতে ব্লাস্টিংয়ের জেরে এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর তৈরি অতি গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজও রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা জেলা। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও হালকা ঝোড়ো হাওয়া বইছে। পর্যটকদের সমুদ্র থেকে দূরে থাকতে বলা হয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টস নিজ নিজ খেলায় জয় পেয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ধর্মতলায় গণ্ডগোলের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংকশাল আদালত। খবর শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলছেন কাশফিন নাহার।
1: আজকের প্রসঙ্গের আজকের বিষয় হল ভারতে অভিন্ন দেওয়ানি বিধি, যা পশ্চিমবঙ্গে দ্রুত চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং ভরণ পোষণের মতো ব্যক্তিগত দেওয়ানি বিষয়গুলি দেশের বিভিন্ন সম্প্রদায়ের জন্য বর্তমানে বিভিন্ন আইন কার্যকর রয়েছে।
2: এই বিষয়ে বিস্তারিত জানতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে খসড়া বিল পর্যালোচনা করার জন্য যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে তার অন্যতম সদস্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
1: নমস্কার, আপনাকে স্বাগত জানাই আকাশবাণী স্টুডিওতে।
3: নমস্কার।
1: প্রথমেই জানতে চাইব যে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি, এটা সাধারণ মানুষ ঠিক কি বুঝবেন?
3: যদি সাধারণ মানুষের জন্য বলার মতো করে বলতে হয় তাহলে এভাবে বলতে পারি যে আমাদের দেশের বেশিরভাগ আইন কিন্তু সবার জন্যই এক। যেমন যখন আমি একটা জমি কিনতে বা বেচতে যাচ্ছি, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, সেটা কিন্তু জাত ধর্ম নির্বিশেষে সবার জন্যই এক। যখন কোনো ক্রিমিনাল অফেন্স, তখন যে সমস্ত আইনগুলো লাগু হয় সেগুলো কিন্তু সবার জন্যই এক, অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান এরকম কোনো তফাত নেই। কিন্তু আমাদের দেশে যেগুলো বলছি যে পারিবারিক আইনের ক্ষেত্রে, যেমন বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক, অভিভাবকত্ব, এক একটা ধর্মের ক্ষেত্রে এক এক রকম আইন, এতে করে একটা জটিলতা বাড়ে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে। আর দ্বিতীয়ত যেটা হয়, কিছু কিছু এরকম পারিবারিক আইনের ক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠিত নয়, অর্থাৎ সেখানে মেয়েদেরকে পুরুষদের সমানাধিকার দেওয়া হয়নি। তো সেই সমস্ত পারিবারিক আইনের ত্রুটিগুলো রয়ে গেছে। এখন যদি দেখা যায় যে নারী পুরুষকে সমান অধিকার দিতে হয় এবং গোটা ভারতবর্ষব্যাপী, এবং সেই হিসেবে তার ধর্ম বর্ণ নির্বিশেষে যদি সবার জন্য একটি আইন লাগু হয় এবং সেটা পারিবারিক আইনটাও যদি এইভাবে একই রকম হয়ে যায়, তাহলে সেটা দেশের পক্ষে এবং ব্যক্তি মানুষের পক্ষে মঙ্গল হয়, বিশেষ করে মেয়েদের পক্ষে মঙ্গল হয়। আর এটা কিন্তু নতুন কোনো ব্যাপার নয় যে সরকার কোনো চাপিয়ে দিতে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। এটা কিন্তু সংবিধানের 44তম অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্র পরবর্তীকালে এরকম একটি আইন অবশ্যই চালু করবে। সুতরাং এটা ছিল একটা রাষ্ট্রের ক্ষেত্রে একটা প্রতিশ্রুতিমূলক ব্যাপার যে রাষ্ট্রকে এটা করতে হবে। এবং তখন যে আলোচনাটা হয়েছিল সেটা হচ্ছে সংবিধান সভায়, অর্থাৎ কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে। এবং আপনারা জানি কনস্টিটিউশন অ্যাসেম্বলি আমাদের দেশের ভিত্তি রচনা করেছে, অর্থাৎ সংবিধান রচনা করেছে। অর্থাৎ যত কিছুই আমরা আলোচনা করি না কেন, সেই আলোচনার গুরুত্ব এবং তার যে ওয়েট অনেক বেশি। সুতরাং নতুন কিছু নয়, জাস্ট এখন একটা সাংবিধানিক প্রতিশ্রুতি করার, পালন করার আমরা দোরগোড়ায় দাঁড়িয়ে আছি।
1: আচ্ছা, যদি কার্যকর হয় ইউসিসি, তাহলে কি এই যে আপাতত যেহেতু রাজ্যের ক্ষেত্রেই হচ্ছে, তো রাজ্যের যে বিভিন্ন সম্প্রদায়ের যে পার্সোনাল লগুলো রয়েছে সেগুলো কি তাহলে আর থাকছে না?
3: হ্যাঁ, যখনই এই আইনটি কার্যকরী হয়ে যাবে তখন কম বেশি প্রায় 30টা থেকে 35টা আইন বাতিল হয়ে যাবে। যেমন আপনাকে বলি, আমাদের এখন বর্তমানে প্রায় 16টি ম্যারেজ অ্যাক্ট কার্যকরী আছে, অর্থাৎ 16 রকম আইন আছে বিবাহের ক্ষেত্রে। এই 16 রকম বিবাহ আইন বাতিল হয়ে একটি হয়ে যাবে। ঠিক একইভাবে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, দত্তকের ক্ষেত্রে, গার্ডিয়ানশিপের ক্ষেত্রে এরকম বিভিন্ন আইন চালু আছে, এই সমস্তগুলো বাতিল হয়ে একটি আইনই হয়ে যাবে। এতে করে কি হয় যে উমেন এম্পাওয়ারমেন্ট, জেন্ডার ইকুয়ালিটি বা ইনক্লুসিভনেস, সেটা একমাত্র এই আইনের দ্বারাই প্রতিষ্ঠিত হতে পারে এবং সেটাই ঘটতে চলেছে।
1: হ্যাঁ, আপনি যেটা বললেন এক্ষুনি যে নারীর অধিকার এবং লিঙ্গ সমতার ক্ষেত্রে এই আইন সিভিল কোড, ইউনিয়ন সিভিল কোড ঠিক কী কী পরিবর্তন আনতে পারে যদি একটু জানতে পারে।
3: তার আগে একটু বলি কীভাবে আমরা আইনটাকে দেখছি। দেখুন, 1829 সালে আমাদের দেশে সতীদাহ প্রথা রদ হয় এবং সঙ্গে সঙ্গে মেয়েদের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়। তারপর 1856 সালে হয় বিধবা বিবাহ প্রচলন, সেটাও একটা বৈপ্লবিক পদক্ষেপ। তারপরে 1956 সালে যখন

0: যখন হিন্দু কোর্ট বিল পাশ হলো, সেটা হিন্দু মেয়েদের জীবনে কী যে বড় পরিবর্তন আনলো ভাবার অবকাশ নেই। অর্থাৎ সর্বক্ষেত্রে তাদেরকে সমান ঘোষণা করা হলো। এখন যেটা আসছে 2026-এ যে ইউনিফর্ম সিল কোড, সেটাও এরকমই একটা বড় আইন। যেমন একটা আমি উদাহরণ দিই আপনাদেরকে, মুসলিম যে পার্সোনাল ল যেটাকে বলা হয় শরিয়া অ্যাক্ট, কার্যকরী হয়েছে 1937 সালে। এই 37 সালে শরিয়া অ্যাক্টে বলা হচ্ছে যে কোনো বাবা বা মা মারা গেলে তাদের উত্তরাধিকারটা কীরকম হবে, না সবসময়ই ছেলের তুলনায় মেয়ের অর্ধেক পাবে। অর্থাৎ একটি বাবার যদি দুটি সন্তান থাকে, ছেলে এবং মেয়ে, ছেলেটি যদি 10 কাঠা জমি পায় তাহলে মেয়েটি পাবে 5 কাঠা।
1: মানে ছেলেদের প্রাধান্য সবসময় বেশি,
0: প্রাধান্য শুধু বেশি নয় ডবল, দ্বিগুণ, সর্বক্ষেত্রে দ্বিগুণ প্রাধান্য, এই জিনিসটি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, এখন যেটা আছে যে মুসলিমদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষদের একচেটিয়া অধিকার, এবং সেটি আদালতের বাইরে গিয়ে তারা সেই অধিকারটি খাটায়, সেটা কিন্তু এই আইনের ফলে এটা বন্ধ হবে। আদালতের বাইরে কোনো ডিভোর্স হবে না, সবাইকে আদালতের মাধ্যমে আসতে হবে এবং নারী পুরুষের সমান অধিকার সেখানে প্রতিষ্ঠিত হবে।
1: মানে বিবাহ যেমন আদালতের সম্মুখে, সেরকম ডিভোর্সটাও সেরকমভাবেই হবে।
0: একটু বলি, এখন কিন্তু রেজিস্ট্রিটা বাধ্যতামূলক নয়, কিন্তু এই আইনটা হয়ে যাওয়ার ফলে বিবাহের খুব সম্ভবত অন্য যেখানে হয়েছে দেখছি, এখনও পশ্চিমবঙ্গে এটা খুবই প্রাথমিক স্তরে আছে, কিন্তু অন্যান্য যায় যেখানে যেখানে হয়েছে সেখানে পর্যালোচনা করলে দেখা যায় সেক্ষেত্রে বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। খুব সম্ভবত আমাদের এখানেও সেই বিবাহ রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক হবে, সুতরাং বিয়ের ক্ষেত্রেও সেটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে কী হয়, রেজিস্ট্রেশন না হওয়ার ফলে ধরুন কেউ একজন চাকরি করতে করতে মারা গেল, পেনশনের দাবিদার দেখা যায় তার 2-3 জন স্ত্রী এসে যায়, আমি তার স্ত্রী, সে বলে আমি তার স্ত্রী, এবং সে ব্যাপারটা আদালত আদালতে গড়ায় অনেক বছর লেগে যায়, এক্ষেত্রে সেই স্কোপ থাকছে না। তাহলে এই একটা খুব ভালো পদক্ষেপ হচ্ছে। আরও যেটা হয় মুসলিমদের ক্ষেত্রে, দেখবেন যদি বাবা মারা যায় তাহলে মা কখনো গার্ডিয়ান হতে পারে না, যদি দাদু হবে, দাদু যদি না থাকে তাহলে তার কাকা বা জেঠু এরকম কেউ থাকবে। তাহলে একটি ধরুন একটি মেয়ে আমার কাছে এসেছিলো, সে ভদ্রমেয়েরা অধ্যাপকা অধ্যাপিকা, তার হাজব্যান্ড মারা গেছে, সে কিন্তু গার্ডিয়ান হিসেবে ছেলের নাম লিখতে পারছে না, তাহলে এই জিনিসটা দূর হয়ে যাবে। অর্থাৎ মাও বাবা যেরকম গার্ডিয়ান হতে পারে, মাও গার্ডিয়ান হবে। আরও অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে এই ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে, এবং জেন্ডার ইকুয়ালিটি যেটাকে আমরা বলি, এতদিন ধরে কী হয়েছে, ধরুন বিভিন্ন দেখবেন উমেন অর্গানাইজেশন যারা মেয়েদের নিয়ে কাজ করে, তারা মূলত একটা সমাজকে বাদ রেখে দেয়। কীরকম, মুসলিম মেয়েদের এম্পাওয়ারমেন্ট নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। এখন কিন্তু প্রকৃতপক্ষে এখন জেন্ডার ইকুয়ালিটি এবং এই যে উমেন এম্পাওয়ারমেন্ট অনেক বেশি সহায়ক হবে এই আইন।
1: যেহেতু সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কথা হচ্ছেই, তো এই আইন নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের মধ্যে বা কিছু গোষ্ঠীর মধ্যে একটা ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব রীতিনীতি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে, সেটা কি আদৌ যুক্তিসঙ্গত?
0: দেখুন, এখানে একটা জিনিস দেখতে হবে, ধর্মের সীমা কতটুকু। আমরা যদি সীমার মধ্যে থাকি কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি বলেন যে ধর্মের নামে আমি মেয়েকে অর্ধেক সম্পত্তি দেব, ধর্মের নামে আমি বউকে যখন খুশি তালাক দিয়ে ঘর থেকে বের করে দেবো, ধর্মের নামে বাড়িতে একটা বউ থাকতে থাক আরও 3টি বউকে নিয়ে আসবো বিয়ে করে, সেটাকে ধর্ম বলা যায় না। যদি সেটা ধর্মও হয় সেখানে রাষ্ট্রকে হস্তক্ষেপ করতে হবে, কারণ রাষ্ট্রের প্রধান দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করা, শুধু মৌলিক অধিকার নয় সমান অধিকার রক্ষা করা। তাহলে রাষ্ট্র প্রয়োজনে এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারে। সমস্যাটা হচ্ছে অন্য সমস্ত ধর্মের পারিবারিক আইনের ক্ষেত্রে কী হয়েছে, সেখানে কিন্তু আইনগুলো ধর্মগ্রন্থ নির্ভর নয়। হিন্দু আইন বলতে সেটা কিন্তু হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিশ্চান এই 4টি সম্প্রদায়ের জন্য একই আইন। সেটা কিসের উপর ভিত্তি করে হয়েছে, সে আইনটি তৈরি করা হয়েছে 3টি বিষয়ের উপরে, জাস্টিস, ইকুইটি, গুড কনসেন্স, অর্থাৎ সাম্য, ন্যায় এবং বিচারবোধ। এটা আধুনিক কনসেপ্ট, অর্থাৎ মানুষের মানুষের মধ্যে সমতা বজায় রাখতে হবে, সে যারা ন্যায় পায় সেটা দেখতে হবে, এবং অবশ্যই তোমার মধ্যে বিচারবোধকে জাগাতে হবে। তাহলে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সমস্যা হয়ে গেছিলো যে শরিয়া আইন সেটা ছিল ধর্মকেন্দ্রিক, সেজন্যই তারা বলছে ধর্মে আঘাত লাগছে, কিন্তু এটা কোনো ধর্মে আঘাত লাগার ব্যাপার না, ধর্মকে এত ন্যারোভাবে সংকীর্ণভাবে দেখার কোনো ব্যাপার নেই। আর সর্বোপরি আমাদের ভাবতে হবে, আমরা কি দেশের নাগরিক, দেশের সর্বোচ্চ আইন গ্রন্থ কোনটি, আমরা কার অধীন, আমরা সবাই শপথ নিই সংবিধানের নামে, সুতরাং সংবিধানের উপরে কেউ নেই।
1: আচ্ছা, এক্ষেত্রে আদিবাসী ও বিভিন্ন সম্প্রদায়েরও কিছু নিজস্ব প্রথা বা রীতিনীতি আছে। ইউনিফর্ম সিভিল কোড তৈরি হলে বা তৈরি হচ্ছে যখন, তখন তাদের যে সংস্কৃতি বা তাদের যে নিয়ম আছে সেগুলোকে কি গুরুত্ব দেওয়া হচ্ছে, নাকি এটা সবার ক্ষেত্রে সমানভাবেই?
0: দেখুন, মূল প্রশ্নটা আসে যে ভারতবর্ষ একটি বড় দেশ, প্রচুর

0: সুন্দরতার বৈচিত্র, বিশাল বৈচিত্র, সম্প্রদায় সম্প্রদায়ে, ভাষায় ভাষায়, প্রদেশে প্রদেশে,
1: কিন্তু
0: কালচারও তাদের আলাদা। বিভিন্ন ধরনের সংস্কৃতি, কেউ ধরো বিয়ের সময় তারা সাত দিন ধরে গান করে, কেউ শেরওয়ানি পরে যায়, কেউ ধুতি পরে যায়, নানান ধরনের। কিন্তু এখানে আইনের ক্ষেত্রে কিন্তু সংস্কৃতিতে কোনো হাত দেওয়া হচ্ছে না, অর্থাৎ তুমি সাত দিন ধরে বিয়ে করতে পারো, পুরোহিত রেখে বিয়ে করতে পারো, কলমা করে বিয়ে করতে পারো, মুসলিম ধর্মের যে ক্লার্জি তাদেরকে রেখে বিয়ে করতে পারো। এখানে আইনের কিচ্ছু বলার নেই, আইন শুধু বলছে যে যদি বিবাহ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হয় তুমি এটা রেজিস্ট্রি করো, আর মেয়েদেরকে তোমাকে ইকুয়াল রাইটটা তোমাকে মেনে নিতে হবে, এইটুকুই। বাকি পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, গান বাজনা, এসবের ক্ষেত্রে আইনের কোনো ভূমিকা নেই, আইন সেখানে একটা কথাও বলবে না। সংস্কৃতির জায়গায় কিন্তু কোনো রকম হাত পড়ছে না। দ্বিতীয়ত একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আদিবাসী সমাজের ক্ষেত্রে কী হবে, আদিবাসী সমাজকে কি এই আইনের আওতায় রাখা হচ্ছে? যতদূর জানা যাচ্ছে বা আমাদের কাছে খবর আছে যে আদিবাসী অর্থাৎ এসটি সম্প্রদায়ের লোকেদেরকে আইনের বাইরে রাখা হবে। এখানে যুক্তি একটাই, যে তাদের মধ্যে এখনও সচেতনতা সেভাবে গ্রো করেনি। অর্থাৎ আদিবাসী সম্প্রদায়ের কিছু লোক চাকরি পেলেও দেখা গেছে কোনো একটা ফ্যামিলি হয়তো এনলাইটেন হয়েছে, সেখানে হয়তো একটা ফ্যামিলি সাতজন চাকরি পেয়ে গেছে, কিন্তু বেশিরভাগ
1: সমগ্র সমাজ
0: কিন্তু খুব একটা এগিয়ে আসতে পারেনি। সেখানে এখনও কাস্টমারি ল, অর্থাৎ প্রথার এক জয় জয়কার, তারা প্রথা মেনেই কাজকর্ম করে। তাই এটাকে রেখে যে পরবর্তীকালে এদেরকে ইনক্লুড করা হবে এই ভেবে এটাকে বাইরে রাখা হচ্ছে।
1: আমাদের রাজ্যে তো এখন ইউসিসি খসড়া নিয়ে কাজ হচ্ছে, যে কমিটির আপনি একজন সদস্য, তো সেই খসড়া নিয়ে যে কাজ হচ্ছে এইখানে আমাদের রাজ্যে, মানে এখনও তো দেশের অনেক রাজ্যেই এই আইন প্রণয়ন হয়নি, চার পাঁচটা রাজ্যে হয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের রাজ্যে এই মুহূর্তে এই প্রয়োজনীয়তা কেন অনুভূত হচ্ছে?
0: দেখুন, আমার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে সবচেয়ে আগে করা উচিত ছিল, কারণ আমরা যে প্রভাবটার সঙ্গে পরিচিত ছিলাম যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমোরো, সত্যি সেটাই ঘটেছে। এখানে রাজা রামমোহন রায় বলেছে আগে 1829-1856, শুধু তাই নয়, দেখবেন এখানে যত ধরনের রাজনৈতিক কার্যকলাপ, জাতীয় কংগ্রেস বলুন, মুসলিম লীগ বলুন, হিন্দু মহাসভা বলুন, বিপ্লবী কর্মকাণ্ড, সবারই উৎপত্তিস্থল কিন্তু বাংলা। দ্বিতীয়ত দেখবেন বিভিন্ন যে দর্শন, মানে সে শ্রী চৈতন্য দর্শন হোক, আমাদের রামকৃষ্ণ মিশন বলুন, আনন্দমার্গী বলুন, আজকে ইস্কন বলুন, সমস্ত কিন্তু চিন্তা আমরা কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গ সমস্ত দিক থেকে, চিন্তাভাবনার দিক থেকে একটা অতি অগ্রগণ্য রাজ্য ছিল, কিন্তু রাজনীতি রাজ্যটিকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। তাই বর্তমান সরকার আমাদের কিছুটা মান রাখার চেষ্টা করেছে, যে মান রাখার চেষ্টা করেছে, দেরিতে হলেও দু তিনটা রাজ্য হয়ে গেলেও আমাদের আর দেরি করা উচিত নয়। যদি না করি তাহলে কিন্তু আমরা নিজেদেরকে রামমোহন বিদ্যাসাগর এদের উত্তরসূরি বলে দাবি করতে পারবো না।
1: একজন আইনজীবী এবং এই কমিটির সদস্য হিসেবে আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি, এই আইন সমস্ত নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে? তো
0: অবশ্যই, এই আইন হলে আমি আবারও বলছি নারী পুরুষ ধর্মবর্ণ নির্বিশেষে ন্যায় তো প্রতিষ্ঠা হবেই। বিশেষ করে আমি বলছি যে ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, জেন্ডার ইকুয়ালিটি ক্ষেত্রে আইন প্রচণ্ড সহায়ক হবে। আর সর্বোপরি আমরা তো জানি যে রঞ্জুর বলে গেছেন না, এই বিশ্বের যাহা কিছু সুখর কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই যে মুসলিম সমাজে অর্ধেক আকাশ মুসলিম মেয়েরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিপীড়িত জাতি হচ্ছে মুসলিম মেয়েরা, তারা একটা মুক্ত আকাশ পাবে। তাদেরকে থ্রেটের মধ্যে যে এখনই ডিভোর্স দিয়ে দেবো, এখনই ঘর থেকে বের করে দেবো, এখনই একটা সতীন নিয়ে চলে আসবে, এই ভয় ভাবনা তাদের মধ্যে কাজ করবে না।
1: এবং তারাও সমান সম্পত্তির অধিকার,
0: সমান সম্পত্তির অধিকার পাবে, তারা নিজেরা গার্ডিয়ান হবে, তারা ইচ্ছা করলে দত্তক নিতে পারবে, তারাও পাখা মেলে উঠবে।
1: তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে এটা স্পষ্ট যে ইউনিফর্ম সিভিল কোড বিষয়টি শুধুমাত্র একটি আইন প্রণয়নের থেমে থাকা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সংবিধান, সমতা, ধর্মীয় স্বাধীনতা এবং ব্যক্তিগত অধিকার এবং দেশের বৈচিত্র্যময় সামাজিক কাঠামো। আইনজীবী ওসমান মল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং গুরুত্বপূর্ণ মতামত আমাদের রেডিওর শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
0: নমস্কার, ধন্যবাদ।
1: শ্রোতাবন্ধুরা, আজকের প্রসঙ্গে আলোচনায় আপনারা শুনলেন ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিস্তারিত মতামত ও বিশ্লেষণ। আশা করি আপনাদের অনেক কৌতূহলী, তার এই আলোচনার মাধ্যমে অনেকখানি আমরা তা নিবারণ করতে পেরেছি, অনেক ধন্যবাদ।
2: আজকের প্রসঙ্গে এতক্ষণ শুনলেন অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিষয়ে আলোচনা। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান।

0: মল্লিকের সঙ্গে কথা বললেন কাশফিন নাহার।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা।
2: ভরা শ্রাবণে আকাশের মুখ ভার,

0: শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেসব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। আজ এই অনুষ্ঠানে থাকছে মহানায়ক উত্তম কুমার স্মরণ অনুষ্ঠান এবং সাহিত্য অনুষ্ঠান। গত ২৪শে জুলাই রবীন্দ্র সদনে মহানায়ক উত্তম কুমার স্মরণে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা, অনেকেই মহানায়কের স্মৃতিচারণ করেন। পরিবেশিত হয় মহানায়ক অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গান, আয়োজনে শিল্পী সংসদ। আয়োজক সংস্থার সম্পাদক সাধন বাগচি বলেন,
1: আমাদের আজকে মহানায়ক উত্তম কুমারের শ্রদ্ধাঞ্জলি আমরা নিবেদন করছি রবীন্দ্র সদনে। মহানায়কই আদর্শ মানুষ এবং শিল্পীদের, যে শিল্পীদের পাশে দুর্দিনে দাঁড়াতে হয়, এই দিশা একমাত্র মহানায়ক উত্তম কুমারই দেখিয়ে গেছেন ভারতবর্ষের চলচ্চিত্র শিল্পে। মহানায়ক শুধু যে অভিনয় করেছেন তাই নয়, তিনি যে সমাজ সংস্কারক, মানব দরদী মানুষ, তার আমরা অনেক উদাহরণ পেয়েছি। সেই কারণে মহানায়ক সম্বন্ধে আলোচনা কোনো একটা সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ না রেখে তার যে মহান কৃতিত্ব, মানব ধর্ম প্রচারের পাশে দাঁড়ানো, সেটা তার এক মহৎ আদর্শের একটা অংশ। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ, আমার মনে হয় মহানায়কের আদর্শ মেনে এবং তার কর্মপদ্ধতির মাধ্যম দিয়ে মানুষের সেবা, মানুষকে ভালোবাসা, মানুষকে জানা, মানুষকে সম্মান করা, এইভাবে যদি পশ্চিমবঙ্গের মানুষ সেটা করে, তাহলে আমার মনে হয় আবার পশ্চিমবঙ্গ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। আজকে সকাল 9:30 টালিগঞ্জ টামডিপোতে তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। অগণিত উত্তম অনুরাগী ভক্তবৃন্দ এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীর উপস্থিতিতে এবং শিল্পী সংসদের সভানেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর উপস্থিতিতে এবং চলচ্চিত্রের বিভিন্ন ধারার মানুষ তাদের উপস্থিতিতে আমরা পালন করেছি। তারপর নন্দনে দুপুর 3টে থেকে উত্তম চলচ্চিত্র উৎসব, যেখানে আমরা তার অভিনীত 28টা ছবি 14 দিন ধরে প্রদর্শনীর আয়োজন করেছি। রবীন্দ্র সদনে বিকেল 5টা থেকে তার অভিনীত চলচ্চিত্রের সঙ্গীতে, কথায় ও গানে আমরা শ্রদ্ধা নিবেদন করছি।
0: অনুষ্ঠানের অংশবিশেষ।

চব্বিশ এবং ২৫শে জুলাই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে গৌরী বন্দ্যোপাধ্যায় স্মরণে আয়োজিত হয় সাহিত্য অনুষ্ঠান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক রুদ্রনীল ঘোষ প্রমুখ। প্রদান করা হয় সম্মাননা। পরিবেশিত হয় আবৃত্তি, গান, কবিতা পাঠ। আয়োজনে শব্দরেণু। অনুষ্ঠানের অংশবিশেষ।

0: মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে আসে। কবে বুঝি আনতো মা সেই ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যেটাই মায়ের গন্ধ হয়ে।
1: শহর কলকাতা আজ এই পর্যন্তই, আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সঞ্চিতা মিত্র, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
1: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: কথায় কাহিনী, প্রযোজনা আশিস গিরি।

0: রবিশঙ্কর বলের গল্প, ভারতবর্ষের লেখক। কয়েকদিন আগে মুম্বাই এয়ারপোর্টে হারুকি মুরাকামির সঙ্গে দেখা হয়েছিল। মুরাকামি এই মুহূর্তে পৃথিবীর জনপ্রিয়তম লেখকদের একজন। লেখেন জাপানি ভাষায়, সঙ্গে সঙ্গে পৃথিবীর অন্যান্য ভাষায় তা অনুদিত হয়। নরওয়েজিয়ান উপন্যাসটি শুধু জাপানেই 4 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। আমেরিকায় তার লক্ষ লক্ষ ফ্যান এবং তারা মুরাকামির নতুন উপন্যাসের জন্য অপেক্ষা করে থাকেন। একসময় টোকিওতে জ্যাজ বার চালাতেন পিটার ক্যাট নামে। বেড়ালরা মুরাকামির বড় প্রিয়। তার অনেক গল্প উপন্যাসেই বেড়ালরা ফিরে ফিরে আসে। বিশেষ করে কাফকা অন দ্য শোর উপন্যাসে তো বেড়ালদের বেশ বড় ভূমিকা।
1: কেন?
0: মুরাকামি হেসে উত্তর দেন, ছোট থেকে চারপাশে দেখছি তাই হয়তো ওরা আসে। এর অন্য কোনো তাৎপর্য আছে কিনা আমি জানি না। মুরাকামির উপন্যাস আমাদের আশ্চর্য সব স্বপ্নের টানেল থেকে টানেলে নিয়ে যায়। এমন এক ভ্রমণ যেখানে স্বপ্নই অনুদিত হয় বাস্তবে। স্বপ্নের মধ্যেই শুরু হয় আমাদের দায়িত্ববোধ। হারুকি মুরাকামির সঙ্গে দেখা হওয়ার গল্পটাই বলা যাক। আমি বেশ ক্লান্ত হয়েই কলকাতা ফেরার ফ্লাইট ধরার জন্য বিকেলে মুম্বাই এয়ারপোর্টের লাউঞ্জে বসেছিলাম। বই বিক্রির এক সর্বভারতীয় কর্পোরেট সংস্থা প্রতি বছর ফিকশন নন ফিকশনের জন্য পুরস্কার দেয়। আমার একটি বইয়ের ইংরেজি অনুবাদ পুরস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছিল। সেই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই মুম্বাই আসা। এদের ব্যবস্থাদি তোফা। মুম্বাই উড়িয়ে আনা ও ফেরত পাঠানো, এয়ারপোর্টের পাশেই দামি হোটেলে থাকার ব্যবস্থা, সব সময়ের জন্য গাড়ি। কিন্তু পুরস্কারের অনুষ্ঠানে গিয়ে মনে হলো যেন কোনো ফিল্মি ধামাকায় এসে উপস্থিত হয়েছি। মঞ্চে নানা রঙের আলোর স্পটলাইট, ঘোষিকার ভূমিকায় হিন্দি সিরিয়ালের অভিনেত্রী, ইংরেজি ভাষায় লেখকদের তুখোর স্মার্টনেস ও পুরস্কার হাতে নৃত্য। সব জায়গায় এলে বোঝা যায় বেশিরভাগ বাঙালি লেখকদের যে কি হতদরিদ্র দশা। কেননা ওই বাঙালি লেখককে কেউ টাকা দিতে চায় না, আর তাঁরাও টাকা না পেতে পেতে বিনা পয়সায় লিখেই নিজেদের ধন্য মনে করেন। দু একজন ছাড়া বেশিরভাগ প্রকাশকের কাছে রয়্যালটি চাওয়া অপরাধ। বই ছেপে তারা উদ্ধার করেছেন এমন ভাব। লিটল ম্যাগাজিন পরিচয়ে যারা ঢাউস বিজ্ঞাপন শোভিত পত্রিকা ছাপেন তারা সবাইকে টাকা দেয়, শুধু লেখককে নয়। লেখক কি কাফকার হদ্দার আর্টিস্ট হওয়ার জন্য জন্মেছেন? ফ্লাইট লেট আছে, এরকম এক সময় দেখলাম এক জাপানি ভদ্রলোক আমার দিকে এগিয়ে এসে বললেন, কেমন আছো ভাই? হ্যাঁ, চেনা চেনা মনে হচ্ছে তো। আমি হারুকি মুরাকামি। আমারও তাই মনে হচ্ছিল। আমিও তোমাকে চিনি। মানে? আমি হেসে ফেলি, আমাকে আপনার চিনবার কথাই নয়। কে বললে? আমি যেখানেই যাই সবার মুখ খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, বুঝতে পারি কে কাফকা পড়েছে আর কে পড়েনি। যে কাফকা পড়েছে সে আমার চেনা মানুষ। কি করে বোঝেন? কাফকা পড়া মানুষরা সব সময় ডাইলেমায় ভোগে। কোনো কিছুকে ঠিক মনে হলে পরের মুহূর্তেই মনে হয় সেটা ভুল। তারা সব সময় অস্থিরতায় কাঁপে। এই যে তুমি রিল্যাক্সড হওয়ার বদলে একটা অস্থিরতার মধ্যে রয়েছো, আর তোমার এই ভ্রুর মাঝে দুটি রেখা সবসময় বেঁকে বেঁকে যাচ্ছে। আচ্ছা, কাফকা পড়ু।

0: কি সবাই এরকম?
1: না না না না না, এক একজনের সিমটম এক এক রকম। আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি, ব্যাখ্যা করতে পারবো না।
0: মুরাকামি হাসলেন। আর যারা কাফকা পড়েনি তারা কিরকম?
1: দে আর অল ক্রেডিট কার্ডস।
0: মানে?
1: এই চল চল কফি খাওয়া যাক।
0: একটা কফি শপে এসে মুরাকামি দুজনের জন্য কফির অর্ডার দিলেন, ক্রেডিট কার্ডে দাম চোকালেন।
1: আমরা কফি নিয়ে লাউঞ্জে এসে বসলাম।
0: কাঁচের ওপারে বিমান উড়ছে, নামছে, উড়ানের প্রস্তুতি চলছে। কফিতে চুমুক দিতে দিতে মুরাকামি বললেন,
1: কত শতাব্দীর সবচেয়ে বড় আবিষ্কার কি বলতে পারো? হ্যাঁ,
0: আমি কিছুক্ষণ ভেবে বললাম, মোবাইল ফোন, পার্সোনাল কম্পিউটার, আইপ্যাড।
1: মুরাকামি হেসে উঠলেন, সবাই সবাই তাই ভাবে।
0: তাহলে
1: প্লাস্টিকের একটা রেক্ট্যাঙ্গল কার্ড। হ্যাঁ, প্লাস্টিকের একটা রেক্ট্যাঙ্গল কার্ড, ক্রেডিট বা ডেবিট কার্ড। জন্ম 1950। টাকা এখন আর মুদ্রা নয়, কাগজের নোটও নয়, একটা প্লাস্টিকের কার্ড। তোমাকে তোমাকে সেই গল্পটাই আজ বলি।
0: ব্রিটিশ মিউজিয়ামের ডিরেক্টর নীল ম্যাকগ্রেগর বিবিসির রেডিও 4-এ একটা অনুষ্ঠান করেছিলেন, পরে তাই নিয়ে বই লেখেন, হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন 100 অবজেক্টস। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত বস্তুর মধ্যে দিয়ে তিনি পৃথিবীর সভ্যতার ইতিহাস লিখেছেন।
1: কিছুক্ষণ চুপ করে থেকে মুরাকামি হঠাৎ লাফিয়ে উঠলেন, হুররে, আমেরিকা, আমেরিকা!
0: 1950-এ আমেরিকায় জন্ম হলো ডাইনার্স ক্লাব কার্ডের। কিন্তু সে তো অভিজাত কিছু মানুষের জন্য, সত্যিকারের ক্রেডিট কার্ড এলো 1958-তে। আজ এই যে এই এই যে ভিসা কার্ড দেখো, তার বাপ হচ্ছে প্রথম প্লাস্টিক কার্ড। হ্যাঁ, তা তোমার কটা ক্রেডিট কার্ড আছে?
1: মাত্র একটা।
0: একটা? মুরাকামি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়লেন।
1: আরে তুমি কি মানুষ?
0: এক সময় 3-4টা ছিল, ধার শোধ করতে পারিনি, বাউন্সাররা এসে হুমকি দিত, সে এক বেহিজ্জতের ব্যাপার। শেষে বউ সব টাকা শোধ করে আমাকে মুক্তি দিয়েছিল।
1: বউরা কি পোকা!
0: মুরাকামি হাসলেন।
1: কেন, এই সব বরদের বউরা মারে না কেন?
0: আমি চুপ করে বসে থাকি। মুরাকামি উঠে দাঁড়িয়ে বললেন,
1: 1990 থেকে ক্রেডিট কার্ড গ্লোবাল হয়ে গেল। তার আগে শুধু উত্তর আমেরিকা আর ইংল্যান্ডেই তার যাতায়াত ছিল, নইলে তোমার হাতে আজ ওই কার্ড পৌঁছতো না। হ্যাঁ, পকেটে টাকা রাখার দরকার নেই, শুধু শুধু একটা প্লাস্টিকের কার্ড। কার্ডের কোনো শাসক নেই, জাতি নেই, যেখানে খুশি পৌঁছতে পারে। শুধু এক্সপায়ারি ডেট শেষ না হলেই হলো, কেমন মজার না? হ্যাঁ, ছিল একটা বিড়াল, হয়ে গেল রুমাল।
0: আরে সুকুমার রায় পড়েছেন আপনি? আমি অবাক হয়ে বলি,
1: কেন পড়বো না? আকাশের গায়ে টক টক গন্ধ তো আমিও পাই।
0: কিন্তু হলো কি জানো? কি হলো?
1: তুমি যতবার ক্রেডিট কার্ড ব্যবহার করছো, তো রেকর্ডেড হচ্ছে, তোমাকে ট্র্যাক করা হচ্ছে, তোমার সব মুভমেন্টের ডোসিয়ার তৈরি হচ্ছে, তোমার আর্থিক জীবনে ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে। এরপর থেকে এই আর্থিক জীবনী ছাড়া তোমার আর অন্য কোনো জীবনী থাকবে না। হয় তুমি ক্রেডিট কার্ড ব্যবহার করার যোগ্য, নতুবা নও, এর বাইরে আর কোনো পরিচয় নেই তোমার। আলটিমেটলি আলটিমেটলি তুমি আর মানুষও নও, একটা নাম্বার, নাম্বার।
0: হ্যাঁ, তাহলে তো আমি একটা ভিখিরি। আমি মাথা নিচু করে বলি, আমার মাত্র একটাই ক্রেডিট কার্ড,

0: ক্রেডিট লিমিট 40,000 টাকা।
1: ওটা কোনো টাকা হলো?
0: মুরাকামি হেসে উঠে ওয়াশরুমের দিকে চলে গেলেন। অনেকক্ষণ তার কোনো দেখা নেই। আমি টয়লেটে গেলাম তাকে খুঁজতে, কোথাও তিনি নেই। একটা ধপধপে সাদা বিড়াল আমার দিকে তাকিয়েছিল। লাউঞ্জে আমরা যেখানে বসেছিলাম সেখানে এসে দেখি সোফায় একটা পার্স পড়ে আছে। হারুকি মুরাকামির পার্স ভর্তি ক্রেডিট ও ডেবিট কার্ড, সবকটা কার্ড এক্সপায়ার্ড। ভারতবর্ষের লেখককে আমেরিকাবাসীর লেখকের উপহার। এমন সময় ঘোষণা শোনা গেল, প্যাসেঞ্জার্স ফর কলকাতা ফ্লাইট কাম টু দ্য ডোর নাম্বার, বিদায় হারুকি মুরাকামি, বিদায় মুম্বাই। দেখতে পেলাম ফ্লাইটের বোর্ডিং গেটের দিকে যে এগোচ্ছে সে আমি। হ্যাঁ, আমি। আমার ক্রেডিট লিমিট 40,000 টাকা।

আমি ভারতবর্ষের একজন হতদরিদ্র লেখক। বিমানে প্রবেশের টানেলে ঢোকার আগে আমি পিছন ফিরে তাকালাম, সেই সাদা বিড়ালটা। এয়ারপোর্টে তবে বিড়ালরাও ঢুকতে পারে, নাকি মুরাকামি বিড়াল হয়ে গেছেন? আমার মনে পড়ল, মৃত্যুর আগে বিড়ালরা নির্জনতা খুঁজে নেয়। তারা কি উঠতেও চায়, ফ্লাইট চায়? বিমানবন্দরে ক্রেডিট ডেবিট কার্ড ফেলে রেখে যায়?

কথায় কাহিনীতে শুনলেন রবিশঙ্কর বলের গল্প, ভারতবর্ষের লেখক। পাঠে কৌশিক সেন, প্রযোজনা আশিস গিরি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব। আলোচনায় অংশগ্রহণ করছেন বঙ্গবাসী সান্ধ্য কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীরামপুর কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন আলোচনার প্রথম পর্ব।
1: নমস্কার, অর্থনীতি দুনিয়া অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব।

0: নমস্কার ডক্টর মুখার্জি, অর্থনীতির দুনিয়ায় আপনাকে স্বাগতম।
1: ধন্যবাদ ডক্টর ব্যানার্জি।
0: আসুন সরাসরি আলোচনায় যাই। জনসংখ্যা এবং অর্থনীতির সম্পর্ক অত্যন্ত গভীর। জনসংখ্যা কখনো সম্পদ, কখনো আবার বোঝা। এটি নির্ভর করে তার গুণগত মান, কর্মসংস্থান এবং উৎপাদনশীলতার উপর। ডক্টর মুখার্জি, প্রথমেই আপনাকে আমাদের শ্রোতাদের অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব সম্পর্কে একটি সংক্ষিপ্ত ধারণা দিয়ে শুরু করতে বলব।
1: অবশ্যই, জনসংখ্যা একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। মানুষের শ্রম, জ্ঞান, দক্ষতা এবং সৃজনশীলতাই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি। কোনো দেশের অর্থনীতির আকার উৎপাদন ক্ষমতা, বাজারের বিস্তার, শ্রমশক্তির কর্মক্ষমতা এবং ভোগের পরিমাণের ওপরই অনেকাংশে নির্ভর করে, এবং এই সব কিছুই কিন্তু নির্ভর করে সেই দেশের জনসংখ্যার পরিমাণের ওপর। তাই জনসংখ্যা ও অর্থনীতির সম্পর্ক অত্যন্ত গভীর এবং বহুমাত্রিক।
0: আচ্ছা ডক্টর মুখার্জি, আমরা প্রায়ই শুনি যে ভারত বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে জনসংখ্যাকে আপনি কিভাবে দেখেন?
1: এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থনীতিতে জনসংখ্যা মূলত শ্রমশক্তির উৎস। উৎপাদনের চারটি প্রধান উপাদান আছে: ভূমি, শ্রম, মূলধন এবং উদ্যোগ। এর মধ্যে শ্রমের প্রধান উৎস হল মানুষ। ফলে জনসংখ্যা যত বেশি হবে, সম্ভাব্য শ্রমশক্তিও ঠিক ততটাই বেশি হবে। এমনটা আশা করা হচ্ছে যে 2025 সালের মধ্যে ভারতবর্ষের বিশ্বের সবচেয়ে বেশি কর্মক্ষম জনসংখ্যা থাকবে।
0: অর্থাৎ বেশি মানুষ মানেই বেশি উৎপাদনের সম্ভাবনা।
1: এইটা একটু আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে হবে। অর্থনীতির ইতিহাসে জনসংখ্যাকে কখনো উন্নয়নের চালিকা শক্তি, আবার কখনো অর্থনৈতিক সমস্যার উৎস হিসেবেও বিবেচনা করা হয়েছে। একদিকে বৃহৎ জনসংখ্যা দেশের জন্য একটা বিপুল শ্রমশক্তি ও বাজার সৃষ্টি করে, অন্যদিকে আবার অতিরিক্ত জনসংখ্যা বেকারত্ব, দারিদ্র, পরিবেশ দূষণ এবং দেশের সম্পদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। সুতরাং জনসংখ্যা অর্থনীতির জন্য আশীর্বাদ না অভিশাপ হবে তা নির্ভর করে জনসংখ্যার গুণগত মান, উৎপাদনশীলতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার ওপরে। ওই যে আমরা একসময় পড়তাম না, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এখানেও ঠিক তাই। জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা বিশেষ করে আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ, এটাই হচ্ছে মূল প্রশ্ন। তবে এ বিষয়ে একটা কথা বলি, উপযুক্ত দক্ষতা ছাড়া জনসংখ্যাগত লভ্যাংশ সহজেই একটি কিন্তু জনসংখ্যাগত বিপর্যয়ে পরিণত হতে পারে। অর্থাৎ শ্রমশক্তির কর্মদক্ষতা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0: আমরা জানি যে শ্রমশক্তি যদি দক্ষ, শিক্ষিত এবং সুস্থ না হয় তাহলে তা অর্থনীতির ওপর বোঝা হয়ে দাঁড়ায়। জনসংখ্যা একই সঙ্গে উৎপাদক এবং ভোক্তা। মানুষ যেমন উৎপাদন করে তেমনি ভোগও করে। ফলে জনসংখ্যা বৃদ্ধি পেলে একদিকে উৎপাদনের সম্ভাবনা বৃদ্ধি পায়, অন্যদিকে পণ্য ও পরিষেবার চাহিদাও বৃদ্ধি পায়। এই দুয়ের মধ্যে সুষম সম্পর্ক বজায় থাকলে অর্থনীতি দ্রুত উন্নতি করতে পারে। জনসংখ্যা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে নানা মত রয়েছে। ডক্টর মুখার্জি, একটু ঐতিহাসিকভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন?
1: অবশ্যই, জনসংখ্যা বিষয়ে অর্থনীতিবিদদের মধ্যে অনেক মতবাদ রয়েছে। বিশেষ করে আমরা যেটা খুব গুরুত্ব সহকারে বিচার করি তা হলো ব্রিটিশ অর্থনীতিবিদ থমাস রবার্ট ম্যালথাস। তিনি তার বিখ্যাত জনসংখ্যা তত্ত্বে বলেন যে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, কিন্তু খাদ্য উৎপাদন বা চাহিদা বৃদ্ধি পায় গাণিতিক হারে। ফলে একসময় দেখা যায় যে গাণিতিক হারে বৃদ্ধি বেশি হওয়ার জন্যে খাদ্য সংকট, দারিদ্র এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এটাকেই আমরা ম্যালথাসীয় তত্ত্ব নামে জানি। এই ম্যালথাসীয় তত্ত্বে বলা হচ্ছে যে যদি জনসংখ্যা খাদ্য উৎপাদন অপেক্ষা বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাদ্য সংকট এবং দারিদ্র, দুর্ভিক্ষ এসব দেখা দেবে। তবে পরবর্তীকালে অবশ্য প্রযুক্তিগত উন্নয়ন, সবুজ বিপ্লব এবং শিল্পায়নের ফলে দেখা যায় যে খাদ্য উৎপাদন অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ম্যালথাসের ভবিষ্যৎবাণী কিন্তু পুরোপুরি সত্য হয়নি। বিজ্ঞানের

0: আশীর্বাদের ফলেই কিন্তু এই উৎপাদন জনসংখ্যার থেকে অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। আবার আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন যে শিক্ষিত ও দক্ষ মানব সম্পদ অর্থনৈতিক উন্নয়নের অত্যন্ত প্রধান শক্তি। তাদের মতে সঠিক নীতি গ্রহণের মাধ্যমে বৃহৎ জনসংখ্যাকে অর্থনৈতিক সম্পদে পরিণত করা সম্ভব।
1: চলুন এবার ইতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করি। আমরা জানি যে বৃহৎ জনসংখ্যা মানে বৃহৎ ভোক্তা বাজার। ভারতে প্রায় 140 কোটির বেশি মানুষের বাজার রয়েছে। বাজার যত বড় হবে উৎপাদকদের জন্য বিনিয়োগ ও উৎপাদনের সুযোগও তত বৃদ্ধি পাবে, ফলে দেশীয় শিল্প ও ব্যবসার জন্য বিপুল সুযোগ সৃষ্টি হয়েছে। এই বিশাল বাজারের কারণে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা ভারতে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। বিশ্বের বহু বহুজাতিক সংস্থা ভারতের বাজারে বিনিয়োগ করছে মূলত এই বিশাল ভোক্তা গোষ্ঠীর কারণে। মোবাইল ফোন, মোটর গাড়ি, পোশাক, খাদ্যপণ্য থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা খাতের দ্রুত সম্প্রসারণের অন্যতম কারণ হল বিশাল জনসংখ্যা।
0: জনসংখ্যা বৃদ্ধির ফলে শ্রমশক্তির পরিমাণ বৃদ্ধি পায়। কৃষি, শিল্প এবং পরিষেবার খাতে উৎপাদনের জন্য বিপুল সংখ্যক কর্মীর প্রয়োজন হয়। অধিক জনসংখ্যা কোনো এক দেশে সেই শ্রমের যোগানকে নিশ্চিত করে। আমাদের দেশ ভারতবর্ষের মতো একটি উন্নয়নশীল দেশে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং পরিষেবা খাতের উন্নয়নের পেছনে ভারতের বিশাল জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
1: শ্রমের প্রাচুর্য উৎপাদন খরচ কমাতে সাহায্য করে। তথ্য প্রযুক্তি, পরিষেবা খাত, উৎপাদন শিল্প সব ক্ষেত্রেই ভারত তার মানব সম্পদকে কাজে লাগাতে পেরেছে।
0: জনসংখ্যা বৃদ্ধি ভোগের যে পরিমাণ বৃদ্ধি করে তা কিন্তু উৎপাদন ও বিনিয়োগকে উৎসাহিত করে। এর ফলে একটা দেশে জাতীয় আয় এবং মোট দেশজ উৎপাদন বা জিডিপি বৃদ্ধি পায়। যদি কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা উৎপাদনশীল কাজে নিয়োজিত হয় তাহলে কিন্তু একটা দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এছাড়া আরও একটি দিক হল উদ্ভাবন বা ইনোভেশন। অনেক মানুষের মধ্যে নতুন চিন্তা, নতুন উদ্যোগ এবং স্টার্ট আপ তৈরির সম্ভাবনাও বেশি থাকে। বৃহৎ জনসংখ্যা মানে অধিক সংখ্যক মেধাবী এবং সৃজনশীল মানুষের উপস্থিতি। এর ফলে নতুন নতুন উদ্ভাবন, প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্যোগের সৃষ্টি হয়। বর্তমানে ভারতের স্টার্ট আপ সংস্কৃতির বিকাশের পেছনে তরুণ জনসংখ্যার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা, উদ্ভাবনী ব্যবসা, এআই অর্থনীতিকে একটা নতুন গতি প্রদান করেছে।
1: একদম ঠিক। চীন ও ভারতের মতো দেশগুলি দীর্ঘদিন ধরে তাদের বৃহৎ শ্রমশক্তির কারণে বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। আচ্ছা ডক্টর মুখার্জি, এবার একটা বৃহৎ জনসংখ্যার নেতিবাচক দিকগুলো নিয়ে কথা বলা যাক।
0: আমরা এতক্ষণ বৃহৎ জনসংখ্যার ইতিবাচক দিকের কতগুলি কথা আলোচনা করলাম। অবশ্যই বৃহৎ জনসংখ্যার একটা নেতিবাচক দিকও আছে। যখন জনসংখ্যা বৃদ্ধির হার অর্থনৈতিক বৃদ্ধির হারকে ছাড়িয়ে যায় তখন কিন্তু দেশে নানান সমস্যা দেখা দেয়, যেমন বেকারত্ব, দারিদ্র, অপুষ্টি, আবাসনের সংকট, পরিবেশ দূষণ প্রভৃতি। প্রতি বছর লক্ষ লক্ষ যুবক কর্মক্ষেত্রে প্রবেশ করলেও সেই অনুপাতে যদি একটা দেশে কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে কিন্তু সেই দেশে অর্থনীতি চাপের মুখে পড়ে এবং সেখানে বেকারত্ব বৃদ্ধি পায়। আমরা প্রায়ই দেখি আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশেই শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা বাড়ছে।
1: নিশ্চয়ই, অতিরিক্ত জনসংখ্যা অনেক সময় পারিবারিক আয়কে বেশি সংখ্যক সদস্যের মধ্যে ভাগ করে দেয়, ফলে মাথাপিছু আয় কমে যায় এবং দারিদ্র বৃদ্ধি পায়। বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলির ক্ষেত্রে অধিক সন্তান অর্থনৈতিক চাপ বৃদ্ধি করে।
0: ঠিকই বলেছেন। এছাড়াও সরকারের উপরেও বিভিন্ন চাপ বাড়ে। শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, রাস্তা, বিদ্যুৎ সব ক্ষেত্রেই অতিরিক্ত জনসংখ্যা মানে অতিরিক্ত বিনিয়োগের প্রয়োজন হয়। উন্নয়নমূলক ব্যয়ের একটি বড় অংশ যদি একটা বৃহৎ জনসংখ্যার মৌলিক

0: চাহিদা পূরণে ব্যয় করতে হয়, তাহলে কিন্তু উন্নয়ন একটু ধীর গতিতে চলে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য মৌলিক চাহিদাও বৃদ্ধি পায়। যদি উৎপাদন ও পরিকাঠামো সম্প্রসারণ সেই হারে না হয়, তাহলে খাদ্য সংকট ও আবাসন সমস্যা দেখা দেয়। আজকাল ভারতবর্ষের বড় বড় শহরগুলিতে দেখা যায় শহরাঞ্চলের পাশে বস্তির বিস্তার এবং আবাসনের সংকট, এগুলোই কিন্তু অতিরিক্ত জনসংখ্যার চাপের একটি উদাহরণ।
1: অতিরিক্ত জনসংখ্যা রাস্তা, পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদ্যুৎ ও পানীয় জলের উপর ব্যাপক চাপ সৃষ্টি করে। সরকারকে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, যার ফলে উন্নয়নের অন্যান্য খাতে বিনিয়োগ সীমিত হয়ে যেতে পারে।
0: এর সাথে আমি আরেকটি বিষয় যোগ করব, তা হল জনসংখ্যা বৃদ্ধির ফলে প্রাকৃতিক সম্পদের ব্যবহারও বৃদ্ধি পায়। অতিরিক্ত জনসংখ্যা হলে বনভূমি ধ্বংস, জল সংকট, বায়ু দূষণ, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা তীব্রতর হয়। অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখাই কিন্তু আজকের সমস্ত বিশ্বের একটা অন্যতম বড় চ্যালেঞ্জ।
1: আচ্ছা ডক্টর মুখার্জি, বর্তমানে একটি শব্দ খুবই জনপ্রিয়, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ, এটি কি?
0: বর্তমানে ভারতের অর্থনীতিতে সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি হলো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। যখন কোনো দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা নির্ভরশীল জনগোষ্ঠীর তুলনায় বেশি হয়, তখন সেই পরিস্থিতিকে জনমিতিক লভ্যাংশ বলা হয়। ভারতের জনসংখ্যার একটি বড় অংশ হল তরুণ। এই তরুণ জনগোষ্ঠী যদি যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ পায়, তাহলে তারা অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকা শক্তিতে পরিণত হতে পারে। কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান যদি সৃষ্টি না হয়, তাহলে সেই সম্ভাবনা অর্থনৈতিক এবং সামাজিক সমস্যারও কিন্তু কারণ হতে পারে।
1: ভারত কি বর্তমানে এই সুবিধা ভোগ করছে?
0: হ্যাঁ, ভারতের জনসাধারণের গড় বয়স হল 29 থেকে 30 বছরের মধ্যে। বিশ্বের অনেক উন্নত দেশে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি হচ্ছে, কিন্তু তাদের তুলনায় ভারতবর্ষ কিন্তু এখনো পর্যন্ত তুলনামূলকভাবে তরুণ দেশ। তবে শর্ত হল যুব সমাজকে দক্ষতা, শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে, এবং এই দায়িত্ব কিন্তু সরকারের ওপর বর্তায়, নইলে এই সম্ভাবনা বোঝায় পরিণত হতে পারে।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব। আলোচনায় অংশ নিলেন বঙ্গবাসী শান্ত কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং শ্রীরামপুর কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা ডক্টর অপূর্ণা বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন আলোচনার প্রথম পর্ব। এই আলোচনার দ্বিতীয় পর্ব শুনবেন আগামী মঙ্গলবার রাত 8:45 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা সাহেনাজ আব্দুর রাউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন স্টুডিওর ঘড়িতে 9:08 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে জিলা কফি রাগে শরদ, শিল্পী রাজীব চক্রবর্তী, তবলা সঙ্গতে ইমন সরকার।

শুনলেন জিলা কাফি রাগে সরোদ শিল্পী রাজীব চক্রবর্তী, তবলা সঙ্গতে ছিলেন ইমন সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি ব্যক্তিগত গদ্য এবং স্বরচিত গল্পপাঠ।

বর্ষা তার নিজস্ব বর্ণ, গন্ধ, স্পর্শ নিয়ে স্বমহিমায় বিরাজমান। বর্ষা মানেই রং বেরঙের মেঘবর্ণা অনুভূতি, বহু যুগের ওপার হতে ফিরে ফিরে আসা স্মৃতির সুতোয় টান।

0: আজ শ্রবণীতে বর্ষাকে ঘিরে ব্যক্তিগত অনুভূতিমালা শব্দে সাজালেন রজতেন্দ্র মুখোপাধ্যায়। শুনুন, যে বর্ষার গায়ে এখনো কদম ফুলের গন্ধ লেগে আছে।
1: আসলে এই পৃথিবীর প্রতিটি মানুষের একটা নিজস্ব বর্ষাকাল আছে, যে বর্ষাকালটি শুধুমাত্র তারই জন্যে তৈরি হয়েছে, তাই তার সব কিছু ওই মানুষটির জানা। আসলে বর্ষা তো শুধু আকাশ থেকে নামে না, সে হয়তো নামে গাছের পাতা থেকে, মাটির গন্ধ থেকে, রান্নাঘরের ধোঁয়া থেকে, স্কুলের ঘণ্টা থেকে, কিংবা মানুষের মুখের কথা থেকে, এমনকি পুরনো স্মৃতির অন্ধকার আলমারি থেকেও সে নেমে আসতে পারে। বছরের অন্য সময় যে স্মৃতিগুলো চুপ করে বসে থাকে, বর্ষা এলেই তারা যেন একে একে জানলার পাশে এসে গরাদে থুতনি ঠেকিয়ে দাঁড়ায়। আগে বৃষ্টি হলে আমাদের পাড়ার পুরনো রাস্তাটা যেন রাতারাতি বদলে যেত। কাল পর্যন্ত যেখানে সাইকেল নিয়ে সকাল বিকেল ছুটে বেরিয়েছি, আজ সেখানে মেঘলা আকাশের ছায়া, এখন জল এমন স্বচ্ছ যে তার মধ্যে মেঘ ভাসছে, আবার কখনো সে এমন ধূর্ত যে তার তলায় কোথায় গর্ত, কোথায় ইট, কোথায় নর্দমার মুখ কিছুই বোঝা যায় না। সেই জমা জল দেখে বাড়ির বড়রা বিরক্ত হতেন, খবরের কাগজ আসতে দেরি হবে, বাজারের থলেতে কাদার ছিটে লাগবে, অফিস যেতে জুতো নষ্ট হবে, এমন কত দুশ্চিন্তা। আর আমরা, আমাদের কাছে ওই জমা জল ছিল এক আশ্চর্য খেলার জায়গা। তখন খালি পায়ে সেই জমা জলে নেমে পড়তাম, ঠান্ডা জল পায়ের আঙুল জড়িয়ে ধরত। জমা জলের একটা নিজস্ব শব্দ আছে, কেউ হাঁটলে ছপ ছপ, সাইকেল গেলে ঘিস ঘিস, আর বাস গেলে ছ্যার ছ্যার করে চারপাশের মানুষকে ভিজিয়ে দেওয়ার যে শব্দ, সেটা বোধহয় কেবল বর্ষাই উপভোগ করত। নতুন জামা পরে বেরোনো মানুষটির গায়ে কাদা ছিটে লাগার পর তাঁর মুখের যে অভিব্যক্তি, তা মনে করে রাখে এই বর্ষাকালই। আমাদের ছোটবেলায় বর্ষার আরেকটা বড় আকর্ষণ ছিল কাগজের নৌকা। খবরের কাগজের মাঝের পাতাটা দিয়ে সবচেয়ে ভালো নৌকা হতো, সেটাকে মাটিতে রেখে খুব যত্ন করে ভাঁজ করা, তারপর জলে নামানো। নৌকাটা একটু দূর পর্যন্ত গেলে মনে হতো সে যেন কোন অজানা দেশে ভেসে যাচ্ছে, আর যদি কোনো ড্রেনের মুখে ঘুরতে ঘুরতে হঠাৎ সেটা অদৃশ্য হয়ে যেত, আমরা অনেকক্ষণ সেদিকে খুব আশা নিয়ে তাকিয়ে থাকতাম। আমাদের কচি মন খুব সহজেই বিশ্বাস করে নিত নৌকাটা কোথাও না কোথাও এখনও ভেসে চলেছে। আজ এত বছর পরে মনে হয় মানুষ তো আসলে তার সারাটা আয়ু জুড়ে বয়ে যাওয়া সময়ের জলে জীবনের নৌকা ভাসায়, শুধু জায়গায় জায়গায় নৌকার নাম বদলে হয়ে যায় স্বপ্ন, সম্পর্ক, আশা, ভালোবাসা এইসব। বর্ষাকালে স্কুলে বেরোনোর আগে আমার প্রথম কাজ ছিল বারান্দায় গিয়ে ঘাড় উঁচু করে আকাশটা একবার দেখে নেওয়া। মেঘ যদি জমাট স্লেটের মতো হতো, মনের মধ্যে একটা আশার আলো দপ করে জ্বলে উঠত। আজকে তবে স্কুলে রেনি ডে হবে? স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে সব কুঁচোদের মনে একটাই প্রশ্ন বুড়বুড়ি কাটত। তখন কেউ হয়তো বৃষ্টির ছাট থেকে বইয়ের ব্যাগ বাঁচাচ্ছে, কেউ নটি বয় জুতো খুলে তার ভেতর জমে থাকা জল ঝাড়ছে, কিন্তু সবার চোখ বারবার চলে যেত অফিস ঘরের দিকে। তারপর একসময় সেই আশ্চর্য নোটিশটি ঘোষণা করে দেয়া হতো, আজ রেনি ডে, আজ স্কুল ছুটি। হাফ প্যান্ট পরা সেই দিনগুলোয় এই ছোট্ট ঘোষণাটুকুর মধ্যে যত আনন্দ লুকিয়েছিল, তার অর্ধেকও হয়তো পরীক্ষায় প্রথম হয়ে পাওয়া যেত না, কারণ সেদিন বাড়ি ফেরার সময় কেউ ছাতা খুলতাম না, ইচ্ছে করেই ছপাছপ জলে ভিজতাম। বাড়ি ফেরার সময় গায়ে জামা লেপটে যেত, মোজা ভিজে গিয়ে জুতোর মধ্যে জল বসত, আর পিঠের স্কুল ব্যাগটা, যার

মধ্যে বই খাতাগুলোকে একটা বড় প্লাস্টিক দিয়ে মুড়ে আনা হতো, ভিজে গব গব করত ডোবার ধারে বসে থাকা কোলা ব্যাংটার মতো। কিন্তু এতেই মনে এত আনন্দ হতো যে বলার নয়। আসলে বৃষ্টিতে ভেজারও একটা বয়স থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বাদ বদলে যায়। ছোটবেলায় বৃষ্টিতে না ভিজলে মনে হতো শরীরের মধ্যে যেন একটা জল না পাওয়া চাতক পাখি ছটফট করছে। বাড়ি ফিরে প্রথমে চুপচাপ ভালো মানুষটির মতো দাঁড়িয়ে একটু বকুনি শোনা, তারপর গরম জলে গা হাত পা ধোয়া, শুকনো জামা পরে মাথা মোছা, আর সেই সময় রান্নাঘর থেকে ভেসে আসত সেই আশ্চর্য অলৌকিক গন্ধ, আহ তেলে ভাজা। তেলে ভাজা এই ছোট্ট শব্দটার মধ্যে বাঙালির বর্ষার অর্ধেকটা ইতিহাসই বোধহয় লুকিয়ে রাখা আছে। বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, ফুলুরি, প্রতিটিরই আলাদা আলাদা চেহারা, আলাদা আলাদা ব্যক্তিত্ব। কিন্তু বৃষ্টির দিনে এরা যেন এক যৌথ পরিবারের সদস্য হয়ে যায়। কড়াইয়ের ফুটন্ত তেলে যখন বেসম মাখানো লাজুক বেগুনের লম্বা ফালিটিকে ছেড়ে দেওয়া হয়, তখন যে কলকল শব্দটি ওঠে, চোখ বন্ধ করে তা শুনলে মনে হয় যেন কাশ্মীরের লিডার নদীর পাশে দাঁড়িয়ে আছি। এক্ষুনি কোনো গাছ থেকে হয়তো পাহাড়ি কোনো বুলবুল ডেকে উঠবে। বর্ষাকালের আর একটা নিজস্ব সিগনেচার আছে। এই সময় আশপাশের গাছে কদম ফুল ফুটে ওঠে। কদমের মধ্যে আলাদা কোনো সৌন্দর্য নেই, সে বৃষ্টির মধ্যে নিঃশব্দে ফুটে থাকে। কৈশোরে প্রেমে পড়লে যেমন ভালোবাসার মানুষকে এগিয়ে গিয়ে কিছু বলার সাহস হয় না, তেমনি এই ফুলটিও মুখে কোনো কথা না বলে একটু দূরে দাঁড়িয়ে বর্ষার অপরূপ সৌন্দর্য উপভোগ করে। ছোটবেলায় দূর থেকে ওই ফুলগুলোকে দেখলে মনে হয় কেউ বুঝি স্পঞ্জ দিয়ে ছোট্ট ছোট্ট হলদে রঙা গোল বল বানিয়ে তার চারিদিকে সাদা ঝিরিঝিরি শোলা লাগিয়ে গাছের ডালে সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছে। ভবানীপুরে আমাদের মিত্র স্কুলের উঠোনের পূব দিকে হরিশ পার্ক, সেই পার্কের একটা কদম গাছ স্কুলের উঁচু ইটের পাঁচিল পেরিয়ে কি করে যেন সেই উঠোনে মুখ বাড়াত আর চুপচাপ আমাদের কাণ্ডকারখানা দেখত। বর্ষাকালে টিফিনের সময় তার নিচে গিয়ে দাঁড়ালে ভেজা পাতার ফাঁক দিয়ে টুপটাপ জল পড়ত, মাঝে মাঝে এক আধটা ফুল ঝরে পড়ত মাটিতে, আমরা কুড়িয়ে নিয়ে ব্যাগে রেখে দিতাম। আবার কোনো দুষ্টু ছেলে তার গায়ের সরু সরু পাপড়ি ছাড়িয়ে ভেতরের গোল অংশটি নিয়ে ছোড়াছুড়ি খেলা শুরু করে দিত। সেই কদম গাছটা এখনো আছে কিনা জানি না, স্কুলের উঠোনটাও তো অনেকটাই বদলে গেছে, কিন্তু স্মৃতির ভেতরে তো গাছের বয়স বাড়ে না, বয়স বাড়ে না উঠোনেরও। তাই মনে হয় সেখানে সে আজও দাঁড়িয়ে আমাদের সঙ্গে ঝিরঝির বর্ষায় ভিজছে, হয়তো আজও ঝরে পড়ছে তার দু একটি ফুল। বর্ষার সবচেয়ে বড় জাদু বোধহয় এটাই, সে চলে যায় কিন্তু তার ভেজা গন্ধ থেকে যায় এখানে ওখানে। যে কোনো বর্ষার দুপুরের একটা নিজস্ব রং আছে, সেই রং রোদেলা দুপুরের মতো উজ্জ্বল নয়, শীতের দুপুরের মতো অলসও নয়, তার আলোটা অদ্ভুত রকমের নরম। সে সবার চেয়ে আলাদা, সেই আলোয় জানলার কাচের ওপর বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়লে ভেতর থেকে বাইরের পৃথিবীটাকে একটু ঝাপসা লাগে। দূরের গাছগুলোকে তখন মনে হয় একটু যেন নড়া নড়া, ঠিক যেন জল রঙে আঁকা ছবি। আর এমন দুপুরেই রান্নাঘর থেকে ভেসে আসে খিচুড়ির গন্ধ। বাঙালির সংসারে খিচুড়ি শুধু একটি রান্না নয়, এটি যেন বর্ষারই এক অভিজ্ঞান। আকাশে মেঘ জমলে যেন চাল ডালের মন খুশি হাঁড়িটা নিজে থেকেই গেরস্তর উনুনে চড়ে বসতে চায়। কড়াইয়ে জিরে ফোড়নের শব্দ, ঘিয়ের মৃদু গন্ধ, আদা গরম মশলার সুবাস, এসব ধীরে ধীরে মিশে এমন এক মেজাজ তৈরি করে যা সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে যায় এক ঝলমলে নস্টালজিয়ায়। খিচুড়ির পাশে হাসি মুখে বসে থাকে বেগুনি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ডিমের মামলেট আর একটু টক মিষ্টি আমের আচার। এ যেন এক ইস্টম্যান কালারের পারিবারিক ছবি।

0: বাইরে টুপটাপ বৃষ্টি, ভেতরে ধোঁয়া ওঠা খিচুড়ির থালা। এই মুহূর্তে পৃথিবীটাকে বড় আপন বলে মনে হয়। মনে হয় যেন এই চরাচরের সর্বত্র পেতে রাখা আছে ভালোবাসার পিড়ি। জঙ্গলপ্রেমী ও খাদ্যরসিক কথাকার বুদ্ধদেব গুহর কোন একটি লেখায় বর্ষা দিনে কিভাবে খিচুড়ি খেতে দেওয়া হবে তার একটি অনবদ্য বর্ণনা পড়েছিলাম। উনি বলেছিলেন, একতলা বাড়ির মাথা ঢাকা সামনের দাওয়ায় এমনভাবে আসন পিড়ি হয়ে খেতে বসতে হবে যাতে পিঠটা দাওয়ার বাইরের খোলা উঠোনের দিকে থাকে। এতে করে যিনি খেতে বসেছেন তাঁর পিঠে বৃষ্টির কিছু গুঁড়ো গুঁড়ো রেণু এসে লাগবে, কিন্তু তিনি ভিজে যাবেন না। সামনের পিঁড়ের ওপর রাখা থাকবে গোল শালপাতা এবং তার ওপর গরম খিচুড়ি। বেগুন বা পটল ভাজতে হবে লম্বালম্বি চিড়ে। অবশ্যই থাকবে কলাই ডালের ছোট ছোট বড়ি ভাজা আর সামনের একটি কালো রঙের ছোট গোল কাঠের কেটকোতে ফালি ফালি করে কেটে রাখা থাকবে গন্ধরাজ লেবু। কেউ খাবে না সেগুলো, শুধু তাদের সুঘ্রাণ ভেসে বেড়াবে বাতাসে। আর যেদিন খিচুড়ি হবে সেদিন যদি তার সঙ্গে ইলিশ মাছ ভাজা থাকে তবে সেই দুপুরের গুরুত্ব তো আরও বেড়ে যায়। এই মাছটির সঙ্গে বাঙালির সম্পর্ক কেবল স্বাদের নয়, আবেগেরও। আর কে না জানে, ভালো ইলিশ ওঠেও একটু দেরিতে আর তার দাম সবসময় একটু চড়া থাকে। বাজারে গিয়ে ইলিশ কেনার সময় বাঙালি যতটা মনোযোগ দেয় সেই মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারলে হয়তো ঘরে ঘরে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতো মেধাবী সন্তান জন্ম নিত। লক্ষ্য করলে দেখা যাবে ইলিশ খাওয়ার সময় গেরস্ত বাড়িতে কথাবার্তাও যেন বেশ কমে যায়, কারণ সবাই খুব মন দিয়ে মুখে কুলুপ এঁটে মাছের কাঁটা বাছে। ভালো জিনিসের জন্য একটু ধৈর্য ধরতেই হয় এবং মনোযোগী হতে হয়, এই শিক্ষাটা বোধহয় ইলিশই আমাদের প্রথম দিয়েছে। বৃষ্টি যদি বিকেলের দিকে একটু থামে তখন পাড়ার মোড়ে আর একটা দৃশ্য দেখা যায়। একটা ছোট্ট কয়লার উনুন, আগুনের রং কালচে লাল, তার ওপর ধীরে ধীরে ঘুরছে কচি হলুদ ভুট্টা। আগুনে পোড়া দানাগুলো থেকে হালকা ধোঁয়া উঠছে, ফুটফাট শব্দ করে তারা ফাটছে। তারপর ঠেঁটি ধুতি আর ফতুয়া পরা ভুট্টা চাচা এক লেবুর টুকরোয় বিটনুন আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে সর্ষের তেল মাখানো গরম ভুট্টার গায়ে ঘষে দিচ্ছেন। ভুট্টা হাতে নিয়ে বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটার আনন্দের কোনো বিকল্প নেই। মাঝে মাঝে একটা দানা শক্ত বেরোয়, কখনো লঙ্কার চিড়বিড়ানি একটু বেশি লাগে, ঠোঁট জ্বলে, তবু মনে হয় ঠিকই তো আছে। ছোটবেলায় মনে হতো বৃষ্টি শুধু মানুষকে ভেজায়, বড় হয়ে দেখলাম বৃষ্টি আসলে সময়কেও ভিজিয়ে দেয়। ভিজিয়ে দেয় মন এবং মনের মধ্যে পুডিংয়ের মতো জমে থাকা নরম স্মৃতিকে। এক পশলা বৃষ্টি নামলে আজও কত পুরনো কথা মনে পড়ে যায়, তার সঙ্গে গন্ধ আসে, আসে শব্দ, আসে আলো ও হারিয়ে যাওয়া সময়। মনে হয় কোথাও একটা পুরনো দুপুর এখনো নিশ্চয়ই পথের ধারে দাঁড়িয়ে আছে। চেনা রাস্তার ধারে কোনো চেনা কদম গাছের দিকে তাকালে মনে হয় জীবন এখনো খুব বেশি বদলে যায়নি।
1: শুনলেন ব্যক্তিগত গদ্য, যে বর্ষার গায়ে এখনো কদম ফুলের গন্ধ লেগে আছে। শোনালেন রজতেন্দ্র মুখোপাধ্যায়। এবার আপনাদের নিয়ে যাই স্বরচিত গল্প পাঠের আসরে। যুগ যুগ ধরে লালিত কোনো একপেশে ভাবনা আমাদের অনেকের মনের গহনেই বাসা বেঁধে থাকে আমাদের অজান্তেই। সামান্য সুযোগেই সেই ভাবনার ডালপালা বিস্তার করে বিষিয়ে তোলে আমাদের মন। সেই নিয়েই আজকের গল্প। প্রফেসর এসপিসি শোনাচ্ছেন বিনতা রায়চৌধুরী।
2: প্রাচীর বিয়ের সময় ও শ্বশুরবাড়ির সঙ্গে শর্ত ছিল যে প্রাচীর পড়াশোনা বন্ধ করা চলবে না, অন্তত গ্রাজুয়েশনটা কমপ্লিট করে নেবে প্রাচীর। তারপর যদি ভালো রেজাল্ট হয়, পোস্ট গ্রাজুয়েশনে ও চান্স পায়, তখন ভাবনা চিন্তা করা যাবে। স্বপ্নিলের মা কল্যাণী বলেছিলেন, ভাবনা চিন্তার কিছু নেই, প্রাচী পড়তে চাইলেই পড়তে পারবে, কোনো বাধা নেই। যেহেতু দেখাশোনা করে বিয়ে, তাই প্রাচী বেশ সগৌরবে শ্বশুরবাড়ি যাত্রা করেছিল। স্বপ্নীল ব্যাংকে চাকরি

করে, সুন্দরী বউয়ের পর মনে মনে বেশ পজিটিভ, কিন্তু সেটা প্রকাশ করে না। বয়সের ফারাকও আছে দুজনের মধ্যে, হয়তো সেই কারণেই প্রেমের সঙ্গে একটু স্নেহবোধও মিশেছিল স্বপ্নীলের মনের মধ্যে। বউয়ের আবদারগুলো মেনে চলতে চেষ্টা করত। বাড়িতে প্রাচীর কোনো কাজ করতে হয় না, কল্যাণী বলে দিয়েছেন, বৌমা রান্নাঘরে তোমার কিছুই করতে হবে না, কাজের মধ্যে শ্বশুরমশাইকে একটু দেখবে, জলটা এগিয়ে দিলে, ভাতটা বেড়ে দিলে, কিংবা রাতে ওনার খাটে মশারিটা একটু টাঙিয়ে দিলে, তাহলেই দেখবে তিনি তোমাকে কত ভালোবাসবেন। আর আমার সঙ্গে তো তোমার মা মেয়ের সম্পর্ক, সব কথা আমার সঙ্গে শেয়ার করতে পারো, বাকিটা পড়াশুনো নিয়ে থাকো। প্রাচী তাই থাকে, এই বাড়িতে তিনজন পড়ুয়া, স্বপ্নীলের ভাই চন্দ্রিল পড়ে 12, আর প্রাচীর একমাত্র ননদ জয়ী পড়ে ক্লাস 9, তাই এই বাড়িতে স্কুল কলেজের গল্প বেশ চলে। গল্প করতে করতে রাত্রিবেলা ডাইনিং টেবিলে ডিনার আসর জমজমাট হয়ে থাকে। আগে কল্যাণী সকলের খাবার দিয়ে তবে খেতে বসত, এখন প্রাচীর আবদারে, না না মা তুমিও আমাদের সঙ্গে বসে যাও, তুমিও আমাদের সঙ্গে গল্পে যোগ দেবে। সবাই তাদের সারাদিনের ঘটে যাওয়া ইন্টারেস্টিং ঘটনাগুলো ব্যক্ত করে, কিংবা কোনো টেনশন থাকলে সেগুলো আলোচনা করে। তবে যে যতই গল্প করুক, প্রাচী তার কলেজের গল্প বলবেই, বিশেষ করে প্রফেসর এসপিসির কথা বলতে তার কোনো ক্লান্তি নেই, তার সবথেকে প্রিয় প্রফেসর। আজ এসপিসি কি বলেছেন, পরীক্ষার হলে কিরকম গার্ড দিয়েছেন, কিরকম পড়িয়েছেন, এসব তার বলার চাই। চন্দ্রিল ঠিক করেছে একটা জিমে জয়েন করবে, স্বপ্নীল সাজেশন দিল, দূর কারি কারি পয়সা নষ্ট, জিম ক্লাবগুলো আধুনিক আড্ডাখানা হয়ে উঠেছে। কি যে বলো দাদা, জিম জয়েন না করলে চেহারা বানানোই যাবে না। আমি তো কোনোদিন জিমে যাইনি, আমার ফিজিক কি খারাপ? শেষ কথাটা স্বপ্নীল বলল প্রাচীর দিকে তাকিয়ে। প্রাচী বলার আগেই চন্ডিল বলল, তোমাদের যুগ পাল্টেছে দাদা, এখন স্পেশাল ট্রেনিং ছাড়া কিছুই মনের মতো হয় না। স্বপ্নীল বউয়ের সমর্থন আশা করেছিল, কিন্তু প্রাচী বলে উঠল, তোমার ফিজিক খারাপ এ কথা তো চন্ডিল বলেনি, ও বলছে ও ইচ্ছে জিমে ভর্তি হয়ে শরীরচর্চা করবে। আমাদের প্রফেসর এসপিসি বলেন, কাউকে তার নিজের ইচ্ছে মতো চলতে দিলে সে সহজেই সেই ব্যাপারটায় সার্থকতা দেখাতে পারে। স্বপ্নীল আর কিছু বলল না, কল্যাণী বলল, ইচ্ছে হলে চন্দ্রিল জিম জয়েন করতেই পারে, আমার কোনো আপত্তি নেই। প্রাচীর প্রফেসরের কথাটার মূল্য আছে, প্রাচী এসপিসিকে সমর্থন করায় মায়ের উপর দারুণ খুশি প্রাচী। আর একদিন জয়ী গান বাজনা নিয়ে কথা বলছিল, মিউজিক ওর দুর্বলতা, বাড়িতে বলে দিয়েছে ও গান বাজনা নিয়েই পড়াশুনো করবে, থাকবেও তাই নিয়ে। চন্ডিল ঠোঁট উল্টালো, জীবনে চাকরি বাকরি পাবি না। পাবো না তো পাবো না, তোর কি, তোর কাছে তো আর হাত খরচা চাইবো না। স্বপ্নীল হাসলো, সেবার আমি বোনের জন্য চিরকাল বইব। কিন্তু জয়ী, চন্ডিলের কথাটা ভুল নয়, এই বাজারে বি মিউজ নিয়ে কতদূর কি করতে পারবি সেটা একটু ভেবে দেখিস। প্রাচী গদগদ হয়ে বলল, আমাদের এসপিসি বলেন সঙ্গীত হলো ঈশ্বরের অবদান, ঠিক মতো তাকে গ্রহণ করতে পারলে স্বর্গের দরজা খুলে যেতে পারে। জয়ী খুব খুশি হলো বৌদির পর, এমনিতে বৌদির মুখে তার এসপিসির কথা শুনে শুনে একটু ক্লান্ত বোধ করে আজকাল, কিন্তু আজ সে ওই এসপিসির উপর সত্যি খুশি হল। স্বপ্নীল প্রাচীর দিকে তাকিয়ে মনে মনে ভাবল, দিন দিন প্রাচীর এসপিসি ভজনা বেড়েই চলেছে, মাঝে মাঝে অসহ্য লাগে। স্বপ্নীল নেট সার্চ করে প্রাচীর কলেজের সব প্রফেসরদের নামের লিস্ট বার করেছে, তার মধ্যে তিনজন এসপিসিকে খুঁজে পেয়েছে, একজন শ্যামাপ্রসাদ চৌধুরী, আর একজন শিবপদ চ্যাটার্জি, আর তৃতীয় জন সত্যপ্রিয় চক্রবর্তী। এই সব কাজ করতে এহেন হীন গোয়েন্দাগিরিতে স্বপ্নীলের বিন্দুমাত্র রুচি নেই, কিন্তু কাল এমন একটা কথা বলেছে প্রাচী যে স্বপ্নীল কিছুটা বাধ্য হয়েই এই খোঁজাখুঁজি শুরু করেছে। না না, এই এসপিসি কে দেখতেই হবে একদিন, প্রাচী কিসের জন্য ওই প্রফেসরের এমন গুণমুগ্ধ জানতেই হবে, শুধুই গুণমুগ্ধ নাকি রূপমুগ্ধ? একটু বাজানোর জন্য বউকে স্বপ্নীল একদিন জিজ্ঞাসা করল, আজ শ্যামাপ্রসাদ বাবু ক্লাস নেই, কলেজ যাওয়ার ব্যস্ততার মধ্যে প্রাচী বলল, আছে তো, কেন বলো? না এমনি জিজ্ঞাসা করলাম, উনি বুঝি খুব ভালো পড়ান? তা পড়ান, তবে একটু দাম্ভিক, ছাত্রছাত্রীদের সঙ্গে ওর ঠিক বনে না। বেরিয়ে গেল প্রাচীর, স্বপ্নীল বসে পড়ল, না সবটাই মিস ফায়ার হয়ে গেল, এই এসপিসি যে প্রাচীর প্রিয় প্রফেসর এসপিসি নয় সেটা বোঝাই গেল। কাল প্রাচীর বলছিল যখন
এসপিসি যে বিষয়টা পড়ান সেই বিষয়টা মনের মধ্যে গেঁথে যায়।

আর কি সুন্দর ভঙ্গিমায় পড়ান, ওর পড়ানোর স্টাইলই আলাদা। তখনই স্বপ্নীল ঠিক করে ফেলে আর একবার ছিপ ফেলতেই হবে। লোকটা প্রাচীর মনের কত গভীরে জায়গা করে নিয়েছে জানতেই হবে, তার জন্য যতগুলো টোকা মারা প্রয়োজন সবগুলোই মারবেও। পরদিন প্রাচীর রেডি হয়ে বাড়ি থেকে কলেজ যাবে বলে বেরোলো। স্বপ্নীলও তখনই বেরোলো, বলল, চলো আমার বাইকে তোমাকে লিফট দিয়ে দিই, এসপিসির ক্লাস আছে তো আজ, তোমার প্রিয় প্রফেসর শিবপদ চ্যাটার্জির। তুমি এই নামটা কোথায় পেলে? আমি কি বলেছি কখনো? তুমি না বললে বুঝি আমি খুঁজে বার করতে পারি না। আছে তো প্রফেসর শিবপদ চ্যাটার্জি? হ্যাঁ, শিবপদ চ্যাটার্জি বলে একজন প্রফেসর আছেন কলেজে, কিন্তু উনি তো আমাদের কোনো ক্লাস নেন না। গোল, আবার গোল খেলো স্বপ্নীল। শিবপদ চ্যাটার্জি যে প্রাচীর প্রিয় এসপিসি নয় সেটা বোঝাই গেল। শিবপদ আর শ্যামাপ্রসাদে হোচটকে স্বপ্নীল ঠিক করেছিল, থাক আর না, যা খুশি করুক গিয়ে, বইয়ের উপর তার সন্দেহ নেই। খুবই ভালো মেয়ে প্রাচী, এসপিসির গুণগান শুনলে একটু গা জ্বলনই হয়, এই পর্যন্ত, তা বেশি গা না করলেই হয়, কলেজ জীবন তো শেষ হয়ে যাবে শিগগিরই। এই মনটা নিয়েই থাকতো স্বপ্নীল, যদি কাল কলেজ যাওয়ার সময় প্রাচীর ওই কথাটা না শুনত। প্রাচী জয়ীকে বলছিল, এসপিসি যে কোনো নীল রং খুব ভালোবাসেন, এইবার টিচার্স ডেতে আমি ওর জন্যই ঘন নীল রঙের সালোয়ার কামিজ পরব, নয়তো আকাশি রঙের শাড়ি, কি ভালো হবে না? আরে গবের জয়ীটা কোনো প্রশ্ন না করে একগাল হেসে ঘাড় নেড়ে কানে ইয়ারফোন গুঁজে দুলে দুলে গান শুনতে লাগলো। কিছু তো একটা প্রশ্ন করবি, বৌদিভক্ত হনুমান একটা। স্বপ্নীল মনে মনে হিসেবটা করে নিল, দুটো এসপিসি তো আউট হয়ে গেছে, বাকি আছে একজন, সত্যপ্রিয় চক্রবর্তী। স্বপ্নীলকে ওই সত্যপ্রিয়র সঙ্গেই ডুয়েলটা লড়তে হবে বলে মনে হচ্ছে। টিচার্স ডেতে আসমানি রঙের বউয়ের সঙ্গে সেও সটান দাঁড়াবে গিয়ে শেষতম এসপিসির সামনে। প্রাচীকে একা পেয়ে স্বপ্নীল বলল, ভাবজি টিচার্স ডেতে আমিও তোমার সঙ্গে তোমার কলেজে যাব। কেন কেন? কেন কি, বউয়ের কলেজে কি স্বামী যেতে পারে না? সকলের সঙ্গে আলাপ টালাপ করব, অনুষ্ঠান হলে দেখব, ভালোই লাগবে তোমার। একেবারেই না, আমার ক্লাসে একমাত্র আমি বিয়ে হওয়া ছাত্রী, আড়ালে অনেকেই আমাকে সিঁদুরে মেয়েটা বলে ব্যঙ্গ করে, তুমি আমার কলেজের ভেতরে পাই দেবে না। ছি ছি, সবাই কি ভাববে? ছি ছি প্রাচী, তুমি আমাকে এভাবে বললে, আমি খুব দুঃখ পেলাম। স্বপ্নীল দুঃখ পেয়েছে দেখে প্রাচীও যেন মুষড়ে পড়ল, পরক্ষণই হেসে ফেলল ফিক করে, খুশির গলায় বলল, হ্যাঁ আমি তোমাকে আমার কলেজে নিয়ে যাব আমাদের সোশ্যালের দিন, সেদিন বাড়ির লোক অ্যালাউড, অনেকেই যাবে সেই দিন, কেউ কিচ্ছু মনে করতে পারবে না। কবে তোমাদের সোশ্যাল? এই তো 3 মাস পরে। 3 মাস? স্বপ্নীলের বুকে পেরেক ঠুকে দিয়েছে প্রাচী। এই 3 মাস তাকে দেখে যেতে হবে বাসন্তী কমলা গোলাপি পোশাকে, তার বউ কাউকে খুশি করতে কলেজে চলেছে, প্রতিদিনই শুনতে হবে বউয়ের মুখে প্রিয় প্রফেসরের মঙ্গলাচরণ বার্তা। এ কি সহ্য হয়? তার চেয়ে ডুয়েলটা অনেক ভালো সমাধান নয় কি? মা, আমাদের টিচার্স ডেতে আমি ভাবছি এসপিসি কে আলাদা করে একটা স্পেশাল গিফট দেব, কি দেওয়া যায় বলতো? কল্যাণী দেখল স্বপ্নীলের খাওয়া থেমে গেছে, সে একটু গম্ভীর চোখে প্রাচীর দিকে তাকালো। প্রাচী অত কিছু বুঝল না, ও এবার স্বপ্নীলের থেকে সাজেশন চাইলো সরাসরি, একটা পারফিউম দিতে পারি বলো, উনি যখনই ওটা মাখবেন আমার কথা মনে করবেন। স্বপ্নীল হাওয়া ছেড়ে উঠে গেল সোজা। প্রাচী রাগ করে বলল, পারফিউম কেনার টাকা চেয়েছি নাকি? আমার বুঝি জমানো টাকা নেই? এইবার কল্যাণী মুখ খুলল, বৌমা তুমি প্রত্যেক দিন তোমার ওই এসপিসি স্যারের গুণগান করো। স্বপ্নীল কিছু বলে না ভদ্রতার খাতিরে, কিন্তু এতটা ওই বা কি করে সহ্য করবে? প্রাচী অবাক হয়ে গেল, সহ্য না করার কি হয়েছে বুঝলাম না? শত হলেও স্বপ্নীল একটা ইয়াং ছেলে, তোমার স্বামী কি করে মেনে নেবে? প্রাচী আরো অবাক, স্বামী বলে আমার প্রফেসরকে মেনে নেবে না? আমার প্রিয় ম্যাডাম, ঘুরে দাঁড়ালো স্বপ্নীল, কি বললে? তোমার এসপিসি সত্যপ্রিয় চক্রবর্তী? না, সত্যপ্রিয় চক্রবর্তী, তার নাম তো সীমন্তিনী পাল চৌধুরী, আমার প্রিয় প্রফেসর, এসপিসি ম্যাডাম। স্বপ্নীল লজ্জায় এতটুকু হয়ে গেছে, প্রাচী কি ওর ঈর্ষাকাতর মনটাকে ধরে ফেলেছে? এর চেয়ে সত্যপ্রিয়র সঙ্গে ডুয়েলটা অনেক সহজ ছিল, ও তোতলাতে লাগলো, বলল, কি সামান্য একটা পারফিউমের কথা ভাবছ, প্রিয় মানুষ তার জন্য একটা ভালো শাড়ি কিনে দাও। প্রাচী লাজুক হেসে বলল, তুমি কি ভালো গো, আমি ভাবলাম পারফিউমের কথায় রেগে গেছে বুঝি, তাও তো আমার এসপিসি কে দেখোনি, যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর।

0: মাইক ব্যবহার দেখলে তুমিও হয়তো প্রেমে পড়ে যাবে তার।
1: শুনলেন বিনতা রায়চৌধুরীর স্বরচিত গল্প প্রফেসর এস পি সি। শ্রবণী আজ এই পর্যন্ত। শ্রবণী অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে তা আপনারা ইমেল করে জানাতে পারেন এই আইডিতে spokenword.airkolkata@gmail.com অথবা চিঠি লিখুন এই ঠিকানায়, শ্রবণী, বাংলা কথিকা বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালে।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:04। এখন বাংলা ছবির গান। প্রথমে ছবির নাম ইচ্ছামতির গল্প। প্রথম শিল্পী রূপঙ্কর বাগচী।

শুনছেন ইচ্ছামতির গপ্প ছবির গান। পরপর দুটি গান শুনলেন রূপঙ্কর বাগচির কণ্ঠে। এবার দ্বৈত কণ্ঠে রূপঙ্কর বাগচি এবং দিশা।

শুনছেন বাংলা ছবির গান। এবারের ছবির নাম আমার বস। প্রথমে শান।

শুনছেন আমার বস ছবির গান। শানের পরে এবার দ্বৈত কণ্ঠে প্রস্মিতা পাল এবং উপল সেনগুপ্ত।

শুনলেন আমার বস ছবির গান, শুনছেন বাংলা ছবির গান। শেষ ছবির নাম বস, দ্বৈতকণ্ঠে অরিজিৎ সিং এবং মোনালি ঠাকুর।

শুনলেন বাংলা ছবির গান, প্রথমে ইচ্ছামতির গপ্প, তারপর আমার বস এবং সব শেষে বস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, এখন নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে।

শুনলেন লোকগীতি শিল্পী মানুষ ভৌমিক, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন প্রথমে রাগেশ্রী, তারপর চন্দ্রকোষ রাগে খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু, তবলা সঙ্গতে অসিত জানা, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। প্রথমে রাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু।

শুনছেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু, তবলা সঙ্গতে অসিত জানা, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। এখন চন্দ্রকোষ রাগে খেয়াল শিল্পী অরুণ কুমার বসু।

শুনলেন প্রথমে রাগেশ্রী, তারপর চন্দ্রকোষ রাগে খেয়াল শিল্পী অরুণ কুমার বসু, তবলা সঙ্গতে অসিত জানা, হারমোনিয়ামে সনাতন গোস্বামী। এখন খবর।

0: JMM's Vijay Kumar Hansdak, CPI MP K. Subbarayan, JDS MP M. Mailesh Babu, AIMIM's Asaduddin Owaisi and Harsimrat Kaur Badal of the SAD were among those who participate in the discussion. However, the discussion remained inconclusive. Later, the presiding officer Sandhya Ray adjourned the house to meet at 11 a.m. today. The Supreme Court yesterday observed that recent nationwide protest over the NEET paper leak warranted a thorough, fair and impartial investigation into the allegations of injuries to the students and police officials. The Apex Court directed the release of student protesters under the age of 18 who were arrested during the demonstrations and have no previous criminal records. The court asked the authorities to preserve electronic and digital evidence relating to the protests. The three-judge bench headed by Chief Justice Suryakant was hearing a batch of petitions alleging excessive use of police force during the demonstrations. State governments of Maharashtra, Bihar and Assam have decided to withdraw cases and other legal proceedings initiated against students who recently participated in protests on the NEET paper leak issue. The move is in line with the center's guarantee that no legal action will be taken against students who participated in the protests. Prime Minister Narendra Modi chaired the second high-level meeting with secretaries at his residence earlier yesterday. The Prime Minister reviewed the future action agenda of ministries and departments dealing with finance and economy, commerce and industry, and technology sectors. At the Commonwealth Games, India's Srihari Nataraj qualified for the semi-final of the men's 100 meters backstroke swimming competition at Glasgow in Scotland yesterday. Para swimmers RVVK Buddhigina and Ali Imam also qualified for the men's 50 meter freestyle S13 final. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি জানিয়ে দিই আপনাদের আবহাওয়ার রাত্রিকালীন বিজ্ঞপ্তি। আকাশ সাধারণত মেঘলা থাকবে, মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 2 কম। সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 0.1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 76%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 6.6 মিলিমিটার। জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6টায় সুভাষিত, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সঙ্গীতাঞ্জলি 6টা 5। 6টা 30 আজকের চাষবাস, কথিকা জৈব চাষ, বলবেন ডক্টর সৈকত কুমার বসু। আপনার স্বাস্থ্য 6টা 40 মিনিটে, কথিকা লিভারে চর্বি জমা, বলবেন ডক্টর সুজয় রায়। প্রাত্যহিকী 6টা 45, উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী এবং মিতালি ভট্টাচার্য। রবীন্দ্রসঙ্গীত 7টা 45, শিল্পী দেবারতী সোম। কথিকা কেমন আছে বাঘেরা, বলবেন ডক্টর শতাব্দী দাস, জানা অজানা অনুষ্ঠানে সকাল 8টায়। 8টা 5 নজরুলগীতি, শিল্পী সোহিনী ভট্টাচার্য। 8টা 20 কথিকা লাল দীঘির লাল বাজার, বলবেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ। 8টা 30, 9টায় গানে গানে বাংলা ছবির গানের প্রথম পর্ব। জেলার চিঠি 9টা 25, জলপাইগুড়ি জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। গানে গানে 9টা 30, 10টায় গানের ভেলা, লাইফ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। যুববাণীর অনুষ্ঠান নতুন তারা বেলা 11টায়, উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৌরিক ঘোষ, অতিথি সৃজন পোড়েল। অতুলপ্রসাদী গান বেলা 12টায়, শিল্পী সোনালী দত্ত। 12টা 15 দোতারা, শিল্পী উজ্জ্বল চক্রবর্তী। 12টা 33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, তারপর গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন, শখের ছাদবাগান বিষয়ে মৈত্রী চৌধুরীর সঙ্গে আলোচনায় আলোছায়া দাস। বাংলা ছায়াছবির গান একটায় একটা ৪৫ মহিলা মহল, লাইভ অনুষ্ঠান গল্পে গানে উপস্থাপনায় ব্রততী দাস। বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, ২:০৫ মিনিটে ২:৩০ বাংলা আধুনিক গান।

দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। পাঁচটা তিরিশ বিদ্যার্থীদের জন্য সন্ধে ছটা পাঁচ সাঁওতালি অনুষ্ঠান, ছটা পনেরো সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন হেপাটাইটিস কারণ এবং প্রতিকার, এই বিষয়ে ডক্টর প্রেম কুমার হাঁসদার সাক্ষাৎকার দ্বিতীয় পর্ব শুনবেন। ছটা আটত্রিশ কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর, তারপর কৃষি কথার আসর শুনবেন। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, আমাদের হাতে ভবিষ্যৎ, এ বিষয়ে কৃষ্ণেন্দু বসাকে সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। জলজ ফসলের চাষ বিষয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। সাতটা তিরিশ সমীক্ষা, আটটায় নানা রঙের গান, আটটা তিরিশ আইনি কথা, পরিবেশ সুরক্ষায় আইন বিষয়ে আইনজীবী অর্ক রঞ্জন ভট্টাচার্যের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার, শুনবেন প্রথম পর্ব। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ রাত নটায়। নটা তিরিশ অনুরোধের আসর, সব ধরনের বাংলা গান। দশটায় বাংলা ছবির গান, রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। দশটা তিরিশ, দশটা পঞ্চাশ অতুল প্রসাদী গান, শিল্পী সোনালী দত্ত। এগারোটা দশ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সোহিনী ভট্টাচার্য। সঞ্চয়িতার প্রথম অধিবেশন সকাল ছটা পনেরো, শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সেতার, শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। রবীন্দ্রসঙ্গীত ছটা পঁচিশ, শিল্পী দেবারতী সোম। রামচরিত মানুষ একশো ছিয়াশি পর্ব, শুনবেন ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে। ছটা পঁয়তাল্লিশ ভজন, শিল্পী রাইমা কর্মকার। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত সাতটা দশ, আটটা তিরিশ রজনীকান্তের গান, শিল্পী সোনালী দত্ত। সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান আটটা পঞ্চাশ, নটা দশ রাজধারা, দশটা পনেরো আঞ্জুমান, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিস, সুরভি বারোটায়, বারোটা কুড়ি পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটো তিরিশ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাঁশি, শোনাবেন শক্তিপদ নাগ। দ্বিতীয় অধিবেশন বিকেল পাঁচটা দশ দ্বিজেন্দ্র গীতি, শিল্পী সোনালী দত্ত। উর্বশী পাঁচটা কুড়ি, ছটা দশ কথিকা, বলবেন দেবিকা গুপ্ত। গুলগুলশান ছটা তিরিশ, সাতটা দশ ভজন, শিল্পী রাইমা কর্মকার। সাতটা তিরিশ দর্পণ, আটটায় ছায়াছবির গান, আটটা পনেরো সংসদ পর্যালোচনা, আটটা তিরিশ হোরাইজন, নটা ষোলো স্পটলাইট, দশটা তিরিশ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন। এগারোটা দশ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ বুধবারের উনত্রিশে জুলাই সারাদিনের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে চারশো ছাপ্পান্ন দশমিক ছয় মিটার অর্থাৎ ছশো সাতান্ন কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় বারোটা বেজে ষোলো মিনিট হয়ে ৩৬ সেকেন্ড। জয় হিন্দ।